প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান শুনবেন বেলা ১২টায়। নির্দেশনা উত্তরায়ণ দেব, রচনা তপলব্ধ সেন, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। ১২টা বেজে ৪৭ মিনিটে কিশোর জগৎ। এই অনুষ্ঠানে আজ আবৃত্তি পরিবেশন করবেন অহনা দত্ত, অক্ষিতা বোস। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন হিতৈষী পাল, নজরুলগীতি সমৃদ্ধি মণ্ডল, রাজন্যা বন্দ্যোপাধ্যায়। লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া বেলা ১টা বেজে ৪৫ মিনিটে, শিল্পী দীপ্তি বর্মন প্রধান। বিকেল ৩টায় শুনবেন বিশেষ অনুষ্ঠান ঋষি অরবিন্দ, লেখক ও ইতিহাস গবেষক সৌম্যব্রত দাশগুপ্তের সঙ্গে কথা বলবেন সাংবাদিক শুভদীপ বন্দ্যোপাধ্যায়। যুব অনুষ্ঠান শুনবেন বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে। বিকেল ৪টে শুনবেন গ্রামেগঞ্জে প্রাকৃতিক কৃষি, কৃষির ভবিষ্যৎ, এ বিষয়ে বলবেন বিশেষজ্ঞ ডক্টর নকুল মণ্ডল। ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি শুনবেন বিকেল ৪টে বেজে ৩০ মিনিটে, উত্তরবঙ্গের জ্যাভলিন থ্রোয়ের নতুন প্রতিভা। স্টুডিওতে উপস্থিত থাকবেন মনিকা বৈদ্য। ৫টা বেজে ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। শুনলেন আজ সারাদিনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আজকের প্রত্যাশা।

0: মানুষের জীবনের এমন কিছু জায়গা থাকে যার কোনো মানচিত্র হয় না, সেখানে পৌঁছতে রাস্তা লাগে না, লাগে শুধু একফালি বিকেলের আলো আর পুরনো উঠোনে বয়ে চলা এক চেনা গন্ধ, যেখানে নদীর বুকে ছায়া পড়ে আর কাশফুলে হাওয়া দোল দিয়ে যায়। সেই হারানো অন্তর্জগতের পথরেখা নিয়ে উন্মোচিত হয়েছে কবি সমীর বিশ্বাসের নতুন কবিতার বই প্রযত্নে হৃদয়পুর। সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে 7908819983। নাম্বারটি আরো একবার বলছি 7908819983। কবি সমীর বিশ্বাসের কবিতার বই প্রযত্নে হৃদয়পুর।
1: সুপ্রভাত। 1947 সালের 14 আগস্ট, রাত 12টা বাজতে তখন কয়েক মিনিট বাকি। তখন পণ্ডিত জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করলেন এই লাইন দিয়ে, অ্যাট দি স্ট্রোক অব দি মিড নাইট আওয়ার হোয়েন দি ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এরপর মধ্যরাতের ঘণ্টা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল। পরের দিন 15 আগস্ট সকালে গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু হল। তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হল জাতীয় পতাকা। 1947 সালের 15 আগস্ট 200 বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্বুদ্ধ হয়েছিল। আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আত্মবলিদান করতে সদা প্রস্তুত থাকবো।

0: এই স্বাধীনতা দিবসের দিন ভারতের আরও এক কৃতি সন্তানকে স্মরণ করব আমরা। তিনি শ্রী অরবিন্দ। ঋষি অরবিন্দ জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1872 সালে। বাংলার আর এক মহান সন্তান কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন আজ। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয়, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই নিয়ে চিঠি লিখেছেন প্রশান্ত কুমার রায়, পূর্ব বারোঘড়িয়া ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। সর্বাগ্রে স্বাধীনতা সংগ্রামী সহ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের অগ্নিগর্ভ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জন্ম নেওয়া ও আমার দেশের মাটি আজ একবিংশ শতাব্দীর বিশ্বায়নের যুগেও সমান তাৎপর্যপূর্ণ। অতীত ইতিহাসে এই মাটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অখণ্ড সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধের হাতিয়ার। ঔপনিবেশিক শক্তির বিভাজন নীতির বিরুদ্ধে মাটির প্রতি এই পরম আকুলতাই বাঙালি জাতিকে এক সুতোয় বেঁধেছিল, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের মূল চালিকা শক্তিতে পরিণত করে। বর্তমান যুগে যখন বিশ্বায়ন ও প্রযুক্তির আগ্রাসনে মানুষ ক্রমশ শিকড়হীন হয়ে পড়ছে, তখন দেশের মাটির গুরুত্ব আরও গভীর। আধুনিক যুগে দেশাত্মবোধ কোনো ভৌগোলিক যুদ্ধ নয়, বরং তা হল নিজের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষাগত অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। বর্তমানে পুঁজিবাদী ও আত্মকেন্দ্রিক সময়ে স্বদেশের মাটিতে মাথা নত করার অর্থ হল নিজেকে চেনা এবং নিজের শিকড়কে ভুলে না যাওয়া। অতীত ইতিহাস আমাদের যে মাটির মর্যাদা রক্ষা করতে শিখিয়েছে, বর্তমান যুগ সেই মাটির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সুরক্ষার তাগিদ দেয়। তাই দেশের মাটি আজও আমাদের অস্তিত্বের পরম নোঙর এবং ভবিষ্যতের প্রেরণা। লিখেছেন প্রশান্ত কুমার রায়, পূর্ব বারোঘড়িয়া ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। অতুল চন্দ্র রায়, আপনি লিখছেন মেডিকেল মোড় সুশ্রুতনগর জেলা দার্জিলিং থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কালজয়ী স্বদেশী গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কেবল একটি কবিতা বা গীত নয়, এটি প্রতিটি বাঙালির হৃদয়ে গভীরভাবে প্রথিত দেশপ্রেম ও মাটির প্রতি শ্রদ্ধাবোধের এক চিরন্তন সুর। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত এই গানটিতে দেশের মাটিকে মাতৃরূপে কল্পনা করে তার কাছে সম্পূর্ণ আত্মনিবেদনের আকুলতা প্রকাশ পেয়েছে। দেশের মাটি মানুষের অস্তিত্বের প্রতীক, এই মাটিতেই আমাদের জন্ম, বেড়ে ওঠা এবং শেষ ধূলিকণায় বিলীন হয়ে যাওয়া। তাই দেশের মাটির সাথে আমাদের নাড়ির টান অবিচ্ছেদ্য। কবির ভাষায় এই মাটির কোলেই যেন বিশ্বমাতার আঁচল পাতা রয়েছে। এর শ্যামল প্রান্তর, নদী নালা, স্নিগ্ধ বাতাস এবং রোদেলা আকাশ আমাদের মনকে দেয় অফুরন্ত প্রশান্তি। আজকের বিশ্বায়নের যুগে মানুষ যখন নিজের শিকড়কে ভুলে বাইরের আলোর ঝলকানিতে মুগ্ধ হচ্ছে, তখন ও আমার দেশের মাটি আমাদের মনে করিয়ে দেয় নিজের শিকড় ও ঐতিহ্যকে ভালোবাসার মূল্য। স্বদেশের মাটি ও মানুষকে সম্মান জানানোর মাঝেই রয়েছে প্রকৃত মানবিকতার বিকাশ। দেশপ্রেমের এই অমল অনুভূতি আমাদের দেশের প্রতি দায়িত্বশীল হতে, মাটির গৌরব রক্ষা করতে এবং ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। লিখেছেন অতুল চন্দ্র রায়, মেডিকেল মোড় সুশ্রুতনগর জেলা দার্জিলিং থেকে। অনুপ খাটুয়া তালদা রতনচক দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছে, ভোরের প্রথম রঞ্জনরশ্মি যখন আমাদের দক্ষিণবঙ্গের পূর্ণতোয়া সুবর্ণরেখার রূপালী জলরাশি আর দাঁতনের ঐতিহাসিক ধূলিময় মেঠোপথকে আলতো করে জাগিয়ে তোলে, তখন অন্তরাত্মা গিয়ে ওঠে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বিশ্বকবির এই অমোঘ বাণী কেবল একটি গানের পঙ্ক্তি নয়, এটি প্রতিটি ভারতবাসীর হৃদয়ের গভীরতম দেশাত্মবোধ। এই ধূলিকণাতেই আমাদের জন্ম, এই ধরিত্রীর বুকেই প্রবৃদ্ধি এবং একদিন এই মাটির শান্ত কোণেই আমাদের নশ্বর দেহের চিরবিলীন হওয়া। আমাদের কাছে দেশের মাটি কেবল কোনো ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের পরম আশ্রয়দাত্রী, জন্মদাত্রী, জননী। এই জননী যেমন শস্য শ্যামলা রূপে আমাদের অন্ন যোগায়, তেমনি তার সুশীতল স্নেহের ছায়ায় আমাদের জাগতিক ক্লান্তি দূর করে। রবীন্দ্রনাথের এই সৃষ্টির মধ্যে দিয়ে দেশের মাটির প্রতি যে পরম শ্রদ্ধা ও আত্মসমর্পণের ভাব প্রকাশিত হয়েছে, তা আমাদের মনে দেশপ্রেমের বন্যশিখা জ্বালিয়ে দেয়। জাতি ধর্ম বা ভাষার ভেদাভেদ ভুলে আমরা সবাই এই অখণ্ড মৃত্তিকারই সন্তান। দেশের মাটির মর্যাদা রক্ষা করা এবং এর ধুলিকে চন্দনবৎ ললাটে ধারণ করাই আমাদের পরম ধর্ম। পরিশেষে পৃথিবীর যেখানেই আমরা বিচরণ করি না কেন, স্বদেশের মাটির সেই চিরচেনা আঘ্রাণ আমাদের বারে বারে আপন কুটিরে ফেরার টান মনে করিয়ে দেয়। প্রত্যুষার পুণ্যলগ্নে আজকের সকালটি এই মাতৃ মৃত্তিকার বন্দনাতেই ধন্য হোক। লিখেছেন অনুপ খাটুয়া, তালদা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। রীনা দত্ত গেটবাজার শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের নির্বাচিত বিষয় যথোপযুক্ত হয়েছে, কারণ আগস্ট মাস স্বাধীনতার মাস। 200 বছরের দাসত্ব 15 আগস্ট 1947 সালে মুক্ত হল আমাদের দেশ। সংস্কৃত পুরাণে বলা হয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদূপী গরীয়সী। মা যেমন তার সন্তানদের প্রাণপণ আগলে রাখেন, জন্মভূমিও দেশবাসীকে জল আলো বাতাস প্রাকৃতিক সৌন্দর্যের মহিমায় মহিমান্বিত করেছে আমাদের। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সঙ্গে সঙ্গে দেশমাতার তিরঙ্গা পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। দেশ স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি কর্তব্য পরায়ণ হতেই হবে। দেশের নাগরিক হিসেবে একজন নাগরিকের কর্তব্য দায়িত্বশীল হতেই হবে। মানবিক গুণসম্পন্ন সহমর্মিতার হাত সদাই প্রসারিত রেখে দেশমাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। বহিঃশত্রুর হাত থেকে দেশমাতৃকাকে সদাই সুরক্ষিত রাখতে হবে, তবেই ওই প্রার্থনা সার্থক হবে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার মা বলতেন, দেশের মাটি চন্দন সমান, তাই দেশ ছেড়ে আসবার সময় এক মুঠো মাটি আঁচলে বেঁধে এনেছিলেন। তার আকুতি ছিল শেষ যাত্রার সময় তার মাথায় যেন ওই মাটি ঠেকানো হয়। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা তার শেষ যাত্রার সামিল হয়েছিল। অন্তরে যার গভীর শ্রদ্ধা দেশের মাটির প্রতি, তিনিই পারেন অন্তিমকালে সেই শ্রদ্ধা বাস্তবায়িত করতে তার অনুগামীদের সহায়তায়। সর্বোপরি সুনাগরিক, স্বদেশপ্রেম, সহানুভূতিশীল, কর্তব্যে অবিচল নাগরিকই পারে দেশের মাটিতে মাথা ঠেকাতে। লিখেছেন রীনা দত্ত গেটবাজার শিলিগুড়ি থেকে। ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউডাঙ্গা, পোস্ট ঝাউডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। ভারত আমার মহান দেশ, মহামানবের তীর্থভূমি। এই ভারতে বাঁচা বাড়া আমার ভারত মাতৃভূমি। যুগে যুগে জন্মে কত বিশ্ব সেরা মহজন, যাদের আলো প্রভায় জাগে মানবতার জয়গান। কত বিজ্ঞানী, কত সাহিত্যিক, দার্শনিক বা শিল্পী নোবেল জয়ী অস্কার জয়ী বিজয়মালা বরণ করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্ববরেণ্য নেতাজি, বিশ্বের দরবারে তারা জাগালো দেশের গৌরববাণী। দেশের জন্য বলি হলেন সূর্য, বিনয়, বাদল, দীনেশ, লক্ষ লক্ষ বিপ্লবীদের রক্তে লেখা আমার স্বদেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, মাতঙ্গিনী, মঙ্গল পাণ্ডে, সিধু কানু, সিআর দাস, আরও প্রীতি। তিলে তিলে গড়া এদেশ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দেশপ্রেম প্রাণের ছোঁয়া সুজলা সুফলা এ ধরিত্রী। এ ভারতের পবিত্র ভূমি শয়নে স্বপনে প্রণাম করি, ভারত মাতার সম্মান রক্ষায় এসো সবাই শপথ করি। লিখেছেন ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউডাঙ্গা, থানা গাইঘাটা, উত্তর 24 পরগনা থেকে। পুষ্প সাত্রা, আপনি লিখছেন আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ ভারতবর্ষ। এই দেশের মাটি আমাদের জন্মভূমি। এই মাটিতে জন্ম নিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রাসবিহারী বসু এবং শত শত বিপ্লবীরা, যারা দেশমাতাকে স্বাধীন করার জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনেছেন। ত্যাগ তিতিক্ষা সহ্য করে এই বীর শহীদদের আভূমি প্রণাম জানাই। এই মাটি আমাদের চন্দন তিলক, এই স্বাধীন মাটিকে মমতায় সমতায় আঁকড়ে বেঁচে আছি, এই মাটিতে গীতার গীতাঞ্জলির সহাবস্থান, এই স্বাধীন দেশের মাটিতে মাঠে মাঠে সোনার ফসল ফলে, এই মাটিতে মানুষ ও দেবতার সহাবস্থান। স্বর্গ যদি কোথাও থাকে তাহলে এই দেশের প্রতিটি ধুলিকণা, এখানে ধুলি মাখা বাতাস ও পবিত্র, আকাশ বাতাস নদীতে স্বাধীন গন্ধ ভাসে, ঋতু বৈচিত্র্যে ভরা আমাদের সোনার ভারত, দেশের মাটি সনাতন সংস্কৃতির বাতাবরণে মহীয়ান। বিদেশিরা দেশের মাটিকে কলুষিত করেছিল, কিন্তু এখন আমরা স্বাধীনভাবে শ্বাস নেই, কত মহামানবের পদধূলিতে ধন্য আমাদের দেশের মাটি, জন্মে জন্মে যেন এই দেশের মাটিতে জন্ম গ্রহণ করি, এ আমার দেশমাতৃকার কাছে প্রার্থনা। লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। ত্রয়ম্বক রঞ্জন সেন গোহালিয়াড়া বীরভূম থেকে লিখছেন, স্বপ্নে আমি বেরিয়ে এলাম এমন একটা দেশ যেখানে দুধের রং কালো, রক্তের রং সবুজ, আর রাতে সূর্যের আলো, যেখানে ক্ষতি যারা করে সবাই বলে তাদের ভালো, স্বপ্ন ফেরত বাড়ি এসেই দেখি দুধের রং সাদা, রক্তের রং লাল, আর বদহজমে আদা, দেখি উপকারী লোকজন প্রতিদিন মাখে কাদা, কেস লড়ে গাদা গাদা, ঠিক করলাম স্বপ্ন দেখব না, খেলব না কাটাকাটি, ঘুমালেই সেই স্বপ্ন সাদা কালো ঘাঁটাঘাঁটি, কি দরকার চরটা খাবার সুন্দর পরিপাটি, ও আমার দেশের মাটি। লিখেছেন ত্রয়ম্বক রঞ্জন সেন গোহালিয়াড়া বীরভূম থেকে। প্রশান্ত দাস অনন্তপুর খলিশানি হুগলি থেকে লিখছেন, ও আমার দেশের মাটি, মুগ্ধ নয়নে দেখি তোমায়, একবার নয় বারবার দেখি, চোখ ভরে যায় নীল নীলিমায়, রঙে বর্ণে বিচিত্র তুমি, তোমার সৌন্দর্যে হই মাতোহারা, রূপে রসে ভরা তোমার কাননে, রাখালের বাঁশি করে মনোহারা, খাদ্য বস্ত্র বাসস্থানে ভিন্নতা দেখি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আবহাওয়াও কত বৈচিত্র্য ভরা, আমি ভ্রমে চলি সর্বক্ষণ, কত ভাষা কত ধর্মের লোক বাস করে এই দেশে, তারা একসাথে কাজে যায় একসাথে ফেরে মিলেমিশে, হিন্দুর বিয়েতে সানাই বাজে বিসমিল্লাহর, ঈদের নিমন্ত্রণ রক্ষা করে হিন্দুরা, দুর্গাপূজায় মাতে সকল বাঙালি, পূজা করে একসাথে রাম রহিমেরা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল, এক উদার কণ্ঠ যেন বলে চলে, চল রে চল রে চল, ও আমার স্বদেশভূমি, তোমার কাছে নিবেদন জানিয়ে প্রণতি, সকল বিদ্যে শিংসা ভুলে পথ দেখাও আনতে মানব প্রগতি। লিখেছেন প্রশান্ত দাস গ্রাম অনন্তপুর খলিশানি জেলা হুগলি থেকে।
1: মানুষের জীবনের এমন কিছু জায়গা থাকে যার কোনো মানচিত্র হয় না, সেখানে পৌঁছতে রাস্তা লাগে না, লাগে শুধু এক ফালি বিকেলের আলো আর পুরনো উঠোনে বয়ে চলা এক চেনা গন্ধ, যেখানে নদীর বুকে ছায়া পড়ে আর কাশফুলে হাওয়া দোল দিয়ে যায়, সেই হারানো অন্তর্জগতের পথরেখা নিয়ে উন্মোচিত হয়েছে কবি সমীর বিশ্বাসের নতুন কবিতার বই প্রযত্নে হৃদয়পুর। সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে 7908819983, নাম্বারটি আরো একবার বলছি 7908819983, কবি সমীর বিশ্বাসের কবিতার বই প্রযত্নে হৃদয়পুর।
0: প্রত্যুষা, যে পর্যন্তই প্রত্যুষা, আবার আগামীকাল, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানের হিন্দি ধারাভাষ্য এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের সরাসরি সম্প্রচার। মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন অনুষ্ঠান ও জাতির উদ্দেশ্যে ভাষণের সরাসরি সম্প্রচার শেষে সম্প্রচারিত হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভাষণ।

Andarti Napolis Bandor! Gracias, Lord! Amen!

এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে আজ রাত 9:30 গীতাঞ্জলি সঞ্চয়িতা এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী এবং মৈত্রী প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণ

0: নগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।
1: ভারত মাতা কি জয়। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজ স্বাধীনতার 80তম বর্ষপূর্তির পবিত্র দিনে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ সহ পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। সেই লক্ষ্যেই যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, আমাদের মা বোনেদের আরও স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। যে দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই স্বাধীনতা দিবসে আসুন হর ঘর তিরঙ্গার মাধ্যমে প্রতিটি ঘরে উড়ুক আমাদের গর্বের তিরঙ্গা, জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে হাতে হাত মিলিয়ে গড়ে তুলি আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল পশ্চিমবঙ্গ। জয় হিন্দ, বন্দে মাতরম।
0: শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ নিতে দেশের শিল্পক্ষেত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে আজ জাতীয় পতাকার উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জাতির ঐক্য সংহতিকে অটুট রেখে আরও উন্নত, সমৃদ্ধ ও উজ্জ্বল পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছে, পরীক্ষা উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করতে হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আজ শুরু হচ্ছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। আসি বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নতুন সংস্কার ও

0: নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেন। শ্রী মোদী বলেন, আগামী 5 থেকে 7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ স্থান। সপ্তধারার দ্বিতীয় সিদ্ধান্ত হল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং কৃষিজাত পণ্যের বাজার বিস্তার।
1: কৃষি ও ফুড প্রোডাকশন, ফুড প্রসেসিং, আমাদের দিশা মে আগে বড়না হোক। আমার কিষানো নে আব দুনিয়া কে বাজার খুল চুকে, এফপি কে কারণ হামে এক বহুত বড়া মার্কেট মিল রাহা হ্যায়, হামে ওয়াহাঁ পৌঁছনা হ্যায়, হামে উস জগা কো হাত লাগানা হ্যায়, হামে খেত সে লেকার কে এক্সপোর্ট মার্কেট কি ওর জানা হোগা। পারম্পরিক খান পান হো, হামারে মিলেটস হো, হামারে মশালা হো, হামারে ফল হো, ফুল হো, ক্যা কুছ নাহি হ্যায় হামারে পাস, ও গ্লোবাল ব্র্যান্ডস বননে চাহিয়ে। হামারে কিষান কেমিক্যাল ফ্রি খেতি কো বল দেঙ্গে, দুনিয়া মে ইনকি মাঙ্গ অর বড়নে ওয়ালি হ্যায়।
0: তৃতীয় যে বিষয়টির উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন সেটি হল প্রযুক্তির উদ্ভাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, ডেটা সেন্টার তৈরি ও যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। চতুর্থত, প্রধানমন্ত্রী জোর দিয়েছেন গতিশক্তি বৃদ্ধির উপর, যোগাযোগ ব্যবস্থা সুগম করা ও পরিবহন পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য নানা উল্লেখযোগ্য প্রকল্পের কথা শ্রী মোদী তাঁর ভাষণে উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে দ্রুতগতির ট্রেন, বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি, মাল্টিমোডাল লজিস্টিক হাব তৈরি ইত্যাদি। সপ্তধারার পঞ্চম অধ্যায় হিসেবে প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের উপর জোর দিয়েছেন। তিনি প্রতিরক্ষা উৎপাদনের আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ষষ্ঠত, শ্রী মোদী আজ লালকেল্লার ভাষণ থেকে গ্রিন ও ব্লু ইকোনমির প্রতি ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন দেশের অন্যতম লক্ষ্য, এর পাশাপাশি সামুদ্রিক উৎসজনিত অর্থনৈতিক বিস্তারের কথাও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে। দেশে দীর্ঘ সামুদ্রিক তটরেখাকে কেন্দ্র করে অর্থনৈতিক বিস্তার ঘটানোর লক্ষ্যে বিশেষ করে সমুদ্র মন্থন প্রকল্পের কথা আজ প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন। সপ্তধারার অন্তিম বিষয় হিসেবে তিনি সফট পাওয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে যোগ বিশ্বে সর্বত্র সমাদৃত, সেই সঙ্গেই আয়ুর্বেদ সহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে ভারত আজ বিশ্বকে দিশা দেখাচ্ছে। শ্রী মোদী বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাস থাকা জরুরি। এ প্রসঙ্গে তিনি মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল সহ একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন। দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির কথাও জানিয়েছেন তিনি। গত 12 বছরে দেশের সেমিকন্ডাক্টর ও ক্রিটিক্যাল মিনারেল ক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির বাজারে অংশগ্রহণের জন্য ভারত অনেকটাই অগ্রসর হয়েছে।
1: দেশ আজাদ হোনে কে বাদ বিশ্ব মে তো সেমিকন্ডাক্টর কি চর্চা হো চুকি, হামারে ইয়াহাঁ ভি বাতে হোতি থি, লেকিন সেমিকন্ডাক্টর কা কোই বড়া প্ল্যান হাম আগে নাহি বড়া পায়ে। অর আজ স্থিতি ক্যা হ্যায়, আজ কি ডিজিটাল দুনিয়া মে চিপ কা মাহাত্ম্য হাম সমঝতে হ্যায়, কোই ভি ইলেকট্রনিক গুডস হোগা, হামারে মেডিকেল ইকুইপমেন্ট হোঙ্গে, হামারে ট্রান্সপোর্ট কে রাস্তে হোঙ্গে, হর কিসি মে চিপ অনিবার্য হ্যায়।
0: বিকল্প শক্তির ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আজ পাইপলাইন বাহিত গ্যাস পরিষেবা ও পিএম সূর্যঘর প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করেছেন।
1: हमारे देश में सिर्फ 70 शहरों में पाइप से गैस की व्यवस्था थी, 12 साल में इन 70 शहरों को हमने 700 शहरों तक पहुंचा दिया, ये होता है विस्तार। हमने पीएम सूर्यघर मुफ्त बिजली योजना चालू की और आज मुझे संतोष है कि इतने कम समय में 50 लाख घरों का सोलर एनर्जी का काम हम आंकड़ा पार कर चुके हैं।
0: পারমাণবিক শক্তি ক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, স্বাধীনতার পর এই প্রথমবার এই অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা, ভূমিধ্বস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। আজকের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গেই দেওয়া হয় 21 বার তোপধ্বনি। এরপরই ভারতীয় বিমানবাহিনীর 2টি Mi-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হয়। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়। উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যপাল পরে কলকাতা মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 80তম স্বাধীনতা দিবসে রাজ্যের প্রতিটি নাগরিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্বাধীনতা দিবসে আজ সকালে

0: রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বেতার ভাষণে মুখ্যমন্ত্রী, যাদের আত্মত্যাগে স্বাধীনতা লাভ সম্পন্ন হয়েছে রাজ্যে সেই সব বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, মহিলাদের স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে তাঁর সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী আজ রেড রোডে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের পর সুন্দরবন যাবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ঘোষণা করেছে UGC নেট, CISR নেট এবং ICAR, AIEEPG ও AICE PhD 2026 সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কিজ আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষা উত্তরপত্র সংক্রান্ত বিষয় শুধুমাত্র সংস্থার অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার জন্য NTA পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। লং আইল্যান্ডের এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্বল হয়ে পড়া সামরিক বাহিনীর প্রায় পরাজয় মুখোমুখি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শীঘ্রই হরমুজ প্রণালীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেবার বিষয়ে ইরানের সাথে আলোচনার থমকে থাকা সত্ত্বেও তিনি এই নিয়ন্ত্রণ বজায় রাখবেন। ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রে আজ সকালে 7.7 মাত্রা তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তীব্রতায় বেশ কিছু বাড়িঘর এবং আবাসন ক্ষতিগ্রস্ত। আপাতত কোনো প্রাণহানির খবর নেই। ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক টের পাওয়া যায়। পূর্ব ও পশ্চিম নুসা টেঙ্গারা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। বাসিন্দাদের সমুদ্র তীরবর্তী স্থান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আজ শুরু হচ্ছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:00। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বর্তমানে পঞ্চম স্থানে থাকা ভারত আসন্ন টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লক্ষ্যে মরিয়া। এবছর জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের পর শুভমান গিলের নেতৃত্বে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, ভারত শেষবার শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলেছিল 2017 সালে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তি সপ্ত ধারার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ নিতে দেশের শিল্পক্ষেত্র ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গান্ধীঘাটের রাজ্যপাল এক বিশেষ অনুষ্ঠানে আজ যোগ দেন। কলকাতার রেড রোডে আজ জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জাতীয় ঐক্য সংহতিকে অটুট রেখে আরও উন্নত, সমৃদ্ধ ও উজ্জ্বল পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, দেশ আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। এই প্রথম সেখানে পরিবেশিত হয় জাতীয় স্তোত্র বন্দে মাতরম। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সামর্থ্য ও শক্তির সপ্ত ধারাও ঘোষণা করেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় রাজ্য জুড়ে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বেতার ভাষণে বলেছেন, বিকশিত ভারত 2047 বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। স্বাধীনতা দিবসে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। কলকাতা রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যের 14 IPS আধিকারিক মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঋষি অরবিন্দের 155তম জন্মদিন উদযাপিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি এ রাজ্যেও চালু হল। আসছে বিস্তারিত খবরে। দেশ আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। এই প্রথম সেখানে পরিবেশিত হয় জাতীয় স্তোত্র বন্দে মাতরম। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, স্বাধীনতা লাভের পর এই

0: প্রথম লাল কেল্লায় পরিবেশিত হলো বন্দে মাতরম।
1: আজাদি কে বাদ 15 আগস্ট লাল কিলে পর পহলি বার বন্দে মাতরম গুঞ্জ রহা। আজ জব হম দেশ কে লোক বন্দে মাতরম কে 150 বর্ষ মনা রহে হ্যাঁ, ইসে বড়া উত্তম অবসর ক্যা হো সকতা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের কয়েক কোটি নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে ভারতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এর ফলে সম্ভবপর হয়েছে 25 কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করা। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনও সম্ভবপর হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
1: পিছলে 12 বর্ষ মে দেশ কে কোটি কোটি নাগরিকো নে দলিত হো, পীড়িত হো, বঞ্চিত হো, আদিবাসী হো, গাঁও মে রহনে বালা হো, শহর মে রহনে বালা হো, যুবা হো, বুজুর্গ হো, নারী হো, পুরুষ হো, হর কিসি নে পিছলে 12 সাল মে এক সংকল্প কে সাথ দেশ কো নই উঁচাইয়ো পর লে জানে মে হর প্রকার সে প্রয়াস কিয়া। জব আজাদি কে 100 সাল হোঙ্গে 2047 মে হম বিকশিত ভারত বনা কে রহেঙ্গে।
0: এই 12 বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সামর্থ্য ও শক্তির সপ্ত ধারা ঘোষণা করেন। আগামী 5 থেকে 7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে হবে। সপ্তধারার দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ ও কৃষিজাত পণ্যের বাজার বিস্তারের উল্লেখ করেন তিনি।
1: কৃষি ওর ফুড প্রোডাকশন, ফুড প্রসেসিং হমে এই দিশা মে আগে বড়না হোগা। হমারে কিসানো নে আব দুনিয়া কে বাজার খুল চুকে, এফপি কে কারণ হমে এক বহুত বড়া মার্কেট মিল রহা হ্যায়, হমে ওয়াহাঁ পৌঁছনা হ্যায়, হমে উস জগা কো হাত লাগানা হ্যায়, হমে খেত সে লেকর কে এক্সপোর্ট মার্কেট কি ওর জানা হোগা। পারম্পরিক খান পান হো, হমারে মিলেটস হো, হমারে মসালা হো, হমারে ফল হো, ফুল হো, ক্যা কুছ নহীঁ হ্যায় হমারে পাস, ও গ্লোবাল ব্র্যান্ডস বননে চাহিয়ে। হমারে কিসান কেমিক্যাল ফ্রি খেতি কো বল দেঙ্গে, দুনিয়া মে ইনকি মাঙ্গ অর বড়নে ওয়ালি হ্যায়।
0: তৃতীয়ত প্রধানমন্ত্রী জোর দেন প্রযুক্তির উদ্ভাবনের ওপর। চতুর্থ ধারায় গতিশক্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থা সুগম করা ও পরিবহন পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য নানান উল্লেখযোগ্য প্রকল্পের কথা বলেছেন। সপ্তধারার পঞ্চম অধ্যায় হিসেবে প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের ওপর জোর দিয়েছেন। ষষ্ঠত তিনি গ্রিন ও ব্লু ইকোনমির প্রতি ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন দেশের অন্যতম লক্ষ্য। দেশের দীর্ঘ সামুদ্রিক তটরেখাকে কেন্দ্র করে অর্থনৈতিক বিস্তার ঘটানোর লক্ষ্য, বিশেষ করে সমুদ্র মন্থন প্রকল্পের কথা প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন। সপ্তধারার অন্তিম বিষয় হিসেবে প্রধানমন্ত্রী সফট পাওয়ারেরও উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে যোগ বিশ্বের সর্বত্র সমাদৃত, সেই সঙ্গে আয়ুর্বেদ সহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে ভারত আজ বিশ্বকে দিশা দেখাচ্ছে। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যের ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে 8:30। এর প্রেক্ষিতে 10:00 বাংলা সংবাদ আজ বাতিল করা হয়েছে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় রাজ্যজুড়ে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়, উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তথ্য প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রমুখ। রাজ্যপাল পরে কলকাতার মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। কলকাতার রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সেখানে জাতীয় পতাকা উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে গার্ড অফ অনার প্রদানের পর আয়োজন করা হবে কুচকাওয়াজ সহ বিভিন্ন অনুষ্ঠানের। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী যাবেন সুন্দরবনে। হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছানোর পর গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন। স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি নাগরিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বেতার ভাষণে মুখ্যমন্ত্রী, যাদের আত্মত্যাগে স্বাধীনতা লাভ সম্পন্ন হয়েছে রাজ্যের সেই সব বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতি

0: শীতলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল, দীনেশের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। রাইটার্স বিল্ডিংয়ে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উন্মোচন করবেন শিল্পমন্ত্রী তাপস রায়। সরকারি স্তরের পাশাপাশি বেসরকারি সংস্থা, স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনেও আজ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। আকাশবাণী ভবনেও আজ ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন প্রোগ্রাম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে আজ স্বাধীনতা দিবসে রাজ্যের 14 জন আইপিএস আধিকারিক মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস 2026-এর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 জন আইপিএস আধিকারিক। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং কুনার আগরওয়াল। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল হাওড়ার রাজাপুর থানা প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ স্বাধীনতা দিবসকে এক অনন্য মাত্রা দিতে তৈরি করেছেন বিশাল তিরঙ্গা ঘুড়ি। 10 ফুট বাই 10 ফুট মাপের ঘুড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিশেষ লোহার কাঠামো। আজ সকাল থেকেই গোপাল মাঠে ওড়ানো হচ্ছে এই বিশাল তিরঙ্গা ঘুড়ি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। দেশ ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তার ভাষণে রাষ্ট্রপতি আরও বলেন, 1947 সালের 15ই আগস্ট ভারতমাতা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন। প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঋষি অরবিন্দের 155তম জন্মদিন উদযাপিত হচ্ছে। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে তার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ভবানীপুরে গতকাল এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতিমধ্যে নেতাজিকে অপমানের দায়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6টি FIR দায়ের এবং 282টি আপত্তিকর পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনন্ত মহারাজ নিজেও ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার কথা বলেছেন, সেই বার্তাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন, তবে আইন অনুযায়ী তদন্ত ও পরবর্তী পদক্ষেপ চলবে। উল্লেখ, নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য অনন্ত মহারাজ ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু বা এই ধরনের কোনো মানুষের বিরুদ্ধে যে কেউ কোনো বিরূপ মন্তব্য করলে তার দায় বিজেপি সরকার বা দলের নয় বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবং তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে প্রদেশ কংগ্রেস গতকাল এলগিন রোডে নেতাজি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি এরাজ্যেও চালু হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কন্যারত্ন দিবস উপলক্ষে ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে তিনি জানান, রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশ আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বেতার ভাষণে বলেছেন, বিকশিত ভারত 2047-এর বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে

0: আজ শুনবেন গানে গানে অনুষ্ঠানে এমন সব ছবির গান, যে গান, যে ছবি দেশপ্রেমের কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় ইস্যু।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, মাননীয় ইস্যু অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রায় শতায়ু একজন তরুণের সঙ্গে। হ্যাঁ, তরুণ বলাই ভালো। আমরা আমাদের চারপাশে যেসব তরুণ সমাজকে দেখি, ইনি তার মানসিকতায় এবং আত্মবিশ্বাসে অনেক অনেক তরুণের থেকেও অনেক বেশি তারুণ্যে ভরপুর। তার আত্মপ্রকাশ আজকের বাঙালি সমাজের কাছে প্রায় ধূমকেতুর মতো। তার আত্মপ্রকাশ মহাভারতের বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থেকে পঞ্চপাণ্ডবের হঠাৎ আত্মপ্রকাশের মতোই অত্যাশ্চর্যজনক। তার আত্মপ্রকাশ ঝোপে ঝাড়ে লতাগুল্মে আচ্ছাদিত বিশাল বনস্পতির মতো। গত 9ই মে বাংলা 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তীতে যেন নব রবিরশ্মিতে তিনি উদ্ভাসিত। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবনির্বাচিত বিধানসভার নবনির্বাচিত মন্ত্রীমণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তাকে নতজানু হয়ে প্রণাম করে উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমাদের বাঙালিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি ছিলেন, তিনি আছেন। তার আত্মপ্রত্যয়ে, বিশ্বাসে, বলিষ্ঠ এবং দৃপ্ত পদচারণায় তিনি ছিলেন, ছিলেন আমাদের সবার দৃষ্টির অন্তরালে। আজ নতুন করে যেন তাকে আমরা চিনলাম। এখন সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায় এবং আমাদের শিলিগুড়িতেও, শিলিগুড়ির আনাচে কানাচে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় গুঞ্জন, হ্যাঁ ইনিই তো, এনাকেই তো আমরা দেখেছিলাম আমাদের হাটের মাঝে, আমাদের বাজারে, আমাদের রাস্তায়, আমাদের গলিতে, আমাদের পাড়ায় পাড়ায়। আমরা এতদিন ঠিক চিনতে পারিনি, আজ তাকে আমরা নতুন করে চিনলাম। তিনি আর কেউ নন, আমাদের শিলিগুড়ির অতি পরিচিত, অতি প্রিয় আমাদের বরিষ্ঠ নাগরিক, প্রায় শতায়ু, 97-98 বছর বয়স্ক শ্রী মাখনলাল সরকার। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে প্রথমে স্বাগত জানাব আমাদের প্রিয় শ্রী মাখনলাল সরকার মহাশয়কে। নমস্কার। আমি অনুষ্ঠানের শুরুতে আপনার থেকে একটি জিনিস জানতে চাইব। আপনি আমাদের পাশে ছিলেন, আমাদের কাছে ছিলেন, সর্বসাধারণের মাঝখানে ছিলেন, কিন্তু আপনার কর্ম, আপনার আদর্শ, এই সব থেকে আমরা যেন আপনাকে পাইনি ঠিক সেভাবে যেভাবে এখন আপনি পাদ প্রদীপের আলোয় এসেছেন। এতদিন নিজেকে অন্তরালে কেন রেখেছিলেন?
3: প্রথম প্রশ্ন হল, আমি ছোটোবেলায় RSS-এর সায়েন্স সেবক ছিলাম। আমার যে আদর্শ, RSS-এর থেকে শিক্ষা নেওয়া, আমাদের আদর্শ RSS-এর সঙ্গে অনেক অনেক রকম সমালোচনা করে, কিন্তু আমরা নিজেরা যে শিক্ষাটা পেয়েছি এবং শরীরচর্চার মাধ্যমে স্বাস্থ্যকে ধরে রাখা এই যে প্রয়াস, এবং আমাদের সরসংঘ চালক হেডকোয়ার্টারের সাথে আমার দেখা হয়নি, কিন্তু গোলওয়ালকারের সাথেই দেখা হয়েছে।
4: আচ্ছা,
3: তো আমি প্রথম এখানে আসার পরে যখন দেখলাম RSS-এর পোশাক পরে হরিলাল সরকারকে তাকে জিজ্ঞাসা করলাম, এখানে শাখা লাগে বলে, হ্যাঁ কোথায়? হিন্দি হাই স্কুলে,
4: শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে RSS-এর শাখা ছিল।
3: হ্যাঁ।
4: আচ্ছা,
3: তো আমি বললাম আমাকে নিয়ে যাবে? তো বললো যে তাহলে কালকে নিয়ে যাব।
4: আচ্ছা,
3: আজ আমার আপনি পোশাক পরে।

0: নিয়ে নেবেন মহাবীর স্থানে জগদীশের কাছে,
1: আচ্ছা,
0: কালকে আপনাকে নিয়ে যাব।
1: ওই পোশাকটা নিজে কি কিনতে হতো?
0: হাফ প্যান্ট, খাকি হাফ প্যান্ট, সাদা শার্ট,
1: হ্যাঁ,
0: কালো টুপি,
1: এটা কিনতে হবে। আচ্ছা,
0: বেল্ট, পুঙ্গলি,
1: হ্যাঁ,
0: পুলিশের যে পোশাক হয়
1: অনেকটা ওরকম।
0: শাখায় যাওয়ার পরে যে মুখ্য শিষ্য সে আমার সাথে কথা বললেন, বলে আমি যা বলবো তাই আপনি করবেন, তো আমাদের সব কিছু সংস্কৃতি ভাষার উপরে নির্ভর করে, সেইটা আপনি পারবেন? আমরা হ্যাঁ পারব। যখন উনি সংঘাধ্যক্ষ বললেন,
1: আমাদের এখানে তখন সংঘাধ্যক্ষ কে ছিলেন?
0: আমার টাইমে বিস্তার হয়ে পাঁচটা ছিল,
1: আচ্ছা,
0: এখন অনেক হয়ে গেছে।
1: আচ্ছা, আপনাদের সময় আপনারা যখন আরএসএসে যোগ দিয়েছিলেন তখন সদস্য সংখ্যা কত ছিল শিলিগুড়িতে?
0: দেখো, তখন আমি যে শাখায় গেলাম সে শাখায় 25 জনের মতন ছিল
1: তখন,
0: হ্যাঁ, আর বাঙালির ভিতর আমি।
1: ও, যে 25 জন ছিল শিলিগুড়িতে তারা কেউ বাঙালি ছিলেন না, শুধু আপনি জয়েন করলেন?
0: আমি বাঙালি শুধু,
1: আর বাকিরা ছিল অবাঙালি,
0: বিহারি, মারোয়ারি,
1: ওনারা ছিল।
0: বিহারির সংখ্যা কম, মারোয়ারির সংখ্যা বেশি।
1: এই ছিল তখন। তখন আপনার বয়স কত ছিল?
0: তখন আমার বয়স মোটামুটি ছিল 18-19।
1: 18-19 বছর বয়সে আপনি আরএসএসে?
0: না, আরএসএসে আমার অংশগ্রহণ বাংলাদেশ ওই পারে থাকতেই।
1: আচ্ছা, ও পারে থাকতে। তাহলে আমরা একটু আপনার
0: নারায়ণগঞ্জে,
1: নারায়ণগঞ্জে, তাহলে আমরা একটু আপনার ওপারের কথাটাও বলি। আপনার জন্ম কোথায়?
0: আমার জন্ম হলো বাংলাদেশের, যখন জন্ম হয়েছে তখন ত্রিপুরা ছিল।
1: আচ্ছা, তখন তখন
0: ত্রিপুরা ডিস্ট্রিক্ট,
1: ত্রিপুরা,
0: হ্যাঁ, জেলা কুমিল্লা।
1: তখন তো অবিভক্ত ভারত, তখন তো আর বাংলাদেশ বলে কিছু ছিল না। ও আচ্ছা, তখনও পূর্ব পাকিস্তান হয়নি?
0: পূর্ব পাকিস্তান হয়নি, স্বাধীন ভারত।
1: তখন তো অবিভক্ত ভারত, তখন ভারতের কোনো বিভাজনের প্রশ্নই ওঠে না। তো কত সাল ছিল সেটা জন্মের?
0: সেটা ছিল
1: আপনার জন্মের তারিখ বলছি।
0: আমার জন্মের তারিখ,
1: হ্যাঁ,
0: আমার জন্মের তারিখ বাংলা 2রা বৈশাখ রবিবার 1336
1: আপনার জন্ম।
0: ইংরেজি 1930,
1: এপ্রিলে জন্ম, বৈশাখে জন্ম, বৈশাখের 2 তারিখ। আচ্ছা, আপনার বাবা এবং মা যদি ওনাদের নাম বলেন?
0: আমার দাদা ডাক্তার এনডি সরকার।
1: দাদা হচ্ছেন ডাক্তার?
0: আমরা দু ভাই এক বোন।
1: আপনার দু ভাই এক বোন। দাদা হচ্ছেন
0: ননিগোপাল সরকার।
1: ননিগোপাল সরকার, উনি ছিলেন ডাক্তার। আর বোন?
0: ডাক্তার মানে কি, ডাক্তারই পড়তে ছিলেন।
1: আচ্ছা,
0: হঠাৎ আমার বাবা মারা গেল, মারা যাওয়া
1: সেটা কত সাল?
0: সেটা,
1: আচ্ছা, তো বাবার নামটা বলবেন একটু।
0: শরৎচন্দ্র সরকার।
1: শরৎচন্দ্র সরকার। আর মায়ের নাম?
0: মায়ের নাম নীরদা সরকার।
1: নীরদা সুন্দরী সরকার। হ্যাঁ,
0: আমার মা ছিলেন বল্লাল সেনের নাতি।
1: আচ্ছা, আমাদের সেই ইতিহাসের চরিত্র বল্লাল সেন,
2: তাদেরই বংশ,
1: তাদের বংশধর হচ্ছেন। বকলমে আপনিও তাদেরই বংশধর, মাতৃকুল তো আপনার।
0: আমি যখন দেখিনি কো, মায়ের মুখে শোনা।
1: আচ্ছা আচ্ছা,
0: কথায় কথায় বলতো আমি বল্লাল সেনের নাতনি।
1: আচ্ছা,
0: আমার সাথে কথা সাবধানে বলি। তো 97 বছরে মারা গেলেন শিলিগুড়ি। আমার
1: শিলিগুড়িতে আপনার মা মারা গেছে।
0: প্রথম এক বছরের জন্য কনভেনার 3-4টা জেলার, আমি বললাম মালদা আমি নেব না, দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, 3টার দায়িত্ব নিয়েছে এক বছরের কনভেনার। দায়িত্ব মানে এক বছরের ভিতরে 3টা ডিস্ট্রিক্টে সংগঠন করে সভাপতি নির্বাচন করে দেওয়া।
1: আচ্ছা, সেটা আপনাকে করা হয়েছিল। তো তখনও মা বেঁচে ছিলেন?
0: মা
1: তখনও বেঁচে ছিলেন। আচ্ছা, তো আপনার বাংলাদেশের, আপনার জন্মস্থানের ওই এলাকার আপনার পরিচিত কিছু মানুষ এবং পরিচিত জায়গাগুলো সম্বন্ধে একটু বলবেন?
0: শুনেন, তখনকার পরিচিত কেউ নেই। একটা কথা বলি, আমাদের গ্রাম মেঘদার নাম, আমাদের মেঘদার
2: কচুয়া থানা মেঘদার সরকার বাড়ি।
1: আচ্ছা,
0: তো আমার বাড়ির দেশেই, গ্রামেই আমার পিসিমার বিয়ে হয়েছিল।
1: আচ্ছা,
0: তো পিসিমার ছেলে গোবিন্দ কবিরাজ।
1: আচ্ছা,
0: তো গোবিন্দ কবিরাজের 3 ছেলে।
1: হ্যাঁ,
0: আমার নাতি,
1: হ্যাঁ,
0: সম্পর্কে নাতি বিপ্লব দেব আমার নাতি।
1: আচ্ছা, উনি আগরতলা মানে ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আপনার সম্পর্কে নাতি হন। আচ্ছা,
0: আর উনি শ্বশুর হলো রাজনাথ সিং।
1: আচ্ছা, তো এই পরিচয়গুলো।

0: রয়েছে, রাজনীতিবিদও আপনাদের মধ্যেই রয়েছে, তো এই পূর্ব বাংলা থেকে আপনারা এলেন কেন ছেড়ে? ওখানে আপনাদের জমি জায়গা কিরকম ছিল? প্রচুর জায়গা ছিল,
1: দিদি ছিল।
2: যখন পাকিস্তান ইন্ডিয়ার ঘোষণা হলো তখনই আমি বললাম এখানে আমি থাকবো না। তার কারণ হলো আমি তো আরএসএস করি।
0: আপনি তখন থেকে আরএসএস করতেন?
2: তো ওখানে না, ওখান থেকে আমি আরএসএস।
0: তো ওখানে আরএসএস এর কেমন কাল কর্মকাণ্ড ছিল তখন?
2: অনেক শাখা ছিল।
0: আচ্ছা,
2: নারায়ণগঞ্জে, ঢাকায় অনেক শাখা ছিল। সেই যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমি পাকিস্তান, কারণ ওরা বলছে পাকিস্তান পবিত্র স্থান চাই,
0: পবিত্র ইসলাম স্থান,
2: পবিত্র মুসলমানদের পবিত্র স্থান হিসাবে পাক, পাক বলে তো, সেজন্য ওরা নাম রেখেছে পাকিস্তান।
0: ও আচ্ছা।
2: আর হিন্দুদের জন্য হিন্দুস্তান, কিন্তু নেহেরু সেটাকে বাদ দিয়ে মহাত্মা গান্ধীর প্রেরণায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করেছে
0: করেছে। তখন আপনারা এটা শুনেই আপনি ডিসিশন নিলেন যে আপনারা এই দেশে চলে আসবেন। তো কারা কারা এসেছিলেন আপনারা?
2: আমি
0: কতজন এসেছিলেন?
2: আমি একাই এসেছি।
0: আপনাদের বাড়ির
2: এখনো আছে
0: ও আত্মীয় স্বজন এখনো রয়ে গেছে?
2: এখনো রয়ে গেছে।
0: আপনি শুধু আপনার দাদা, আপনি আর আপনার মা চলে আসছেন?
2: আমি একা আসছি,
0: ও
2: আর মা পরে আসছে,
0: পরে এসছেন। আচ্ছা, আপনি আসার অভিজ্ঞতা একটু বলবেন, সেটা কত সাল?
2: সেটা ফিফটিতে,
0: ফিফটিতে এসছেন। তো এই তিন চার বছরে আপনি বাংলাদেশে কি দেখেছিলেন, কেমন দেখেছিলেন?
2: ভালো ছিল,
0: ভালো ছিল।
2: আমাদের এইটা ভালো ছিল,
0: হ্যাঁ, নারায়ণগঞ্জের দিকটা ভালো ছিল
2: না? নারায়ণগঞ্জ শীতলক্ষার এই পারে আমাদের বাড়ি, কুমিল্লা।
0: আচ্ছা, শীতলক্ষার এই পারে,
2: শীতলক্ষার ওই পারে হলো ঢাকা।
0: তো কুমিল্লা তো মোটামুটি ত্রিপুরার কাছাকাছি,
2: ত্রিপুরার কাছাকাছি হলো শীতলক্ষা পর্যন্ত
0: বাংলাদেশের মধ্যে ছিল,
2: ছিল না?
0: আচ্ছা, কোন পথে এসেছেন আপনারা বাংলাদেশ?
2: আমি তো ওখানে
0: ত্রিপুরা হয়ে
2: লঞ্চে নারায়ণগঞ্জ যাত্রী পার করে বাড়িতে চলে আসছি হেঁটে।
0: মানে এদিকে কোথায় বাড়ি ছিল আপনাদের?
1: রেলকোয়ার্টারে, টিকাপাড়ায় দিদির বাড়ি ছিল।
0: টিকিয়াপাড়া,
1: টিকিয়াপাড়া রেলকোয়ার্টার,
0: এই টিকিয়াপাড়া, শিলিগুড়ি টিকিয়াপাড়া
2: আমার দিদির কোয়ার্টারে। জামাইবাবু,
0: ও জামাইবাবু দিদি তার আগে এখানে ছিলেন?
1: হ্যাঁ হ্যাঁ,
2: জামাইবাবু এর আগে পানলো আসামে ছিল।
0: আসাম
2: তাই কি, যখন এই ব্রহ্মপুত্রবীজ হবে এই লাইন হলো, তখন উনি শিলিগুড়ি
0: রেলকোয়ার্টারে
2: ছিলেন। আর মহানন্দা ব্রিজের এখানে যে রিয়েল অফিস ছিল, ইঞ্জিনিয়ারিং অফিস, ওইটাই উনি সার্ভেয়ার ছিলেন।
0: তখন ওনাদের কোয়ার্টার কোথায় ছিল?
2: টিকাপাড়া।
0: আচ্ছা, ওই কোয়ার্টারে এসে আপনি উঠলেন দিদির বাড়িতে, তারপরে আপনি যোগাযোগ করলেন এখানকার আরএসএস অফিসে?
2: এখানে ওই যে বললাম, তাতে আরএসএস
0: আপনিও এখানে জয়েন করলেন?
2: প্রথম দিন যখন আমি গিয়েছিলাম তখন তো শিখে ফেলার প্রোগ্রাম নাই, প্রসেস নেই,
0: ও
2: প্রসেস তো আগে, কিন্তু উনি দেখলেন যারা বলছে আমি তাই করছি।
0: আচ্ছা,
2: সংস্কৃতি,
0: হ্যাঁ,
2: তখন আমাদের টুটাল সংস্কৃতি হয়।
0: আচ্ছা,
2: তো উনি এসেছেন তখন আমাকে,
0: মানে ওখানে যা কিছু ট্রেনিং হয় সব সংস্কৃতে হয়?
2: হ্যাঁ, তো আধা ঘন্টা চললো প্রশিক্ষণ, তারপর জিজ্ঞাসা করলেন আপনি এভাবে কী করবেন, আমি আমি ও
0: আপনি মানে।
2: তারপরে এক বছর পর গোলা আলকাজি শিলিগুড়ি আসলেন,
0: গোলা আলকাজি নিজে শিলিগুড়িতে এলেন,
2: গান্ধী ময়দানে প্রোগ্রাম ছিল।
0: আচ্ছা,
2: তো বংশীবাবু ছিল আমাদের মানে প্রচারক, তো বংশীবাবু বলল গুরুজিকে যে একটা ছেলে আমার এখানে আছে, তো ওর সাথে আপনার কথা বলবেন গুরুজি। বলবো, ডাকলো, আসলাম। তখন 50 জন ছেলে বাঙালি অটোমেটিক আমি শাখায় জয়েন করে
0: জয়েন করিয়েছেন। আর আপনি যখন ঢুকেছিলেন আপনি একমাত্র বাঙালি ছিলেন,
2: একমাত্র বাঙালি,
0: এবং মাত্র 25 জন সদস্য ছিল, আর এই এক বছরের মধ্যে আপনার হয়ে গেল
2: 50 জন।
0: আচ্ছা, তার মধ্যে আবার 25 জন বাঙালি।
2: হ্যাঁ, তো ব্যাপার হলো গুরুজি আমার সাথে কথা বললো, দেশ সম্পর্কে কথা বললো, লাস্টে গুরুজি বললো বংশী মাখনের উপরে নজর রাখবে, এই বাংলার উদিতা সূর্য।
0: বাহ, তখনই ওনার চোখে আপনি ধরা পড়েছেন,
2: দূরদর্শিতা ছিল
0: একদম একদম।
2: সেই চিন্তাধারা মনে রেখে আদর্শের সাথে এই পর্যন্ত এসেছি।
0: আচ্ছা, তারপরে আপনি এখানে সংগঠনের কাজে নিজেকে যুক্ত করে?
2: আমি কাজে না, ডাক্তার শ্যামাপ্রসাদে যখন কাশ্মীরে যাবে, এক নিশান, এক বিধান, এক প্রধানের দাবিতে পরিভ্রমণ করে শিলিগুড়ি আসছিলেন।
0: আচ্ছা,
2: তিলক ময়দানে ওনার মিটিং ছিল।
0: আচ্ছা,
2: তখন বললো আমি যাবো, কেউ আটকাতে পারবে না, তখন তো এখানে বাঙালি খুব কমই ছিলাম।

0: শিলিগুড়ির জনসংখ্যাও ভীষণ কম ছিল বলে,
1: মোটামুটি সদ্যেরেক লোক ছিল, সদস্য লোক ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: তার মধ্যে আমি সঙ্গ করি একটা আদর্শের ব্যাপার ছিল। আর শ্যামাপ্রসাদ প্রসাদ তো মানে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। তারপর উনি দেখলেন গুরুজির নির্দেশে, বলল যে আমাদের একটা পলিটিক্যাল পার্টির দরকার, নাহলে আমাদের ব্যানই করে দিবে,
0: ব্যান করে দেবে,
1: ব্যান করে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো শ্যামাপ্রসাদ বল তুমি একটা দল করো। কী করবো গুরুজি? বলে জনসংঘ,
0: ভারতীয় জনসংঘ,
1: ভারতীয় জনসংঘ,
0: সিম্পল করে মানে এটাই হলো প্রথম, মানে
1: আমরা প্রতিনিধিত্ব করি,
0: ভারতীয় জনসংঘ তৈরি হলো মহাসভার বদলে, যেটা 1915 সালে শুরু হয়েছিল সেটা চেঞ্জ করে। ওখানে তো আপনারা অ্যাকচুয়ালি কংগ্রেসের মধ্যে থেকে হিন্দুদের জন্য কাজ করার জন্য সংঘটা হয়েছিল 1915, কিন্তু ওটা থেকে একটা পলিটিক্যাল পার্টির রূপ নিল ভারতীয় জনসংঘ। সেটা তো শ্যামাপ্রসাদজির হাতে,
1: এখানে সেই জনসংঘ প্রতিষ্ঠা করেন উকিল বিরজা মোহন ভট্টাচার্য,
0: এখানকার শিলিগুড়ি,
1: শিলিগুড়ি বাঘাসিন পার্কের এখানে ওনার বাড়ি।
0: আচ্ছা,
1: এই শিলিগুড়ি কোলে গিয়েছিল,
0: তো ওনার মাধ্যমে শ্যামাপ্রসাদজি এখানে এলেন।
1: ওনার মাধ্যমে উনি যখন জনসংঘ প্রতিষ্ঠা করেন,
0: হ্যাঁ,
1: আমাকে ডাকলো
0: এখানে,
1: হ্যাঁ, যে মাখন তুমি সম্পাদকের পদ গ্রহণ করো।
0: আচ্ছা, এটা 1951-52,
1: তো আমি দায়িত্ব নিলাম। তখন জনসংঘ যখন প্রতিষ্ঠা হলো, ম্যাক্সিমাম মারোয়ারি, এক দুজন বিহারি আর বাঙালি দু তিনজন
0: জনসংঘটা হলো। আচ্ছা, কিন্তু আরএসএসের যে আপনারা অনেক সদস্য ছিলেন, আপনি তখনই বললেন যে 25 জন তো বাঙালি ছিল, তারা জনসংঘে আসেনি?
1: না, আমি আরএসএসে থাকতে থাকতে হঠাৎ বিরোধী মোহন ভট্টাচার্য ইলেকশনে দাঁড়াবেন
0: 1952
1: লোকসভার, তো বলল চারজন নিমিত্ত দায়িত্ব ভাগ।
2: মাননীয় সু অনুষ্ঠানে এতক্ষণ মাখনলাল সরকারের সাক্ষাৎকার নিলেন সুনীল কুমার দাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা কথিকা, চির অমর সুকান্ত ভট্টাচার্য, বলবেন মহুয়া গোস্বামী।
3: অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম। সালটা 1943, ভারতবর্ষ সেই সময় ছিল ব্রিটিশ শাসনের অধীন, একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ, সমগ্র বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবন তখন বিপর্যস্ত, চারপাশে তখন ক্ষুধা, দারিদ্র, নিপীড়ন আর নির্যাতনের নির্মম বিবর্ণ ছবি, নিরন্ন মানুষের হাহাকার, করুণ আর্তি, সামাজিক বৈষম্য সচেতন মানুষকে তখন বিচলিত করে তুলেছিল। এমনই এক অস্থির সময়ের কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যের আকাশে সুকান্ত ভট্টাচার্য এক উজ্জ্বল নক্ষত্র, তার জীবন ছিল ক্ষণস্থায়ী কিন্তু কর্ম ছিল দীপ্তিময়। মাত্র 21 বছরের জীবনে তিনি যে কাব্য সাধনা ও সমাজ সচেতনতার পরিচয় দিয়েছেন, তা বাংলা কাব্যধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি কেবল কাব্যের সৌন্দর্য রচনা করেননি, বরং সমকালীন সমাজের দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ, বঞ্চনা ও বৈষম্যের দিকগুলিকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছিলেন। তার কবিতায় যেমন ফুটে ওঠে বাস্তব জীবনের কঠিন সত্যরূপ, তেমনি প্রকাশ পায় নতুন পৃথিবী গড়ার স্বপ্ন। তার কবিতায় সমস্ত অন্যায়, শোষণ, অব্যবস্থা

কথার মাঝেও কবি যেভাবে মানুষের মতো বাঁচার মন্ত্র উচ্চারণ করেছেন, তা আজ তার জন্ম শতবর্ষেও একই রকম প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালে। তার পরিবারে ছিল সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশ। ছোটবেলা থেকেই তার মধ্যে সাহিত্য বোধ গড়ে ওঠে। ছাত্রজীবন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় তা প্রকাশও করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও সমাজ সচেতন। চারপাশে মানুষের দুঃখ যন্ত্রণা তাকে গভীরভাবে স্পর্শ করত। তাই তার কবিতায় মানবতার সুর বারবার ধ্বনিত হয়েছে। তিনি দরিদ্র মানুষের দুঃখকে নিজের দুঃখ হিসেবে অনুভব করেছেন। তার কবিতায় তাই মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ স্পষ্টভাবে ধরা দিয়েছে। তিনি বিশ্বাস করতেন, মানুষের ঐক্য, সম্মিলিত প্রতিবাদ ও সংগ্রামের মধ্য দিয়ে একদিন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। তার কবিতায় তাই হতাশার চেয়ে আশার সুর বেশি শোনা যায়। সুকান্তের প্রধান কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস ও মিঠে করা। এ সমস্ত রচনায় তার কবিত্ব শক্তির সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। যেখানে কবি শব্দ, ছন্দ, উপমা ও অলঙ্কারের সুন্দর উপস্থাপন ঘটিয়েছেন অনায়াস দক্ষতায়। ছাড়পত্র তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যেখানে তিনি নতুন প্রজন্মের কাছে সংগ্রামের বার্তা পৌঁছে দিয়েছেন। যেখানে আশাবাদী কবি অনেক বিরুদ্ধ পরিস্থিতির মাঝে দাঁড়িয়েও দৃঢ়ভাবে বলতে পারেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে তার ঘুম নেই কাব্যে আছে অস্থির সময়ের চিত্র ও প্রতিবাদের সুর। পূর্বাভাসে তিনি ভবিষ্যতে এক শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছেন, আর মিঠে করা তাঁর শিশু কিশোরদের জন্য লেখা সহজ ও বাস্তববাদী কিছু কবিতার প্রকাশ। সুকান্তের কবিতার মূল বিষয় ছিল ক্ষুধা ও দারিদ্র। দুর্ভিক্ষে মানুষের মৃত্যু ও দুর্দশা তাঁর কবিমানসে গভীর ছাপ ফেলেছিল। তাঁর বিখ্যাত হে মহাজীবন কবিতায় আমরা সেই অনুভূতির নিবিড় প্রকাশ লক্ষ্য করি, যেখানে কবি ক্ষুধার নির্মম বাস্তবতাকে অত্যন্ত শক্তিশালী ভাষায় প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন কল্পনা আর বাস্তবতা এক জিনিস নয়, কখনো কখনো বাস্তবতার রূঢ় কঠিন সত্যের কাছে কল্পনার সুন্দর রঙিন জগতও বর্ণহীন ফিকে হয়ে যায়। যখন মৃত্যু, অত্যাচার, অনাহারে দিনদুখী মানুষ অসহায় কাতর হয়ে ওঠে, তখন প্রকৃতির অপরূপ সৌন্দর্যও অর্থহীন হয়ে পড়ে। পূর্ণিমার চাঁদও তখন মানুষের কাছে পোড়া রুটির মতো মনে হয়। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদ্মলালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা আজ তোমাকে দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অন্যদিকে দুর্ভিক্ষ কবিতায় কবি তৎকালীন সময় ও সমাজের কঠিন বাস্তবতাকে সরাসরি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। এখানে কবি তার সময়ের দুর্ভিক্ষপীড়িত মানুষের সাধারণ জীবনযাপন ও দৈনন্দিন জীবনচর্চার ভয়াবহ ছবি তুলে ধরেছেন, যেখানে মৃত্যু এসে কড়া নাড়ে প্রতিরাতে অসহায় মানুষের দ্বারে। আসলে কবি নিজেকেও তাদেরই একজন বলে মনে করতেন, তাই নিজেকে তিনি দুর্ভিক্ষের কবি বলে পরিচয় দিয়েছেন। কখনো আবার সেই সব ক্ষুধাতুর দিনহীন মানুষের প্রতিনিধি হয়ে ক্ষুব্ধ কবি পুরনো ধাঁধা কবিতায় এই সমাজের

0: তাই স্পর্ধা, নতুন কিছু করার বাসনা এই পৃথিবীতে খুব প্রয়োজন। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে আঠারো আসুক নেমে। সুকান্তর কবিতায় অত্যন্ত গভীরভাবে ফুটে উঠেছে শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামের ছবি। আমরা রানার কবিতায় কবির শ্রমজীবী মানুষের প্রতি সেই ভালোবাসা, সেই সমাদর লক্ষ্য করি, যেখানে এক ডাক বাহকের জীবন সংগ্রামের ছবি কবি অত্যন্ত বাস্তব ও হৃদয়স্পর্শী ভাষায় ফুটিয়ে তুলেছেন। যেখানে দেখা যায় রানার ছুটেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। কবি এখানে দেখিয়েছেন সাধারণ মানুষের কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই সমাজ এগিয়ে চলে, অথচ ইতিহাসের পাতায় তাদের কোনো দিন স্থান হয় না। সবশেষে বলা যায় কবি সুকান্ত এক স্ফুলিঙ্গের নাম, এক নির্ভীক মানবতার নাম। সমাজের যেখানেই তিনি অন্যায় দেখেছেন সেখানেই জানিয়েছেন বলিষ্ঠ প্রতিবাদ। মাত্র ২১ বছরের ছোট্ট জীবনে তার মধ্যে গর্জে উঠেছিল কত ক্ষোভ বিক্ষোভ, মনের মধ্যে পুঞ্জিত ছিল কত স্বপ্ন সংকল্প। কবি তাঁর অমর লেখনীতে ফুটিয়ে তুলেছেন তারই মূর্ত প্রতিচ্ছবি, তাই তাঁর কবিতা আজও তেমনই প্রাসঙ্গিক। অত্যন্ত সহজ সরল তাঁর কবিতার ভাষা, বক্তব্য সুস্পষ্ট, যা সাধারণ মানুষের হৃদয়ে সহজেই প্রবেশ করে। সুকান্ত সেই আলোর শিখা, শতবর্ষ পেরিয়েও যার দীপ্তি এতটুকু ম্লান হয়নি, বরং বর্তমান সমাজে সমস্ত অন্যায় অরাজকতা বঞ্চনা ও বৈষম্যের মাঝে দাঁড়িয়ে তাঁর কবিতা আমাদের সচেতন করে, অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে প্রতিবাদী হয়ে ওঠার সাহস যোগায়, নতুন প্রজন্মকে মানবতার পক্ষে সংগ্রাম করতে অনুপ্রাণিত করে। তিনি দেখিয়েছেন কবিতা শুধু কল্পনার বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যমও হতে পারে। তাই একথা জোর দিয়ে বলা যায়, বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে ততদিন সুকান্ত ভট্টাচার্যের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে।
1: শুনলেন বাংলা কথিকা, বললেন মহুয়া গোস্বামী, আকাশবাণী শিলিগুড়ি।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। ১৬ই অগস্ট ২০২৬ সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভে 400

20.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে সমূহ সঙ্গীত শিক্ষার আসর। আজ হিন্দি গান শুনবেন।

0: এতক্ষণ শুনলেন সমূহ সঙ্গীত শিক্ষার আসর, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
4: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

গানটি আমাদের মনে করিয়ে দিল, দেশ মানে শুধু মানচিত্রের একটি সীমারেখা নয়, দেশ মানে মাটি, মানুষ, ভাষা, সংস্কৃতি, স্মৃতি এবং আমাদের ভালোবাসা। দ্বিজেন্দ্রলাল রায়ের এই দেশাত্মবোধক গানটির সাথেই 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা আমাদের কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আমার দেশ, এই দুটি শব্দের মধ্যে যেন মিশে আছে আমাদের আবেগ, আমাদের গর্ব, আমাদের পরিচয়। আর সেই দেশের প্রতি আমার দায়িত্ব, সেটাই আমাদের কিন্তু আজকের ভাবনার বিষয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ আমরা কথা বলব, শুনব কিছু গান, মনে করব তাঁদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশের নাগরিক হওয়ার অধিকার। কিন্তু আজকের প্রশ্নটা একটু অন্যরকম। দেশ আমাদের জন্য কি করছে শুধু সেটাই কি ভাবব, নাকি আমরাও ভাবব আমার দেশের জন্য আমি কি করছি? এই প্রশ্ন থেকেই আজকের অনুষ্ঠান আমার দেশ আমার দায়িত্ব। স্বাধীনতা শুধু একটি দিন নয়, স্বাধীনতা একটি অনুভব, একটি অধিকার এবং একই সঙ্গে একটি দায়িত্ব বটে। আমরা এই বিষয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে কথা বলবো। ফোন নম্বরটি আবারও একবার জানিয়ে দিচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা আমাদের ফোন করুন এবং আপনার মতামত ভাগ করে নিন আমাদের সাথে। আরও একটি দেশাত্মবোধক গান আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। পরিবেশনায় ক্যালকাটা কোয়ার।

0: শুনছেন কিছু কথায় কিছু গানে। আমাদের আজকের কিছু কথা কিছু গানের বিষয় আমার দেশ আমার দায়িত্ব। ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: তোমাদের নিবেদিতা দিদি বলছি, শিলিগুড়ি থেকে।
0: আরেকবার একটু বলুন।
1: তোমাদের নিবেদিতা দিদি বলছি, শিলিগুড়ি থেকে।
0: আচ্ছা,
1: নিবেদিতা,
0: হ্যাঁ
1: নিবেদিতা, নিবেদিতা।
0: হ্যাঁ, কিন্তু আপনার না গলাটা খুব আস্তে আসছে। আপনি ভালো আছেন নিশ্চয়ই?
1: আচ্ছা ঠিক আছে, এখন বলছি।
0: হ্যাঁ
1: আজকে তো স্বাধীনতা,
0: হ্যাঁ, আজকের
1: স্বাধীনতা
0: বিষয় হচ্ছে আমার দেশ আমার দায়িত্ব।
1: আমার দায়িত্ব। তো সবাইকে আজকে একটিতম তোমার আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আর
0: আচ্ছা
1: তারা স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান করেছে, তাদের প্রতি আমার ভূমিষ্ঠ প্রণাম রইল।
0: আমাদেরও প্রণাম রইল।
1: হ্যাঁ, আর এই যে স্বাধীনতা, স্বাধীনতা আমরা পুরোপুরি ভাবে এটাকে নিজের মতো করে না নিয়ে সবাইয়ের মধ্যে এটা সুন্দরভাবে এটাকে মেনে নিতে লাগবে। স্বাধীনতা কারু দেশ, কারু দেশের না, কারু ইয়ের না, এটা সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা, তোমার আমার সবাই।
0: সেটা তো ঠিকই, স্বাধীনতা আপামর ভারতবাসীর।
1: আর স্বাধীনতা আমাদের গর্ব। আর এই যে ভারতবর্ষের সবাই আমরা একসঙ্গে আছি, এইটাই আমাদের শক্তি, ইউনিটি। আর ভারতবর্ষ আমাদের গর্ব।
0: ঠিক ঠিক, একদম ঠিক। ভারতবর্ষ আমার দেশ আমার গর্ব। ভালো থাকুন, আবারও অন্য অনুষ্ঠানে আপনাকে ফোনে পাবো। আমরা পরের গানে যাচ্ছি, ক্যালকাটা ইউথ কোয়ারের পরের গানটি।

0: ফোন লাইনে শ্রোতা বন্ধু, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: নমস্কার দিদি,
0: নমস্কার
1: আমি
0: নমস্কার।
1: জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ বলুন, আমাদের তো এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমার দেশ আমার দায়িত্ব।
1: 1947 সালে 15ই আগস্ট দেশ আমাদের স্বাধীন লাভ করে। ভারতবর্ষ হলো আমাদের দেশ। এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, যেমন ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, এদের মহান ব্যক্তিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এই ভারতবর্ষকে আরো সুন্দর করে তুলতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, হাতে হাত মিলাতে হবে এবং একে অপরের অসহায় মানুষ

0: কাছে এগিয়ে আসতে হবে, তবেই আমাদের ভারতবর্ষ সুন্দর ও গৌরবময় হয়ে উঠবে।
1: একদম ঠিক, একদম ঠিক। নমস্কার, ভালো থাকবেন। আমরা পরের গানে চলে যাচ্ছি, ক্যালকাটা কয়ারের পরের গানটি।

0: ফোন লাইনে শ্রোতা বল। হ্যালো হ্যালো, কোনো কারণে লাইন বিধান একটু গোলমাল করছে। হ্যালো,
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: কে বলছেন একটু বলবেন?
1: সঙ্গীতা মজুমদার।
0: বলুন বলুন।
1: আর 15 আগস্টে 80তম স্বাধীনতা দিবসে আপনাদেরকে শুভেচ্ছা জানাই।
0: আপনাকেও শুভেচ্ছা জানাই, এবং আপনার এই শুভেচ্ছা বার্তা আমরা সব আকাশবাণীর আমাদের সব শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলাম।
1: আমরা এই দিন সেই বীর শহীদদের স্মরণ করব যাদের কঠোর পরিশ্রম ও আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা এসেছিল। নেতাজি, ক্ষুদিরাম বিনয়বাদল দীনেশ, মাস্টার দাস সেন ইত্যাদি ইত্যাদি, ওনাদের চরণে আমি কোটি কোটি, আর ওনাদের স্মরণে দেশকে ভালো রাখার প্রতিজ্ঞা হই আমি।
0: খুব ভালো, এটাই তো আমাদের দেশের প্রতি, দেশমাতৃকার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। খুব ভালো থাকবেন। আমরা পরের গানে চলে যাচ্ছি, ক্যালকাটা ইউথ কোয়ারের পরের গানটি।

0: ফোন লাইনে
1: শ্রোতা বন্ধু, হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
3: নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে আমি কাপুর ঘোষ কথা বলছি দিদি।
0: বলুন বলুন বলুন।
3: হ্যাঁ, 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ মুহূর্তে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেই সঙ্গে শ্রোতা বন্ধুদের।
0: একদম, শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা বার্তা আমাদের আকাশবাণীর মাধ্যমে আপনার এই শুভেচ্ছা বার্তা আমরা সবার সঙ্গে ভাগ করে নিলাম এবং আপনাকেও আমাদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি।
3: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
0: আজকের বিষয় তো জানেন, আমার দেশ
3: হ্যাঁ,
0: আমার দায়িত্ব।
3: আমার দেশ আমার দায়িত্ব। তো দেখুন, দায়িত্বটা কিন্তু ভীষণ, মানে খুব বড় একটা দায়িত্ব, যে দায়িত্ব কাঁধে নিলে হ্যাঁ মানে সার্থক হই, মানে আমি সার্থক হই বা আমরা সার্থক হই, মানে সার্থক হয় আমাদের স্কন্ধ দুটো। তো দায়িত্ব জিনিসটা এমনই যেখানে কোথাও না কোথাও সেটা কর্তব্যের সঙ্গে মিশে যায়, এবং কর্তব্যবোধ থাকলেই দায়িত্ব বহু গুণ বেড়ে যায়। তাহলে দেশের প্রতি আমার যখন কর্তব্য আমার প্রকৃতিকে রক্ষা করা, সেই দায়িত্ব যখন আমাকে নিতে হয় তখন হ্যাঁ সেই কর্তব্য কোথাও না কোথাও কর্তব্যবোধের একটা টান থেকে যায়। আসলে দেশের মাটির প্রতি টান দিদি আমাদের প্রত্যেকেরই থাকে, সেই
0: ঠিক
3: জন্য আমরা
0: ঠিক
3: বারবার
0: ঠিক
3: ফিরে আসি সেই মাটির টানে, সেই জন্মভূমির টানে।
0: ঠিক
3: তো
0: ঠিক
3: এরকম ভাবে দায়িত্ব যদি আমরা ছোটখাটো দায়িত্বগুলো যদি খুব বড় নিতে না পারি, ছোটখাটো দায়িত্বগুলো যদি আমরা মানে সম্পূর্ণ করি, কোথাও তাহলে একটা বৃত্ত সম্পূর্ণ হয়,
0: ঠিক,
3: যে
0: সবাই
3: বৃত্ত
0: যদি ছোটখাটো দায়িত্বগুলো
3: হ্যাঁ
0: পালন
3: হ্যাঁ
0: করে
3: হ্যাঁ
0: তাহলে সেটাই একটা পরবর্তীতে
3: সেটা হ্যাঁ
0: বৃহৎ।
3: সেই বৃত্তটা যখন সম্পূর্ণ হবে দিদি, হ্যাঁ তখন কিন্তু সেখানে কোনো পরিসীমা থাকবে না, থাকবে না কোনো যে, মানে রেখাগণিতের হিসেবে যদি জীবনটাকে ধরি,
0: ঠিক
3: থাকবে
0: ঠিক
3: না কোনো
0: ঠিক
3: যে কোনো পরিবৃত্ত।
0: ঠিক
3: আসলে
0: ঠিক ঠিক
3: এই বৃত্তটা সম্পূর্ণ হবে আমাদের সবার হ্যাঁ মিলিত প্রচেষ্টায়। আর এই মিলিত প্রচেষ্টা আর মিলিত কণ্ঠ যখন একসাথে আমরা গেয়ে উঠবো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য।
0: ঠিক, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। বড় ভালো বললেন, সঙ্গে থাকুন, আমাদের পরের গানে চলে যাচ্ছি। পরের গান ক্যালকাটা ইউথ কোয়ারের।

0: কিছু কথা কিছু গান অনুষ্ঠানে আমরা শুনছি আজকের বিষয় আমার দেশ আমার দায়িত্ব। আর ফোন লাইনে শ্রোতা বন্ধু, হ্যালো।
1: হ্যালো হ্যালো, নমস্কার।
0: হ্যালো
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: প্রথমে আপনাকে নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা,
1: আজকের যে বিষয় আপনি রেখেছেন,
0: হ্যাঁ,
1: সেই বিষয় হচ্ছে আমার দেশ আমার দায়িত্ব।
0: আপনি অসমের
1: অসম শ্রীভূমি জেলা,
0: শ্রীভূমি জেলা থেকে?
1: সেই
0: আচ্ছা,
1: জেলাটা আম আগে ছিল করিমগঞ্জ, যখন মিথেনকার মানে হয়েছে শ্রীভূমি। কবিগুরু রবীন্দ্রনাথ বছর আগে যে আমাদের করিমগঞ্জ জেলাটা যাতে শ্রীভূমি হয়, আর তাই আমাদের অসম সরকারি নামটি দিয়েছেন শ্রীভূমি।
0: বাহ,
1: আর বিশেষ করে দেখুন, আজকের যে বিষয় আপনি রেখেছেন আমার দেশ আমার দেশ, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আপনি এসেছেন। আপনাকে আমার অন্তরে অন্তর থেকে নমস্কার ধন্যবাদ জানাই। দেখুন,
0: আপনাকেও নমস্কার ধন্যবাদ, আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা জানাই। আপনারা সুদূর অসমে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং ভালো লাগছে।
1: আর বিশেষ করে দেখুন, আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি, 80তম পালন করেছি। জায়গা দাঁড়িয়ে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে দেখুন, আজকে আমরা তো পালন করেছি, আর আজকের দিনে আমরা স্মরণ করছি আমাদের এই স্বাধীনতা বীর সন্তানদেরকে। এই জায়গা দাঁড়িয়ে ওনাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এবং আজকের যারা হয়তো বা আমরা ভারতবর্ষের নাগরিক যারা আমরা আছি, আমি প্রত্যেক নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি যে আমার দেশ আমার দায়িত্ব হিসেবে সবাই একসাথে ঐক্যর সহিত আসার জন্য, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দেশের জন্য। কারণ একটা কথা আছে, আমরা সবাই জানি যে কাম্য সদা সর্বশ্রেষ্ঠ গরিমা লোভিমা নহি, মহাত্মা সবৈবে তার দেশ সবাপরায়ণ হ। সর্বদা স্বদেশের গরিমা কামনা করব লোভিমা নয়, তিনি মহাত্মা হন যিনি দেশ সেবাপরায়ণ হন। সত্যি কথা বলতে গেলে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা উনারা সত্যি দেশপ্রেমিক ছিলেন। উনারা উনাদের আজকে নাম নিয়ে আমরা গর্ব করছি। আমরা বিশেষ করে আমরা গর্বিত, আজকে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কারণ যে দেশে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, সেই দেশে আমি জন্মগ্রহণ করেছি। এবং এই দেশে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আজকে সত্যি আমরা গর্বিত, কারণ দেখুন যারা স্বাধীন করেছিলেন দেশটাকে, ওনারা মানে সত্যি কথা বলতে গেলে এত কষ্ট করে স্বাধীন করেছিলেন, করে আমাদেরকে দিয়েছেন। যদি ওনারা স্বাধীন করে দিতেন না, তাহলে আজকে আমরা এই ভারতবর্ষে ব্রিটিশের দাস দাসত্ব করতাম। তাই আমরা সকল স্বাধীনতা সংগ্রামীদের কাছে আমরা সবাই ঋণী, এবং ওনাদের ঋণ আমরা কখনো আমরা কিন্তু মানে শোধ করতে পারবো না। যেরকম মায়ের দুধে ঋণ করা যায় না, স্বাধীনতা সংগ্রামীদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না এক ফুটার, ঠিক না?
0: একদম,
1: আমাদের সর্বদা মনে রাখা উচিত, অস্মাভি সর্বদা স্মরণীয়ং ভূমের গরিবাসী মাতা স্বর্গা দুঃসত্তর পিতা জননী জন্মভূমি স্বর্গ দুঃখী গরিবাসী। আসলে দেখুন, মাতা শ্রেষ্ঠ, স্বর্গ থেকে পিতা শ্রেষ্ঠ, জননী এবং জন্মভূমি তার থেকে শ্রেষ্ঠ, সেটা দেখে কিন্তু ওনারা
0: একদম, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা পরের গানে চলে যাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে পরের গানটি ক্যালকাটা কয়ারের।

0: আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি, আর ফোন লাইনে এক শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
1: প্রথম কলার আমি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা আমি ভুল করে কেটে ফেলেছি।
0: আচ্ছা
1: আপনি হ্যালো হ্যালো করছিলেন। হ্যাঁ
0: আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, আজ যে 80তম স্বাধীনতা দিবসে আপনাকে এবং সকল শ্রোতা বন্ধু সঙ্গে সকল দেশবাসীকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।
0: আপনাকেও জানাই সবার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
1: হ্যাঁ, একজন দাদা ভাই রয়েছেন। হ্যাঁ, দুজন শুভেচ্ছা। আর দেখুন, আজ যে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, এইটা নিয়ে কথা হচ্ছে বিষয়। তো দেখুন, হ্যাঁ, আজকে সকালে যখন আমি ছাদে পতাকা উত্তোলন করছিলাম, তখন কিন্তু আমার সেই ছেলেবেলার স্মৃতিগুলো কিন্তু মনে ভাসছিল। হ্যাঁ, সকালে উঠে ফুল তোলা, মালা গাঁথা, তারপর স্কুলের ড্রেস পরে স্কুলে যাওয়া, সেখানে প্রভাত ফেরি থেকে আরম্ভ করে স্কুলের প্রত্যেকটা নাচ গান, প্রত্যেকটা অনুষ্ঠানে অংশ নেওয়া। হ্যাঁ, তারপর দুপুরে স্নান সেরে আবার স্কুলে যেতাম বিকালের সন্ধ্যের অনুষ্ঠানের রিহার্সালের জন্য, এবং স্কুলে কিন্তু সেদিন খাওয়া দাওয়াটা হতো। তো এইভাবে কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে পড়ছে, মনে পড়লো। আর আরো অনেক, যখন আরো বড় স্কুলে গেলাম, তখন তো অনেক আরো অনেক কিছু নিজেদেরকেই দায়িত্ব নিতে হতো, সবকিছু করার জন্য। তারপর অনুষ্ঠান শেষ করে মাস্টারমশাইরা মিষ্টি দিতেন প্রত্যেক ছাত্রছাত্রীকে। হ্যাঁ, মিষ্টি মুখ করে তারপর বাড়ি আসা, নিজেরা সেগুলো কালেকশন করতাম। এই যে
0: হ্যাঁ, কিন্তু
1: দিনগুলো,
0: আমাদের সময় প্রায় শেষ হতে
1: হ্যাঁ
0: চলেছে।
1: হ্যাঁ ভালো
0: এবার
1: থাকবেন।
0: ভালো থাকবেন,
1: হ্যাঁ হ্যাঁ ভালো
0: আপনাকেও
1: থাকবেন।
0: ভালো জানাই শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান শেষ হলো কিছু কথায় কিছু গানে, এরপরে শুনবেন পরবর্তী অনুষ্ঠান।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন শুনবেন রূপক অনুষ্ঠান ভারত আমার ভারতবর্ষ।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, কবিতা ও গানের মেলবন্ধনে ভারত আমার ভারতবর্ষ। সংকলন অপর্ণা চক্রবর্তী, ভাষ্য পাঠে অমিতাভ ঘোষ এবং অপর্ণা চক্রবর্তী।
3: কিছু ভোর শুধু ভোর নয়, কিছু সকাল আসে শত শত বছরের অন্ধকার পেরিয়ে, রক্ত ঝরানো পথে পরাধীনতার শৃঙ্খল মুক্ত আকাশ উদ্ভাসিত হয় নব অরুণোদয়ের রক্তিমাভায়।
4: দীর্ঘ অপেক্ষার অবসানে 1947 15ই আগস্টের সেই ভোরে ভারতবর্ষ দাঁড়িয়েছিল নিজের পায়ে।
3: কারো হাতে ছিল কলম, কারো হাতে চরকা, কারো হাতে পতাকা, কারো হাতে অস্ত্র।
4: কেউ জেলে গিয়েছেন, কেউ নির্বাসনে, কেউ উৎসর্গ করেছেন প্রাণ।
3: ভারতবর্ষ কেবল মানচিত্র নয়, কালির আঁচড়ে বারবার বিক্ষত করলেও বুকের ভেতরে কোনো ক্ষতের চিহ্ন পড়ে না।
4: ভারতবর্ষ এক আশ্চর্য বোধ, এক প্রশান্ত অনুভূতি। অনেক মানুষের প্রবহমান পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক।
3: প্রাগৈতিহাসিক মুকুট মাথায় মৌনী হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে এক ভারতবর্ষ।
4: বেদের ভারতবর্ষ,
3: পুরাণের ভারতবর্ষ,
4: বুদ্ধের ভারতবর্ষ,
3: অশোকের ভারতবর্ষ
4: দাঁড়িয়ে আছে এক ভারতবর্ষ।

0: ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির।
1: আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল,
0: রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি।
1: আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান, আমার ভারতবর্ষ মানে বিবিধের মাঝে মিলন ও মহান।
0: একটি হাতে চন্দ্র রাখি, অন্য হাতে সূর্য,
1: একটি হাতে মোহন বাঁশি, অন্য হাতে তূর্য,
0: এক পাশে ওই পাহাড় নদী, অন্যদিকে ঝর্ণা।
1: আমি মহান ভারতবর্ষ, আমি আলোক বর্ণা।

0: হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় নাড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে।
1: ধ্যানু গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
0: এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার।
1: মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের।

0: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
1: হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দুহাতের দশ আঙুলে তার স্মৃতি, আমি যা কিছু স্পর্শ করি সেখানেই, হে জননী, তুমি আমার হৃদয়ে বিনা তোমারই হাতে বাজে।
0: তোমার উৎসুক ডালে কখন ফুটেছি কচি পাতার আড়ালে, আমার কস্তুরী রেণু উড়ে গেছে কত পথে, দিগন্তে আকাশে ছায়াপথে, তবু আমার ছায়া পড়েছে তোমার বুকে

0: শত ছলে, তুমি বাঁকা ঝির ঝিরে, নদী ছল ছলে, বাজাও স্নেহের ঝুমঝুমি, জননী জন্মভূমি তুমি।
1: তোমার আকাশে আমি প্রথম ভোরের পেয়েছি আলোর সাড়া, দপদপে হীরে শুকতারা, অস্ফুট কাকলি, জলে ফোটে হীরকের কলি, মধ্যাহ্নে হীরের রোদ, হে ভারত, হীরক ভারত।

0: দেশ মানে শুধু মানচিত্র নয়, দেশ মানে মানুষের মুখ।
1: দেশ আমার অন্ন জল, দেশ আমার নিরন্নীর,
0: দেশ আমার হলুদ ধান, দেশ আমার রামধুনির,
1: দেশ আমার জন্মস্থান,
0: দেশ আমার সোনালী দেশ।
1: মানুষের স্বাধীন চিন্তা চেতনা ব্রিটিশ শাসন ও শোষণের কারা প্রাচীরে বারবার প্রতিহত হচ্ছিল, জমেছিল ক্ষোভের পাহাড়। সেই বারুদ স্তূপে প্রথম অগ্নিসংযোগ হল 1857-র মহাবিদ্রোহে। সেই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল লেলিহান শিখায়।
0: বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, সহিংস এবং অহিংস, একের পর এক প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। অবশেষে এলো বহু প্রতীক্ষিত স্বাধীন।

0: স্বাধীনতা।
1: স্বাধীনতা মানে কোনো একটি দিন নয়, স্বাধীনতা মানে শুধু পতাকা নয়,
0: স্বাধীনতা মানে দেশ গড়ার প্রতিশ্রুতি, স্বাধীনতা মানে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস, স্বাধীনতা মানে স্বাধীন ও মুক্ত চিন্তা ও চেতনার প্রকাশ।
1: স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা,
0: স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার,
1: স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি,
0: স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক,
1: স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ,
0: স্বাধীনতা তুমি কাল বসেখীর দিগন্ত জোড়ামত্ত ঝাপটা,
1: স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক,
0: স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার,
1: স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

0: এতক্ষণ শুনলেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, কবিতা ও গানের মেলবন্ধনে ভারত আমার ভারতবর্ষ। সংকলন অপর্ণা চক্রবর্তী, ভাষ্যপাঠে অমিতাভ ঘোষ এবং অপর্ণা চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি।
1: শুনলেন রূপকানুষ্ঠান ভারত আমার ভারতবর্ষ, আকাশবাণী শিলিগুড়ি। আর একটু পরেই শুনবেন বেতার নাটক প্ল্যাটফর্ম নাম্বার 1, রচনা ও পরিচালনায় উত্তরায়ণদেব। শুরু হচ্ছে বেতার নাটক প্ল্যাটফর্ম নাম্বার 1।

0: অর্ডার, আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। মিস্টার মুখার্জি, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি শুনেছেন?
1: হ্যাঁ মহামান্য, শুনেছি।
0: অভিযোগটি গুরুতর। ব্রিটিশ সামরিক বাহিনীর 3 জন অফিসারের ওপর আপনি আক্রমণ করেছেন, তাদের 2 জন গুরুতর আহত হয়েছেন। আপনি কি এই অভিযোগ স্বীকার করেন?
1: না।
0: 3 জন অফিসার আহত হয়েছেন, অথচ আপনি বলছেন তাদের আঘাত করার জন্য আপনি দায়ী নন?
1: আমি বলছি আমি কাউকে আক্রমণ করিনি।
0: কিন্তু 3 জন অফিসার আহত হয়েছেন, এটা কি আপনি অস্বীকার করছেন?
1: না, সেটা সত্যি।
0: তাহলে আদালত জানতে চায় কিভাবে 3 জন সামরিক অফিসার আহত হলেন?
1: আমার আত্মসম্মান রক্ষা করতে, আর তাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত নই।
0: অর্ডার, অর্ডার। মিস্টার মুখার্জি, আদালত আপনার কাছে অনুতাপের কথা জানতে চাইছে না। আদালত জানতে চাইছে কিভাবে হলো, ঘটনার সূত্রপাত কার হাতে এবং কোথায়।
1: ঘটনা শুরু আমার হাতে হয়নি।
0: তাহলে কার হাতে?
1: একটা শিশুর হাতে।
0: শিশুর হাতে?
1: হ্যাঁ, তার হাতে তখন একটা খালি গ্লাস ছিল।
0: আপনি কি আদালতের সঙ্গে রসিকতা করছেন?
1: না মহামান্য, আপনি জানতে চাওয়ায় আমি শুধু শুরুটা বলেছি।
0: ঠিক আছে, তাহলে বাকিটা বলুন। ঘটনাটা কোথায় শুরু হয়েছিল?
1: এক রেল স্টেশনে।
0: কোন স্টেশনে?
1: শিলিগুড়ি টাউন স্টেশন।
0: স্টেশন কোথায়?
1: জায়গাটা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 1।
0: আচ্ছা, সেখানে কি ঘটেছিল?
1: একজন তৃষ্ণার্ত শিশুর জন্য আমি জল আনতে গিয়েছিলাম।
0: আর সেই জল আনতে যাওয়ার ঘটনাই শেষ পর্যন্ত 3 জন ব্রিটিশ সামরিক অফিসারের আহত হওয়ার কারণ?
1: কারণটা জল নয় মহামান্য।
0: তাহলে?
1: অপমান।
0: অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার মুখার্জি, আদালত পুরো ঘটনাটা শুনতে চায়, শুরু থেকে বলুন।
1: তাহলে আমাকে ফিরে যেতে হবে সেই দিনটায়, শিলিগুড়ি টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
2: শুরু হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি প্রযোজিত সত্য ঘটনা অবলম্বনে এক দেশাত্মবোধক বেতার নাটক, প্ল্যাটফর্ম নাম্বার 1। রচনা ও নির্দেশনা উত্তরায়ণ দেব, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। শুরু হচ্ছে নাটক প্ল্যাটফর্ম নাম্বার 1।

0: দাদু, সত্যি বলো তো, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এটা কি আর আদৌ কোনো স্টেশন? চারিদিকে আগাছাও, প্ল্যাটফর্মে একজনও মানুষ নেই। ওই ওই ভাঙা বেঞ্চটার অবস্থা দেখেছ? সাইনবোর্ডের রং পর্যন্ত উঠে গেছে। কেউ যদি আমাকে এখন বলে এটা একটা ভূতের স্টেশন, আমি কিন্তু খুব একটা অবাক হব না।
1: আজকালকার ছেলেমেয়েরা ইতিহাসের গন্ধ পেলেই ভূতের গন্ধ পায়।
0: ঈশা,
1: এই এই জায়গাটাকে তুমি যতই পরিত্যক্ত বলো, একটা সময় এখানেই উত্তরবঙ্গের কত মানুষের আসা যাওয়া ছিল জানো? কত গল্প জমা হয়েছে, তা কি হিসেব আছে? ট্রেনে আগে দার্জিলিং যেতে হলে ওই কলকাতা থেকে মিটার গেজ লাইনে এসে এখানেই ট্রেন বদলাতে হতো। তারপর এই এই শিলিগুড়ি টাউন স্টেশন থেকেই ন্যারো গেজ লাইনে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন ধরতে হতো। পাহাড়ে যাওয়ার এটা একটা বড় দরজা ছিল এই স্টেশনটা।
0: বুঝলাম, কিন্তু এখন তো দরজাটা বন্ধই মনে হচ্ছে।
1: হ্যাঁ, এখন দরজাটা বন্ধ মনে হতে পারে, কিন্তু ইতিহাসের দরজা কখনো বন্ধ হয় না ঈশা।
0: আচ্ছা, তুমি কালকে ফোনে বললে তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে স্বাধীনতার ইতিহাসের একটা অধ্যায় শুনবি। আমি ভেবেছিলাম কোনো মিউজিয়াম কিংবা পুরনো বাড়ি অথবা স্মৃতিসৌধ এইরকম কিছু একটা হবে, কিন্তু তুমি আমাকে এনে একটা ভাঙাচোরা স্টেশনের মধ্যে দাঁড় করিয়ে দিলে।
1: শোনো শোনো, কোনো মিউজিয়াম গড়লে তাকে সাজিয়ে তুলতে হয়, কিন্তু সব ইতিহাস কাঁচের বাক্সে বন্দি থাকে না ঈশা। কিছু ইতিহাস থাকে মাটির নিচে, কিছু ধরো এই সব পুরনো ইঁটগুলোর গায়ে, কিছু ওই রেল লাইনের মোর্চেতে, আর কিছু মানুষের স্মৃতিতে। আচ্ছা এসো এসো, এই চেয়ারটায় বস, এসো, দাঁড়াও দাঁড়াও, আগে খবরের কাগজ দিয়ে ঝেড়ে দিই জায়গাটা।
0: আচ্ছা, তুমি বলেছিলে এখানে নাকি এক বিখ্যাত বিপ্লবীর একটা ঘটনা ঘটেছিল।
1: শুধু একটা ঘটনা বললে কম বলা হয়। বলা যায় এখানে একদিন একজন মানুষের আত্মসম্মান এমনভাবে বিস্ফোরিত হয়েছিল যে তার খবর ছড়িয়ে পড়েছিল সারা দেশে। দাঁড়িয়ে কেন, বসো বসো।
0: তুমি কার কথা বললে, বাঘা যতীন?
1: হ্যাঁ ঠিক ধরেছ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা সবাই বাঘা যতীন নামেই চিনি।
0: ওনাকে তো সবাই বাঘ মারার জন্য চেনে, আর এই নামটা সম্ভবত ঠিক সেই কারণে। কিন্তু শিলিগুড়ির টাউন স্টেশনের সঙ্গে ওনার কোনো ঘটনা আমি কোথাও সেভাবে পড়িনি।
1: ইতিহাসের বইয়ে অনেক সময় একটা মানুষের জীবনের জন্য মাত্র দুটো লাইন বরাদ্দ থাকে, কিন্তু সেই দুটো লাইনের পেছনে কত মানুষ, কত অপমান, কত রাগ, কত সাহস, কতটা আত্মসম্মান লুকিয়ে থাকে, সেটা কিন্তু সব সময় বই বলতে পারে না।
2: বই সব কথা বলে না।
0: কে?
1: ওই যে ওই ওয়েটিং রুমটার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে।
0: কিন্তু আমি তো আসবার সময় একটু আগে ওনাকে ওখানে দেখিনি।
2: একটু আগে দেখোনি তাই বলে আমি ছিলাম না, এমন তো নয়।
0: দাদু, এই ভবঘুরেটা কি?
1: দাঁড়াও, জানি না, আগে এখানে কখনো একে দেখেছি বলে তো মনে পড়ছে না।
2: আমাকে সবাই পাগল বলে।
0: আপনি কি সত্যি পাগল?
2: পাগল বললে মানুষের সুবিধে হয়, তখন আর বেশি প্রশ্ন করতে হয় না।
0: আপনি এখানে থাকেন?
2: থাকি বললে ভুল হবে, মানুষ কোথায় থাকে, আজ এখানে কাল ওখানে। এই স্টেশনটাও তো একদিন ভেবেছিল সে চিরকাল সজীব থাকবে।
1: তা আপনি কতদিন ধরে এই এখানে আছেন?
2: দিন গুনিনি।
0: তাহলে?
2: শুধু ট্রেন গুনেছে।
0: এখানে তো ট্রেনই আসে না।
2: আসে আসে, কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়ায় না, তাই গোনাও বন্ধ হয়ে গেছে।
1: ট্রেন গোনা মানে আপনি কি রেলের কর্মী ছিলেন?
2: না।
0: স্টেশনে অন্য কিছু করতেন?
2: না না।
0: তাহলে এতদিন ধরে এখানে আছেন কেন?
2: অপেক্ষা করি।
0: অপেক্ষা? কিসের অপেক্ষা?
2: যে ট্রেনটা একদিন ঠিক সময় এসেও দেরি

0: আর ইতিহাস শোনা দুটো তো এক জিনিস নয়।
1: আপনি তাহলে ঘটনাটা জানেন?
0: কোন ঘটনা?
1: এই স্টেশনে বাঘাযতীনের গল্পটা?
0: গল্প নয়।
1: তাহলে ইতিহাস?
0: ইতিহাসও নয়।
1: তাহলে কি?
0: একটা মানুষের স্বভাব।
1: স্বভাব?
0: হ্যাঁ, স্বভাব। একটা মানুষ ছিল যার কাছে অন্যের কষ্ট নিজের কষ্টের মতো ছিল। একদিন তার সেই স্বভাবটাই ইতিহাস হয়ে গেল।
1: আপনি কি বাঘাযতীন মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা বলছেন?
0: নামটা পরে হয়েছে।
1: কোন নাম?
0: বাঘা।
2: কিন্তু আপনি বললেন নামটা পরে হয়েছে।
0: মানুষ যখন একটা কাজ করে তখন সে শুধু কাজটাই করে, পরে অন্যেরা সেই কাজের একটা নাম দেয়।
2: তা আপনি ওকে কি নামে চিনতেন?
0: যতীনবাবু।
2: আপনি যতীনবাবু বললেন?
0: তখন তো সবাই যতীনবাবুই বলতো।
1: কিন্তু আপনি তো বললেন আপনি রেলের লোক নন, এখানে চাকরিও করতেন না, তাহলে যতীনবাবুকে আপনি চিনলেন কি করে?
0: আমি বলেছি আমি শুধু অপেক্ষা করি, তবে তা সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়।
2: আপনি এসব কোথায় পড়েছেন?
0: সব কিছু পড়তে হয় নাকি?
1: দাদু, লোকটা অদ্ভুত কথা বলছে না?
2: আস্তে আস্তে। অদ্ভুত মনে হলেও কথাগুলো কিন্তু ভুল বলছে না।
0: তোমরা কি জানো সেদিনের ঘটনাটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল?
1: এই প্ল্যাটফর্মে?
0: তারও আগে।
2: তারও আগে বলতে মানে ট্রেনে?
0: হ্যাঁ, কিন্তু ট্রেনের চেয়েও আগে।
1: তাহলে কোথা থেকে?
0: একটা শিশুর তেষ্টা থেকে।
2: তেষ্টা বলতে?
0: তেষ্টা পেলে গলা শুকিয়ে যায়, সেই গলা যখন জল চায় তখন কে কোন জাতের, কোন ধর্মের, কোন দেশের, এসব কেউ ভাবে না।
2: বুঝতে পারছি, কিন্তু আপনি বলতে চাইছেন একটা শিশুর জল চাওয়াই ঘটনার সূত্রপাত?
0: আমি বলছি মানুষের ভেতরের মানুষটাকে চিনতে হলে কখনো কখনো তার হাতে একটা ছোট্ট সুযোগ তুলে দিতে হয়।
1: কি সুযোগ?
0: অন্যের জন্য কিছু করার সুযোগ।
1: আর যতীনবাবু সেই সুযোগ পেয়েছিলেন?
0: তিনি সুযোগ খুঁজতেন না, কিন্তু তেমন সুযোগ এলে ফিরেও দিতেন না।
2: তারপর তারপর তারপর কি হলো?
0: তারপর তুমি তো ইতিহাস পড়াও, তুমি বলো।
2: না, পড়াতাম না। আপনি শুরু করেছেন যখন, আপনি বলুন না।
0: চোখ বন্ধ করো।
1: কেন?
0: চোখ খোলা রেখে পুরনো স্টেশন দেখা যায়, চোখ বন্ধ করলে পুরনো স্টেশন শোনা যায়।
1: দাদু, সত্যি কি চোখ বন্ধ করবো নাকি?
2: ঠিক
1: আছে, করেছি।
0: এখন কি শুনতে পাচ্ছ?
1: কিছুই না।
0: একটু মন দিয়ে শোনো।
1: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেন অনেক মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি।
0: আর কি শুনতে পাচ্ছ?
1: কুলিদের মতন কেউ চিৎকার করছে, দূরে ট্রেনের শব্দ, লোকজন হাঁটছে, কেউ যেন কাউকে ডাকছে।
0: আরো শোনো,
1: একটা বাচ্চা কাঁদছে।
3: জল তেষ্টা,
1: কেউ বলছে জল চাইছে।
0: আর সেই গলার শব্দটাই সেদিন একজন মানুষকে নিজের জায়গা থেকে উঠে দাঁড় করিয়েছিল।
2: সেদিন মানে ওই 1908 সালের এপ্রিল মাসে বলছেন তো?
0: হ্যাঁ, এপ্রিল মাস। পাহাড়ে যাওয়ার পথের এই স্টেশন তখন মানুষের ভিড়ে ভরা। কলকাতা থেকে আসা মিটার গেজ লাইনের পাশেই ছিল এই দার্জিলিং যাওয়ার ন্যারো গেজ লাইন। প্ল্যাটফর্মের সেই ভিড়ের মধ্যেই একজন যুবক শুনেছিলেন একটা শিশুর জল চাওয়ার আরতি।
1: সেই যুবকই কি যতীনবাবু?
0: হ্যাঁ,

0: তারপর
1: তারপর তিনি জল আনতে গেলেন
0: আর ফিরে এসে
1: দেখলেন ট্রেন ছাড়ছে।
2: সেই সময় কি হলো?
1: হ্যাঁ, সেখান থেকেই শুরু হলো সেই ঘটনা যার জন্য একদিন তাকে আদালতেও দাঁড়াতে হয়েছিল।
2: না না, এভাবে নয়, এভাবে নয়, আপনি ঘটনাটা একটু ডিটেইলে বলুন না।
1: এপ্রিল মাস, শীত কেটে গিয়ে পাহাড়ের যাওয়ার মরশুম শুরু হয়েছে। কলকাতা থেকে মিটার গেজে ট্রেনে যারা এসেছেন তাদের অনেককেই ট্রেন বদলে দার্জিলিংয়ে যাওয়ার টয় ট্রেন ধরতে হবে। তাই শিলিগুড়ি টাউন স্টেশন তখন ভিড়ে গমগম করছে। সাহেব, মেম সাহেব, চা বাগানের কর্মচারী, ব্যবসায়ী, সেনা অফিসার, কুলি, ফেরিওয়ালা সবাই ছুটছে যার যার গন্তব্যের দিকে। স্টিম ইঞ্জিনের ধোঁয়ায় প্ল্যাটফর্মের বাতাস ভারী। কুলিরা মালপত্র টেনে নিয়ে যাচ্ছে আর তার মাঝখানে একজন যুবক দাঁড়িয়ে আছেন খুব শান্তভাবে।
0: দাদু, আমি যেন সত্যি দেখতে পাচ্ছি।
2: আস্তে আস্তে, চুপ চুপ, ওকে বলতে দাও, ওকে বলতে দাও।
1: যুবকটি প্রথমে হয়তো তোমার চোখে পড়বে না। সাধারণ পোশাক, শান্ত মুখ, কোনো অস্থিরতা নেই, কিন্তু মানুষকে চিনতে গেলে তার মুখের দিকে নয়, সে অন্যের বিপদ দেখলে কি করে সেদিকে তাকাতে হয়।
0: বাবা, ও বাবা,
3: দাঁড়া বাবা, আর একটু ধৈর্য ধর, এখনই ট্রেন ছাড়বে।
0: বাবা, আমার খুব জল দেশটা পেয়েছে।
3: বুঝতে পেরেছি বাবা, কিন্তু তোকে একা রেখে এখন যদি আমি জল আনতে যাই আর এই সময় ট্রেন ছেড়ে দিলে খুব বিপদ হয়ে যাবে। আর তাহলে আমরা দার্জিলিং যাবো কী করে বাবা? এতক্ষণ ধরে যে অপেক্ষা করছি সব মাটি হয়ে যাবে।
0: আমার গলা শুকিয়ে যাচ্ছে বাবা।
3: আর একটু সহ্য কর বাবা। এই পথে অন্য কোনো স্টেশনে ট্রেন দাঁড়ালেই আমি দৌড়ে গিয়ে জল এনে দেবো।
0: কিন্তু আমার এখনই খুব জল তেষ্টা পেয়েছে।
3: বুঝতে পারছি বাবা, কিন্তু কি যে করি।
4: কি হয়েছে?
3: কিছু না বাবু, এই আমার ছেলেটা জল তেষ্টা পেয়েছে, কিন্তু আমি এখন নামলে যদি ট্রেনটা ছেড়ে দেয় সেই ভয়েই আমি।
4: আচ্ছা, জল কোথায় আছে, কোন দিকে?
3: ওই যে প্ল্যাটফর্মের ওদিকে জল কল, কিন্তু আমি গেলে ফিরে এসে আর ট্রেনে উঠতে পারবো কিনা জানি না।
4: আচ্ছা ঠিক আছে, আপনি ছেলের কাছেই থাকুন, আর গ্লাসটা আমায় দিন, আমি গিয়ে জল নিয়ে আসছি।
3: না না বাবু, আপনি কেন কষ্ট করবেন?
4: আরে, একটা শিশুর টেস্টা মেটানোকে কষ্ট বলবেন না। জানলা দিয়ে হাত বাড়িয়ে তাড়াতাড়ি গ্লাসটা আমাকে দিন তো, দিন।
3: কিন্তু আপনিও তো মনে হচ্ছে দার্জিলিং যাবেন।
4: হ্যাঁ, ট্রেন তো পরে আবার আসবে, কিন্তু আপনার ছেলের টেস্টাটা তো এখনই।
3: তাহলে আচ্ছা ঠিক আছে, এই যে নিন গ্লাসটা।
4: এ বাবু, তুমি আর একটু কষ্ট করো কেমন, আমি এক্ষুনি তোমার জল এনে দিচ্ছি। হ্যাঁ,
0: আপনি সত্যি আমায় জল এনে দেবেন?
4: হ্যাঁ নিশ্চয়ই।
1: তিনি তখনও জানতেন না কয়েক মিনিট পরে এই সামান্য কাজটাই তাকে এমন একটা ঘটনার মধ্যে টেনে নিয়ে যাবে যার কথা বহু বছর পরেও মানুষ ভুলতে পারবে না।
0: কিন্তু তিনি তো শুধু জল আনতে গেলেন।
1: ইতিহাসের অনেক বড় ঘটনা খুব ছোট একটা কাজ দিয়ে শুরু হয়।
2: রাইট রাইট রাইট, ইউ আর একদম ঠিক কথা বলেছেন উনি। ইতিহাসে এমন অনেক নজির আছে, 1773 সালে ব্রিটিশ শাসনের অধীনে থাকা আমেরিকার মানুষজন ব্রিটিশ করের প্রতিবাদে বোস্টন বন্দরে চায়ের বাক্স সমুদ্রে ফেলে দেয়। চা ফেলে দেওয়াটা খুব ছোট কাজ মনে হতে পারে, কিন্তু সেটাই আমেরিকান বিপ্লবের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে, বুঝলে ঈশা? হ্যাঁ, আপনি আপনি বলুন, কি বলছিলেন তারপর? বলুন।
1: তারপর ট্রেন ছাড়ার সময় হয়ে এলো,
3: কিন্তু বাবা।

0: আলোটা এখনো ফিরলো না কেন? বাবা, তুই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাক।
1: বাবা, ট্রেন ছেড়ে দেবে?
0: জানি না বাবা, তুই শুধু বাইরে লক্ষ্য রাখ।
1: ওই যে বাবা, কাকুটা আসছে জল নিয়ে।
2: এই নাও বাবু জল, নাও নাও, হাতটা বাইরে বের করো, গ্লাসটা সাবধানে নাও।
1: খুব জল তেষ্টা বেশি লো।
2: হ্যাঁ, এখন খাও, ধীরে ধীরে খাও।
0: বাবু, আপনাকে যে আমি কি করে কৃতজ্ঞতা জানাবো?
2: না না, কৃতজ্ঞতার কিছু নেই, আমি নিজেও খুব শান্তি পেলাম। ওই যে গার্ড বাঁশি দিয়েছে।
0: বাবা, ট্রেন ছাড়বে এখন। বাবু, আপনিও তো যাবেন, তাড়াতাড়ি উঠে আসুন।
2: হ্যাঁ হ্যাঁ,
0: এই তাড়াতাড়ি উঠে আসুন, পাশের দরজা দিয়ে।
2: হ্যাঁ হ্যাঁ, উঠছি।
3: স্টপ!
2: আমাকে বলছেন?
3: ইয়েস, স্টপ দেয়ার।
2: আমি এই ট্রেনেরই যাত্রী। সরে দাঁড়ান, আমাকে একটু উঠে দিন। আমি একটু আগে জল আনতে গিয়েছিলাম, সরুন না, আমাকে উঠে দিন।
3: নো, গেট ব্যাক।
2: কিন্তু আমি এই ট্রেনের যাত্রী।
3: উই হার্ড ইউ ইনাফ, নাও স্টেপ অ্যাসাইড।
2: আমি শুধু কামরায় উঠতে চাই।
0: সাহেব, উনি আমার ছেলের জন্য জল আনতে গিয়েছিলেন, দয়া করে ওনাকে উঠতে দিন।
3: ইউ কিপ কোয়াইট।
0: কিন্তু সাহেব।
3: ওই সাইড, কিপ কোয়াইট।
2: না না, ওনাকে কিছু বলবেন না, উনি শুধু সত্যটাই বলছেন।
3: And who are you to tell us what to do?
2: আমি একজন যাত্রী, আর এই কামরায় ওঠার আমার অধিকার আছে।
3: You're right.
4: Look at him. He thinks he is right.
3: No. He should have been here before.
2: আমি দেরি করিনি, একজন শিশুর জন্য জল আনতে গিয়েছিলাম।
3: Not our problem.
2: মানুষ হিসেবে হয়তো আপনারও সমস্যা হওয়া উচিত ছিল।
4: What did you say?
2: কিছু না, ট্রেন ছাড়লো, আমাকে উঠতে দিন।
5: Let him go, let him go. The train is already moving.
0: বাবু, থাক, আর কথা বলবেন না, এই ট্রেন ছেড়ে দিয়েছে। আপনি বরং পরের ট্রেনে আসুন।
2: পরের ট্রেনের জন্য অপেক্ষা করা যায়, কিন্তু অন্যের সঙ্গে আপোষ করার অভ্যেস করা যায় না।
3: You heard him. He doesn't understand.
2: আমি সব বুঝতে পারছি।
4: Move, let me ride. Bye, Rosa.
3: Get away. The train is moving.
2: আমাকে উঠতে দিচ্ছেন না কেন?
3: Because I said so.
2: শুধু এই কারণে?
3: Yes.
2: তাহলে অন্তত এইটুকু মনে রাখবেন, আমি কোনো অপরাধ করিনি।
4: You are wasting our time.
2: আর আপনারা, আপনারা আমার সম্মান নিয়ে খেলছেন।
3: Enough.
0: বাবু, ছেড়ে দিন, সাহেবদের সঙ্গে ঝামেলায় যাবেন না।
6: বাবু, ওদের সঙ্গে ঝামেলায় যাবেন না।
2: আমি ঝামেলা চাইছি না, আমাকে উঠতে দিন।
3: No.
2: শেষবার বলছি, আমাকে উঠতে দিন।
3: And we are telling you, get out of the way.
7: তারপর দরজায় দাঁড়ানো এক সাহেব যতীন বাবুকে একটা ধাক্কা দিয়েছিলেন।
8: তারপর?
7: তারপর আর তিনি অপেক্ষা করেননি।
9: আপনি কি বলতে চাইছেন, সেই ধাক্কাই সবকিছুর মোড় ঘুরিয়ে দিল?
7: অপমান যখন সীমা ছাড়িয়ে যায়, তখন শান্ত মানুষও নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলে।
0: বাবু, আপনি আর এভাবে পাশে পাশে দৌড়বেন না, আপনি ছেড়ে দিন।
2: আমি চলে যেতে পারি, কিন্তু তার আগে একটা কথা বলি, একজন ভারতীয়কে মানুষ বলে সম্মান করতে না পারলে অন্তত তাকে অপমান করার অধিকার আপনাদের নেই।
4: Insolent native!
3: Hold him! Hold him!
0: বাবু, আরে আরে, থামুন থামুন, কি কি করছেন কি আপনি?
2: দরজা থেকে হাত সরান বলছি।
3: Or what?
2: হাত সরান!
9: এইখানেই মূল ঘটনাটা শুরু হয়েছিল, তাই তো?
8: তারপর তারপর যতীন কি করলেন?
7: যা একজন মানুষ নিজের সম্মান রক্ষা করতে বাধ্য হলে করে।
8: কি?
7: তিনি আর পিছিয়ে গেলেন না, গায়ের সমস্ত শক্তি দিয়ে ট্রেনের দরজা থেকে দুই সাহেবকে চলমান ট্রেন থেকে টেনে নামালেন।
2: আমি শুধু সেটা মনে করিয়ে দিচ্ছি।
0: বাবু, থামুন থামুন, ওরা সাহেব।
2: সাহেব বলে কি অন্যায় করার অধিকার পেয়ে যাবেন?
0: সাহেবদের ছেড়ে দিন, নইলে সর্বনাশ হয়ে যাবে।
7: প্ল্যাটফর্মে তখন কেউ

0: কথা বলছিল না।
1: সবাই ভয় পেয়ে গিয়েছিল?
0: ভয় পেয়েছিল, কিন্তু ভয়ের মধ্যেও কিছু মানুষ প্রথমবার বুঝেছিল সাহেব মানেই অজেয় নয়।
2: ঘটনাটা নিশ্চয়ই সেখানেই শেষ হয়নি?
0: না, বরং সেখান থেকেই শুরু হয়েছিল আর একটা লড়াই, যেটা আদালত পর্যন্ত গড়িয়েছিল।
1: কিন্তু আপনি বলেছিলেন যতীনবাবু একাই কয়েকজন অফিসারের সঙ্গে লড়েছিলেন?
0: ইতিহাসের কথায় কতজন ছিল তা নিয়ে মতভেদ আছে, কিন্তু একটা কথা নিয়ে মতভেদ নেই। সেদিন শিলিগুড়ি টাউন স্টেশনে একজন ভারতীয় যুবক কয়েকজন ব্রিটিশ সামরিক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, এবং ঘটনাটা এতটাই আলোড়ন তুলেছিল যে তা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গিয়েছিল।
2: আর সেই যুবকই ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়,
0: যাকে পরে সারা দেশ চিনেছিল অন্য নামে,
1: বাঘা যতীন।
0: হ্যাঁ, কিন্তু সেদিন শিলিগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে তিনি কারো কাছে বাঘা ছিলেন না। সরকারি কাজের প্রয়োজনে প্রায়শই তিনি এই স্টেশন হয়ে দার্জিলিং যেতেন, তাই তিনি ছিলেন শুধুই যতীনবাবু।
1: তারপর কি হলো? একজন ভারতীয় প্রকাশ্যে কয়েকজন ব্রিটিশ সামরিক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, আর সাহেবরা সেটা মেনে নিল?
2: মেনে নেওয়ার তো প্রশ্নই নেই, ঘটনাটা তো ছোট ছিল না। কয়েকদিনের মধ্যেই বিষয়টা সরকারি দপ্তরে পৌঁছেছিল।
1: আর যতীনবাবুর বিরুদ্ধে মামলা হলো?
2: অভিযোগ উঠল, মামলা হলো, এবং স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল এবার তাকে শাস্তি পেতেই হবে।
1: কিন্তু তিনি তো পালিয়ে যাননি।
2: না, পালানোর মানুষ তো তিনি ছিলেন না।
0: পালিয়ে গেলে মানুষ নিজের ছায়ার কাছ থেকেও পালাতে পারে না।
1: কিন্তু মামলা হলে তো তাকে গ্রেফতার করা উচিত ছিল।
2: প্রশ্নটা সেখানে, মামলা করা এক জিনিস আর আদালতে সেই মামলা টিকিয়ে রাখা আরেক জিনিস।
1: কেন? তিনজন সাহেব তো আহত হয়েছিল।
2: সে কতজন আহত হয়েছিল, কিভাবে আহত হয়েছিল, এসব আদালতে প্রমাণ করতে গেলে সাক্ষী দরকার। ঘটনাটার কারণ বলতে হতো, ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছিল সেটা বলতে হতো, আর সেখানেই সমস্যা।
1: কারণ সবাই জানতে চাইতো সাহেবদের সঙ্গে ঝামেলাটা শুরু হলো কেন।
2: ঠিক তাই। তখন প্রশ্ন উঠতো, একজন ভারতীয় যাত্রী কেন ট্রেন ধরতে গিয়ে বাধা পেলেন, কেন তাকে অপমান করা হলো, কেন একজন শিশুর জন্য জল আনতে যাওয়াটা তার বিরুদ্ধে ব্যবহার করা হবে।
0: আর প্রশ্ন যত বাড়ে সাম্রাজ্যের মুখোশ তত পাতলা হয়।
1: কিন্তু আদালতে তো সাক্ষী সাহেবদেরও থাকতে পারত।
2: অবশ্যই পারত, কিন্তু আদালত তো শুধু মারামারি হয়েছে কিনা সেটা দেখতো না, ঘটনাটার পুরো প্রেক্ষাপট তখন সামনে আসতো।
1: আর খবরের কাগজ?
2: সেটাও আরো বড় সমস্যা ছিল। একবার ভেবে দেখো, খবরটা যদি ছড়িয়ে পড়ে একজন ভারতীয় যুবক ব্রিটিশ সামরিক অফিসারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, আর সেই ঘটনার সূত্রপাত হয়েছে একজন তৃষ্ণার্ত শিশুর জন্য জল আনতে যাওয়া নিয়ে, তার সঙ্গে যদি সাহেবদের আচরণের কথাও প্রকাশ্যে আসতো, তাহলে সেটা শুধু একটা ফৌজদারি মামলা থাকে না, সেটা জনমতের প্রশ্ন হয়ে যায়।
1: মানে ব্রিটিশদের ভয় ছিল যতীনবাবুর বিচার করতে গিয়ে উল্টে তাদের নিজেদেরই আচরণটাই আলোচনার বিষয় হয়ে যাবে।
2: রাইট রাইট রাইট ইউ আর।
0: সাম্রাজ্য শুধু বন্দুক দিয়ে টেকে না, মানুষের মনে তার ক্ষমতার একটা ছবি তৈরি করতে হয়। সেই ছবিতে যদি

0: হঠাৎ দেখা যায় একজন সাধারণ ভারতীয় যুবক সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাহলে ছবিটা অন্য বার্তা দেয়, সেটা সাহেবগুলো জানত।
1: তাহলে শেষ পর্যন্ত কি হলো?
2: শেষ পর্যন্ত মামলা সেভাবে এগোলই না, ঘটনাটা ধীরে ধীরে চাপা পড়ে গেল।
1: কিন্তু যতীনবাবু,
2: তিনি কিন্তু নিজের অবস্থান থেকে সরে যাননি।
0: যে মানুষ নিজের চোখে অন্যায় দেখেছে তাকে চুপ করাতে হলে শুধু মামলা দিয়ে হয় না।
1: তারপর কি তাকে ব্রিটিশ কোনো অফিসারের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল?
2: আচ্ছা, এই অংশটা না আমাদের কল্পনা করে নিতে হবে, কারণ নির্দিষ্ট কথোপকথনের কোনো নথি তো আমাদের কাছে নেই ঈশা। কিন্তু যতীনবাবুর অবস্থানটা কেমন ছিল সেটা বোঝানোর জন্য ঘটনাটা ভেবেই নেওয়া যেতে পারে।
1: তাহলে শুনি।
3: মিস্টার মুখার্জি, বসুন।
4: ধন্যবাদ, আমি দাঁড়িয়েই বলবো।
3: আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ব্রিটিশ সামরিক বাহিনীর 3 অফিসারের উপর আক্রমণ করেছেন।
4: অভিযোগটা সম্পূর্ণ নয়।
3: সম্পূর্ণ নয়?
4: সম্পূর্ণ অভিযোগ হলে আপনাকে বলতে হবে তার আগে তারা আমার সঙ্গে কি ব্যবহার করেছিলেন।
3: আপনি কি বলতে চাইছেন? তাদের আচরণই আপনাকে আক্রমণ করতে বাধ্য করেছিল?
4: আমি বলছি আমি কাউকে আক্রমণ করতে যাইনি, আমি আমার ট্রেনে উঠতে গিয়েছিলাম।
3: কিন্তু আপনি তাদের সঙ্গে হাতাহাতি করেছেন।
4: হ্যাঁ।
3: তাহলে সেটা স্বীকার করছেন?
4: যা ঘটেছে তা অস্বীকার করছি না।
3: এবং আপনি অনুতপ্ত নন?
4: না।
3: কেন?
4: কারণ আমি কারো ক্ষতি করিনি, আমি অপমানের প্রতিবাদ করেছি শুধু।
3: আপনি কি বুঝতে পারছেন আপনি ব্রিটিশ সামরিক অফিসারদের বিরুদ্ধে হাত তুলেছেন?
4: আমি দেখেছি তারা আমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তাদের পোশাকের দিকে তাকিয়ে আমি নিজের আত্মসম্মান ভুলে যাইনি।
3: আপনি কি জানেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর ফল কি হতে পারে?
4: আমি সরকারের বিরুদ্ধে দাঁড়াইনি।
3: তাহলে?
4: একজন মানুষের অপমানের বিরুদ্ধে দাঁড়িয়েছি।
3: আপনি কি ক্ষমা চাইতে রাজি?
4: আমি যে কাজ করিনি তার জন্য ক্ষমা চাইব না।
3: আর যে কাজ করেছেন?
4: একজন তৃষ্ণার্ত শিশুকে জল খাইয়েছি আর নিজের অপমানের প্রতিবাদ করেছি, এ দুটির কোনোটির জন্যই আমি ক্ষমা চাইব না।
3: আপনি খুব আত্মবিশ্বাসী।
4: আত্মবিশ্বাস নয়, নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার।
3: আপনি কি বুঝতে পারছেন আপনার এই জেদের মূল্য দিতে হতে পারে?
4: আত্মসম্মানেরও মূল্য আছে, সেই মূল্য দিতে হলে দেব।
1: দাদু, এই কথাগুলো কি সত্যিই উনি বলেছিলেন?
2: না না না, এই সংলাপগুলো আমাদের ভাবনা। কিন্তু ওর চরিত্রের যে দৃঢ়তা আমরা বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় দেখতে পেয়েছি, তার ভিত্তিতে আমরা এভাবে ভাবতেই পারি, তাই না?
1: তাহলে শেষ পর্যন্ত সাহেবরা কি করল?
2: মামলাটা আর এগিয়ে নেওয়া হলো না। ঘটনাটা তাদের জন্য যতটা আইনগত প্রশ্ন ছিল তার চেয়ে বেশি হয়ে উঠেছিল প্রশাসনিক অস্বস্তির কারণ।
1: অর্থাৎ একজন ভারতীয়কে শাস্তি দিতে গিয়ে তারা নিজেরাই অস্বস্তিতে পড়ে যাচ্ছিল।
2: আর সেটাই সবচেয়ে বড় বিদ্রুপ।
0: কখনো কখনো শাসকের সবচেয়ে বড় ভয় হয় তার অন্যায়টা মানুষের সামনে প্রমাণ হয়ে যাওয়া।
1: তারপর তো যতীনবাবু আরো বড় বিপ্লবী হয়ে উঠলেন।
2: তিনি তখন থেকেই বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, পরে বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
1: আর শেষে বালেশ্বর?
2: 9 সেপ্টেম্বর 1915 বালেশ্বরের কাছে চাষাখণ্ড এলাকায় পুলিশের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরদিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে তার মৃত্যু হয়।
1: আশ্চর্য, আমাদের স্কুলের ইতিহাসে ওনাকে নিয়ে বলতে গেলে প্রথমেই আসে বাঘ মেরেছিলেন তাই নাম বাঘা যতীন।
2: না, সেই গল্পটাও সত্যি, কিন্তু একজন মানুষকে শুধু তার সবচেয়ে বিখ্যাত কীর্তি দিয়ে তো চেনা যায় না।

0: মানুষ ছিলেন,
1: আর সেই মানুষটাই একজন অচেনা শিশুর তেষ্টা দেখেছিলেন। তারপর জল আনতে গিয়েছিলেন।
0: হ্যাঁ,
1: আর সেই জল আনতে যাওয়ার কারণে সাহেবরা তাকে ট্রেনে উঠতে দিল না। তারপর অপমান,
0: আর তারপর প্রতিবাদ।
1: তাহলে সবকিছু শুরু ওই শিশুটার তেষ্টা থেকেই।
0: এক গ্লাস জল থেকে ইতিহাস শুরু হয়নি মা?
1: তাহলে
0: একজন মানুষের ভেতরে অন্য একজন মানুষের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করার ক্ষমতা থেকে শুরু হয়েছিল,
2: আর সেই ক্ষমতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে।
0: না
2: না,
0: অসাধারণ মানুষ বলে কিছু হয় না।
2: কেন?
0: মানুষ যখন নিজের ভয়কে অতিক্রম করে অন্যায়ের সামনে দাঁড়ায়, তখনই সে অসাধারণ হয়, ইতিহাস হয়ে যায়।
2: ঠিক ঠিক।
1: আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এত কিছু জানলেন কি করে?
0: এই স্টেশন বলেছে।
1: স্টেশন আমার কথা বলে নাকি?
0: সবাইকে বলে না।
1: আপনাকে বলেছে?
0: আমি অনেক বছর ধরে শুনছি।
2: আচ্ছা আপনি কি ইতিহাস নিয়ে গবেষণা করেছেন?
0: না।
1: তাহলে আপনি কি করেন?
0: আমি অপেক্ষা করি।
1: অপেক্ষা কার জন্য?
0: যাতে কেউ যেন এই স্টেশনকে ভুলে না যায়।
2: আচ্ছা আপনার নামটা অন্তত বলুন।
0: নাম দিয়ে কি হবে, নাম মানুষ ভুলে যায়, কাজ বলে না।
1: আপনি কি প্রতিদিন এখানে আসেন?
0: আমি কোথাও যাইনি, যে আসবো।
1: তার মানে?
0: যে পাহারা দেয় সে জায়গা ছেড়ে যায় না।
2: কিসের পাহারা?
0: স্মৃতির।
1: আপনি কি সেদিনের কাউকে চিনতেন?
0: মানুষকে চিনতে সব সময় তার সঙ্গে দেখা করতে হয় না।
2: যতীনবাবুকেও?
0: তার কাজই তার পরিচয়।
1: আচ্ছা আপনি সব কথার সোজা উত্তর দেন না কেন?
0: কারণ সোজা উত্তর পেলে মানুষ চলে যায়, প্রশ্ন থাকলে আবার ফিরে আসে।
2: আর আপনি?
0: আমি কোথাও যাচ্ছি না।
1: দাদু, দাদু শুনলে? ট্রেনের হুইসেল।
2: হুইসেল? কই, না তো।
1: চোখ বন্ধ করো, আমি কিন্তু স্পষ্ট শুনলাম।
2: তাই তো এবারে আমিও শুনলাম, কি আশ্চর্য।
1: আরে উনি কোথায় গেলেন?
2: তাই তো, এই তো একটু আগেও আমাদের সামনে দাঁড়িয়েছিলেন।
1: আপনি শুনছেন? আপনি শুনছেন কোথায় গেলেন?
2: ওমশাই, শুনতে পাচ্ছেন?
1: দাঁড়াও আমি টিকিট ঘরের দিকটা দেখে আসি।
2: হ্যাঁ হ্যাঁ, তুমি ওদিকটা দেখো, আমি ওই ওই ওয়েটিং রুমের দিকটা দেখছি।
1: দাদু, এখানে কেউ নেই।
2: এদিকেও তো কেউ নেই।
1: এত তাড়াতাড়ি কোথায় গেলেন?
2: আমারও সেটাই বুঝতে অসুবিধে হচ্ছে।
1: দাঁড়াও দাঁড়াও, চেয়ারের নিচে আমার পায়ে কি যেন একটা ঠেকলো।
2: কি কি ওটা দেখি দেখি, কি
1: একটা গ্লাস, পেতলের গ্লাস।
2: দেখি দাও তো আমাকে, দেখি
1: দেখো কত পুরনো। কিন্তু কি আশ্চর্য, কেউ যেন খুব যত্ন করে রেখেছিল। কি ভাবছো?
2: ভাবছি যেন হঠাৎ আজ মনে হচ্ছে ইতিহাস সব সময় বইয়ের পাতায় থাকে না।
1: তাহলে?
2: কখনো একটা পুরনো স্টেশনে থাকে, কখনো একটা ভাঙা বেঞ্চে, কখনো একটা নাম না জানা মানুষের মুখে,
1: আর কখনো একটা পেতলের গ্লাসে।
2: হতেও পারে।
1: দাদু একটা কথা বলবো?
2: বলো।
1: আজ যদি যতীন্দ্রনাথ নিজে ট্রেন ধরার কথাই শুধু ভাবতেন, তাহলে হয়তো এই গল্পটাই তৈরি হতো না।
2: ঠিক বলেছো।
1: তিনি আগে

0: একজন অচেনা শিশুর কথা ভেবেছিলেন।
1: সেই কারণেই তো তিনি শুধু বিপ্লবী নন,
0: তিনি বড় মানুষ।
1: মানুষের প্রতি ভালোবাসা থেকেই সত্যিকারের দেশপ্রেম জন্মায়। যে নিজের মানুষকেই ভালোবাসতে পারে না, সে দেশকেও ভালোবাসতে পারে না।
0: দাদু, গ্লাসটা আমরা নিয়ে যাব?
1: না।
0: কেন?
1: যদি এটা সত্যি শুধু একটা গ্লাস হয়, তাহলে এর জায়গা এখানে। আর যদি এটা একটা স্মৃতি হয়, তাহলেও এর জায়গা এখানে।
0: তাহলে আমরা শুধু গল্পটা নিয়ে যাব?
1: না, শুধু গল্প নয়।
0: তাহলে কি?
1: একটা শিক্ষা।
0: কি শিক্ষা?
1: যে মানুষ নিজের স্বার্থের আগে অন্যের কষ্ট দেখতে শিখে, ইতিহাস একদিন তাকেই মনে রাখে।
0: আর এক গ্লাস জলও কখনো কখনো স্বাধীনতার ইতিহাস লিখে দেয়।
1: ঠিক ঠিক ঠিক, সন্ধে হয়ে এলো, চলো চলো এবার ফেরা যাক, কি বলো? হ্যাঁ ঈশা,
0: আবার আসবো কিন্তু।
1: অবশ্যই আসবো
0: দাদু, যদি উনি আবার আসে।
1: কে জানে, হয়তো তিনি কোথাও জানি না, শুধুই অপেক্ষা করেন যাতে কেউ ইতিহাসকে ভুলে না যায়।
2: কি গো, তোমার এত দেরি হলো যে?
1: ওই ঈশাকে নামাতে গিয়ে মিলি কফি খেয়ে যেতে বলছিল।
2: ও,
1: আজকের কিছু অভিজ্ঞতা ওকেও শেয়ার করলাম। জানো সুতপা, আজ একটা অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়েছিল।
2: তাই? কোথায়, কেমন লোক?
1: ওই টাউন স্টেশনে। প্রথমটা দেখে ভবঘুরেই মনে হয়েছিল, কিন্তু 1908-এর টাউন স্টেশনের সেই ঘটনাটা এমনভাবে জানে যেন নিজের চোখে দেখেছে। লোকটা না আমাকে বড্ড ভাবাচ্ছে গো।
2: বুঝলাম। এবারে তাহলে তুমি রাতের খাবার ফেলে আবার তোমার ওই সব বইপত্র ঘাটবে, তাই তো?
1: দেখি, তুমি আমার স্টাডি রুমে এক গ্লাস জল দিয়ে যেও তো।
2: আচ্ছা,
1: এখন একটু বসতেই হচ্ছে।
2: এই নাও। কি, তোমার সেই পুরনো ফাইলগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছো দেখছি।
1: না, ফেলে দিতে তো পারি না। এই যে দেখো, এই দেখো, সেই শিলিগুড়ি টাউন স্টেশনের ফাইলটা।
2: কিছু পেলে যা আজকের কথার সাথে মিলছে?
1: এখনো ভালো করে দেখিনি, দেখি আগে এক মিনিট। এই এই যে, এই দেখো, এই 1908 সালের একটা সংবাদপত্রের কপি।
2: কি লেখা আছে ওতে?
1: শিলিগুড়ি স্টেশনের ঘটনাটার উল্লেখ আছে। এই যে, একজন ভারতীয় যাত্রী, কয়েকজন ইউরোপীয় অফিসার।
2: তারপর কি হলো, থামলে কেন?
1: একটা লাইন আছে।
2: লাইন আছে, পড়ো তো শুনি।
1: এখানে লেখা, তিনি স্থান ত্যাগ করেননি যতক্ষণ না নিশ্চিত হন যে অপমানের জবাব দেওয়া হয়েছে। আশ্চর্য, এ তো আজকের ওই লোকটার কথার মতোই শোনাচ্ছে।
2: তাই?
1: হ্যাঁ। আরে দেখো দেখো দেখো,
2: কি গো?
1: এই যে, এই ফাইলের ভেতরে শিলিগুড়ি টাউন স্টেশনের একটা পুরনো ছবি ছিল। দেখো, আমার নিজেরই মনে নেই, ঈশা এটা দেখতে পেলে একেবারে চমকে যাবে।
2: কই কই, দেখি দেখি, আমি দেখি একটু।
1: এই দেখো, এই যে, এইটি হলো সেই পুরনো টাউন স্টেশন।
2: ওমা, প্ল্যাটফর্মটা একদম ফাঁকা। না না না, দাঁড়াও দাঁড়াও, একদম ফাঁকা নয়।
1: কেন,
2: ওখানে কেউ আছে মনে হচ্ছে।
1: কোথায়?
2: ওই যে একেবারে শেষ প্রান্তে।
1: তাই তো, কেউ একজন দাঁড়িয়ে আছে।
2: মুখটা ঠিক বোঝা যাচ্ছে না।
1: কাঁধে কি ওটা, একটা বোঁচকা?
2: হাতে একটা লম্বা লাঠিও যেন আছে।
1: সুতপা,
2: কি
1: ওই আজকের সেই লোকটারও না কাঁধে একটা বোঁচকা ছিল জানো,
2: আর হাতে
1: লাঠি।
2: তাহলে
1: বুঝতে পারছি না।

0: লোকটা কি?
1: তাও তো জানি না।
0: কিন্তু ছবিতে তুমি ওর দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছো কেন?
1: দেখে তোমার মনে হচ্ছে না এই লোকটা যেন কারোর জন্য অপেক্ষা করে রয়েছে?
0: পুরো কাকতালীয়।
1: হতে পারে, হতে পারে। কি আশ্চর্য জানো, এতদিন ভাবতাম ইতিহাস মানে পুরনো কাগজ, পুরনো ছবি আর শুধুই পুরনো ঘটনা।
0: আর এখন?
1: এখন মনে হচ্ছে ইতিহাসেরও কখনো কখনো একজন শ্রোতা দরকার হয়।
0: আর যতদিন সে শ্রোতা না আসে
1: ততদিন সে শুধু কারো আশার অপেক্ষা।

0: এতক্ষণ শুনলেন নাটক প্ল্যাটফর্ম নাম্বার ১, রচনা আবহ ও নির্দেশনা উত্তরায়ণ দে, স্বরাভিনয় ছিলেন ম্যাজিস্ট্রেট অমিতাভ ঘোষ, যতীন আকাশ পাল চৌধুরী, ঈশা সাগরিকা চট্টোপাধ্যায়, অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, হবঘুরে সুবীর ভট্টাচার্য, খোকা দীপ্তার কোপাল, খোকার বাবা উত্তরায়ণ দে, ব্রিটিশ অফিসার কৌশিক রজক, সুতপা চম্পা ভট্টাচার্য এবং বিভিন্ন চরিত্রে অভিজিৎ রায়, বেতার নাট্যরূপ তপলব্ধা সেন, শব্দগ্রহণ ও সম্পাদনা বিকাশ পাল, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
1: শুনলেন বেতার নাটক প্ল্যাটফর্ম নাম্বার ১, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে শিশুমহল।
0: গানে কবিতায় আমাদের আজকের কিশোর জগতের অনুষ্ঠান স্বাধীনতার সুরে সুরে। মুক্তির মন্দির সোপান তলে শত সহস্র তাজা প্রাণ বলিদানে অর্জিত আমাদের অতিকাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট মধ্যরাত্রে ভারত ঘোষিত হল স্বাধীন রাষ্ট্র হিসেবে। ভারতের লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের বদলে উঠতে থাকে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা। বহু জাতি বহু ভাষাভাষীর আবাসস্থল এই ভারতভূমি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষাই আমাদের ঐতিহ্য। ১৪০ কোটির দিকে ধাবমান আমাদের ভারতীয়দের জনসংখ্যা। কিন্তু জনসংখ্যায় বলিয়ান হয়ে নয়, আমাদের উচিত মানব সম্পদের উন্নয়ন ঘটানো। বহু মনীষীর জন্মস্থল আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ।
2: হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়াই দুবাহু বাড়ায় নমি নর দেবতারি, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারি। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী যব মালাধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
3: কেহ নাহি জানি কার আহ্বানী কত মানুষেরই ধারা, দুরিবার শ্রুতি এলো কোথা হতি সমুদ্রে হল হারা।
2: হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবির চীন, সখুন দল পাঠান মোগল এক দেহে হল লীন।
3: পশ্চিমে আজি খুলে আছে দ্বার, সেথা হতি সবই আনি উপহার, দিবি আর নিবি মিলাবি বিলিবি যাবি না ফিরি।

0: সাগর তীরে।
1: রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর।
2: হে রুদ্র বীণা বাঁচো বাঁচো বাঁচো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
1: হেথা একদিন বিরামবিহীন মহা অহংকার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি,
2: তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া।
1: সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
2: সেই হোমানলে হেরু আজি চলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্য লিখা।
1: এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে যাক।
2: দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিচ্ছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
1: এসো হে আর্য,
2: এসো অনার্য,
1: হিন্দু মুসলমান,
2: এসো।

0: সব অপমান ভাত,
1: মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে।
2: আসমুদ্র হিমাচল ব্যাপী আমাদের জন্মভূমি ভারতবর্ষ। ভারতবর্ষ আমার দেশ, আমাদের দেশ। ভারতীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম। বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন জাতি, শক, হুন, পাঠান, মোগল এক দেহে লীন হয়ে গেছে আমাদের মাতৃভূমি ভারতবর্ষে। আমাদের গর্ব,

0: সুচতুর ইংরেজদের খুব বেশি সময় লাগল না তাদের বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে রূপান্তরিত করতে। ১৬৯০ সালে জপচার্ণক সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা নিয়ে স্থাপিত করলেন তাদের প্রথম কুঠি। ১৭৫৭ সালে বিশ্বাসঘাতক মির্জাফরের সহায়তায় লর্ড ক্লাইভ পলাশির প্রান্তরে পরাজিত করলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। আর এর সঙ্গেই অস্তমিত হল ভারতের শেষ স্বাধীন সূর্য।
1: জাগো জাগো অনশন বন্দী ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, যত অত্যাচারে আজি বজ্রহানি হাঁকে নিপীড়িত জনমন।

0: আচার মূল সর্বনাশের এবে ভাঙিব এবার ভেদি দৈত্য কারা আয় সর্বহারা কেহ রহিবে না আর পর পদ আনত নব ভিত্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী ছিনু সর্বহারা হব সর্বজয়ী এই সংগ্রাম মাজ ওরে সর্বশেষের এই সংগ্রাম মাজ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ এই অন্তর ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুত্থত।
1: অষ্টাদশ শতকে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে কোম্পানি পরোক্ষভাবে নিজেদের কাজের সুবিধার জন্য ইংরাজি শিক্ষা বিস্তারে মনোযোগী হয়। এতে মাতৃভাষা শিক্ষার ক্রম অবনতি হতে থাকে। ভারতীয় তথা বাংলার সমাজ জীবনে বহু কুসংস্কার ও পতনশীলতা দেখা দেয়। ঊনবিংশ শতকে এই স্রোতহীন বদ্ধ জলায় দেখা দেয় এক নতুন জোয়ার। আবির্ভাব হয় রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, হেনরি ভিভিয়ান ডিরোজিও নামক মানবরূপী দেবতাদের। 1857 সাল ইংরেজদের আগ্রাসী নীতির প্রতিবাদে সংঘটিত হয় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। নেতৃত্বে এগিয়ে আসে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টুপি প্রভৃতি নেতৃত্বরা। হিন্দু মুসলিমের ঐক্যবদ্ধতায় 1857 সালের 19 মার্চ মঙ্গল পাণ্ডের বিদ্রোহের মধ্যে দিয়ে শুরু হয় সিপাহী বিদ্রোহ।

0: মহাবিদ্রোহের রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে নীল বিদ্রোহ। ইংরেজরা ভারতীয়দের উপর নিষ্ঠুর অত্যাচার চালায়। ব্রিটিশ শাসন সম্পর্কে সাধারণ মানুষের মনে ঘৃণা দেখা দেয়, তাদের মধ্যে জাগ্রত হয় দেশাত্মবোধ।
1: কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস। রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্য দেবীর নয়কো তারা কৃত দাস। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি, আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি। ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য, ছিন্ন আশার ধ্বজা তুলি ভিন্ন করব নীল আকাশ। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, হে অলক্ষী রুক্ষকেশী তুমি দেবে অচঞ্চলা, তোমার রীতি সরল অতি নাহি জানো ছলা কলা। জ্বালাও পেটে অগ্নি কণা নাই কোতাহি প্রতারণা, টানো যখন মরণ ফাঁসি বলো না কো মিষ্ট ভাস। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, ধরার যারা সেরার সেরা মানুষ তারা তোমার ঘরে, তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ বোদের তরে। আমরা বর পুত্র তব যাহাই দিবে তাহাই লব, তোমায় দেব ধন্য ধ্বনি মাথায় বহি সর্বনাশ। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, যৌবরাজ্যে বসিয়ে দিই মা লক্ষ্মী ছাড়া সিংহাসনে, ভাঙা কুলোই করুক পাখা তোমার যত ভৃত্যগণে, দগ্ধ ভালে প্রলয় শিখা দিক মাই কি তোমার টিকা, পরাও সচ্চা লজ্জাহারা জীর্ণ কণ্ঠা ছিন্ন বাস। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, লুকক তোমার ডঙ্কা শুনি কপট সখার শূন্য হাসি, পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু বক্কা কাশি। আত্মপরের প্রভেদে ভোলা জীর্ণ দুয়ার নিত্য খোলা, থাকবে তুমি থাকবো আমি সমানভাবে বারো মাস। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, শঙ্কা তরাশ লজ্জা সরম চুকিয়ে দিলিম স্তুতি নিন্দি। ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দি, আশারে কই ঠাকুরানী তোমার খেলা অনেক জানি, যাহার ভাগ্যে সকল ফাঁকি তারও ফাঁকি দিতে চাস। হাস্যমুখে অতৃষ্টেরে করব মোরা পরিহাস, মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হলো তোমার রাতি, নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি, আমরা দোহে ঘেঁষাঘেঁষি চিরদিনের প্রতিবেশী, বন্ধু ভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহু পাশ। বিদায় কালে অতৃষ্টেরে করে

1905 সালের 19শে জুলাই লর্ড কার্জন আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ঘোষণা করেন। গর্জে উঠল সমগ্র ভারত।

বিবেকানন্দ জাতিকে সাহস দিয়ে বলেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত, ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। বঙ্কিমচন্দ্র তাঁর আনন্দমঠ উপন্যাসে জাতিকে শেখালেন, দেশমাতা হলেন মা, দেশপ্রেম হল ধর্ম, দেশ সেবা হল পূজা। তিনি বন্দে মাতরম ধ্বনিতে মাতৃবন্দনা করলেন।

সংগ্রামে জাতীয়তাবাদ দুটি ধারায় প্রবাহিত হয়, যেমন নিরুপদ্রব প্রতিরোধ এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলন। নিরুপদ্রব প্রতিরোধ আন্দোলনে যারা বিশ্বাস করতেন, তারা বয়কট স্বদেশীর মাধ্যমে সরকারকে অচল করে দেওয়ার জন্য আহ্বান জানান। অপর গোষ্ঠী মনে করতেন বয়কটের মাধ্যমে দেশের স্বাধীনতা আনা যাবে না, তারা ডাক দিলেন প্রত্যক্ষ সংগ্রামের।

বাংলার সকল স্থানে বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ল। বিলেতি কাপড়, লবণ, চিনি, সিগারেট, কাঁচের চুড়ি প্রভৃতি সকল দ্রব্য বয়কট করা হয়। ভাদ্র দুপুরে কলকাতার পথে দেখা গেল একদল যুবক নগ্ন পদে শোভাযাত্রা করে চলেছেন, কণ্ঠে তাদের কান্ত কবির গান,

ক্রমেই অহিংস ও সহিংস আন্দোলন বিস্তৃতি লাভ করে, বাংলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল আসমুদ্র হিমাচল ব্যাপী ভারতবর্ষে। হিন্দু মুসলমানের ঐক্য বজায় রাখতে রবীন্দ্রনাথ আয়োজন করলেন রাখি বন্ধন উৎসবের।

একদা যাহার বিজয় সেনানি খেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অন্ন পদ ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন জাপানে গথিল উপনিবেশ।

0: শিরায় থাকে তাদের রক্তলেশ।
1: কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ।
2: যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ফাটিবে আবার ললাট তোর। আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ, দেবী আমার সাধন।

0: আমার দেশ।
1: স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়? স্বাধীনতাহীন হয়ে বাঁচতে কেউ চায় না, তাই সংগ্রামী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হল পরাধীন ভারতবাসী।

অহিংস ও সহিংস আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সমগ্র ভারতবর্ষে। ইংরেজরাও বুঝতে পারল ভারতবাসীকে তারা আর বেশি দিন পরাধীনতার শেকলে বেঁধে রাখতে পারবে না। স্বাধীনতা আন্দোলনের সেই উত্তাল দিনগুলো অপসারিত হয়ে অবশেষে এল সেই শুভক্ষণ, 1947 সালের 15ই আগস্ট। দিল্লির লাল কেল্লায় ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের বদলে স্বাধীন ভারতের উত্তাল হাওয়ায় উঠতে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা। শৃঙ্খল মুক্ত হলেন আমাদের মা ভারতবর্ষ।

0: পরিবেশিত হল স্বাধীনতার সুরে সুরে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও দ্বিজেন্দ্রলাল রায়ের রচনায় এতক্ষণ দেশমাতৃকাকে গানে কবিতায় শ্রদ্ধার্ঘ্য জানাল রাজন্যা বন্দ্যোপাধ্যায়, রক্তিমা বর্মন, সমৃদ্ধি মণ্ডল, হিতৈষী পাল, অক্ষিতা বোস ও অহনা দত্ত। তবলায় সঙ্গতে ছিলেন উৎপল দাস এবং সিনথেসাইজারে মনোরঞ্জন দাস। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমাদের এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার সুরে সুরে? হাতে কিন্তু আর একটুও সময় নেই, আমাদের ঘরে ফিরতে হবে। তবে আজ তো একটু বিশেষ দিন, আজ স্বাধীনতা দিবস। প্রত্যেক ভারতবাসীর কাছে পবিত্র এই দিনে তোমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আবারও কথা হবে, গান গল্প কবিতা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবে, আবার আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। আজকের আসর এখানেই শেষ করছি।
1: শুনলেন শিশুমহল উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির শক্তধারার কথা ঘোষণা করেছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ঋষি অরবিন্দের জন্মদিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA, UGC নেট সহ 2026-এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র আগামীকাল প্রকাশ করা হবে বলে ঘোষণা করেছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আজ ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে গলে ভারত 1 উইকেটে 101 রান করেছে। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। আসছে বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণেরও কথা বলেন।
1: আজ লাল কিলে কি প্রাচীর সে মে দেশ কে সামনে শক্তি কি সপ্ত ধারা কা আহ্বান করতা হুঁ। আনে বালে 5-7 সাল মে জো পিছলে 5-7 দশক মে নাহি হুয়া ও সপ্ত ধারা কে সামর্থ্য সে শক্তি সে হাম দেশ কো নই উঁচাই নই গতি দেঙ্গে অর নয়ে লক্ষ্য কো পার করনে ওয়ালা সামর্থ্য দেঙ্গে।
0: ভারত তার আত্মশক্তিতে কোভিড অতিমারী, ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যা সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠতে পেরেছে। এই সব সংকটকালে ভ্যাকসিন, জ্বালানি, সার প্রভৃতি বিষয়ে গুজব ছড়িয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভারতের নিজস্ব নীতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। শ্রী মোদী আগামী 5-7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার আহ্বান জানান। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্যে সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং কৃষিজাত পণ্যের বাজারের প্রসারের লক্ষ্যে রাসায়নিক সার ব্যবহারের কম করা এবং উন্নতমানের পণ্য উৎপাদনের গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রযুক্তির উদ্ভাবনের উপর জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, ডেটা সেন্টার তৈরি ও যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি প্রয়োজন। প্রধানমন্ত্রী গতিশক্তি বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা সুগম করার ও পরিবহন পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য নানা উল্লেখযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুতগতির ট্রেন, বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি, মাল্টি মোডাল লজিস্টিক হাব তৈরি ইত্যাদি।
1: हमने आधुनिक इंफ्रास्ट्रक्चर के लिए मेट्रो का विस्तार किया। हमने पब्लिक ट्रांसपोर्ट को ताकत दी। जिस स्पीड से काम, जिस स्केल पर काम किया, ये सब, ये रफ्तार, ये विस्तार, ये अचीवमेंट आजादी के बाद पहली बार पिछले 1 दशक ने देखा है।
0: প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের উপর জোর দেন। তিনি প্রতিরক্ষা উৎপাদনের আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্নির্ভরতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে। প্রধানমন্ত্রী আজ লালকেল্লার ভাষণ থেকে কৃষি ও সামুদ্রিক অর্থনীতির প্রতি ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন দেশের অন্যতম লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি সামুদ্রিক উচ্চজনিত অর্থনৈতিক বিস্তারের কথাও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে। শ্রীমতী বলেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে তিনি আত্মবিশ্বাসের উপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল সহ একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন। গত 12 বছরে দেশের সেমিকন্ডাক্টর ও ক্রিটিক্যাল মিনারেল ক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির বাজারে অংশগ্রহণের জন্য ভারত অনেকটাই অগ্রসর হয়েছে। 2014 সাল থেকে শুরু করে গত 12 বছরে দেশের বিশেষ সাফল্যের মানচিত্র তুলে ধরে শ্রী মোদী আজ কয়েকটি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, আগের সরকারগুলি সমুদ্রতটে 99% এলাকাকে নিষ্ক্রিয় করে রেখেছিল। বর্তমান সরকার এই সামুদ্রিক অঞ্চলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করার উদ্যোগ নিয়েছে। বিকল্প শক্তির ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আজ পাইপলাইন বাহিত গ্যাস পরিষেবা ও PM সূর্যগড় প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করেন। সেই সঙ্গে পারমাণবিক শক্তিক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে

0: প্রধানমন্ত্রী জানান, 2027 সালের মধ্যে, মাফ করবেন, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
1: এআই হো, ডেটা সেন্টার হো, হমে বহুত বড়ি মাত্রা মে বিজলি কি জরুরত হোগি, আর ইসলিয়ে হমনে পহলে সে হি উস দিশা মে এক কে বাদ এক মজবুত কদম উঠায়ে হ্যায়। এনার্জি সিকিউরিটি কা এক বড়া মাধ্যম হ্যায় পরমাণু উর্জা, নিউক্লিয়ার এনার্জি। হমনে পার্লামেন্ট মে শান্তি অ্যাক্ট পাস কর করকে এক নয়ে লক্ষ্য তরফ জানে কা রাস্তা তয় কর লিয়া হ্যায়। 2047 তক হম 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার কা লক্ষ্য লেকর কে চল রহে হ্যায়।
0: ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, স্বাধীনতার পর এই প্রথমবার এই অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা বন্যা, ভূমিধ্বস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস, আত্মত্যাগ ও অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাদেরকে সবাই কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানায়। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজাসুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠ, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, বায়ুসেনা প্রধান এয়ারফোর্স চিফ অমরপ্রীত সিং ও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান। রাজ্য সরকারের বিভিন্ন সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VPG রামজি, প্রধানমন্ত্রী সূর্যকর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অভিবাদন জানিয়ে বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমে 2047 বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। আজ ঋষি অরবিন্দর 154তম জন্মদিন। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কোন্নগরের অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তাঁর স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঋষি অরবিন্দ স্মৃতিবিজড়িত স্থান চন্দননগরের প্রবর্তক সংঘেও ঋষি অরবিন্দের জন্মদিন পালিত হয়। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের 80তম স্বাধীনতা দিবস উদযাপনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সঙ্গে ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তথ্য প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ঘোষণা করেছে, 2026 UGC নেট, CSIR নেট এবং ICAR, AIEEPG ও AICE PhD সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কিজ আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষা ও উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র সংস্থার অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার জন্য NTA পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আজ ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে বহু বাড়ি ভেঙে পড়েছে। এছাড়াও ভূমিধসে প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পরেই পূর্ব ও পশ্চিম নুসাটেঙ্গারা এবং সুলাওয়েসি প্রদেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ত্রাণ উদ্ধারের কাজ বিঘ্নিত হচ্ছে। দক্ষিণ লেবাননে আজ সকালে ইসরায়েলি বিমান হামলায় 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। 26 জুন দুই পক্ষের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হওয়ার পর এই প্রথম ইসরায়েল লেবাননে এত বড় হামলা চালালো। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে আহত ও নিহতদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। লং আইল্যান্ডের এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্বল হয়ে পড়া সামরিক বাহিনীর প্রায় পরাজয়ের মুখোমুখি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শীঘ্রই হরমুজ প্রণালীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা থমকে থাকা সত্ত্বেও তিনি এই নিয়ন্ত্রণ বজায় রাখবেন। গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির জন্য এক খেলা স্থগিত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী ভারত 27 ওভার 1 উইকেটে 101 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশ জুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির শক্ত ধরার কথা ঘোষণা করেছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ঋষি অরবিন্দের জন্মদিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গে

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। দেশ আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। এই প্রথম সেখানে পরিবেষিত হয় জাতীয় স্তোত্র বন্দে মাতরম। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন যে স্বাধীনতা লাভের পর এই প্রথম লালকেল্লায় পরিবেষিত হল বন্দে মাতরম।
1: লাল কিলে পর পহলি বার বন্দে মাতরম গুঞ্জ রহা। আজ জব হম দেশ কে লোক বন্দে মাতরম কে 150 বর্ষ মনা রহে হ্যাঁ, ইসসে বড়া উত্তম অবসর ক্যা হো সকতা হ্যায়।
0: দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেন। বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করার আহ্বান জানান তিনি। 80তম স্বাধীনতা দিবসে আজ দিল্লির লালকেল্লা প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত 9:30। আকাশবাণী কলকাতার সমস্ত চ্যানেলেই তা শোনা যাবে। এর প্রেক্ষিতে রাত 10টার বাংলা সংবাদ আজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস, আত্মত্যাগ ও অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাদেরকে সবাই কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী আরও বলেন, 140 কোটি ভারতবাসীর শক্তিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করছে। আগামী দিনে এই যাত্রা আরও দ্রুতগতিতে এগিয়ে চলার কামনা করেন তিনি। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় রাজ্য জুড়ে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে গার্ড অব অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্য সরকারের বিভিন্ন সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের ভিভিজি রামজি, প্রধানমন্ত্রীর সূর্যঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিল্পীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 14 জন আইপিএস আধিকারিককে অসামান্য ও প্রশংসনীয় কাজের জন্য স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী পদক দিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমেই 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।
2: 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স, আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই।
0: এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সুন্দরবন যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তার সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। বিকেলে মুখ্যমন্ত্রী রাজভবনের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর থিয়েটার রোডে শ্রী অরবিন্দ ভবনে গিয়ে ঋষি অরবিন্দের জন্মদিনে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি সকালে ব্যারাকপুরের গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সরকারি স্তরের পাশাপাশি বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনেও আজ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। আকাশবাণী ভবনেও আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিস অনুষ্ঠানের বিভাগের প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেতৃবৃন্দ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে রাজ্যের প্রতিটি নাগরিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা বা ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা।
3: তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য।

0: এই স্বাধীনতা দিবসে
1: আজ ঋষি অরবিন্দের 154তম জন্মদিন। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কোন্নগরে অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। তার স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়, ঋষি অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রবর্তক সংঘ ছিল অগ্নিযুগের বিপ্লবীদের মিলনক্ষেত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ সহ বহু বিপ্লবী স্মৃতি বয়ে নিয়ে চলেছে। কোচবিহারের সাহেবগঞ্জ বলরামপুর থেকে গতকাল রাতে পাকিস্তানি গুপ্তচর আইএসআইয়ের চরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ভারতের মোবাইল সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করত তারা। হুগলির ডানকুনি থেকে দীঘা যাওয়ার পথে একটি গাড়ি চণ্ডীপুর থানা এলাকার বৃন্দাবনপুরের নয়াঞ্জলিতে পড়ে গেলে আজ সকালে দুজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দীঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনার পরই গাড়িতে থাকা পাঁচ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় এরাসল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সুরজিৎ দাস ও পিন্টু দাসের মৃত্যু হয়। বাকি আহত তিনজন এখন মোটামুটি সুস্থ আছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন ভাওয়াইয়া শুনবেন দীপ্তি বর্মন প্রধানের কণ্ঠে।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

0: শ্রী অরবিন্দ, লেখক ও ইতিহাস গবেষক সৌম্যব্রত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছেন সাংবাদিক শুভদীপ বন্দ্যোপাধ্যায়।
1: পনেরোই আগস্ট ব্রিটিশের শাসন শৃঙ্খল ভেঙে ভারতের মুক্তির দিন, ভারতের স্বাধীনতা দিবস। প্রতি বছর দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় এই দিনটি। তবে এই দিনটি আরও একটি কারণে অবিস্মরণীয়। 1872 সালের পনেরোই আগস্ট কলকাতায় জন্মেছিলেন অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ, ঋষি অরবিন্দ। তাঁর জন্মদিনে এবং ভারতের স্বাধীনতা দিবসের এই পুণ্যতিথিতে আমি সাংবাদিক শুভদীপ ব্যানার্জি ঋষি অরবিন্দের জীবন এবং আজকের দিনে দাঁড়িয়ে ঋষি অরবিন্দের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করব। এই মুহূর্তে রয়েছি কলকাতার ইন্ডিয়ান কফি হাউসে। আমার সঙ্গে রয়েছেন লেখক এবং ইতিহাসের গবেষক সৌম্যব্রত দাশগুপ্ত। সৌম্যব্রত, ঋষি অরবিন্দ একজন বিপ্লবী, শুধু তিনি নয়, তার ভাইও বিপ্লবী, বারিন ঘোষ। তারা এমন একটা সময় বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, এমন একটা সময় তারা সক্রিয় ছিলেন, যে সময়কার কলকাতাটা হয়তো আজকের দিনের আমরা যারা মিলেনিয়াল জেন জেড খুব একটা রিলেট করতে পারি না। তাদের সময় কলকাতাটা ঠিক কেমন ছিল? আপনি সমসাময়িক কাগজ নথি ঘেঁটে সেই কলকাতাটাই কিরকম ভাবে দেখতেন?
2: দেখুন, তৎকালীন যে সময়ের কলকাতা, যেমন আজকে আমরা ইতিহাসে জানতে পারি, এক সময় তো আমরা জানতাম এটা ব্রিটিশের শহর, কিন্তু আজকে ইতিহাসে জানতে পারি কলকাতার বয়স হচ্ছে প্রায় কয়েক হাজার, এবং সেটা ব্রিটিশদের তৈরি করার আগেও সেই কলকাতা ছিল। কিন্তু একটা বিষয় সবাই মেনে নেবে, কলকাতার আজকের যে রূপটা আমরা দেখি সেই কলকাতাটা কিন্তু সাহেবদেরই তৈরি। এই যে এখানে এত ব্রিটিশ স্থাপত্য, এমনকি কলেজ স্কোয়ার, তার পাশে ক্যালকাটা ইউনিভার্সিটি, ব্রিটিশরাই তৈরি করেছিল ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য। এবার শিক্ষাটার কারণটা কি ছিল? সস্তাতে কিছু কেরানি তৈরি, তার জন্য বিপ্লবীরা তাদেরকে বলতেন যে গোলদিঘির গোলামখানা, সেই তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। সেই রকম একটা শহরেতে যেখানে একেবারে সব দিকে আপাদ মস্ত ব্রিটিশরা রুল করছে, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা সব কিছু ছড়িয়ে দিয়েছে, এবং তৎকালীন যারা বুদ্ধিজীবী তারাও ভাবছে যে ব্রিটিশ সংস্কৃতি আসবার ফলে আমাদের এখানে অনেক কুসংস্কার থেকে আমরা মুক্ত হচ্ছি, এবং মিথ্যে কথা তো নয়। সতীদাহ প্রথা বলুন, বিধবা বিবাহ প্রবর্তনের আইন বলুন, এগুলো তো আমাদের সামনে সেই ইতিহাসই তুলে ধরে। ইতিহাসের একটা বড় ফাঁকিও রয়েছে, সেই ফাঁকি হলো, আমার এটা বারেবারে মনে হয় যে ইম্পেরিয়ালিজম সে কি আসলে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলে? শিক্ষা যখন আপনি কাউকে দেবেন, বেছে বেছে তো আর শিক্ষা দেওয়া যায় না, এবং ব্রিটিশ শিক্ষা দিতে গিয়ে তারা ল, কিউম, বেনথাম এগুলো পড়াতে পড়াতে পড়াতে কোনোটা একটা জায়গায় এসে ফ্রেঞ্চ রেভলিউশন, বিপ্লব, স্বাধীনতার স্বপ্নটাও ইয়াং জেনারেশনের মধ্যে জাগিয়ে দিয়েছিল। এবং এই দীর্ঘদিনের শিক্ষার ফল আমাদের মধ্যে, একটা দিকে তো আমাদের প্রাচীন শিক্ষা ছিলই, তারপরে পেলাম আমরা পাশ্চাত্য শিক্ষা, এই দুটো ট্যালি করে আমাদের মধ্যে জেগে উঠেছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা। শ্রী অরবিন্দের বিষয়টা অন্য। শ্রী অরবিন্দ ছোটবেলা থেকে বিদেশে থেকে বড় হয়েছেন, তার বাবা তাকে বিদেশে রেখে বড় করেছেন, তাকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু তার বাবা কৃষ্ণধন ঘোষ, তিনি এটাও চাইতেন তার পুত্র শ্রী অরবিন্দ ভারতের যন্ত্রণা দুঃখ বুঝুক, এই জন্যে প্রতি মাসে ভারতীয় কাগজপত্র, সংবাদপত্র সেগুলো তার কাছে পৌঁছে যেত, এবং তিনি চাইতেন, তিনি শ্রী অরবিন্দের ভেতরেতে এমন একজন কাউকে দেখতে চাইতেন যারা এই দেশের মানুষের উপকার করবে। এবং তার বাবা অন্যরকম ভাবে চাইতেন, ছেলে আইসিএস হবে, কেন আইসিএস হবে? আইসিএস হলে মানুষের অনেক উপকার করা যায়, মানুষের অনেক ভালো করা যায়। কিন্তু আলটিমেটলি এই শিক্ষা এমন একটা জিনিস যেটা কাউর হাতে থাকে না, সেটা যে আপনার জীবনের গতিপথ কোন দিকে পাল্টে দেবে। তাই তারা যখন এলেন এই কলকাতা শহর, তারা দেখলেন আপাদ মস্তক একটা শহরেতে বাবু কালচার চলছে, একদিকে একটা শহরেতে সাধারণ মানুষগুলোর যে জীবনযাত্রা, দেখুন সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিপ্লবী প্রবণতাটা ছিল, কারণ এই যে সং, এই যে কলকাতায় বিভিন্ন ধরনের রূপচাঁদ পক্ষী তাদের গান, সেখান বারবার ব্রিটিশ সরকারকে, তৎকালীন পুলিশদের, পুলিশের ঘুষ খাওয়া, বিষয়গুলোকে ঠাট্টা করা হতো এবং সেখান থেকেই বিপ্লবীরা শুরু করেছিলেন, তাদের মনেও এটা দাগ কেটেছিল। তাই একটা জিনিস আমাদের ভাবতে হবে, একেবারে লোয়ার লেভেল যাদেরকে আমরা খুব ঘৃণা করি, তারা কিন্তু অনেক আগেই সমাজের বাবু কালচার, ব্রিটিশ শাসন, সেই সময়কার যে নোংরা একটা সংস্কৃতি, ব্রিটিশের চাটুকারিতা, তার

0: বিরুদ্ধে গড়ে উঠেছিল।
1: আপনি বললেন সমাজের নিচের স্তর, বর্তমানে আমরা একটা বিষয় নিয়ে খুবই আন্দোলিত হয়েছি, ককরোচদের আন্দোলন। সেই সময়েও তৎকালীন যারা সমাজের নিচের স্তর ছিল, যাদেরকে হয়তো মানুষে তর বলে অধিকাংশ বাবু, অধিকাংশ কেরানি, চাকুরিজীবী, ব্রিটিশের মাইনেতে সংসার চালায়, হয়তো সেরকম ভাবেই গণ্য করত। সেদিনের তুলনায় সমাজ আর আজকের তুলনায় সমাজ, এর মূল্যায়নে ঋষি অরবিন্দ কোথায় দাঁড়িয়ে আছে?
2: সেদিনের তুলনার সময় আর আজকের তুলনার সমাজ যদি বলেন, তাহলে একটা জিনিস আপনাকে বলতেই হবে, একজনকে না বাদ দিয়ে ঋষি অরবিন্দেতে যাওয়া যাবে না। যিনি না এলে ঋষি অরবিন্দের আসতেন না বলে আমি মনে করি, তিনি হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। প্রথাগত শিক্ষার ধার কাছ দিয়েও তিনি যাননি, সম্পূর্ণ গ্রামের একজন মানুষ যিনি এলেন কলকাতা শহরটাকে দেখলেন, তৎকালীন কলকাতা। একবার ভেবে দেখুন, তৎকালীন বারাঙ্গনা পতিতা সেই পল্লীতে ঢুকে তিনি তাদের মা সম্বোধন করছেন। তিনি তৎকালীন বাবুদের কালচার কি ছিল, দোলের দিন ভাং খাওয়া, এবং ভাঙের পরে যারা একেবারে এই বারবণিতে এইসব সমাজের মেয়েরা পড়ে রয়েছে, তাদের কাপড় চোপড়ের ঠিক নেই, সেগুলো দেখতে আসতো বাবুরা ফিটন চেপে। শ্রীরামকৃষ্ণকেও দেখতে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি নিজেকে কতটা ধরে রাখতে পারেন, তার পুরুষত্ব কতটা ধরে রাখতে পারেন পরীক্ষা করার জন্য শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন, বলে মা তুই ওখানে দাঁড়িয়ে আছিস, আবার এখানেও তুই শুয়ে আছিস বলে প্রণাম করলেন। এটা তৎকালীন বাবু সমাজের গালে একটা চপেটাঘাত ছিল, এবং তার হাত ধরেই তো এসেছিলেন নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ। এবং আমি মনে করি শ্রী অরবিন্দ, সুভাষচন্দ্র এরা প্রত্যেকেই তার সন্তান। সেই কালচার থেকে এটা একটা বিদ্রোহ ছিল, এবং আমরা এদেরকে ঠাকুর ঘরে আটকে ফেলেছি তো, সিংহাসনের উতলে ফেলেছি তো, আমরা এদের কালচারাল রেভলিউশন, তৎকালীন সমাজ ব্যবস্থাকে পাল্টাতে চাওয়ার যে প্রবণতা, যে ইচ্ছা, যে প্রবল উদ্বেগ, তারা কিন্তু খুব একটা সহজ ছিল না তাদের রাস্তাটা, সেইটাকে আমরা গুরুত্ব দিই না। দেখবেন যে শ্রী অরবিন্দ যখন এইখানে আসছেন, প্রথম এখানেতে তিনি মিটিং করছেন, ব্যথিত হচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এখানেতে কিছু হওয়ার নেই, হচ্ছে না, তারপরেও আশা ছাড়ছেন না, কারণ তার মনে হচ্ছে যে যুব সম্প্রদায়ের মধ্যে সেই জাগরণটা আসবে। আর বারবার তিনি যাদেরকে আদর্শ করে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানতেন বঙ্কিমের মধ্যে শুধু বন্দে মাতরম নয়, বঙ্কিমের মধ্যে খাঁটি ভারতীয়ত্ব ছিল। কোন ভারতীয়ত্ব? যে ভারতীয়ত্ব বঙ্কিমের প্রবন্ধ যদি পড়েন দেখবেন বঙ্কিমের মধ্যে যুক্তিবাদ ছিল। বঙ্কিম সাংখ্য দর্শন পড়েছেন, বঙ্কিম তার সাথে জন স্টুয়ার্ট মিলও পড়েছেন। বঙ্কিম কোনোভাবে, আজকে যেভাবে প্রচার করা হয় বঙ্কিমকে, বঙ্কিম কোনোভাবে কিন্তু প্রাচীনপন্থী বা একদম উগ্র ছিলেন না। বঙ্কিমের মধ্যে এই ভারসাম্যটা ছিল, তার মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন। কোন বিবেকানন্দ? যে বিবেকানন্দ চাষার কুটির থেকে শুরু করতে বলেছিলেন। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ ছিলেন। কোন শ্রীরামকৃষ্ণ? যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন আত্মসুখের জন্য নয়, মানুষের জন্য ধর্ম। এই যে মানুষ, সবকিছুর মূলে মানুষ, এই বিষয়টাই হলো সবকিছুর, ম্যান ইজ আ মেজারমেন্ট অফ অল থিংস, মানুষ হচ্ছে সবকিছুর মূল। এখান থেকে শ্রী অরবিন্দরা শুরু করেছিলেন, এবং আজকে যখন তাদের দর্শন বা চিন্তা নিয়ে আমরা আলোচনা করি, তখন সব থেকে বড় বিষয়টা যাতে আমরা এড়িয়ে চলে যাই, তাদের জাতীয়তাবাদ, তাদের ধর্ম, তাদের আধ্যাত্মিকতা, কিন্তু মানুষগুলো কোথায়? মানুষ নেই। এই বিষয়টাই আপনি যদি মানুষকে সবকিছুর মূলে রেখে বিচার করেন, তাহলে দেখবেন তৎকালীন পরিস্থিতিতে মানুষের দুঃখ যন্ত্রণা গুলোই শ্রী অরবিন্দকে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল।
1: শ্রী অরবিন্দ নিজে একটা বৈপ্লবিক আন্দোলনকে সংগঠিত করেছিলেন, তিনি এবং তার দাদা বারিন ঘোষ। কলকাতার একদম অলি গলি থেকে যেভাবে একটা ব্রিটিশ বিরোধী সংস্কৃতিকে লালন পালন করে তুলে এনেছিলেন, সেটা তো তার আগে কোনো নজির ছিল না। একটা কোনো তত্ত্ব বইতে পড়া বা একটা কোনো কাউকে দেখে আইডিয়ালাইজ করা, শ্রীরামকৃষ্ণকে দেখে আইডিয়ালাইজ করা, শ্রীরামকৃষ্ণের বাণীকে আত্মস্থ করা, এটা একটা আলাদা ব্যাপার। আর নিজের দৈনন্দিন জীবনে নিজের ভবিষ্যতের জন্য সেই আইডিয়োলজিটাকে বাস্তবিকভাবে রূপায়িত করা, এটা আলাদা ব্যাপার। আমরা অনেক সময় অনেক কিছু পড়ে ইন্সপায়ার্ড হই, নিজের জীবনে করতে গিয়ে আটকে যাই। তার মানে ঋষি অরবিন্দ কোথাও একটা আলাদা ছিলেন, কোথায় ছিলেন?
2: ঋষি অরবিন্দের যে জায়গাটা সবচেয়ে বড় আলাদা বিষয় ছিল, সেটা হলো তার মধ্যে সব সময় যখন তিনি বিদেশে পড়ছেন, তিনি সেখানেই কিন্তু প্রথম বিপ্লবী সমিতি গড়ে তুলেছিলেন, লোটাস অ্যান্ড ড্যাগার। একাধারে তিনি ছিলেন এবং তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, তিনি বিপ্লবী ছিলেন, বা তার সাথে যারা ছিলেন তারা সবাই বিপ্লবী ছিলেন, কিন্তু ঋষি অরবিন্দের মধ্যে ছিল সেটা হলো দার্শনিকের প্রজ্ঞা।

0: বাড়াতে এসে তারা বলছেন আমাদের এইটা ভুল হয়েছিল, পরবর্তীকালে নিজেদের মূল্যায়ন করতে গিয়ে বলছেন। ঋষি অরবিন্দের কিন্তু সেরকম কোনো নিজেদের মূল্যায়নে আমার ভুল হচ্ছে, আমরা সেই সময় ভুল করেছি তা না। কারণ প্রথম এবং শেষ অবধি আমার যেটা মনে হয়, তিনি ভেবেছিলেন আমরা এমন একটা কাজ করব যাতে মানুষের আত্মজাগরণ ঘটবে। তার ডান হাত ছিলেন বাঘা যতীন, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। একটা বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে মাত্র চারজন বালাসোর বুড়াবালাং নদীর তীরে রুখে দাঁড়ালেন। যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন আমরা মরব জাত জাগবে, জাত বলতে জাতি, আমরা মরব জাত জাগবে। এই যে দর্শনটা, এইটা তাদের হৃদয়ে গেঁথে দিতে পেরেছিলেন শ্রী অরবিন্দ। এইটাই হচ্ছে শ্রী অরবিন্দের সব থেকে বড় সাফল্য, কারণ তিনি দার্শনিকের প্রজ্ঞা দিয়ে ভারতীয় বিপ্লবী আন্দোলনকে উপলব্ধি করেছিলেন।
1: আমরা মরব জাত জাগবে, একই জিনিস আমরা পরবর্তীকালে প্রতিফলিত হতে দেখেছি ভগৎ সিং এর ক্ষেত্রে। তাকে চন্দ্রশেখর আজাদ বলেছেন যে তোমাকে বার করে নিয়ে আসা আমাদের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। ভগৎ সিং বলেছেন যে না, আমাকে এই ট্রায়ালে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে এবং আমি ট্রায়ালে কাঠগড়ায় দাঁড়িয়ে যে কথাগুলো বলবো সেগুলোই নজির হয়ে থাকবে। সেটাই একটা বিপ্লব। সেক্ষেত্রে ঋষি অরবিন্দ একটু আলাদা, বিশেষ করে আলিপুর বোমা মামলার যে শুনানি চলেছিল সেই ক্ষেত্রে। ঋষি অরবিন্দের এই যে ফ্রন্ট স্টেজ থেকে সরে আসা, একটা দীর্ঘ সময় এই ঋষি প্রতিম ব্যক্তিকে এই গঞ্জনা তো সহ্য করতে হয়েছে যে ভয় পেয়ে পালিয়ে গেল, এটা আলাদা কেন? তিনিই তো বাঘা যতীনের মধ্যে সেই জ্যোতিটা সঞ্চারিত করেছিলেন, নিজের বেলায় আলাদা কেন?
0: দেখুন, নিজের বেলায় আলাদা কেন, আমরা দেখি প্রতি এইরকম ধরনের ভার্সাটাইল জিনিয়াস যারা হন তাদের জীবনের বিভিন্ন স্তর থাকে। শ্রী অরবিন্দ যখন বিপ্লবী আন্দোলনের সেই ইনস্পিরেশনটা দিচ্ছেন মানুষের মধ্যে, তিনি যখন জাগিয়ে তুলছেন, তার সঙ্গে সঙ্গে একাধারে তিনি দেখতে পাচ্ছেন তার দলের মধ্যে ব্যক্তিহিংসা, ঘৃণা সবকিছু রয়েছে। তিনি আলটিমেট মানুষের মুক্তি, মানসিক মুক্তির পথটাও অনুসন্ধান করছিলেন। কারণ ওই যে বললাম, তিনি একজন দার্শনিক ছিলেন। তাই আপনি যখন দেখছেন যে শ্রী অরবিন্দের করণীয় কি, অন্যান্য বিপ্লবীদের ক্ষেত্রে দেখুন তারা দেশের জন্য যেটি করতে পারত সেটাই তারা করে গেছেন, কিন্তু শ্রী অরবিন্দ ওই যে তার দার্শনিক প্রজ্ঞা তাকে সবার থেকে আলাদা করতে, তিনি বুঝেছিলেন আমি এমন একটা পথ মানুষকে দিয়ে দিতে পারবো যে পথটা মানুষের নৈতিক এবং সাংস্কৃতিক জাগরণ ঘটাবে। তিনি ভারতবর্ষকে চিন্তা করছেন, কোন ভারতবর্ষের জন্য আমরা লড়াই করছি। শ্রী অরবিন্দের পরবর্তীকালে ভলিউম পর ভলিউম লেখা বেরিয়েছে, কিন্তু প্রতিটা লেখায় যতটুকু আমি, কোনো লেখাই সম্পূর্ণভাবে আমার পুরো ভলিউম পড়া আমার জীবনে সম্ভব নয় এবং খুবই কঠিন এবং দার্শনিক প্রজ্ঞা সম্বলিত সেই লেখা, কিন্তু বারবার দেখা গেছে তিনি বলেছেন যে এই যে স্বাধীনতা এবং পরাধীনতা খুব উচ্চ স্থান থেকে দেখলে সেটা অত্যন্ত ক্ষুদ্র, আসলে ভারতবর্ষকে একীকরণ, অখণ্ড ভারত, ভারতের মধ্যে ঐক্য স্থাপন, এই বিষয়ের জন্য একটি চিন্তার জাগরণ যেখানে প্রতিটা সংস্কৃতি নিজের নিজের মতো করে বেঁচে থাকতে পারবে কিন্তু তাদের মধ্যে একটা একতা গড়ে উঠবে। এই বিষয়টা নিয়ে তো অন্য বিপ্লবীরা ভাবেননি, বা যারা পরবর্তীকালে বেঁচে ছিলেও তারা ভাবেনি। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন, বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন, উল্লাসকর দত্ত ছিলেন, প্রত্যেকের শ্রদ্ধেয়। তাদের সমালোচনা বা আলোচনা করা এখানে কোনো মানেই হয় না, কারণ তারা যে আত্মত্যাগ করে গেছেন সেই আত্মত্যাগকে কোনোভাবেই আমরা অবমূল্যায়ন করতে পারি না, কিন্তু তাদের থেকে শ্রী অরবিন্দ তো এখানেই আলাদা। কারণ শ্রী অরবিন্দ মানুষের একটা জীবন বোধ, ভারতীয় জীবন বোধ সেটা তুলে ধরতে পেরেছিলেন, যেটাকে রবীন্দ্রনাথ পর্যন্ত শ্রদ্ধা জানাচ্ছেন। এই জীবন বোধটা যদি কাউর ভেতর থাকে এবং তার যদি মনে হয় যে এটা আমি আমার দেশকে দিয়ে দিতে পারি, তাহলে তিনি কেন স্যাক্রিফাইস করবেন তার লাইফকে? কারণ অলরেডি তখন ভারতবর্ষে বিপ্লবের আগুন জ্বলে উঠেছে, কিন্তু তিনি দেখছেন, যেমন রবীন্দ্রনাথ একাধিক লেখায় বিপ্লবী আন্দোলনের অনেক দিককে তুলে ধরছিলেন, সেটা তো শ্রী অরবিন্দের চোখেও পড়েছিল। শ্রী অরবিন্দ তো দেখছেন মানুষের নৈতিক অধঃপতন এবং স্খলন, বিপ্লবী আন্দোলনের মধ্যে নেতৃত্ব নিয়ে, কংগ্রেসের মধ্যে নেতৃত্ব নিয়ে বচসা, সেগুলো তো হয়েছে। এবং সেটা আপনি এখন বললে সবাই বলবে বিপ্লবী আন্দোলনের মধ্যে, কেন শুধু বিপ্লবী আন্দোলনের মধ্যে ছিল, কংগ্রেসের মধ্যে ছিল, অন্যান্য কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দল তাদের মধ্যেও আমরা দেখেছি নেতৃত্বের তার পাওয়ার স্ট্রাগল। তার মানে এটা একটা মানুষের স্খলন এবং একটা স্বাভাবিক প্রবণতা। কত বড় দার্শনিক হলে সেটাকে বুঝে তার থেকে উত্তরণের পথের জন্য তিনি সাধনা শুরু করলেন। কার সাধনা? নিজের সাধনা না। আপনি লেখাগুলো পড়ে দেখবেন যে কিভাবে

0: মানুষ নিজেকে উত্তরণ করবে সেই সাধনা, এটা একটা দার্শনিক সাধনা। একজন দার্শনিক আরেকজন বিপ্লবী, তার মধ্যে দুটো সত্তাই ছিল, অন্যদের মধ্যে তো সেই সত্তাটা আমরা দেখতে পাই না, তাই শ্রী অরবিন্দ তাদের থেকে আলাদা।
1: একটা দেশ শুধুমাত্র পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলেই যে তার সবকিছু পাওয়া হয়ে যায় এটা নয়, অরবিন্দ এটা বুঝেছিলেন। পরবর্তীকালে যখন আলিপুর বোমা মামলা থেকে উনি যখন বেরিয়ে এলেন এবং তারপরে এই যে দেশ গড়ার জন্য যে একটা বিকল্প মাধ্যম, একটা বিকল্প শুধু যে সশস্ত্র বিপ্লবী একমাত্র পথ এটা নয়, এই যে বিষয়টা, এই যে আপনি আলাদা কথাটা বললেন যে আর যারা বিপ্লবী ছিলেন, আর যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের থেকে অরবিন্দ যোজন খানেক দূরে দাঁড়ান, এটা অন্য কোনো বিপ্লবীদের মধ্যে, অন্য কোনো চিন্তাবিদদের মধ্যে, অন্য কোনো শিক্ষিত সমাজের সদস্যের মধ্যে তখনকার দিনে কেন দেখা গেল না? অরবিন্দের ক্ষেত্রে এক্স ফ্যাক্টরটা কি?
0: তার অন্যতম ফ্যাক্টর আমার যেটা মনে হয় তার গভীর পড়াশোনা। তিনি ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন, ছাত্র হিসেবে তো অনেকেই ভালো থাকেন, আপনি প্রশ্ন করতেই পারেন, ছাত্র হিসেবে তো অনেকেই ভালো থাকেন, কিন্তু তার মধ্যে কেন এটা সঞ্চারিত হলো, তার কারণ আমার যেটা মনে হয় তিনি প্রথম থেকে তার পড়াশোনা যেটা স্টাডি আপনি দেখবেন, তিনি কোনো শর্টকাট রুট খুঁজে বার করেননি, তিনি একটা দীর্ঘস্থায়ী সমাধান চাইছিলেন ভারতের যে সমস্যাগুলো তার থেকে উত্তরণের। আর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান যারা চায় পৃথিবীতে, তারা পৃথিবীর ইতিহাসে প্রমাণ করেছে তারা কখনো কোনো সহজ সমাধান দিতে পারে না। যেমন রবীন্দ্রনাথ, তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, বিপ্লবী আন্দোলন নিয়ে তিনি কি বলেছেন, তিনি ব্রিটিশের সাথে কি সংযোগ রেখে চলছিলেন, এরকম অনেক প্রশ্ন আছে। কিন্তু দিনের শেষে তো এটাও সত্যি কথা যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলেছিলেন, এবং যে বিশ্বভারতী আজও ভারতের সংস্কৃতিকে তুলে ধরছে, সেই রকমই আজকে যদি আপনাকে ভারতের সংস্কৃতি কি, ভারতের বিপ্লবী সংস্কৃতি কি চিন্তা করতে হয়, অরবিন্দকে আনতেই হবে। শ্রী অরবিন্দ যেভাবে সেটিকে তুলে ধরে গিয়েছেন তার বইয়ে, ভারত কাকে বলে, আমরা অখণ্ড ভারত মানে কি যেভাবে তুলে ধরেছে, সেটা তার মতো করে আর কেউ তুলে ধরেনি। এটা হচ্ছে তার পড়াশোনা, তার শিক্ষা, বিশেষ করে দর্শন নিয়ে, ফিলোসফি নিয়ে তার গভীর চিন্তা। অনেকেই করেছেন কিন্তু তার মতো জায়গায় যেতে পারেননি, তার কারণ ইন্ডিভিজুয়াল উপলব্ধি, সেইটা বোধহয় তার মধ্যে অনেক গভীর ছিল, যেটা আমি অন্যান্য বিপ্লবীদের রচনা চিন্তা পড়েও দেখেছি, কিন্তু তার মধ্যে যেভাবে তার স্ফুরণ ঘটেছে আমি তো অপরের লেখায় সেটা পাইনি।
1: ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে একটা সাধারণ ধারণা আছে যে এটা একটা অহিংস স্বাধীনতা সংগ্রাম ছিল, কিন্তু তার বাইরেও একটা দীর্ঘ দিন ধরে, মানে গান্ধীর অহিংসার আগে একটা দীর্ঘ দিন ধরে সশস্ত্র সংগ্রাম চলেছে দেশকে স্বাধীন করার জন্য। বাঘাযতীন থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, আমি ভগৎ সিং এর কথা বললাম, এরা সবাই সশস্ত্র পথ বেছে নিয়েছিলেন। কোনো কারণে আপনার কি এরকম মনে হয় আলিপুর বোমা মামলার যেরকম গতি প্রকৃতি ছিল, কোনো জায়গায় গিয়ে অরবিন্দর কি মনে হয়েছিল সশস্ত্র সংগ্রাম নয়, অহিংস সংগ্রামী আসল চাবিকাঠিটা হাতে রেখেছে?
0: না, আমার এটা মনে হয়নি। তার কারণ হচ্ছে শ্রী অরবিন্দ কিন্তু কোনো জায়গাতে দাঁড়িয়ে, এমনকি যখন উনি আলিপুর বোমা মামলার থেকে ফিরে এলেন তখনও কিন্তু উনি কলকাতাতে ছিলেন। উনি যখন বেরিয়ে যাচ্ছেন সেই সময় বীরেন দত্তগুপ্ত তার ফাঁসি হচ্ছে, এবং অরবিন্দ যুগের শেষ অগ্নি সন্তান বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত তার ফাঁসি হলো। তারপর ব্রিটিশ সরকার চেষ্টা করছিল যে কোনোভাবে ওনার নাম জড়িয়ে আবার ওনাকে যদি জেলে নিয়ে যাওয়া যায়, তার জন্য উনি কলকাতা ছাড়তে বাধ্য হলেন। এবং সেই কলকাতা ছাড়ার পেছনে পালিয়ে যাওয়া এই রকম তত্ত্ব ছিল না, এরা যারা, এটা হচ্ছে শ্রী অরবিন্দকে ছোট করার একটা প্রচেষ্টা মাত্র, নোংরা প্রচেষ্টা। আসলে উনি চলে গিয়েছিলেন তার কারণ সিস্টার নিবেদিতা থেকে অনেকেই তাকে দীর্ঘদিন ধরে অনুরোধ করছিল, কারণ তিনি চলে গেলে এই যে ভারতকে নতুনভাবে উপলব্ধি করা, ভারতকে চিন্তা, ভারতকে তুলে ধরা, এরকম কোনো ব্যক্তি আর ভারতে থাকবে না স্বামী বিবেকানন্দের পর। উনি তো কাজটা করছিলেন, স্বামী বিবেকানন্দ যেটা করেছিলেন, ওনার যে চিন্তাটা ছিল সেটা ছিল বিপ্লবী আন্দোলন। কারণ তার পরবর্তীকালে আমরা একটা জিনিস দেখবেন, অহিংস আন্দোলনের সবচেয়ে বড় মুখ কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বহুবার চেয়েছেন শ্রী অরবিন্দের সাথে দেখা করতে, শ্রী অরবিন্দ একবারও তার সাথে দেখা করেন। তার যে লেখা রচনায় সেখানে তিনি তার সম্বন্ধে কোনো জায়গাতেই এইটা একবারও স্বীকার করেননি যে অহিংস আন্দোলনের ফলেই ভারতবর্ষ স্বাধীন হবে বা গান্ধীর নেতৃত্বের ফলেই স্বাধীন হবে। এর ফলেই বোঝা যায় শ্রী অরবিন্দ কার প্রতি তার দুর্বলতা ছিল। বিপ্লবী আন্দোলন ভারতের জন্য কি করেছে, এটা তো এখন অনেকেই বলে, যেটা মানে আগেও বলেছে অনেকে, যেটা তো ছোট ছোট ছোট ছোট কিছু ইন্ডিভিজুয়াল কার্যক্রম ছিল, সেই জায়গায় কংগ্রেস অনেক শক্তিশালী সংগঠন ছিল। আপনাকে মনে রাখতে হবে যতগুলো রেডিক্যাল চেঞ্জ হয়েছে স্বাধীনতা আন্দোলনের, বঙ্গভঙ্গের পর,

0: যখন বিপ্লবী আন্দোলনের স্ফুরণ ঘটলো, সলতে পাকানোর কাজটা কিন্তু অনেকদিন আগে থেকেই চলছিল। তারপর বঙ্গভঙ্গের পর সেটা স্ফুরণ ঘটলো, বিপ্লবী আন্দোলনগুলো তারা অ্যাক্টিভ হলো। আপনি দেখবেন কলকাতা থেকে রাজধানী স্থানান্তর করে নিচ্ছে ব্রিটিশ সরকার, কেন? কংগ্রেসের জন্য। বিপ্লবীরা এখানে এমন শুরু করেছে, সেই নোট আছে ব্রিটিশ ফাইলে, যে তার জন্য আমাদের সরে যেতে হচ্ছে। মন্টেগু জেমসফোর্ড সংস্কার, একটার পর একটা সংস্কার ওদেরকে আনতে হচ্ছে। ওরা সাইমন কমিশন, ওদেরকে ক্যালকাটা কর্পোরেশনে ভারতীয়দের নিয়োগকে মেনে নিতে হচ্ছে। তার কারণ কি? দেখছে কোনো না কোনোভাবে বেঙ্গলকে বা বাংলার সংস্পর্শে এসে পাঞ্জাব সহ যেসব জায়গায় বিপ্লবী আন্দোলন গড়ে উঠছে তাদেরকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। হাজার হাজার লুণ্ঠন হয়েছে, বিপ্লবীরা টেলিগ্রাফের তার কেটে দিয়েছে, তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এবং যদি সেটাই হতো, আমরা নিজেরা ফোর্ট নাইটলি রিপোর্ট, যেগুলোর কথা আপনাকে আমি বলছিলাম, যে সরকারি রিপোর্ট, তা যদি দেখেন, দেখবেন পাতার পর পাতা জুড়ে তাদের সম্বন্ধে আলোচনা করেছে। কংগ্রেসের কোন নেতা ভালো, কোন তাদের কোন নীতিটা আমাদের পক্ষে প্রযোজ্য হতে পারে, তাই নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেগুলো পলিটিক্যাল আলোচনা। কিন্তু বিপ্লবীদের সম্বন্ধে যে আলোচনা হতো, সেই প্রত্যেকটা আলোচনা হচ্ছে, তার ফলে বোঝা যায় এই সংস্কারগুলো ব্রিটিশ সরকার করতে বাধ্য হচ্ছিল। তাহলে বিপ্লবী আন্দোলনের গুরুত্বটা কতটা সেই ক্ষেত্রে?
1: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপনার অনেক কাজ আছে, অনেক বই আছে, আমি নিজে পড়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ঋষি অরবিন্দের কি প্রভাব ছিল? কারণ আপনি এক্ষুনি অরবিন্দের সঙ্গে গান্ধীর সম্পর্কের সমীকরণটা নিয়ে আলোচনা করলেন, আমি চাই আপনি এই ব্যাপারেও কিছু বলুন।
0: আপনি যদি দিলীপ কুমার রায় এবং নেতাজি সুভাষচন্দ্রের চিঠিপত্র দেখেন, তাহলে দেখবেন শ্রী অরবিন্দকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গভীরভাবে ভাবতেন। এবং যাদের ইন্সপিরেশনে সুভাষচন্দ্র তার বিপ্লবী জীবন বা রাজনৈতিক জীবন বলা যেতে পারে, আমি বিপ্লবী জীবনটা বললাম না, রাজনৈতিক জীবন শুরু করেছেন, সেই রাজনৈতিক জীবনের অন্যতম ইন্সপিরেশন ছিল শ্রী অরবিন্দ। কিন্তু কোনো জায়গায় গিয়ে শ্রী অরবিন্দের চলে যাওয়াটাকে তিনি মেনে নিতে পারতেন না। এবার অনেকেই এটাকে বলেন যে সুভাষচন্দ্র তো শ্রী অরবিন্দর চলে যাওয়াটা মেনে নিতে পারতেন। বারবার সুভাষচন্দ্র তার বিভিন্ন রচনায় একটা কথা বলেছেন যে জাতির নেতা হওয়ার প্রকৃত উত্তরাধিকার বা প্রকৃত যোগ্যতা শ্রী অরবিন্দের। এর থেকে বড় স্বীকৃতি কি কি হয়? তিনি তার নেতৃত্বে কাজ করতে পাচ্ছেন না বলে যন্ত্রণায় ছটফট করছেন। এর থেকে বড় স্বীকৃতি কি আর হয়? একজন মানুষ তার নেতৃত্বে কাজ করতে আকুল। এবং দিলীপ রায়কে অনেক জায়গায় বলেও ফেলছেন যে যখনই দিলীপ কুমার রায় শ্রী অরবিন্দের যে সাধনা নিয়ে বলছেন, তিনি ব্যাকুল হয়ে বলে ফেলছেন যে তার নেতৃত্বে কাজ করতে পাচ্ছি না। তার মানে তিনি তো এটা স্বীকার করেই নিয়েছিলেন যে শ্রী অরবিন্দ কত বড় মাপের নেতা, এবং তিনিও তার নেতৃত্বে কাজ করার জন্য ব্যাকুল ছিলেন। এর ফলেই বোঝা যায় চিঠিগুলো থেকে, সুভাষচন্দ্রের ব্যাকুলতা থেকে, যে আসলে শ্রী অরবিন্দ যুবকদের মনে, সুভাষচন্দ্রের মনে কোন জায়গাটা অধিকার করেছিলেন।
1: আমরা অরবিন্দের চলে যাওয়াটা নিয়ে অনেক রকম ভাবে আলোচনা করলাম, অনেকগুলো মাত্রায় সেটাকে আমরা ব্যাখ্যা করলাম। সেই সময়কার ইতিহাস আর এখনকার ইতিহাস, সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট, এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট যেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, সম্পূর্ণ আলাদা। সেই সময়কার সাদা কালোর বাইনারির সঙ্গে আজকের ধূসর ছবিটা অতটা সহজে মেলানো যায় না। আমি যদি সাভারকার থেকে শুরু করি, আমি যদি ডাঙ্গের কথা বলি, এবং সেই সূত্র ধরে আমি যদি অরবিন্দের উদাহরণটা টানি, অনেক বিপ্লবী অনেক সময় সাধারণ মানুষ তাদের কাছে যেটা চাইছেন সেটা করেননি, একটু অন্য রণকৌশলে হেঁটেছেন। সেই প্রেক্ষাপটে অরবিন্দের চলে যাওয়াটা আজকের দিনে যে মূল্যায়নটা হচ্ছে বা মূল্যায়নের যে একটা পোলারাইজেশন হচ্ছে, কিভাবে দেখেন?
0: আজকের দিনে যে মূল্যায়নটা হচ্ছে এটা আমার কাছে মনে হয় অত্যন্ত স্বাভাবিক। তার কারণ ইতিহাস তো কখনো সরলরৈখিক গতিপথে চলে না। তার কারণ তাহলে শ্রী অরবিন্দের ওপরে নতুন মূল্যায়ন আসছে, শ্রী অরবিন্দকে নিয়ে নতুন ভাবে ভাবনা চিন্তা চলছে। তা এই যে চলছে তার কারণ হচ্ছে শ্রী অরবিন্দের উপর নতুন ভাবে আলোকপাত হচ্ছে, তার চিন্তা ভাবনা রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে হচ্ছে। আর এই যে আপনি বললেন রণাঙ্গনটা বদলে নেওয়া, লক্ষ্যটা কিন্তু একই ছিল। বড় বড় যুদ্ধক্ষেত্রেও দেখবেন জেনারেল তো আর চিরকাল একজনই থাকেন না, কিন্তু যে জেনারেল ছিলেন সে কিন্তু জেনারেলই থেকে যান, তিনি হয়তো তখন আর নেতৃত্ব দিচ্ছেন না। সব মানব সভ্যতার ব্যাটনটা তো সবার হাতে হাতে হাতে হাতে করে। আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় দিক হলো অনেক মত, অনেক পথ, অনেক রাজনৈতিক চিন্তা এখানে মেলবন্ধন হয়েছে। তার মধ্যে কোনো কোনো ব্যক্তিরা নিজের দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন, তার মধ্যে শ্রী অরবিন্দ একজন। কারণ তিনি যতদিন ছিলেন তিনি পুরো বিপ্লবী আন্দোলনের নেতা ছিলেন, তার নেতৃত্বে সবাই

0: কাজ করেছে, তিনিই শুরু কিন্তু তিনি শেষ নন, তারপরে অনেকে এসেছেন। কিন্তু যখন আপনি ইতিহাস লিখবেন সব সময় বলতে হবে এই বিপ্লবী আন্দোলন এই জায়গায় যেত না যদি না শ্রী অরবিন্দের মতো একজন দার্শনিক প্রজ্ঞাবান নেতা বিপ্লবী আন্দোলন পেত।
1: পরবর্তীকালে তার যে জীবন, অরভিলে যাওয়া, পন্ডিচেরিতে গিয়ে তিনি যে আন্দোলনটা শুরু করলেন সেটা ভারতকে কতটা উদ্দীপিত করেছিল। বিপ্লবী অরবিন্দকে সরিয়ে যদি দার্শনিক অরবিন্দ, একজন আধ্যাত্মিক চিন্তাশীল অরবিন্দের মূল্যায়ন করতে যায় কিভাবে দেখেন?
0: যদি আপনি শ্রী অরবিন্দের বিপ্লবী সত্তা থেকে তাকে সরিয়ে শুধুমাত্র দার্শনিক ঋষি অরবিন্দকে দেখেন, তবুও আপনি একজন বিপ্লবীকে বাদ দিতে পারবেন না। তার কারণ কি? আধ্যাত্ম ক্ষেত্রেও তিনি বিপ্লব আনলেন। এতদিন গুরু পরম্পরা ছিল, গুরু শিষ্য একটা মঠ তৈরি করা, দীক্ষা দেওয়া, সেই কনসেপ্টটাকেই ভেঙে দিলেন শ্রী অরবিন্দ। কেউ তাকে দীক্ষা দেননি, তিনিও কোনোদিনও কাউকে দীক্ষা দেননি। তিনি সেই প্রাচীন ভারতীয় শিক্ষার পদ্ধতিতে, যোগ দর্শন যাকে আমরা বলি, সেটাকে তিনি আধুনিক পৃথিবীর কাছে নতুন করে তুলে ধরলেন। এবং আজকেও আপনি যদি দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এত মানুষ যারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে, তারা দিনের শেষে শান্তি খুঁজছে, তাদের মনে শান্তি নেই। তার কারণ কি? আপনার এক একজনকে আমি দেখেছি যে দুটো জিনিস, একটা হচ্ছে হেরে যাওয়ার ভয়, আরেকটা হচ্ছে পিছিয়ে পড়ার ভয়, এগুলো মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। শ্রী অরবিন্দ এগুলোর থেকে অনেক ওপরে উঠে ভাবতে পেরেছিলেন। মানসিক সমস্যা সবচেয়ে বেশি আজকে মানুষকে তাড়া করে বেড়াচ্ছে, এত টাকা পয়সা থেকেও মানুষের মধ্যে শান্তি নেই। শ্রী অরবিন্দ সেটা তখন বসে বুঝতে পেরেছিলেন যে এখন কি হবে। তো সেখানেও তো শ্রী অরবিন্দ একজন বিপ্লবী, তিনি ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে বিপ্লব আনলেন। যে বিপ্লবী আন্দোলনে একদিন ভারতের স্বাধীনতার চিন্তা করেছিল, সেই বিপ্লবী আধ্যাত্মিক ক্ষেত্রে গিয়ে মানুষের নৈতিক মুক্তি, মানবিক উত্তরণের ক্ষেত্রে বিপ্লব ঘটালেন। তিনি সবসময় বিপ্লবী, চিরকালই বিপ্লবী।
1: আমার শেষ প্রশ্ন, শ্রী অরবিন্দের জন্মদিন 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসও কাকতালীয় ভাবে 15ই আগস্ট, কেউ তো আগের থেকে এত বড় সমাপতন প্রেডিক্ট করতে পারে না, কিন্তু এটা হয়েছে। ভারতের ইতিহাসে যেমন স্বাধীনতা দিবস বদলাবে না, শ্রী অরবিন্দের জন্মদিনের এই বিশেষ দিনটাও তেমনি কোনো অংশে নিজের পবিত্রতা থেকে স্খলন হবে না। এই সমাপতনটা ভারতকে কি বার্তা দিয়েছিল?
0: 1947 সালে শ্রী অরবিন্দের বার্তাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শ্রী অরবিন্দ যখন জানতে পেরেছিলেন তার জন্মদিনেই ভারতবর্ষের স্বাধীনতা আসছে, তিনি একটি কথা বলেছিলেন যে আমি যখনই কোনো কিছু পাওয়ার জন্য সাধনা করেছি বা প্রে করেছি, আমি তার অর্ধেক পেয়েছি। যেমন আমি অর্ধেক ভারতবর্ষের স্বাধীনতা পেলাম। অদ্ভুতভাবে পাকিস্তান তৈরি হচ্ছে, তিনি তাকেও কিন্তু পাকিস্তান শব্দটা কোনো জায়গায় উচ্চারণ করছেন না, তিনি তাকেও বলছেন পার্ট অফ ইন্ডিয়া, অখণ্ড ভারতের চিন্তা। তার আগেও আমরা দেখেছি যখন ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে দরকষাকষি চলছে, কংগ্রেসের রাজনৈতিক, মুসলিম লীগের নোংরা রাজনীতি এবং হাজার হাজার নিরীহ মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দেশভাগ, সেটাকে তিনি মেনে নিতে পারছেন না, তার চোখের সামনে সেটা ঘটলো। তারপর যখন তার জন্মদিনে এই স্বাধীনতা এলো, সেদিন থেকে তিনি শুরু করলেন অখণ্ড ভারতের স্বাধীনতার কথা, আবার অখণ্ড ভারত গড়ে ওঠা। তা সেদিন থেকেই শ্রী অরবিন্দ আরেকটা বিপ্লব আমাদের হাতে এনে দিয়ে গেছিলেন, যে ভারতবর্ষকে বারবার বিদেশি শক্তি আক্রমণ করেছে এবং ভেঙে দিতে চেয়েছে। মূলত ভেঙে দেওয়াটা কি? ভেঙে দেওয়াটা হচ্ছে আমাদের চিন্তা, আমাদের চেতনাকে খণ্ডিত করা। শ্রী অরবিন্দ বললো এটা তো মাত্র একটা ভূখণ্ড ভাগ হয়েছে মাত্র, শ্রী অরবিন্দের চিন্তা দিয়ে যদি আমরা দেখি, কিন্তু আমাদের চিরকালীন চিন্তা, চেতনা, যে ভারতীয় চেতনা, সেটাকে আমাদের অখণ্ডভাবে গড়ে তুলতে হবে। এবং যেটা আমার মনে হয় আজও ভারতবাসী পায়নি, তিনি শুরু করে গেছিলেন, নিশ্চয়ই কোনো দিনও আমরা পাবো, তার পথ ধরেই পাবো, সেখানেও তিনি একজন বিপ্লবী।
1: আপনাকে অনেক ধন্যবাদ।

শুনলেন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ঋষি অরবিন্দ, লেখক ও ইতিহাস গবেষক সৌম্যব্রত দাশগুপ্তের সঙ্গে কথা বললেন সাংবাদিক শুভদীপ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন যুব অনুষ্ঠান।

নমস্কার, আমি অন্বেষা। আজ স্বাধীনতা দিবসের এই পুণ্যলগ্নে এই বিশেষ যুব অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। 15ই আগস্ট, ক্যালেন্ডারের পাতায় লাল অক্ষরে লেখা একটি তারিখ, যার সাথে জড়িয়ে রয়েছে ভারতের কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন। আজ আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতা শব্দটার প্রকৃত অর্থ কি? কেবল একটি বিদেশি পতাকাকে নামিয়ে নিজের দেশের শৌর্যকে উড্ডীন করা, নাকি নিজের ভেতরের চেতনাকে মুক্ত করা? 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে যখন গোটা বিশ্ব ঘুমিয়েছিল, তখন আমাদের ভারতবর্ষ জেগে উঠেছিল এক নতুন ভোরের প্রত্যাশায়। কিন্তু সেই নতুন ভারত কি শুধুই ভৌগোলিক সীমানার? না, সেই ভোর নিয়ে এসেছিল হাজার হাজার বছরের এক মহাজাগতিক ঐতিহ্যের পুনর্জন্ম। গঙ্গা, সিন্ধু, নর্মদা থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত যে বিস্তৃত ভূখণ্ড, সেটা কেবলই মাটি আর জলের সমষ্টি নয়, সেটা হয়ে উঠেছিল এক চেতনা, এক মহামানবের মহাসমুদ্র। সত্যি আমাদের দেশটা কতটা বড় একবার ভাবুন তো। কত নদী, কত পর্বত, কত বিচিত্র সংস্কৃতিকে যুগ যুগ ধরে বুকে আগলে রেখেছে সে। অথচ আজ স্বাধীনতা পেয়েও আমরা কি সেই মহান ঐতিহ্যের যোগ্য উত্তরাধিকারী হতে পেরেছি? আমাদের চারপাশের নদীগুলো তো আগের মতোই একই গতিতে বয়ে চলেছে, গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, কিন্তু কোথায় গেল সেই বীর পুরুষেরা? কোথায় গেল সেই মানুষগুলো যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারতেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন, মাটির সমান্তরালে যদি মানুষের মনের উচ্চতা না বাড়ে, তবে সেই রূপসী বাংলা কিংবা মহতি ভারত অসম্পূর্ণ থেকে যায়। আসুন কবি কাজী নজরুলের সেই কালজয়ী সুরে চোখ রাখি আমাদের ঐতিহ্যের আয়নায়। শুনে নেব আমাদের স্বাধীনতা দিবসের এই বিশেষ যুব অনুষ্ঠানের আজকের প্রথম গান। কণ্ঠে যুবশিল্পী সম্পৃক্তা ভট্টাচার্যী এবং তবলায় সঙ্গত করছেন শিল্পী উৎপল দাস এবং কিবোর্ডে রয়েছেন শ্রী মনোরঞ্জন দাস।

0: ভারত কোনো মানচিত্রের কাটাকুটি রেখা দিয়ে আঁকা শুধু একটি ছবি নয়। ভারত মানে শস্য ক্ষেতের গন্ধ, মেহনতি মানুষদের গায়ের ঘাম আর কোটি কোটি সাধারণ মানুষের বুক ভরা আশা। আমাদের নাম কি শুধুই এক একটি ব্যক্তিগত পরিচয়, নাকি আমাদের প্রকৃত পরিচয় ও নাম এই দেশ নিজেই? কবি অমিতাভ দাশগুপ্ত সেই অমোঘ সত্যটি উচ্চারণ করেছিলেন তার কবিতায়। স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে যখন চারপাশে নানা বিভেদের দেওয়াল তোলার চেষ্টা হয়, তখন কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরও যেন বলে উঠতে ইচ্ছে করে, আমার নাম ভারতবর্ষ। আসুন শুনে নেওয়া যাক কবি অমিতাভ দাশগুপ্তের সেই বিখ্যাত কবিতা, কণ্ঠে যুব শিল্পী মনীষা মজুমদার।
1: আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ছাঁচরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচা কফি খেতে, কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জল সেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গা রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারা দারাজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ চলে যাচ্ছে আমার শেষ সচ্ছা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেনগান আর আমার মাছ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আরেকটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো, প্রতিটি পাথর ঠেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওডিসির ছন্দে ভরতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়ানে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে, তোমরা ভুলে চেও না আমাকে, যার ছিঁড়া হাত ফাঁসা জঠোর উপড়ে আনা কলজে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত খাম মাইল মাইল অভিমান। আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।
0: স্বাধীনতা আমাদের স্বাধিকার দিয়েছে ঠিকই, কিন্তু সেই সাথে দিয়েছে এক গভীর দায়বদ্ধতা। সময় সময় ঝড় আসে, আমাদের চারপাশে অন্ধকার নেমে আসে, কখনো সামাজিক অবক্ষয়, কখনো বাইরের আঘাত, আবার কখনো অবিশ্বাসের মেঘ আমাদের মাতৃভূমিকে আচ্ছন্ন করে। অনেকে হাত গুটিয়ে নেন, অনেকে হতাশাগ্রস্ত হয়ে মাটির মায়া ত্যাগ করে দূরে সরে যান, কিন্তু দেশের প্রকৃত সন্তান তো সেই যে মায়ের কঠিন দিনেও তার হাত শক্ত করে ধরে থাকে। মা যদি ধুলো মলিন হন, সন্তান কি তাকে ছেড়ে যেতে পারে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন সেই পরম নির্ভরতা।

ঝড় আসুক অন্ধকার ঘনাক, দেশকে ভালোবাসার অঙ্গীকার থেকে আমরা এক চুলও সরব না। আসুন সুরের ধারায় ধুয়ে নিই আমাদের সমস্ত দ্বিধা আর সংশয়। শুনে নেব আজকের অনুষ্ঠানের দ্বিতীয় গান, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় যুবশিল্পী চিত্রিতা জোয়ারদার। তার সাথে খোলে সঙ্গত করছেন যুবশিল্পী সাগর সরকার এবং কিবোর্ডে রয়েছেন শ্রী মনোরঞ্জন দাশ।

স্বর্গাদ পিগরিয়সী, সত্যি যিনি গর্ভে ধারণ করেছেন তিনি মা, আর যার ধুলিকণায় আমাদের শৈশব কৈশোর আর

0: যৌবন লালিত সেই আমাদের জন্মভূমি। এই জন্মভূমির সাথে কোনো লেনদেন চলে না, চলে না কোনো বাণিজ্যিক হিসেব নিকেশ। এই সম্পর্ক এক আত্মিক টানের, এক চিরন্তন দেনা পাওনাহীন ভালোবাসার। কবি সুভাষ মুখোপাধ্যায় অত্যন্ত সহজ কিন্তু ধারালো ভাষায় তুলে ধরেছিলেন মা আর মাতৃভূমির এই নারীর টানকে। সাধারণ মানুষের লড়াই খিদে কষ্ট আর সহনশীলতার রূপক হয়ে উঠে এসেছে আমাদের জন্মভূমি। কবির ভাষায় সেই অকৃত্রিম টানের গল্প শুনব এখন। শুনব কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জননী জন্মভূমি, পরিবেশনায় যুবশিল্পী মনীষা মজুমদার।
1: জননী জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু, শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের দশ আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে, হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে, হে জননী আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বানিয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতেই থাকব, হে জননী আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত, মুখ বন্ধ করে অক্লান্ত হাতে, হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব।
0: আমাদের জল, আমাদের হাওয়া, আমাদের মাটি, এরা শুধুই প্রকৃতির উপাদান নয়, এদের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের ঋষি কবিদের তপস্যা, হাজার বছরের সাধনা আর অজস্র শহীদের রক্ত। কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা তথা ভারতের মাটি আর জলকে পুণ্যবান করার প্রার্থনা জানিয়েছিলেন। আজ যখন আমাদের স্বদেশের মুক্ত আকাশে স্বাধীনতার পতাকা উড়তে দেখি, তখন মনে হয় যদি এই মাটির প্রতিটি ধূলিকণা সৎ হয়ে ওঠে, যদি প্রতিটি বায়ু প্রবাহ পবিত্র হয়, তবেই তো আমাদের এই স্বাধীনতার লড়াই সার্থক হবে। আসুন অনুষ্ঠানের শেষ গানে একসাথে প্রার্থনা করি এই প্রিয় দেশের সুমঙ্গল ও ঐক্যের জন্য। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় যুবশিল্পী চিত্রিতা জোয়ারদার, তার সঙ্গে তবলায় সঙ্গতে রয়েছেন যুবশিল্পী সাগর সরকার এবং কিবোর্ডে রয়েছেন শ্রী মনোরঞ্জন দাস।

একের পর এক গান ও কবিতার সুতোয় আজ আমরা বাঁধতে চাইলাম আমাদের ভারতের সেই আত্মাকে, যা হাজার বছর ধরে অবিরত বহমান। আমরা প্রতি বছর আজকের দিনে জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমরা স্মরণ করি আমাদের শহীদদের এবং স্মরণ করি সেই রক্তে রাঙা ইতিহাসকে। কিন্তু আজকের দিন মানে কেবলমাত্র ইতিহাসকে স্মরণ করা নয়, স্বাধীনতা দিবস মানে আত্মবীক্ষণ এবং ভবিষ্যতের দিকে বুক চিতিয়ে তাকানো। গঙ্গা সিন্ধুর সেই ঐতিহ্যকে হৃদয়ে ধরে রাখা, আমার নাম ভারতবর্ষ বলে সব বিভেদ ভুলে শক্ত হয়ে দাঁড়ানো, দেশকে কোনো কঠিন পরিস্থিতিতে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করা, জন্মভূমিকে মায়ের সর্বোচ্চ মর্যাদা দেওয়া এবং আমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশকে পবিত্র রাখা, এই হোক আজ আমাদের স্বাধীনতা দিবসের প্রকৃত শপথ। স্বাধীনতা শুধুমাত্র অধিকার নয়, স্বাধীনতা মানে গভীর দায়িত্ব ও দায়িত্ববোধ। আমরা যেন এই পতাকার মর্যাদা আমাদের সততা, নিষ্ঠা এবং প্রতিদিনের পরিশ্রম ও মনুষ্যত্ব দিয়ে রক্ষা করতে পারি, এই আশা নিয়েই আজকের মতো স্বাধীনতা দিবসের এই বিশেষ যুব অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের প্রতিটি যুব শিল্পীকে অসংখ্য ধন্যবাদ, তাদের অসম্ভব সুন্দর গান এবং আবৃত্তির মাধ্যমে

আজকের অনুষ্ঠানকে মাধুর্যপূর্ণ করে তোলার জন্যে। আশা করছি আজকের অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশকে ভালোবাসুন। বন্দে মাতরম, জয় হিন্দ।

শুনলেন যুব অনুষ্ঠান, উপস্থাপনায় অন্বেষা বসু চৌধুরী। অন্বেষা বসু রায়চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গ্রামে গঞ্জে

0: নমস্কার। গ্রামেগঞ্জের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জের আসর। আজকের আসরের আলোচনার বিষয় হলো প্রাকৃতিক চাষ, অর্থাৎ আরো বিশদে বলতে গেলে বলা যায় প্রাকৃতিক কৃষি, কৃষির ভবিষ্যৎ। আজ আসরে উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডাক্তার নকুল মণ্ডল। নমস্কার নকুলবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: তাহলে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে। নকুলবাবুর কাছে প্রথম প্রশ্ন থাকছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি অর্থাৎ প্রাকৃতিক চাষ, এই বিষয়টি আসলে কি?
1: প্রাকৃতিক কৃষি একটি রাসায়নিক মুক্ত পরম্পরাগত কৃষি পদ্ধতি। এটি একটি বৈচিত্র্যময় কৃষি ব্যবস্থা যার মাধ্যমে মাটি, ফসল, গাছ ও প্রাণী সম্পদের মধ্যে কার্যকরী বৈচিত্র্যের সমন্বয় সাধন করে প্রকৃতি এবং প্রকৃতির সমস্ত প্রকার উপাদানকে সুস্থ ও নিরোগ রেখে ফসলের উৎপাদনশীলতা বজায় রেখে চাষবাস করাকেই আমরা প্রাকৃতিক কৃষি বলছি।
0: এরপরে যেটা আমার সবথেকে মনে হচ্ছে যে প্রাকৃতিক কৃষির আগমন কিভাবে?
1: প্রাকৃতিক কৃষির আগমন যদি একটু পর্যালোচনা করে দেখা যায় তাহলে দেখা যাবে এই যে কৃষিকাজ, এই কৃষিকাজ ভারতবর্ষের কৃষি কিন্তু বহু বছর আগে থেকেই আমরা কৃষিকাজ করে এসেছি, আমাদের পূর্বপুরুষরা কৃষিকাজ করে এসেছেন। কিন্তু আমাদের এই ভারতবর্ষকে বিভিন্ন রকমের বৈদেশিক শাসন ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে চালু ছিল এবং পরবর্তীতে তারপরেও প্রায় 200 বছর ভারতবর্ষকে ইংরেজরা শাসন করেছে। এবার এই সময় বিশেষ করে ইংরেজ আমলে যে কৃষি ব্যবস্থাটা ছিল সেটা মোটামুটি অর্থকরী ফসলের উপরে তারা জোর বেশি দিয়েছিলেন এবং তাদের যে মুনাফা অর্জনের জন্য তাদের মতো কৃষি ব্যবস্থা পরিচালনা করেছিলেন। সেই সময় আমাদের ভারতবর্ষের যে মূল খাদ্যশস্য যেগুলো ছিল সেই খাদ্যশস্যের উৎপাদনগুলো সেভাবে হয়নি, বা সংস্কৃতির দিক থেকে যেমন ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় সংস্কৃতি যেমন ছিল তেমনি ফসলের দিক থেকেও বিভিন্ন রকমের ফসল আমাদের দেশে কিন্তু ছিল, সেই ফসলগুলো অনেকটা হারিয়ে গেছে এবং উৎপাদনশীলতা দীর্ঘদিন এই চাষ পদ্ধতির ব্যাঘাত ঘটনার ফলে কিন্তু শস্য চাষের উৎপাদনশীলতা কমে গেছে। এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন চাষের ক্ষয়ক্ষতির ফলে ভারতবর্ষে একটা বিরাট আকারের যে শস্যের ঘাটতি সেটা দেখা দেয়। এবার সেই কারণে কৃষিবিজ্ঞানীরা পরবর্তীকালে গবেষণা করে বা একটা আলোচনা করেন যেখানে বলা হয় যে ভারতবর্ষকে আমাদের শস্য উৎপাদন বাড়াতে হবে এবং গ্রো মোর ফুড বলে একটা ক্যাম্পেইন হয়। সেই ক্যাম্পেইনকে মাথায় রেখে কৃষিবিজ্ঞানীরা গবেষণা করে আমাদের সবুজ বিপ্লব হয়, ওটা 1960-70 ওই দশকে। সেই সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিবিজ্ঞানীরা বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত, সেই জাতগুলোকে ভালো ফলন দেওয়ার জন্য সেই জাতের সঙ্গে বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক এবং জলসেচের যে ব্যবহার সেটা বাড়ানো হয়। এর ফলে আমাদের ভারতবর্ষে কৃষিতে এক সবুজ বিপ্লবের সূচনা হয় যার ফলে আমরা ভারতবর্ষ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হই। কিন্তু এর পরবর্তী যে সময়টা এসেছে সেটা কৃষিকাজের ক্ষেত্রে কৃষির যে উপকরণ, মাটি এবং জল এবং পরিবেশের উপরে যে এর একটা প্রভাব পড়েছে এই রাসায়নিক চাষ ব্যবস্থার ফলে, বা উন্নত চাষ বলুন বা যেটাকে আমরা মডার্ন এগ্রিকালচার বলি, সেই মডার্নের সুফল আমরা ঠিকই পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে এর ফলে আমরা পরিবেশকে এবং মাটির উর্বরতা শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলতে চলেছি। ঠিক সেটাকে মাথায় রেখেই

0: আমাদের মহারাষ্ট্রের একজন সুভাষ পালেকর সাহেব ছিলেন, উনি একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে কৃষি নিয়ে উনি পড়াশোনা করেছেন এবং কৃষি নিয়ে অনেকটা গবেষণা করেছেন। গবেষণা করে দেখেছেন যে আমরা যদি বৈদিক যুগ কথা বিবেচনা করি তাহলে সেই সময় কিন্তু আমাদের কৃষিকাজ বা চাষ ব্যবস্থা সেটা কিন্তু রাসায়নিক মুক্তই ছিল, আমাদের চিরাচরিত কতগুলো পদ্ধতি ছিল তার মাধ্যমেই কিন্তু চাষবাসটা করে আমাদের পূর্বপুরুষরা জীবনধারণ করেছিলেন। তো সেই কথা মাথায় রেখে উনি আমাদের যে প্রাকৃতিক উপায়ে কতগুলো ঘরোয়াভাবে উপাদান তৈরি করে সেটা কৃষিকাজের ক্ষেত্রে সে প্রয়োগ করেছেন, গবেষণা করেছেন, গবেষণা করে এই প্রাকৃতিক কৃষির পদ্ধতি তিনি ভারতবর্ষে প্রচার করেছেন। এইভাবেই আমাদের যে প্রাকৃতিক কৃষি সেটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে।
1: আচ্ছা, তাহলে আমরা বৈদিক যুগে যেরকম কৃষিকাজ করতাম ঠিক সেইভাবে মাঝখানে সেটা লুপ্ত হয়ে গেছিল, হয়তো বৈদেশিক ঔপনিবেশিকতার জন্যই হোক বা অনেক জনসংখ্যা বৃদ্ধির জনিতই হোক বা বিভিন্ন এই ধরনের রাসায়নিক সার বা কীটনাশকের সহজলভ্যতার কারণেই হোক, আমরা প্রাকৃতিক পদ্ধতিতে চাষের কথা সেভাবে আর ভাবিনি। কিন্তু এখন আবার সময় এসেছে প্রাকৃতিক কৃষির কথা ভাবার, আমাদের আলোচনা কিন্তু সেই বিষয় নিয়ে। এবারে আপনার কাছে জানতে চাইব প্রাকৃতিক কৃষির গুরুত্বটা ঠিক কী।
0: প্রাকৃতিক কৃষির গুরুত্ব বলতে বোঝায় যে আমরা রাসায়নিক যে ব্যবহার করছি সেই রাসায়নিক সার এবং কীটনাশক, এটা আমি যেটা আগেই বলছিলাম যে রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার করছি, উন্নত ফসলের বীজ ব্যবহার করছি, এর ফলে আমরা ভালো ফলন পাচ্ছি ঠিকই, পাশাপাশি মাটির যে উর্বরতা শক্তি সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর সঙ্গে মাটিতে বসবাসকারী যে জীবাণু বা ব্যাকটেরিয়া যেটা অ্যাকচুয়ালি মাটির উৎপাদনশীলতার জন্য দায়ী, সেই যে জীবাণুগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে এবং ভবিষ্যতে এটাকে যদি আমরা আরও ব্যবহার করতে থাকি রাসায়নিক বিষ কীটনাশক বা রাসায়নিক সার, তাহলে ভবিষ্যতে মাটি একেবারেই অনুর্বর হয়ে যেতে পারে। যদি তাই হয় তাহলে আমাদের যে উত্তর পুরুষ তারা কিন্তু একটা প্রকৃতি বা একটা পরিবেশ পাবে যেখানে কিন্তু একদম বন্ধা মাটি তাদের কাছে আমরা উপহার দেব, যেটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই হতাশাজনক একটা অবস্থা হয়ে যেতে পারে। ঠিক সেই কারণেই আমরা প্রাকৃতিক উপায়ে কিছু উপকরণ তৈরি করে আমরা যদি কৃষিকাজটাকে পরিচালনা করতে পারি এখন থেকে, তাহলে হয়তো আমরা সুস্থ পরিবেশ বজায় রাখতে পারবো এবং ভবিষ্যতের জন্যও কৃষিকাজটাকে চালিয়ে যেতে পারবো।
1: একদম, আপনি যেরকম বললেন যে এই রাসায়নিক সার কীটনাশক ইত্যাদির ব্যবহারের ফলে মাটি ক্রমশ বন্ধা হয়ে যেতে পারে, আর আরেকটা বিষয়ও আমার মনে হচ্ছে যে বলা দরকার, সেটা হচ্ছে যে বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়ে যদি একটু বলেন।
0: বাস্তুতন্ত্র বলতে বোঝায় যে প্রকৃতির যে সমস্ত প্রাণী রয়েছে, সব রকম প্রাণী, যেখানে মাটির মধ্যে যে সেই ক্ষুদ্র যেটা মাইক্রোস্কোপিক একেবারেই খুব ছোট ছোট প্রাণী থেকে মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী, প্রত্যেকটা প্রাণীর কিন্তু এই পরিবেশে বসবাস করার জন্য অধিকার রয়েছে এবং প্রত্যেকেই একজন আরেকজনের উপরে কিন্তু আমরা নির্ভরশীল। ঠিক সেই কারণেই আমাদের প্রত্যেকটা উপাদানকে বাঁচিয়ে রেখেই যদি আমরা চাষবাস বা অন্যান্য কার্যকলাপ করতে পারি তাহলে কিন্তু প্রকৃতির যে বৈচিত্র্য তেমন বজায় থাকবে, তেমন ভারসাম্যটাও বজায় থাকবে। আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে মাটির জীবাণু বা অণুজীবীগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। ঠিক তেমনি বিভিন্ন রকমের যে কীটনাশক আমরা ব্যবহার করছি বিভিন্ন রকমের রোগ পোকা ইত্যাদি দমনের জন্য, সেগুলোও কিন্তু বাইরের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বাতাসের যে দূষণ সেটাও ঘটছে, জল দূষণ ঘটছে, কারণ জলের মধ্যে এটা বিভিন্ন রকম বৃষ্টিপাত বা জলসেচের মাধ্যমে যে কীটনাশক বা রাসায়নিক বিষ নদী নালা বা পুকুর ইত্যাদিতে মিশে পুকুর বা জলের মধ্যে যে সমস্ত জীব বৈচিত্র্য রয়েছে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে প্রকৃতপক্ষে যে জীব বৈচিত্র্য সেটার মধ্যে কিন্তু একটা ব্যাঘাত ঘটাচ্ছে
1: এবং আমাদের বোধহয় স্বাস্থ্যজনিত নানান রকমের সমস্যা।
0: একদম একদম, স্বাস্থ্যজনিত এটা আমরা আগের কথা যদি বিবেচনা করি, আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন রকম এখন যে সমস্ত রোগ হচ্ছে সেই সমস্ত অতটা রোগে কিন্তু ভুগতেন না, তার কারণ তারা যে সমস্ত খাবার খেতেন সেগুলো বিষমুক্ত খাবার খেয়েছেন। আর এখন বর্তমানে আমরা যে রাসায়নিক বীজগুলো ব্যবহার করছি সেগুলো দেখা গেল যে আমরা হয়তো কৃষকরা জমিতে প্রয়োগ করছেন তার বিভিন্ন মাপকাঠি রয়েছে রাসায়নিক বিষ ব্যবহার করার, তো এই মাপকাঠির উপরে ঊর্ধ্বে উঠেও ওরা ব্যবহার করছেন, কখনো বেশি মাত্রায় কখনো বেশি পাওয়ার যেগুলো রয়েছে মানে যাদের ক্ষতিকারক দিক একটু বেশি সেই সমস্ত বিষগুলোও ব্যবহার করছে, কখনো জেনেও করতে হচ্ছে এই কারণে যে কোনো পোকা তাকে দমন করার জন্য সেটা হয়তো তাদের প্রয়োজন হয়ে পড়েছে যে না একটু বেশি পাওয়ারই

0: প্রাকৃতিক চাষ আমরা করতে পারি। তো এবার আসবো সেই উপকরণ প্রসঙ্গে।
1: হ্যাঁ, এবার প্রাকৃতিক চাষ করার জন্য কতগুলো উপকরণ যেগুলো আমরা কৃষিতে ব্যবহার করতে পারি তার মধ্যে রয়েছে বীজামৃত। কারণ যে কোনো চাষের ক্ষেত্রে আমরা কৃষকদের বলি যে বীজ থেকে অনেক রোগ জীবাণু ছড়াতে পারে এবং মূল জমিতে সেটা ছড়িয়ে গেলে তখন সেই মূল জমিতে তার যে রোগের যে প্রাদুর্ভাবের ফলে তার প্রতিরোধ করার জন্য খরচ সেটা বেশি হয়। তো আমরা যদি গোড়াতেই তাকে দমন করতে পারি তার জন্য আমরা বীজ শোধনের কথা বলে থাকি কৃষকদের। বীজ শোধনের জন্য যে প্রাকৃতিক উপায়ে যে উপাদানটা তৈরি করা হয় তাকে বলা হয় বীজামৃত। বীজামৃত তৈরি করার ক্ষেত্রে আমরা 20 লিটার জল, 5 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 50 গ্রাম চুন এবং ফরেস্টের মাটি। ফরেস্টের মাটি বলতে যে জায়গাতে আমরা সাধারণত রাসায়নিক সার ব্যবহার করছি না বা কোনো কীটনাশক ব্যবহার করি না সেই সমস্ত জায়গায় বা পুরনো বট গাছ বা পাকুড় গাছ, অশ্বত্থ গাছ যেগুলো থাকে তার গোড়ার দিকের মাটি, সেইখান থেকে আমরা যদি এক মুষ্টি মাটি নিই, এবার সেই যে নামগুলো বললাম যে কটা উপকরণের কথা, সেগুলো আমরা কোনো পাত্রে প্লাস্টিক বা সিমেন্টের বা মাটির ঢাকনাযুক্ত পাত্রে আমরা যদি 48 ঘন্টা ভিজিয়ে রাখি, সে 48 ঘন্টা ভিজিয়ে রাখবো, রেখে সেটাকে আমরা 48 ঘন্টা পরে জারিত হয়ে যাওয়ার পরে যেটা পাবো সেটাকে আমরা বিশোধনের কাজে ব্যবহার করতে পারবো। এবার বিশোধনের কাজে আমরা দুরকম করে করতে পারি, কখনো বীজ কখনো চারা। বিশোধনের ক্ষেত্রে যদি আমরা বীজ হিসাবে সেটা করি সেটাকে ওই যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণের মধ্যে আমরা ফসলের বীজকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলাম, রেখে সেটাকে তুলে ছায়া শুকিয়ে নিয়ে আমরা তাকে যদি আমরা বীজতলায় ফেলি তাহলে বীজতলায় ফেলতে পারবো বা মূল জমিতে ডাইরেক্ট ফেললে সেখান থেকে আমরা সেটা ছড়িয়ে দিতে পারবো। আর কখনো আমরা বিভিন্ন সবজি ফসলের ক্ষেত্রে চারা তৈরি করি বা ধানের ক্ষেত্রে অনেক সময় চারা তৈরি করি, সেই চারার শিকড়কেও আমরা সেখানে ডুবিয়ে শোধন করে বপন করলে বা রোপণ করলে আমরা সেখান থেকে কিন্তু বিভিন্ন রোগমুক্ত গাছ তৈরি করতে পারবো। এর পরবর্তীতে রয়েছে যে আমরা যে কথাটা বারবার বলছিলাম যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যে মাটির যে জীব বৈচিত্র্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে, জীবাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জীবাণুগুলোকে পুনরায় যাতে আমরা তার সংখ্যা বৃদ্ধি করতে পারি তার জন্য আমরা জীবামৃত তৈরি করতে পারি, মানে জীব বৈচিত্র্যকে বাড়ানোর জন্য জীবামৃত। সেই জীবামৃত তৈরি করার জন্য আমরা প্রথমেই মাটি বা সিমেন্টের পাত্র যেমন বলেছিলাম সেই পাত্রের মধ্যে 200 লিটার জল নিয়ে তার সঙ্গে 10 কেজি গোবর, 10 লিটার গোমূত্র, 1 থেকে 2 কেজি ডালের বেসন, 1 থেকে 2 কেজি ঝোলা গুড় যেটা বলছে সেই ঝোলা গুড়, তার সঙ্গে ফরেস্টের মাটি 1 মুষ্টি, এই জিনিসগুলো রইলো। সেই জিনিসগুলোকে আমরা ঠিক একইভাবে 48 ঘন্টা একটা পাত্রে ভিজিয়ে রাখবো এবং ঢেকে রাখবো এবং সকাল বা বিকালে ঘড়ির কাঁটার দিক করে আমরা 2 বার করে এটাকে বাঁশের লাঠি দিয়ে ঘুরিয়ে নেব। তো এইভাবে আমরা 48 ঘন্টা আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে, জারিত হয়ে যাওয়ার পর এটা আমরা মাটিতে প্রয়োগ করতে পারি। মাটিতে যদি প্রয়োগ করি তাহলে আমরা বিভিন্ন চারা গাছে আমরা যেভাবে জলের ঝাড়ি ব্যবহার করি সেই ঝাড়ির দিয়ে আমরা মাটিকে ভিজিয়ে দিতে পারি অথবা জল সেচের সঙ্গে এটা ব্যবহার করতে পারি অথবা কোনো ফসলের ক্ষেত্রে আমরা স্প্রে করতে পারি অথবা মাটিতেও স্প্রে করতে পারি। তো এইভাবে যদি ব্যবহার করি তাহলে হচ্ছে মাটির যে জীবাণু যেগুলো হারিয়ে গেছে বা আরও ভবিষ্যতে হারিয়ে যেতে পারে সেগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারব। কারণ এই জীবাণুগুলো কিন্তু মাটির উর্বরতা শক্তির জন্য দায়ী। কারণ আমরা যে সমস্ত খাবার মাটিতে রয়েছে সেগুলোকে গাছের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসার কাজগুলো কিন্তু এই জীবাণুগুলোই করে থাকে। তাহলে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমার মাটির উর্বরতা শক্তি ফিরে আসবে। এবার এই যে 200 লিটার যে সলিউশন যেটা পাওয়া গেল সেটা আমরা কিন্তু 1 একর জমির জন্য ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে আমার ঘনজীবামৃত বলে একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউরিয়া, ফসফেট, পটাশ ব্যবহার করি, রাসায়নিক ব্যবহার করি। তো এই রাসায়নিকের ব্যবহার যদি আমি এখান থেকে সরিয়ে দিতে চাই, মানে আমরা যদি এর থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের জমিতে তো একটা পিরিয়ড গেছে যেখানে আমরা রাসায়নিক ব্যবহার করে একটা অভ্যস্ত হয়েছি, সেটাকে আমরা যেহেতু বাদ দিতে চাইছি সেজন্য আমাদের একটু বেশি পরিমাণ এই জীব বাঁচানোর জন্য কিছু খাবার, জীবের খাবার দিতে হবে, যে অণুজীবীদের গাছের খাবার হিসাবে ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ঘনজীবামৃত জমিতে ব্যবহার করতে পারি। এবার ঘনজীবামৃতটা তৈরি করার ক্ষেত্রে আমরা 100 কেজি গোবর নেব। সেই 100 কেজি গোবর নিয়ে সেই 100 কেজি গোবরের মধ্যে যে জীবামৃতটা আমরা একটু আগে তৈরি করেছি সেই জীবামৃত 10 লিটার আমরা সকালবেলা অথবা বিকেলবেলা কোনো একটা সময় একটা জায়গায় ছড়িয়ে দিয়ে সেই গোবরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে

0: ছায়া শুকিয়ে নিয়ে এইটা আমরা যখন ঝরঝরে হয়ে যাবে সেটা পাউডারের মতো করে তৈরি করব। একেবারেই পাউডারের মতো তৈরি করব। সেইটা আমরা জমি যখন তৈরি করা হয় যে কোনো ফসল চাষের আগে, সেই জমি তৈরি করার সময় মাটিতে ভালো করে মিশিয়ে দেব। তাহলে গাছের খাবার হিসাবে খুব এটা উপকার হবে, এবং আমরা প্রাকৃতিক কৃষির যে আমরা একটা উপকরণ যেটা সঠিকভাবে তার ব্যবহার করতে পারবো। এটা তো গেল গাছের খাবার বা উদ্ভিদের পুষ্টি বলা যেতে পারে, এবং বা জীব বৈচিত্র্য, মাটির যে জীব বৈচিত্র্য সেটাকে পুনরুদ্ধার করবার জন্য এই তিনটি উপকরণের কথা বললাম। এরপরে আসবে যে আমরা বিভিন্ন প্রকার রোগ এবং পোকা দমন করার জন্য কিছু প্রক্রিয়া আমাদের প্রাকৃতিক উপায়ে তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা কিন্তু ওই রোগ পোকাকে দমন করতে পারবো। এই পোকা দমনের জন্য নিমাস্ত্র বলে একটা উপকরণ রয়েছে যেটা আমরা বাজারেও পাওয়া যায়, কখনো নিম তেল বলে বাজারে পাওয়া যায়, কিন্তু সেই নিম তেলটা হয়তো অনেক দাম বেশি, এবং বাণিজ্যিক উপায়ে যখন এটা বাজারে পাওয়া যায় তখন কিন্তু অনেক সময় এর মধ্যে কেমিক্যাল মেশানো থাকে, যে কেমিক্যালটা আমাদের প্রাকৃতিকের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। সেই জন্য আমরা ঘরোয়াভাবে বাড়িতে এই নিমাস্ত্রটা তৈরি করতে পারবো। এই ক্ষেত্রে আমরা 5 লিটার গোমূত্রের সঙ্গে 2 কেজি গোবর আর 5 কেজি নিম পাতা থেতো নেব। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে আমরা কোনো মাটির পাত্রে বা প্লাস্টিকের পাত্রে আমরা রেখে দেবো, এক্ষেত্রে 24 ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পরে যে মিশ্রণটা আমরা পাবো সেই মিশ্রণটাকে আমরা, এখানে 10 লিটারের মতো তৈরি হচ্ছে, এই 10 লিটার মিশ্রণকে আমরা বাকি আর 90 লিটার জল ব্যবহার করে 100 লিটার তৈরি করে আমরা জমিতে স্প্রে করলে যে বিভিন্ন রকমের শোষক পোকা বা অন্যান্য যে সমস্ত পোকা ফসলের ক্ষতি করে সেই পোকাকে কিন্তু আমরা দমন করতে পারবো সহজেই। এই ক্ষেত্রে রাসায়নিক ব্যবহার করার ফলে যে পরিবেশের যে পোকাগুলো ঠিক দমন হয় ঠিকই, কিছু কিছু এর মধ্যেও থেকে যায় যাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। যেমন পরবর্তী ক্ষেত্রে কৃষকরা আরও বেশি ডোজে ওষুধ ব্যবহার করে, মানে আমাদের হয়তো আমরা রেকমেন্ডেড একটা মাত্রা থাকে যে ধরুন 2 ml বা 3 ml 1 লিটার প্রতি প্রয়োগ করতে হবে রাসায়নিক বিষ। সেক্ষেত্রে পোকাটা যাতে সঠিকভাবে দমন করা হয় তার জন্য ওরা একটু বেশি মাত্রায় দিয়ে ব্যবহার করে থাকে, কিন্তু নিমজাত কীটনাশক যেটা আমরা তৈরি করলাম নিমাস্ত্র, সেটা ব্যবহার করলে কিন্তু প্রাথমিকভাবে একটা স্প্রেতে হয়তো পোকাগুলো সবগুলো নষ্ট করা যাবে না, কিন্তু আমরা যদি 7 দিন অন্তর এটাকে কয়েকবার স্প্রে করি তাহলে কিন্তু ধীরে ধীরে এই পোকাকে কিন্তু আমরা সহজেই একেবারে বিনা খরচায়, বলতে গেলে যেহেতু আমরা এটা ঘরেই তৈরি করছি, বাজার থেকে এখানে কিছুই কেনার প্রয়োজন হচ্ছে না, সেজন্য কিন্তু আমরা নিখরচায় আমরা কিন্তু পোকাগুলোকে দমন করতে পাচ্ছি। এরপরে আছে ব্রহ্মাস্ত্র বলে একটা উপকরণ, যেটার মাধ্যমেও কিন্তু বিভিন্ন রকমের এই শোষক পোকা বা অন্যান্য পোকা দমন করা যায়। এক্ষেত্রে আমরা 10 লিটার গোমূত্রের সঙ্গে নিম পাতা থেতো, আতা পাতা থেতো, পেঁপে পাতা, ডালিম পাতা, পেয়ারা পাতা এবং জল, এইগুলো মিশিয়ে কিন্তু ব্রহ্মাস্ত্র তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই ব্রহ্মাস্ত্র তৈরি করার ক্ষেত্রে আমরা গোমূত্র 10 লিটার নেব, 1 লিটার জল, তার সঙ্গে নিম পাতা থেতো 3 কেজি, আতা পাতা থেতো 2 কেজি, পেঁপে পাতা থেতো 2 কেজি, ডালিম পাতা থেতো 2 কেজি এবং পেয়ারা পাতা থেতো 2 কেজি। এই যে উপকরণগুলো একসাথে তৈরি করে আমরা একটা পাত্রে নিয়ে এটাকে ফোটাবো, ফুটিয়ে যখন এটার অর্ধেক তৈরি হবে, যেটা ভলিউম ছিল তার অর্ধেক যখন হবে, সেটাকে আমরা 24 ঘন্টা একটা পাত্রে ঢেকে রাখবো। এর পরবর্তী ক্ষেত্রে এটা আমরা প্রত্যেকবার স্প্রে করার সময় এর 2.5 লিটার নিয়ে 100 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারবো।
1: এই উপকরণগুলো যেগুলো আপনি বলছেন সেগুলো কি আমাদের কৃষক ভাইরা 1 একর জমির জন্য ব্যবহার করবে?
0: না, ঠিক তা নয়। যেগুলো আমি পোকার জন্য বললাম সেগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে স্প্রে করার সময় জমিতে গাছ ভিজিয়ে স্প্রে করার জন্য যতটা লাগবে ততটা। যেমন নিমাস্ত্রর ক্ষেত্রে আমি বলেছি যে 10 লিটার একটা উপকরণ আমার প্রথমে তৈরি হলো, সেটাকে বাকি 90 লিটার জল দিয়ে আমি 100 লিটার তৈরি করলাম, এবং 100 লিটার দিয়ে আমি যতটা জমির গাছ ভেজাতে পারবো। এই ক্ষেত্রে যেমন আমাদের একটু ডোজটা চেঞ্জ হয়, যেমন গাছ কত বড় হলো, আমি যদি চারা রোপণের 15 দিন সময়টা একবার স্প্রে করি তখন যতটা ওষুধ লাগবে, তার থেকে কিন্তু আমি যখন 2 মাস বাদে স্প্রে করবো তখন কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে। যে কোনো ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রেই রাসায়নিক বিষ বা জৈব যাই বলুন না কেন, আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে যে গাছকে ভিজিয়ে স্প্রে করা। সেক্ষেত্রে আমার 100 লিটার যে আমি দ্রবণ পেলাম নিমাস্ত্রর ক্ষেত্রে বা ব্রহ্মাস্ত্রর ক্ষেত্রে, সেই 100 লিটার দ্রবণ দিয়ে আমরা যতটা প্রয়োগ করতে পারবো তারপরে আরেকটা আমরা তৈরি করে নেব। তা আমার যদি জমির পরিমাণ বেশি হয় সেই অনুপাতে আমাদেরকে তৈরি করতে হবে। তবে এগুলো খুব বেশি দিন রাখা যায় না, প্রাকৃতিক উপায়ে জিনিসগুলো যেগুলো আমরা তৈরি করব সেগুলো খুব তাড়াতাড়ি সেটাকে ব্যবহার করে ফেলতে হয়।
1: এই যে কৃষির উপকরণগুলো আমরা শুনলাম তাতে আমাদের মনে হলো যে সব কিছুই বোধহয় আমাদের সহজলভ্য, তো সেই কারণে এই যে প্রাকৃতিক

0: কৃষি, একে জিরো বাজেট কৃষি বলা হয়। সঠিকভাবে আমরা শুনে নেব কেন এই ধরনের কৃষিকাজকে জিরো বাজেট কৃষি বলা হচ্ছে।
1: এর কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষির যে উপাদানগুলো তৈরি করার কথা আমি বললাম, আলোচনা করলাম, সেগুলোর প্রত্যেকটাই কিন্তু কৃষকের প্রত্যেকের ঘরে উপলব্ধ। কেমন, একজন কৃষকের কিন্তু গরু থাকা বাঞ্ছনীয়। গরুর সঙ্গে আমি যে উপকরণগুলো বলেছিলাম সবার ক্ষেত্রেই গোবর এবং গোমূত্রটার কথা আমি বলেছি। গোবর আর গোমূত্র সব ক্ষেত্রেই আছে, আর জল সেটা আমরা এখনও পর্যন্ত সেটা সহজলভ্য। ভবিষ্যতের ক্ষেত্রে যদিও এটা কী পর্যায়ে যাচ্ছে, যেভাবে আমরা পরিবেশকে নষ্ট করছি, হয়তো সেটা পরবর্তীকালে দেখা যাবে। তবে আপাতত এই তিনটে উপকরণ আমরা পেয়ে যাব। এছাড়া প্রাকৃতিক কৃষির আমি এরপরে যে একটা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ডাল চাষ। কৃষকরা যদি ডাল চাষ করে, ডালের বেসন আমি এখানে দিতে বলেছি, ডালের বেসনটা সে ঘরে উপলব্ধ থাকবে। আরেকটা জিনিস আছে গুড়, ঝোলা গুড়, ঝোলা গুড় দেওয়ার কথা বলেছি। শুধু ঝোলা গুড়টাই বাজার থেকে কিনতে হবে, এবং একটা বীজামৃত তৈরি করার ক্ষেত্রে আমি বলেছি যে চুনের একটা ব্যবহার আছে, সেটা 50 গ্রাম চুন লাগবে। এই গুড় এবং চুন এইটা কিনতে খুব একটা অর্থ ব্যয় হবে না, খুব সামান্য। তো সেই কারণেই আমরা বলছি যে এই প্রত্যেকটা জিনিস তৈরি করার ক্ষেত্রে আমরা ঘরে যে সমস্ত জিনিস পাচ্ছি সেগুলো ব্যবহার করেই উপকরণগুলো তৈরি করছি, সেই কারণেই এটাকে জিরো বাজেট বলা হচ্ছে।
0: আচ্ছা, এবারে আসি যে কৃষক ভাইরা এই যে প্রাকৃতিক চাষ করবেন, এক্ষেত্রে মনে হয় যে সবথেকে বেশি দরকার সচেতনতা বৃদ্ধি। এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন?
1: সচেতনতা বাড়ানোর জন্য আমরা কিন্তু প্রত্যেক চাষিকে এটাকে মানে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা প্রত্যেকের কাছে গিয়ে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আমরা গত 2022-23 সাল থেকে আমরা গ্রামে ঘুরে যে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করার যে ক্ষতিকারক দিক সেগুলো বহুবার পর্যালোচনা করেছি, যে মাটির মধ্যে রাসায়নিক ব্যবহার করার ফলে মাটির অম্লত্ব তৈরি হচ্ছে এবং মাটির যে উর্বরতা শক্তি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘ দিন রাসায়নিক ব্যবহার করার ফলে প্রত্যেক বছর ফলনটাকে বজায় রাখার জন্য রাসায়নিকের ব্যবহার বাড়াতে হচ্ছে। তো এর ফলে চাষের যে আয় সেটা কিন্তু কৃষকের কমে যাচ্ছে, আয় কমছে। ফসল চাষের যে খরচ সেটা দিন দিন বেড়ে চলেছে, কারণ যে সমস্ত রাসায়নিক বিষ, কীটনাশক বা রাসায়নিক সার সবগুলোই কিন্তু বাজার সঙ্গে যুক্ত, কারণ এগুলোর দাম ক্রমশ বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা চাষিদেরকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি এবং বলবার চেষ্টা করছি যে এই রাসায়নিক সার দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় সব দিক থেকেই আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে আমরা লস করছি। তো এছাড়া আরেকটা বিষয় যেটা এখানে বলতেই হয় সেটা হচ্ছে যে এই যে রাসায়নিক সার আমরা যখন বিভিন্ন সিজনে ব্যবহার করি কখনো কখনো এর ব্ল্যাক মার্কেট হয়, কালোবাজারি হয়। যেমন একটা বোরো ধানের সময় চাপান দেওয়ার একটা বিরাট সময় যখন লাগানো হচ্ছে, বা আমন ধানের সকলে মিলে প্রায় একই সময়ে সবাই চাপান দিবে, এবার এই সময় বাজার সঠিক নির্দিষ্ট থাকে না, কারণ যারা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত তারা কিন্তু এটার কালোবাজারি করে। ধরুন এমনিতেই যে সার বাজারে যা আমরা কিনি সেই ক্ষেত্রে ধরুন ইউরিয়া সার বা আমরা বাজার থেকে 300 টাকার মধ্যে প্রতি বস্তায় কিনি, মানে 45 কেজির বস্তা হচ্ছে এখন। তো ইউরিয়া সার যদি 45 কেজির বস্তা যদি আমরা কিনি তাতে 265-266 টাকা এমনি প্রাইস, সেটা 300 টাকার মধ্যে হয়তো 10-20 টাকা বেশি কেউ নিয়ে যদি বিক্রি করে তাহলে 300 টাকা করে হচ্ছে। এবার এইটা কিন্তু বিরাট অংশ হচ্ছে সরকারি ভর্তুকি আছে, কারণ এই 45 কেজি সার তৈরি করতে প্রায় 3000 টাকা পর্যন্ত তৈরি খরচা হয়, কারণ অনেক এর উপকরণ বিদেশ থেকে নিয়ে আসতে হয়। এই যে সরকার যদি কোনোভাবে কখনো এর যে আর্থিক যে ভর্তুকি সেটা যদি তুলে দেয় তাহলে 45 কেজি যে সারের বস্তা সেটা কিনতে কিন্তু 3000 টাকা আমাদের ব্যয় করতে হবে। তখন কিন্তু কৃষক এই যে ক্রমবর্ধমান বেশি পরিমাণ যে সার প্রয়োগের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রয়োগ করে আর লাভ করতে পারবে না। এমনিতেই কৃষক তো বিভিন্ন যে তাদের উৎপাদিত ফসলের দাম বাজারের উপরে নির্ভরশীল হয়, মানে তা আমাদের কৃষকের হাতে থাকে না, সেই জন্য যতটা আয় হওয়ার কথা ততটা আয় তাদের হচ্ছে না। তো এই কারণেই এই প্রাকৃতিক কৃষির উপরে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যতে কৃষক স্বনির্ভর হতে পারে তাদের যে ফসল উৎপাদন করার ক্ষেত্রে, এবং অল্প খরচে বা সামান্য খরচে বা জিরো বাজেট, যেটা আমরা বারবার বলছি যে জিরো বাজেটেই যেন সে ফসল উৎপাদন করতে পারে, তাহলে অনেকটা লাভবান হতে পারে ভবিষ্যতে। এই যে এতগুলো প্রাকৃতিক কৃষির যে উপকরণ, যে বিষয়গুলো আজকে আলোচনা করা হলো, এর সঙ্গে একটা জিনিস আমাদের দরকার যে শুধু এই উপকরণগুলো ব্যবহার করলেই যে আমার প্রাকৃতিক কৃষি সম্পন্ন হবে তা নয়। এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রেখে আমাদের চাষবাসটা করতে হবে, যে ফসল চাষের পরিকল্পনার সময় বিভিন্ন শস্য পর্যায়ের পরিকল্পনা করতে হবে। যে শস্য পর্যায়ে

0: হলো কি যে আমরা একই ধরনের ফসল যদি বছরের পর বছর চাষ করি তাহলে মাটির উর্বরতা শক্তি কিন্তু ব্যাহত হয়। তো আমাদের যেটা করতে হবে, বিভিন্ন রকমের ফসল, বিভিন্ন রকমের চরিত্রগত ফসল যেগুলো, সেগুলোকে আমাদের পর্যায়ক্রমিক চাষ করতে হবে। যে পর্যায়ক্রমিক চাষ করলে কী হবে, যে বিভিন্ন স্তরের যে মাটির যে খাবার সেগুলো গাছ সঠিকভাবে ব্যবহার করবে এবং মাটির উর্বরতা শক্তিটা ঠিক থাকবে। যেমন যেমন ভুট্টা, একটা ভুট্টার শিকড় অনেক লম্বা হয় এবং ধানের শিকড় তুলনামূলকভাবে ছোট হয়। এবার ধান, ভুট্টা বা অন্যান্য ডাল শস্য যেমন থাকে, সেই ডাল শস্য এগুলোকে পর্যায়ক্রমিক চাষ করতে হবে। তাহলে কী হবে, মাটির বিভিন্ন স্তরের যে খাদ্য সেগুলো গাছ সঠিকভাবে ব্যবহার করবে এবং উদ্ভিদ খাদ্যের উপাদানগুলোকে সঠিক ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি যেমন বজায় থাকবে, তেমনি ডালশস্যের অন্তর্ভুক্তিকরণের ফলে বাতাসের যে নাইট্রোজেন, বাতাসে প্রায় 80% নাইট্রোজেন থাকে, সে নাইট্রোজেন তো আমরা সাধারণত অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না, কিন্তু এই শিম্বি গোত্রীয় ফসল বা ডাল এরা কী করে, বাতাসের এই নাইট্রোজেনটাকে সংগ্রহ করে তাদের শিকড়ে আবদ্ধ করে এবং পরবর্তী ক্ষেত্রে যখন চাষবাস করা হয় তাতে মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেনটা যোগ হয়। আর যেটা হয় যে এই শিম্বি গোত্রীয় ফসল কিন্তু ডাল, এরা কী করে, প্রচুর পাতা উৎপাদন করে, এদের পাতা অনেক বেশি হয়। এই পাতাগুলো কিন্তু ফসল কাটা পর্যন্ত কিছু কিছু পাতা জমিতেই ঝরে পড়ে, আবার আমরা যদি ফসল তুলে নেওয়ার পরে সেটা জমিতে যদি মারিয়ে দিতে পারি তাহলেও কিন্তু প্রচুর জৈব সার কিন্তু যোগ হয়। তো সেই কারণে আমাদের কিন্তু এই শস্য পর্যায়ের দিকটাও মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা জিনিস, যেমন ধৈঞ্চা, ধৈঞ্চা কোনো অন্তর্বর্তী ফসল হিসাবে চাষ সাধারণত না করলেও আমন ধান চাষ করার আগে যদি আমরা পতিত, অনেকের ক্ষেত্রে জমি পতিত থাকে, এক মাস দেড় মাস সময় যদি ফাঁকা থাকে, সেই ফাঁকা সময়ে যদি আমরা ধৈঞ্চা চাষ করি, বিঘা প্রতি 4 কেজি ধৈঞ্চার বীজ যদি ছিটিয়ে দিই, অনেক সময় বর্ষাকালের বৃষ্টির আগে, মানে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে সামান্য বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় সামান্য চাষ করে অথবা বিনা চাষেও ধৈঞ্চার বীজ ছিটিয়ে দিলে এটা সুন্দরভাবে বিনা পরিচর্যায় কিন্তু গাছ তৈরি হবে। সেই গাছগুলো এক মাস বা দেড় মাসের বয়স হয়ে গেলে তখন জমিতে মাড়িয়ে দিয়ে আমরা জমিতে জাবর দেওয়া বলি, মানে আমন ধান লাগানোর সময় পচানোর জন্য জমিকে চাষ করে, জল দিয়ে চাষ করে রেখে দিই, সেটাকে অনেক জায়গায় এটাকে জাবর দেওয়া বলে। এই জাবর দেওয়া অবস্থায় যদি করে রাখা হয় তাহলে তার ধৈঞ্চার গাছগুলো পচে কিন্তু জমিতে প্রচুর জৈব সার তৈরি হয় এবং এর পাতাগুলো মাটিতে পচলে মাটির যে উর্বরতা শক্তি সেটা বৃদ্ধি পায়, মাটির গঠন উন্নত হয়, মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে। আরেকটা জিনিস যেটা প্রাকৃতিক কৃষির সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মালচিং করা। মালচিং বলতে বোঝায় যে আমরা যে কোনো ফসলের যে অবাঞ্ছিত অংশ, যেমন ধানের খড় বা অন্যান্য ফসলের যে অবশিষ্টাংশ, সেগুলো পরবর্তী ফসলের মধ্যে কিন্তু আমরা জমির মধ্যে ছিটিয়ে দেব। ছিটিয়ে দিলে কী হবে, সেগুলো মাটিতে ছড়িয়ে দিলে কী হবে, মাটির ক্ষয় রোধ হয়, মাটিতে জীবাণুর পরিমাণ বৃদ্ধি হয় এবং তারপরে হচ্ছে যে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি হয়, মাটি সহজে নষ্ট হয়ে যায় না। এই জিনিসগুলোকে কিন্তু করতে হবে। তার সঙ্গে জলসেচ, আমরা যেভাবে জলসেচ ব্যবহার করি সেই জলসেচের কিন্তু খেয়াল রাখা দরকার, যে মাটিতে যদি 50% জল এবং 50% যদি আমরা বাতাস রাখতে পারি, সেই অবস্থায় যদি মাটিকে রাখা যায় তাহলে যে জীবাণুর কথা বারবার বলছি, যে জীবাণুগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা বারবার বলা হচ্ছে, সেই জীবাণুগুলো কিন্তু তাদের অক্সিজেন, তারা মাটিতে সরবরাহ হলে তারা কিন্তু সেই অক্সিজেনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে এবং তারা পরবর্তী ক্ষেত্রে মাটির উর্বরতা শক্তি বজায় রাখার জন্য কিন্তু খুবই কাজে লাগবে। সেই জন্য মাটির মধ্যে কিন্তু সেচ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জমির আল ভর্তি করে বেশি বেশি করে সেচ না দিয়ে মাটির মধ্যে জল এবং বাতাসের যে সমন্বয় সেটা কিন্তু রাখতে হবে।
1: এতক্ষণ আমরা ডক্টর নকুল মণ্ডলের কাছ থেকে প্রাকৃতিক চাষ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। আজ সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আমরা ফিরে আসবো গ্রামেগঞ্জের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। আমাদের আসরে আসার জন্য ডক্টর নকুল মণ্ডলকে জানাচ্ছি আমাদের গ্রামেগঞ্জের আসরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: তাহলে ভালো থাকবেন সবাই, নমস্কার।
0: নমস্কার।
2: শুনলেন প্রাকৃতিক কৃষি, কৃষির ভবিষ্যৎ, এই নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা। বিশেষজ্ঞ ডক্টর নকুল মণ্ডলের সাক্ষাৎকার নিলেন শাহানা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত। আগামী 19 আগস্ট 2026 বুধবার পর্যন্ত কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, জল হওয়া।

বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার অল্প কিছু জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পরিমাণে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিনে জল হওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন। এই সঙ্গেই শেষ হলো আজকের গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ক্রীড়াঙ্গন।
5: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। জ্যাভলিন নিক্ষেপ হল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একটি প্রতিযোগিতা। এখানে একজন অ্যাথলিট একটি রানওয়ে ধরে দ্রুত দৌড়ে এসে বর্ষার মতো একটি বস্তু দূরে নিক্ষেপ করেন। বর্তমানে এটি আমাদের দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। 2020 সালের টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয় এই খেলাটিকে দেশের আমজনতার কাছে জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসেও জ্যাভলিনে ভারত দুটি পদক পায়। নীরজ চোপড়া 85.83 মিটার ছুঁড়ে রূপো এবং জসবীর সিং 85.41 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। আজ ক্রীড়াঙ্গনে আমরা আলোচনা করব উত্তরবঙ্গে জ্যাভলিন থ্রোয়ের নতুন প্রতিভা এই বিষয় নিয়ে। আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন উদীয়মান জ্যাভলিন থ্রোয়ার, এই উত্তরবঙ্গের বাসিন্দা মণিকা বৈদ্য, যিনি আন্ডার-16 গার্লস জ্যাভলিনে নতুন মিট রেকর্ড গড়েছেন। নমস্কার মণিকা।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত। মণিকা, তোমার এই জ্যাভলিনের প্রতি আকর্ষণটা কবে থেকে?
1: আমার জ্যাভলিনের প্রতি আকর্ষণ আমার দিদি অ্যাথলেটিক্সে আছে। আমার দিদি তো আগে থেকেই জ্যাভলিন করতো, তো আমার দিদিকে দেখে জ্যাভলিন করতে আমার ইচ্ছে হয়েছিল, তার জন্য আমি জ্যাভলিনে এসেছি।
0: তুমি তখন কোন ক্লাসে পড়ো বা তোমার বয়স কত ছিল?
1: তখন আমার বয়স ছিল হচ্ছে 14 বছর, আর ক্লাস 9-এ পড়তাম আমি।
0: তুমি এই 9 থেকে জ্যাভলিন শুরু করেছো?
1: হ্যাঁ।
0: তোমার সেই কাহিনীটা যদি আমাদের একটু শ্রোতা বন্ধুদের শোনাও, যে কিভাবে তুমি এলে, তারপর যে তোমার ধীরে ধীরে উত্তরণ এবং এই যে মিট রেকর্ড গড়া, সেটা যদি আমাদের একটু শ্রোতা বন্ধুদের শোনাও।
1: হ্যাঁ, প্রথমত আমার দিদি তো আগের থেকে জ্যাভলিন থ্রো করতো, আমার দিদি অ্যাথলেটিক্সে আছে, ওকে দেখে আমার মনে হতো যে আমিও যাই প্র্যাকটিস করি।

0: তো তখন বাচ্চা ছিলাম, সাইকেল চালিয়ে চালিয়ে যেতে পারতাম না অত দূর, 5 কিলোমিটার দূর গ্রাউন্ড ছিল। তো একদিন মানে আমার কোচ যে আগের পীয়ূষ কান্তি রয়, সে একদিন বলল যে ওকে গ্রাউন্ডে নিয়ে আসবি। তো আমিও আর কি এক দুদিন গ্রাউন্ডে গিয়েছিলাম, তো আমিও মানে ইচ্ছা করেছিল যে প্র্যাকটিস করব আমিও। তো প্র্যাকটিস করার পর দেখলাম যে আমাকে জিজ্ঞেস করেছিল তুই কি ইভেন্ট করবি, আমি বললাম কি আমি জ্যাভলিন থ্রো করব। তো জ্যাভলিন থ্রো তো দেখলাম যে জ্যাভলিন ভালোই দূরত্ব যাচ্ছিল।
1: মানে শুরুতেই কি তোমার মনে হয়েছিল যে তুমি জ্যাভলিন থ্রো করবে?
0: হ্যাঁ।
1: কেন, মানে এটা কি দেখে তোমার এই খেলাটার প্রতি এত আগ্রহ জন্মালো?
0: কারণ হচ্ছে মানে আমার দিদি আমার করতে জ্যাভলিন, তো ও ভালো থ্রো করতো, ও ভালো মানে স্টেট মিটে ওরও রেকর্ড আছে, আগের বছরে ওর রেকর্ড ছিল আন্ডার 20-তে। তো ওকে দেখে আমারও বললো যে না আমাকেও করতে হবে, তার জন্য আমিও ভাবলাম যে আমিও জ্যাভলিন থ্রোই করি, দুই বোনে একসাথে জ্যাভলিন থ্রো করবো।
1: অর্থাৎ দিদি তোমার অনুপ্রেরণা।
0: হ্যাঁ।
1: তারপরের যে কাহিনীটা, সেটা সেই শুরু, 5 কিলোমিটার দূরে গিয়ে সেই জ্যাভলিন থ্রো করা।
0: হ্যাঁ।
1: তারপর কি?
0: তারপর আমাদের ডিস্ট্রিক্ট মিট হলো, আমাকে সাইন করালো আমার কোচ, আমি জ্যাভলিনে সাইন করেছিলাম। তো 2025-এর জানুয়ারিতে 25-26 তারিখে হয়েছিল, তো তখন আমাকে জ্যাভলিন থ্রো করতে দিয়েছিল। তো আমার তখন 28 মেরে আমার স্টেটে সিলেকশন হয়েছিল।
1: 28 মানে 28 মিটার?
0: 28 মিটার মেরে আমার স্টেটে সিলেকশন হয়েছিল। তো সিলেকশন হওয়ার পর আমি স্টেট মিটে গেলাম, স্টেট মিটে গিয়ে সেকেন্ড হলাম। সেকেন্ড হওয়ার পর তারপরে আরও ভালো করে প্র্যাকটিস করলাম। তো আমার স্টেট মিট থেকেই 2025-এ যে স্টেট মিট করেছিলাম, স্টেট মিট থেকে আমার ডাইরেক্ট জুনিয়র ন্যাশনালে সিলেকশন হয়নি, ইস্ট জোনে গিয়ে আমাকে সিলেকশন নিতে হয়েছে। ইস্ট জোনে গিয়ে সেকেন্ড করেছিলাম, তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল করলাম, তারপরে স্কুল ন্যাশনাল করেছিলাম, স্কুল স্টেটে আমার সিলভার মেডেল আছে। তারপরে 2026-এ প্রথম, হ্যাঁ 2026 থেকে মানে আমার একটু ইম্প্রুভ হলো, মানে আমার প্র্যাকটিসটা আরও ভালো হয়েছিল। তো তারপরে সায়ে ট্রায়াল দিয়েছিলাম জানুয়ারিতে। জানুয়ারিতে সায়ে ট্রায়াল দেওয়ার পর সিলেকশন হয়নি তখন, তখন ভাবলাম যে আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, সায়েও সিলেকশন নিতে হবে। তো তারপরে 2 মাস আগে সায়ে ট্রায়াল হলো, তখন আমার 42 মেরে আমার সায়ে সিলেকশন হয়েছে। তো তারপরে সায়ে আসার পর স্টেট মিট হলো আমার, স্টেট মিটে আমার মিট রেকর্ড হলো।
1: আচ্ছা মনিকা, তোমার এই যে উত্তরণটা, এখানে তুমি কাকে সব থেকে বেশি তার পেছনে অবদান বলে মনে করো? তোমার দিদি তো তোমার আদর্শ হিসেবে রয়েছে, আর কে রয়েছেন যে তোমার এই যে উত্থানের পেছনে যার হাত আছে বলে মনে করো?
0: এর পেছনে আমার আগের কোচ পীয়ূষ কান্তি রয়, তিনি প্র্যাকটিস করান এখনো, তার অবদান অনেক বেশি।
1: বর্তমানে তুমি সাইয়ে রয়েছো?
0: হ্যাঁ, বর্তমানে অসীম স্যারের কাছে প্র্যাকটিস করছি, উনিও ভালোই করাচ্ছে।
1: তোমার এই সাইয়ের যদি তোমার ট্রেনিংটা একটু আমাদের বলো, যে সকালে কখন উঠতে হয় এবং তারপর থেকে রুটিনটা যদি আমাদের একটু শ্রোতা বন্ধুদের জানাও।
0: সকালবেলা তো সায় হচ্ছে 6টার সময় অ্যাসেম্বলি থাকে, 6টার সময় উঠে অ্যাসেম্বলি করে তারপরে কিছু চা খেয়ে তারপরে আমরা প্র্যাকটিস করি। 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করার পর তারপরে বিকেলে আবার প্র্যাকটিস থাকে। 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করার পর আমরা খাওয়া দাওয়া করি, প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর সকালবেলা 9:30 খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া করি 12:30, তারপরে বিকেলবেলা আবার প্র্যাকটিস থাকে 3-4 থেকে।
1: কত ঘন্টা তাও প্র্যাকটিস হয়?
0: 1.5-2 ঘন্টা
1: মানে এক একটা সেশনে? সেই প্র্যাকটিসে মূলত কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়?
0: আমি হচ্ছে বেশিরভাগটা টেকনিকের উপরে ফোকাস করি, আর স্যার যেটা বলে সেটাই মানে ভালো, যেটা করি মন থেকে করি, ভালো করে করি।
1: এই যে জ্যাভলিন থ্রোতে একটা শারীরিক যে স্ট্রেংথ, শক্তির খুব প্রয়োজন হয়, এই শক্তি বাড়ানোর জন্য কোনো বিশেষ ব্যায়াম বা বিশেষ কোনো খাদ্য কি তোমরা গ্রহণ করো?
0: না, সাহায্য যেগুলো দেয় ওগুলোই আমাদের যথেষ্ট।
1: এছাড়াও আমি একটু টেকনিক্যাল বিষয়টাতেই আসি। জ্যাভলিনের কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে রান আপ, তারপর আছে নিক্ষেপের আগে তার যে শরীরের অবস্থা সেটার একটা পরিবর্তন হয়, এবং তারপর হচ্ছে নিক্ষেপ। তো এই বিষয়গুলো মানে কিভাবে হয় পুরো জিনিসটা, যে এই রান আপের গুরুত্ব কতটা এবং কিভাবে রান আপ করলে থ্রোটা ভালো হবে বলে তোমাদের সে, কারণ তোমাদের এই জ্যাভলিনের রান আপ নিশ্চয়ই 100 মিটার যারা স্প্রিন্টার তাদের মতো নয়, বা এমনি যারা সাধারণ দৌড় দেয় তাদের মতো নয়। তো সেটা পার্থক্যটা কি, মানে কিভাবে তোমরা এই রান আপটাকে ট্রেনিং নাও, আর নিক্ষেপের আগে যে শরীরের ব্যালেন্সটাকে বজায় রাখা, এটা কিভাবে করো?
0: সেটা আমাদের মধ্যে, আমি তো আন্ডার 16-এ, তো আমার 10 মিটার অ্যাপ্রোচে থ্রো হয়। তো আমরা রান করার সময় প্রথমে যাদের ফুল রানওয়ে তারা 5 থেকে 6 মিটার দৌড়ে এসে ক্রস নিয়ে, ক্রস টাইপের একটাই মানে জিনিস আছে, ক্রস নিয়ে ব্লক করে তারপরে থ্রো করে।
1: ব্লক করা মানে?
0: ব্লক মানে সামনের, মানে সামনের পাটা আগে থাকবে, পিছনের পাটা মানে ব্লক সিস্টেমের ব্লক করে তারপরে জিনিসটাকে থ্রো করা হয়।
1: আর তোমাদের কতটা আন্ডার 16-এ রান নিতে হয়?
0: আমাদের আন্ডার 16-এ 10 মিটার,
1: 10 মিটার,
0: 10 মিটারের মধ্যে আমাদেরকে করতে হবে থ্রো।
1: আর একটু ওপর লেভেলে,
0: ওপরে তারপরে আন্ডার, তারপরের থেকে ফুল অ্যাপ্রোচ, মানে যতটা মন আপনার,
1: মানে সেটার কোনো নির্দিষ্ট মাপ নেই, যে যতটা চায় দৌড়তে, যতটা কমফোর্টেবল হয় মানে ততটাই সে দৌড়তে পারে।
0: দৌড়ে তারপরে ক্রস নিয়ে তারপরে থ্রো করা হয়।
1: আর তারপর যে নিক্ষেপটা হয়, এই নিক্ষেপের সিস্টেমটা কি?
0: নিক্ষেপের সিস্টেমটা মানে
1: শরীরের ব্যালেন্সটাকে বজিয়ে রেখে যেটা জ্যাভলিনটাকে থ্রো করা হয়, সেটার মানে কিভাবে ব্যালেন্সটাকে বজিয়ে রেখে থ্রো করা হয়, মানে প্র্যাকটিসটা তোমরা কিভাবে করো?
0: প্র্যাকটিস তো সেরকমভাবে তো আমার অত এক্সপিরিয়েন্স নাই, কেন কি আমি অতটাও মানে,
1: না আমি বলতে চাচ্ছি যে বাঁ পায়ে হয়তো জোর দিয়ে বা ডান পায়ে হয়তো থেমে গিয়ে বাঁ পায়ের ওপর জোর দিয়ে যারা ডান হাতি তারা হয়তো ছুড়ল, যেভাবে একজন ফাস্ট বোলার বল করেন, ফাস্ট বোলার যেমন দৌড়ে এসে বলটাকে ছোড়েন, জ্যাভলিন থ্রোয়ারেরও একটা বিশেষ টেকনিক আছে, যা সেই জ্যাভলিনটাকে একটা বিশেষ ভঙ্গিমায় নিয়ে এসে তারা পায়ের ওপর স্ট্রেংথটাকে রাখেন এবং হাত, পা এবং হাতের একটা ব্যালেন্স একটা কিন্তু বড় বিষয় এখানে, কারণ না হলেই ওই ফাউল হয়ে যায় বলে। তো এই ফাউল জিনিসটা যাতে না হয় এটা মানে কিভাবে তোমরা ম্যানেজ করো বা ম্যানেজ করতে শেখানো হয়?
0: এটা হচ্ছে থ্রো করার পর আমরা মানে একটা মাপ নিয়ে রাখি যে এখান থেকে এতটা করলে আমাদের নো হবে না, মানে আমাদের দাগটা যা আছে ফাউল হওয়ার যে দাগটা তার 1 মিটার আগের থেকে আমরা থ্রো করি।
1: এবার অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যারা এই বড় বড় খেলোয়াড় আর কি, তারা সেই দাগের একেবারে গায়ে গিয়ে থ্রোটা করেন এবং ব্যালেন্স রক্ষা করে সেই দাগের মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়ে পড়েন নিজের ব্যালেন্সটাকে সামলানোর জন্য, তার ফলে মানে তাদের থ্রোটাও হয়তো আরেকটু বেশি যায়। তো এই জ্যাভলিনের তো একটা নিক্ষেপ হয়ে গেল, তো এই নিক্ষেপের সিস্টেমটা কি, জ্যাভলিনটা সোজা গিয়ে যদি এমনি মাটিতে পড়ে সেটা কি থ্রো হিসেবে গণ্য হবে?
0: জ্যাভলিনের হেডটা যদি পড়ে তাহলে নো হবে না, কিন্তু টেলটা যদি মাটিতে, আগে যদি টেলটা টাচ হয় তাহলে নো হয়ে যাবে, আর একটা নির্দিষ্ট দাগ থাকে ওই দাগের বাইরে গিয়ে পড়লে নো হয়ে যাবে।
1: অর্থাৎ কোনো একটা স্ট্রেট দাগের মধ্যেই তোমাদের সেটাকে থ্রো করতে হয়।
0: হ্যাঁ।
1: আর এই জ্যাভলিনের কোনো মাপ, বিশেষ মাপ রয়েছে কি?
0: হ্যাঁ,
1: থ্রোয়ের জন্য সেটা কত?
0: হ্যাঁ, যারা আন্ডার 16 গার্লসদের 500 গ্রাম, আন্ডার 16 আর 18-এর হচ্ছে 500 গ্রাম, আর তারপর থেকে হচ্ছে আন্ডার 20 থেকে 600 গ্রাম করে।
1: আচ্ছা, আর ফাউল এই জিনিসটা মানে কি কি করলে ফাউল হয় সেটা যদি একটু বলো আমাদের।
0: ফাউল 1 নম্বর হচ্ছে দাগের মধ্যে পা দিলে, দাগের মধ্যে পা দিলেই আমাদের নো হয়ে যাবে, থ্রো করে দাগের মধ্যে পা দিলে আমাদের নো হয়ে যায়। আর হেডটা যদি না হয়, যদি এমনিও ফ্ল্যাট যদি পড়ে, যদি টেলটা না টাচ হয় তাহলে নো হবে না, আর যদি টেলটা টাচ হয়ে যায় মানে থ্রো করার পর টেল টাচ হয়ে গেলে নো হয়ে যাবে, আর নির্দিষ্ট একটা দাগ থাকে ওই দাগের বাইরে গেলে নো হয়ে যাবে।
1: হ্যাঁ, তুমি কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছো?
0: আমি তো ইজনে পার্টিসিপেট করেছি, ওটাতে আমার,
1: কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা?
0: সেটা ঝাড়খণ্ডে রাঁচি।
1: কারা কারা খেলেছিল সেখানে
0: আমার সাথে?
1: হ্যাঁ, মানে কোন কোন এরিয়ার থেকে সেখানে অ্যাথলিটরা গিয়েছিলেন,

0: ইস্টে যতগুলো রাজ্য ছিল ততগুলো, ওই আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড,
1: সেখানে তুমি কোনো পজিশন পেয়েছিলে?
0: হ্যাঁ পেয়েছিলাম। সেখানে আমার ছিল সিলভার মেডেল।
1: আর মানে কতজন কে হারিয়ে তুমি সেখানে পৌঁছেছিলে, এই রূপো পেয়েছিলে?
0: 18 জন, 18 এরকম।
1: তুমি যখন গেলে, এছাড়াও অন্য কোনো টুর্নামেন্টে, জীবনের প্রথম টুর্নামেন্টে যখন খেলতে গিয়েছিলে, সেটা কোন টুর্নামেন্ট ছিল?
0: স্টেট মিট।
1: স্টেট মিট। এই স্টেট মিটে তুমি যখন গিয়েছিলে, প্রথম যখন জ্যাভলিন এই ছুটতে যাচ্ছ, তোমার যে মনের অবস্থা বা কি মনে হয়েছিল তোমার, যে এই আমি পারবো বা আমি এই যে ছুটতে যাচ্ছি, এটা স্টেট মিট, এখানে আরও কত খেলোয়াড়েরা এসেছে, তো তোমার মনের কি চলছিল তখন?
0: তখন আমার মনে চলেছিল যে আমার কোচ আমাকে এমনভাবে পাঠিয়েছিল যে তুই যাবি সে জানি না, তুই রেকর্ড করে আসবি। তো তখন আমি তখন তো অতটা বুঝতাম না, মানে নতুন নতুন ছিলাম, তো গিয়েছিলাম, 33 থ্রো করেছিলাম ওখানে। তো ওখানে 33 থ্রো করার পর মানে পুরা মন টন খারাপ ছিল। মানে এটা ছিল না যে কাউকে দেখা আমি কে কে আসছে কে, আমি গিয়েছিলাম নিজের মতো থ্রো করেছিলাম, তারপরে সেকেন্ড হয়েছিলাম, মন মেজাজ ভালো ছিল না, তারপরে অনেক কিছু।
1: তুমি কত আশা করেছিলে?
0: রেকর্ড মানে যে রেকর্ডটা ছিল 41 পয়েন্ট কত ছিল, ওটা মানে ভাঙার ইয়ে
1: ইচ্ছে ছিল?
0: করেছিলাম। হ্যাঁ, তো সেটা আমি সামনের বছর মানে আগের বছর করতে পারিনি, এই বছরে করে দেখিয়েছি।
1: হ্যাঁ, তুমি সেই বছর সেকেন্ড হয়েছিলে, যে প্রথম হয়েছিল তিনি কতটা ছুঁড়েছিলেন?
0: সে ছুঁড়েছিল 37।
1: 37, অর্থাৎ তিনিও সেই রেকর্ডটা ভাঙতে পারেননি।
0: না
1: আর তারপর তোমার যে ইস্ট জোন মিট, সেই ইস্ট জোন মিটে তুমি গিয়েছিলে, তো এরকম স্টেটে লেভেলে একটা মেডেল তুমি নিয়ে গেছো ইস্ট জোনে, সেটা কতটা তোমাকে সাহায্য করেছে?
0: ভালোই সাহায্য করেছে। মানে
1: যখন এটা তো নিজের রাজ্যের শুধু খেলোয়াড়েরা ছিল, যখন তুমি দেখছো যে তোমার আশেপাশের রাজ্য থেকে আরও অনেকে খেলতে আসছে, এবং 18 জনকে টপকে তুমি যখন পদক নিচ্ছ, তোমার কি মনে হচ্ছিল?
0: তখন মানে আমি তখন একটু ভয় পেয়েছিলাম, মানে তখন ভেবেছিলাম যে বাইরে থেকে এসছে, তখন ভয় পেয়েছিলাম। তো তখন আমার দিদিও গিয়েছিল, আমার দিদি, তারপরে একটা আরেকজন একটা দিদি ছিল, ওরা মানে বলছিল যে ভালো করে কর, ওরা বলছিল যে ওরাও আমাকে টেকনিক দেখিয়ে দিচ্ছিল, ওরা তখন ছিল টেকনিক দেখিয়ে দিয়েছিল, তারপরেই আমার থ্রোটা মানে আমার থ্রো বেরোচ্ছিল না তখন।
1: সেটা কি নার্ভাস হয়ে যাওয়ার জন্য? না,
0: হ্যাঁ, নার্ভাস হয়ে গিয়েছিলাম, তারপরে ওরা পাশে ছিল দেখেই সেদিন সিলভার মেডেল আমার লেগেছিল।
1: অর্থাৎ দিদিরা খুব উৎসাহ এবং
0: হ্যাঁ
1: টেকনিকগুলো শিখিয়ে দিয়েছিল।
0: হ্যাঁ,
1: আর তারপর তুমি কোন টুর্নামেন্টে অংশ নিয়েছো?
0: তারপর ইস্ট জোন থেকে আমার জুনিয়র ন্যাশনালে সিলেকশন হয়, জুনিয়র ন্যাশনাল করেছিলাম।
1: হ্যাঁ, সেখানে তোমার অভিজ্ঞতা কি?
0: সেখানে গিয়েছিলাম, ওখানে এটা হয়েছিল ওড়িশাতে হয়েছিল, তো আমি গিয়েছিলাম, আমার দিদি গিয়েছিল। ওখানে ফাইনাল রাউন্ডে আমার নাম উঠেছিল, নাম ওঠার পর ফাইনালে আমি বেস্ট অফ সেভেনে ছিলাম।
1: পদক আসেনি সেখানে?
0: না,
1: সেখানে তুমি কতটা থ্রো করেছিলে?
0: 36।
1: 36। তোমার বেস্ট থ্রো কতটা?
0: আপাতত আমার বেস্ট থ্রো 42.56।
1: সেটা কি এবছর করেছো না আগেই করেছিলে?
0: এবছর
1: এবছর এবছর তোমার যে পারফরমেন্সের গ্রাফ, সেটা অনেকটাই তাহলে বেড়েছে, তো তার জন্য তুমি কিভাবে নিজেকে তৈরি করছো?
0: তার জন্য বেশি কিছুই না, মানে আগে তো আগে প্র্যাকটিসে অত ধ্যান দিতাম না, মানে স্কুল ছিল, ভাবতাম মানে স্কুলে যাব, প্র্যাকটিস, বডি টায়ার্ড হয়ে যেত। তারপরে যখন স্কুল ন্যাশনাল 2025-এ স্কুল ন্যাশনাল করেছিলাম, তো তখন আমার হচ্ছে মানে অনেক পারফরমেন্স ডাউন হয়ে গিয়েছিলো। তো তারপর থেকে আমি এসে 2026-এ ভালো করে প্র্যাকটিস করা শুরু করলাম, বেশি কিছু না, শুধু খাওয়া দাওয়া ঠিক করেছিলাম, আর মানে প্র্যাকটিসটা মন দিয়ে করেছিলাম, যেটুকু করেছিলাম মানে আমার বেস্ট দিয়েছি কিনা, রোজ রোজ নিজেকে বলতাম যে আজকে আমার কি আমি বেস্টটা দিয়েছি, দেখতাম যে হ্যাঁ হ্যাঁ উত্তর আসতো, তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে আমার মানে এগুলো করে করেই আমার মানে থোড়াটা বেড়েছে।
1: সাই তোমাকে কতটা সাহায্য করছে বর্তমানে?
0: যথেষ্ট ভালো সাহায্য করছে।
1: কতজন তোমরা বর্তমানে সাইয়ের প্রশিক্ষণে আছো এই জ্যাভলিনে?
0: জ্যাভলিনে মেয়েদের মধ্যে আমি আর হচ্ছে নন্দিনী বলে একটা মেয়ে, মানে দুজন মেয়ে আছি।
1: এই উত্তরবঙ্গে যারা রয়েছে, তুমি তোমার দিদির কথাও বলেছো, আরও যারা রয়েছে, তো সেখানে এই উত্তরবঙ্গ থেকে কেমন প্রতিভা রয়েছে, মানে তোমার কি মনে হয় তুমি যেটুকু দেখেছো?
0: যথেষ্ট ভালো প্রতিভা আছে এখান থেকে। আমাদের সায় থেকেই দুজন ছিল, ওরা এখন পাটিয়ালাতে আছে, ওরাও যথেষ্ট ভালো থ্রো করত। ওদেরকে দেখেই আমি মানে আরও আগ্রহ হয় যে না ওদের মতো থ্রো করতে হবে।
1: তোমার স্বপ্ন কি?
0: অলিম্পিক গোল্ড।
1: তুমি কি সেইভাবে ভাবছো যে তুমি অলিম্পিকে গিয়ে গোল্ড পাবে, এটা তোমার স্বপ্ন? যখন কিছুদিন আগেও কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়ে গেল, দেখেছো নিশ্চয়ই, তো সেখানে যখন ভারত দুটো পদক পেল, কেমন গর্ব অনুভব হয়েছিল এবং তুমি কি অনুপ্রেরণা পেয়েছিলে?
0: তখন মনে হলো যে নীরজ চোপড়া তো করেছে, নীরজ চোপড়া আর
1: জসবীর,
0: হ্যাঁ জসবীর সিং, তো ওদেরকে দেখে গর্ববোধ হচ্ছিল যে ইন্ডিয়ার মেডেল আসলো। তো ওদেরকে দেখে মনে হচ্ছে যে আমাকেও করতে হবে, আমিও পরবর্তীতে আমিও যাব, আমিও গোল্ড মেডেল আনবো।
1: তোমরা কোন ধরনের জ্যাভলিন দিয়ে প্রশিক্ষণ নিচ্ছ এখন?
0: এখন তো সায় আছি, তো ওখানে ভালোই রেঞ্জের জ্যাভলিন আছে।
1: সেই জ্যাভলিনের মোটামুটি জ্যাভলিনগুলো মানে প্রাথমিক স্তর থেকে একদম উন্নততর পর্যায়ে কী ধরনের জ্যাভলিন ইউজ হয়?
0: আমাদের তো সায়ে এখন ভালোই রেঞ্জের জ্যাভলিন আছে, ওগুলো ভালো।
1: সেগুলো কি, তুমি তো ন্যাশনাল খেলেছো, সেই জ্যাভলিনগুলো কি ন্যাশনাল মানের, মানে জাতীয় স্তরের?
0: হ্যাঁ,
1: এই একই যেগুলো দিয়ে তোমরা জাতীয় স্তরে থ্রো করেছো সেই একই জ্যাভলিন দিয়ে তোমরা এখন প্র্যাকটিস করছো। এই জ্যাভলিন খেলায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার কি মনে হয় যে এই জিনিসটা খুব আগে দরকার?
0: জ্যাভলিনে গুরুত্বপূর্ণ বিষয় এটা একটু,
1: এই জ্যাভলিন ধরো হাওয়ারও একটা ব্যাপার থাকে,
0: হ্যাঁ,
1: তো এই হাওয়ার বাধা কিভাবে কাটাবে, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তোমাদের?
0: জ্যাভলিন যদি অ্যাঙ্গেলের মতো থ্রো করা যায় তাহলে হাওয়াটাকে ভেদ করে মানে জ্যাভলিনটা চলে যায়। অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে থ্রো করতে হয়।
1: সেটা যদি খুব জোরে হাওয়া বয় তাহলেও সেটা কি সম্ভব হবে, না সেটা জ্যাভলিনের দিক পরিবর্তন করে দেয় বা গতি কমিয়ে দিতে পারে?
0: ঠিক অ্যাঙ্গেলে মারলে দিক পরিবর্তন হবে না, গতি কোনো ইফেক্ট পড়বে না।
1: তুমি তো এখন যেহেতু আন্ডার 16 গার্লসে রয়েছো, তো তোমার আরও কোনো ছোট বোন হয়তো তোমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আসতে চায়, তাকে তুমি কি পরামর্শ দিতে চাও?
0: তাকে এটুকুই বলতে চাই যে সে এরপরে যারা আসবে তাদেরকে বলতে চাই বেশি আর বেশি কিছু না, শুধু খাওয়া দাওয়া করো, খেলাধুলা করো, পড়াশোনাটা চালিয়ে যাও আর মন দিয়ে প্র্যাকটিস করো, এতটুকুই।
1: আর সেখানে এই জ্যাভলিন থ্রোয়ে কি মাসেল পাওয়ারের তো খুব প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে কিভাবে সেই শক্তিটাকে বাড়ানোর চেষ্টা হয়? তুমি শুরুতেই বলেছো যে এমনি ব্যায়াম এবং খাওয়া দাওয়া তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যেহেতু এখন তুমি ন্যাশনাল লেভেলে খেলছো, তো সেখানে তুমি যখন কম্পিটিশন করতে গিয়েছো যে সেই লেভেলের যখন প্রতিযোগীরা আসে, তাদের যারা যারা খুব ভালো খেলছে তাদের কোন জিনিসগুলো তোমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমাদেরও ডেভেলপ করা দরকার রয়েছে?
0: সেক্ষেত্রে অনেক কিছুই আছে, যেরকম টেকনিকের দিকেও অনেক, মানে ওদের টেকনিকটা দেখি যে কি ফলস আছে আমার টেকনিকে, এগুলো সবই।
1: টেকনিক বলতে গিয়ে ছোড়ার টেকনিক,
0: হ্যাঁ,
1: অর্থাৎ এই যে ছোড়ার ধরনটা সেটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলো যে জ্যাভলিন কিভাবে ছুড়লে সব থেকে ভালো ছোড়া যায়।
0: জ্যাভলিন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করতে হয় ব্লক নিয়ে, সামনে পা থাকবে, পিছনের পাও ব্লক থাকবে, সেভাবে থ্রো করতে হয়।
1: কিভাবে ধরতে হয় জ্যাভলিনটাকে?
0: জ্যাভলিনের 3 ধরনের গ্রিপ আছে, আমি ইন্ডিয়ান গ্রিপটা ইউজ করি।
1: আর বাকি দুটো গ্রুপ?

0: বাকি দুটো গ্রিপ ইউজ করি না আমি, আমি ইন্ডিয়ান গ্রিপটা ইউজ করি।
1: আচ্ছা, ইন্ডিয়ান গ্রিপটা বলতে মানে কিভাবে ধরাটাকে বোঝায়?
0: ইন্ডিয়ান গ্রিপটা বলতে এই হাতের এই যে চারটে আঙ্গুল থাকবে, চারটে আঙ্গুল দিয়ে মানে লক করে থ্রো করা।
1: আচ্ছা, মানে ইন্ডিয়ান গ্রিপটা সমস্ত ইন্ডিয়ানরা ইউজ করেন, এটা তাই তো?
0: না না সেটা না, মানে ইন্ডিয়ান গ্রিপে কম ইঞ্জুরি হয়, বাদ বাকি দুটোতে ইঞ্জুরি হওয়ার ভয় বেশি থাকে।
1: জ্যাভলিনের ক্ষেত্রে তুমি যে বর্তমানে আগে এমনি প্র্যাকটিস করতে এবং বর্তমানে সাইয়ে গিয়ে করছো, তো কি পার্থক্যটা বুঝছো?
0: সাইয়ে গিয়ে ভালো কোচ আছে, খাওয়া দাওয়া ভালো, ওখানে একটা ডিসিপ্লিন মেনটেন হয়, বাড়িতে থাকলে সেটা হয় না, মানে কখন খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কখন খাওয়া হবে খাওয়া দাওয়া মেনটেন হয় না, এখানে এসে খাওয়া দাওয়া মেনটেন হচ্ছে, ডিসিপ্লিনে আছি, প্র্যাকটিস ভালো হচ্ছে, ভালো কোচ পেয়েছি, এটুকুই।
1: অর্থাৎ তুমি বলছো যে ডিসিপ্লিন একটা বড় ভূমিকা রাখে তোমার উন্নতিতে। তো একটু তুমি আগেও বলেছো যে সকালে উঠে তোমাদের প্র্যাকটিস আছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, রেস্ট, আবার প্র্যাকটিস। তো এরকমভাবে চলতে গিয়ে তোমাদের কখনো মনে হয় না যে বোর লাগছে, বা নিজেদের যখন একঘেয়েমি লাগে তখন কিভাবে সেটাকে তোমরা অতিক্রম করার চেষ্টা করো বা কিভাবে কাটানোর চেষ্টা করো?
0: তখন আমাদের ওখানে মানে সানডেতে ছুটির দিনে আমাদের ওখানে টিভি আছে, টিভি দেখি, বোর লাগলে টিভি দেখি, বা রুমে গিয়ে ফ্রেন্ডসদের সাথে গল্প করি, বাইরে তো যেতে দেয় না, ওই একটু খাওয়া দাওয়া করি ভালো মন্দ, ওই একটু গল্প স্বল্প, ওগুলোই।
1: এই জ্যাভলিন প্লেয়ার হয়ে ওঠার ক্ষেত্রে বাবা মা বা অভিভাবকদের একটা বড় ভূমিকা রয়েছে, তো তোমার কি মনে হয় যে অভিভাবকদের তুমি কি বলতে চাও যে তারা তাদের ছেলে মেয়েদের এই জ্যাভলিনে পাঠানোর বিষয়ে?
0: এটুকুই বলতে চাই যে বাচ্চারা যেটা করতে চাচ্ছে খেলাধুলার দিক দিয়ে, অ্যাথলেটিক্সে, সেটা তাতে বেশি উৎসাহ দেওয়া উচিত, সাপোর্ট করা উচিত, যেরকম আমার ছিল বাড়ির থেকে প্রথম থেকেই সাপোর্ট করেছে সবসময়, সাপোর্ট করা উচিত।
1: আর বাবা মা বা অভিভাবকরা যদি সাপোর্ট করে তাহলে খেলোয়াড়দের অনেকটাই সুবিধা হয়ে যায়,
0: অনেক সুবিধা হয়।
1: তুমি যেটা পেয়েছো তোমার বাড়ির থেকে এবং এখনও পেয়ে যাচ্ছ, তোমার এই যে বাড়ির সাপোর্টটা শুরুর থেকে, তোমার দিদি, তুমি বলেইছ যে দিদিও এই একই লাইনে আছে, তো দিদি বর্তমানে কি করছেন?
0: দিদি এখন হরিয়ানাতে প্র্যাকটিস করছে, হরিয়ানাতে এক জায়গায় প্র্যাকটিস করছে, ওখানেই এখন প্র্যাকটিস, মানে জুনিয়র ন্যাশনালে স্টেট মিটে এবারও সেকেন্ড হয়েছে, তো এখন বাইরে গিয়ে প্র্যাকটিস করছে হরিয়ানাতে।
1: দিদি আর কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছে?
0: ও ইজনে ওর গোল্ড আছে, আর জুনিয়র ন্যাশনালে ফোর্থ হয়েছিল।
1: দিদির নাম কি?
0: কণিকা বৈদ্য।
1: আর তুমি বর্তমানে সেই দিদিকেই ফলো করে এগোবার চেষ্টা করছো? তোমার এই বছরে, এখনো তো অনেক দিন বাকি রয়েছে এই বছরে, এই বছর তোমার কোনো টার্গেট রয়েছে যে আমি এই লেভেল অবধি থ্রো করে এই বছরটা শেষ করব?
0: হ্যাঁ,
1: সেটা কি?
0: সেটা আমার এটুকু এই টার্গেট আছে যে জুনিয়র ন্যাশনালে অ্যাবাভ 50 মিটার থ্রো করতে হবে।
1: আর আগামী বছরের জন্য কোনো বিশেষ লক্ষ্য?
0: সামনের বছর আমাকে এশিয়ান গেমসে পার্টিসিপেট করতে হবে, মেডেল আনতে হবে গোল্ড।
1: এশিয়ান গেমসে সুযোগ কিভাবে পাওয়া যায় সেটা কি তুমি জানো?
0: হ্যাঁ জানি,
1: সেটা যদি একটু বলো।
0: সেটা ইউথ ন্যাশনাল, আমাদের স্টেট মিটের থেকে জুনিয়র ন্যাশনালে সিলেকশন হবে, সেখান থেকে ইউথ ন্যাশনাল হবে, ইউথ ন্যাশনাল থেকে আমাদের এশিয়ানসে, ইউথ এশিয়ানসে সিলেকশন হবে।
1: সেটা মানে এমনি এশিয়ান গেমস না, ইউথ এশিয়ান গেমস, এবং সেখানে তুমি পার্টিসিপেট করবে বলে তুমি টার্গেট ঠিক করেছো, তার জন্য তুমি কি কি পরিকল্পনা করেছো, কিভাবে প্র্যাকটিস করবে, কতক্ষণ প্র্যাকটিস করবে, যেটা তুমি বর্তমানে করছো সেটা কি পর্যাপ্ত পরিমাণে না আরও সেটাকে বাড়াতে হবে?
0: প্র্যাকটিসটাকে আরও মন দিয়ে করতে হবে, এখন নতুন নতুন এসছি, তো আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিজেকে আরও ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, আর ডিসিপ্লিন তো আছেই, মানে আরও ভালো করে মানে নিজের প্র্যাকটিসটার উপরে ফোকাস করতে হবে আর পড়াশোনার উপরে ফোকাস করতে হবে।
1: আকাশ

0: আপনি শিলিগুড়ির শ্রোতাদের তুমি কি বার্তা দিতে চাও?
1: যে এতো বলতে চাই যে বাচ্চারা যেটুকু মানে যেটাতে আগ্রহী তাদেরকে সেটাতে মানে সাপোর্ট করুক, সাপোর্ট করা উচিত।
0: অসংখ্য ধন্যবাদ তোমাকে মনিকা বৈদ্য আজকে এই স্টুডিওতে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমরা আলোচনা করলাম উত্তরবঙ্গে জ্যাভলিন থ্রোয়ের নতুন প্রতিভা। এই নিয়ে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত ছিলেন মনিকা বৈদ্য, যিনি আন্ডার সিক্সটিন গার্লস জ্যাভলিনে নতুন মিট রেকর্ড গড়েছেন। আজকের ক্রীড়াঙ্গন আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উত্তরবঙ্গের জ্যাভলিন থ্রোয়ারের নতুন প্রতিভা। এ বিষয়ে কথা বললেন বিশেষজ্ঞ মনিকা বৈদ্য, অনুষ্ঠান প্রযোজনায় ননি গোপাল সাহা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন একযোগে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420223। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420223।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: কম সুদে লোন চান, তাও অ্যাপ থেকে? বা
3: পড়ল ফাঁদে! অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
4: RBI এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুরু হচ্ছে বাইরে থেকে রেকর্ড করে আনা বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। শুনবেন শিলিগুড়ির প্রসিদ্ধ ঐক্যতান মিউজিক্যাল গ্রুপের নিবেদন মাতৃভূমির জন্য, সম্পাদনায় রুমকি ভৌমিক।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: শুনলাম মিউজিক্যাল ক্রু, গৃহবধূদের সঙ্গীত চর্চার আদর্শ প্রতিষ্ঠান, কর্ণধার অর্চনা মিত্র, বাঘাযতীন কলোনি, প্রধাননগর। যোগাযোগ 8637545178 এবং 9475629196। ঐক্যতান মিউজিক্যাল গ্রুপ।
1: নমস্কার। বিচিত্র অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যতান মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে আমাদের নিবেদন মাতৃভূমির জন্য। স্বাধীনতার 1947 সালের 15ই আগস্ট 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলেন ভারত মাতা। হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন, ফাঁসির মঞ্চে বিসর্জন দিয়েছেন নিজেদের প্রাণ। সেই শহীদদের কাছে এ ভারত চিরঋণী, তাই তাদের স্মরণ করতে আমরা উপস্থিত হয়েছি সঙ্গীতের ডালিনে ঐক্যতান মিউজিক্যাল গ্রুপ। আসুন, আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে যারা সঙ্গীত নিয়ে উপস্থিত হয়েছেন তারা হলেন মিতালী অধিকারী, রুমকি ভৌমিক, নন্দিতা ঘোষ,

শুভ্রা চৌধুরী, শাশ্বতী ব্যানার্জি ও সোমা ভট্টাচার্য। আর এই গ্রুপের সম্পাদক আমি, শ্রীমতী অর্চনা মিত্র। আর আমাদের সঙ্গে হারমোনিয়ামের সহযোগিতায় আছেন নির্মল গাঙ্গুলি ও তবলায় আছেন স্বরূপ মজুমদার। আমাদের প্রথম নিবেদন,

মাতৃভূমির জন্য পরবর্তী নিবেদন, মা গো ভাবনা কেন, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ঠিক তাই, দেশের জন্য সত্যি আমরা প্রতিবাদ করতে জানি। 1962 সালে চীন ভারতের যুদ্ধের সময় এই গানটি রচনা করেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর ও কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

এবারের যে গানটি শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে, বিশিষ্ট কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেন অত্যন্ত জনপ্রিয় এই গানটি ঐতিহ্য দেশপ্রেমের বাণী ও আধ্যাত্মিক বিশ্বসভার শীর্ষস্থান অর্জন করেছিলেন মাতৃভূমির জন্য।

আমাদের পরবর্তী যে গানটি, এটি একটি কালজয়ী দেশাত্মবোধক গান, 1979 সালে চারমূর্তি ছায়াছবিতে ব্যবহার করা হয়েছিল। সকলের হৃদয় জয় করে নিয়েছিলেন এই গানটি। অসাধারণ কথা, শক্তিদায়িনী, দাও মা শক্তি, ঘুচাও দীনতা বিরু আবেশ, আধার রজনী, ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ,

ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই কালজয়ী দেশাত্মবোধক গানটির গীতিকার ও সুরকার বিখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। তিনি 1905 সালের স্বদেশি আন্দোলনের সময় এই গানটি রচনা করেছিলেন। প্রতিটা বাঙালির হৃদয়ের গান, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।

এবার শুনুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কারা ভাঙার গান। মুক্তকণ্ঠে বলেছিলেন, ব্রিটিশ বিরোধীর আন্দোলনের সন্ধি বিপ্লবদের মুক্ত করতে হবে, এই ছিল মূল উদ্দেশ্য। বিপ্লবী সমাজকে জাগিয়ে তুলতে হবে, তখন এই গানটি মন্ত্রের মতোই কাজ করেছিল। অন্যায়ভাবে ব্রিটিশ যাদেরকে বন্দি করে রেখেছিলেন তারা একসঙ্গে জেলে বসে উচ্চারণ করেছিলেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর লপাট।

0: মাতৃভূমির জন্য। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ সঙ্গীতালক্ষ্য এতক্ষণ শুনলেন পরিবেশনায় ঐক্যতান মিউজিক্যাল গ্রুপ ও পরিচালনায় অর্চনা মিত্র।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: মিউজিক্যাল ক্রু গৃহবধূদের সঙ্গীত চর্চার আদর্শ প্রতিষ্ঠান, কর্ণধার অর্চনা মিত্র, বাঘাযতীন কলোনি, প্রধাননগর। যোগাযোগ 8637545178 এবং 9475629196। ঐক্যতান মিউজিক্যাল গ্রুপ।
1: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানে শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, শিলিগুড়ির প্রসিদ্ধ ঐকতান মিউজিক্যাল গ্রুপের নিবেদন মাতৃভূমির জন্য। সম্পাদনায় ছিলেন রুমকি ভৌমিক, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 21 আগস্ট পর্যন্ত। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনুন শিলিগুড়ির সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। প্রধান সড়কগুলিতে যান চলাচল ব্যাহত হতে পারে। যানজটপূর্ণ এবং নির্মাণকাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড়, এনএচ টেন, শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, এনএচ টেন সালুগাড়া, শাহুটাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ। রুট পরামর্শ, জলপাইগুড়ি থেকে বাগডোগরার ইসলামপুর এবং উল্টো পথে চলাচলকারী ছোট গাড়িগুলিকে বিশেষ করে রাত 9টা থেকে 9টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট এনবিএমসি রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বাধিক যানজটের সম্ভাব্য রুটগুলি হল শালবাড়ি মিনিহাট থেকে শালবাড়ি রাত 8টা পর্যন্ত, হাঁসখোয়াহাট থেকে বাগডোগরা রাত 8টা পর্যন্ত, শাহুডাঙ্গিহাট থেকে এনজিপি রাত 8টা পর্যন্ত। শুনলেন শিলিগুড়ির সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। এখন শুনুন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বিকেল 6:05 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণীর সপ্তম পর্ব। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় থেকে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ। এই বিষয়ে বলবেন বিশেষজ্ঞ সৌম্য বসু। 6:40 শুনবেন দীপ্তি বর্মন প্রধানের কণ্ঠে ভাওয়াইয়া। 7:05 শুনবেন এমপ্লয়মেন্ট নিউজ কর্মসন্ধান, বলবেন ভাস্কর দাস। রাত 8টায় শুনবেন অনুষ্ঠান মুখোমুখি, বিশিষ্ট ব্যক্তিত্ব অরুণাভ খাসনবিশের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। রাত 8:30 শুনবেন বাংলাদেশাত্মবোধক গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। রাত 9:15 শুনবেন এই সপ্তাহের সংসদীয় কার্যক্রম, তারপর গোলাম আলীর কণ্ঠে গজল। রাত 9:30 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা সংস্করণ, তারপর লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে, তারপর শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সঙ্গীতের জাতীয় পর্যায়ের কার্যক্রমে সেতার শিল্পী জুমেইন খান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 6:05 শুনবেন সঙ্গীত সারিতা। তারপর শুনবেন অনুষ্ঠান গানের ভেলা, তারপর সন্ধ্যা 7টায় শুনবেন বিশেষ জয়মালা, জিজ্ঞাসা শুনবেন 7:45, হাওয়া মহল রাত 8টায়, চিত্রলোক শুনবেন 8:15, আপকেলি অনুষ্ঠান রাত 9টায়। এরপর শুনবেন রাত 9:30 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা সংস্করণ। তারপর শুনবেন আজকে ফানকার, রাত ১০টায় ছায়াগীত, ১০:৩০ ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন একযোগে মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণীর সপ্তম পর্ব। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় থেকে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ। এ বিষয়ে বলবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ সৌম্য বসু।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। মুক্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। বন্ধুরা, এই যে অজস্র প্রাণ বলিদান হয়েছে স্বাধীনতা সংগ্রামে, তার মধ্যে কতিপয় নাম আমরা পাই ইতিহাসের পাতায়, আরও অনেক অনেক নাম, হাজারো হাজারো নাম।

0: যা কিন্তু সেইভাবে উঠে আসেনি। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে কৃষক সমাজ, বড় অংশ রয়েছে পিছিয়ে পড়া জনজাতি। আজকে এই স্বাধীনতা দিবসের দিনে আমাদের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করব তাদেরকে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রণাম জানাবো তাদেরকে। তার কারণ আজকের এই যে স্বাধীনতা, সেই ফসল তোলার কাজে তারাও কিন্তু সমানভাবে শরীক। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট স্বাধীন গবেষক এবং লেখক সৌম বসু, এবং দীর্ঘ দিন ধরে তিনি এই বিষয় নিয়ে চর্চা করছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ এই বিষয় নিয়ে তার বহু বই প্রকাশিত হয়েছে। আজকে আমরা আকাশবাণীর স্টুডিওতে তাকে পেয়েছি। আমি প্রথমেই সৌম্যবাবুকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার, ধন্যবাদ।
0: অবিভক্ত বাংলাদেশের হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ অংশ অবনত সমাজভুক্ত হওয়া সত্ত্বেও সামগ্রিকভাবে তারা ছিলেন পশ্চাৎপদ, এবং বিংশ শতাব্দীর শুরুতে আমরা বাংলার বিভিন্ন জাতির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের সংগঠিত হওয়ার ইপ্সায় তাদের কিন্তু একটা বড় ভূমিকা লক্ষ্য করি। তো আমি প্রথমেই আসবো এই যে শব্দটা আমরা শুরুতে ব্যবহার করলাম আজকের অনুষ্ঠানের যেটা শিরোনাম, অন্তজ সমাজ। সৌম্যবাবু, এই অন্তজ সমাজ বলতে আমরা কাদের কথা বলছি, এটা যদি একটু প্রথমেই শ্রোতা বন্ধুদের আমরা বুঝিয়ে দিতে পারি।
1: অন্তজ সমাজ বলতে মূলত আমরা বুঝি যারা আমাদের যে মূলধারা সমাজ থেকে বাইরে রয়েছেন, যেটা আমাদের বর্ণ ব্যবস্থা যাদেরকে শূদ্র বলা হয়। একটা সময় পর্যন্ত বাংলাতে অন্তত এইরকম ভাবা হতো যে ব্রাহ্মণ ছাড়া বাকি সকলেই শূদ্র। পরবর্তীকালে তার একটা ধারাবাহিক ইতিহাস আছে, সেই ইতিহাসে আমরা যাচ্ছি না, কিন্তু সেই ইতিহাসের মধ্যে দিয়ে আরও কিছু উচ্চ বর্ণ তৈরি হলো, যেরকম হচ্ছে যাদের মধ্যে মূলত ছিলেন ক্রাইস্তরা। কিন্তু এদের বাদ দিয়ে যে আরও প্রচুর যে জাতি বাংলাতে উদ্ভব হয়েছিল, তাদেরকে মূলত ওই মধ্যবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যেই ভাগ করে দেওয়া হয়। আজকে হয়তো এই ব্যাপারগুলি খুব একটা আমাদের কাছে হয়তো খুব একটা গুরুত্বের মনে নাও হতে পারে, হয়তো অবমাননাকর মনে হতে পারে যে আমরা জাতি নিয়ে আলোচনা করছি বা একজন জাতির পরিচয় নিয়ে চর্চা করছি। কিন্তু আমাদের ইতিহাস যদি বুঝতে হয় তাহলে এইটা অপরিহার্য। জাতি ব্যবস্থা তো আমাদের দেশে রয়েছিল। তো যেটা বলার সেটা হচ্ছে যে যদিও আমরা অবনত সমাজ বলতে এই শূদ্র বা একেবারে নিচের তলার লোকেদের কথাই বলে থাকি, মূলত আমরা যেভাবে আগে যেটা ভাবা হতো যে উচ্চবর্ণ মানে ব্রাহ্মণ এবং বাকিরা সকলেই শূদ্র, পরবর্তীকালে সেটা পরিবর্তন ঘটেছে এবং একটা মধ্যবর্ণ তৈরি হয়েছে। এই মধ্যবর্ণের মধ্যেই বেশিরভাগ হচ্ছে কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত, যদিও আবার নিম্নবর্ণ যেটা অবনত যাদেরকে বলা হচ্ছে তারাও যে একেবারে বাদ গেছে এরকম নয়, তারাও রয়েছে। কিন্তু এটা না, এটা জেলা ভিত্তিক এর পরিবর্তন ঘটেছে। কিন্তু উচ্চ বর্ণের দৃষ্টিতে এই মধ্যবর্ণ এবং নিম্নবর্ণ পুরোটাই হচ্ছে অবনত। তারা আমাদের যে এই ব্যবস্থাগুলো ছিল জল চল জল অচল, এইসব জল অচল এরা। যদিও এই কথাটা আমরা ভুলে যাই এবং এটা বারবার ধরে মনে রাখা উচিত যে বাংলার হিন্দু সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু এরা উচ্চবর্ণ নয়। আমি বলছি এমনি সামাজিক বিন্যাসে,
0: আচ্ছা,
1: হিন্দু সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু উচ্চবর্ণ নয়, মধ্যবর্ণ এবং নিম্নবর্ণ। কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলো ছিল অত্যন্ত সীমিত, কারণ যে উচ্চবর্ণ বহুকাল ধরে যেসব সুযোগ সুবিধাগুলো পেয়ে আসছিল সেই সেখান থেকে তাদের কিছু প্রিভিলেজেস তৈরি হয়। তো সেই জন্য তারাই সমাজে সামাজিক আন্দোলন বলুন, শিক্ষা বলুন, পরবর্তীকালে রাজনীতি বলুন, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন তারাই নেতৃত্ব দিয়েছেন, তারা তাদের নামই উঠে আসছে বারবার করে,
0: সক্রিয় ভূমিকা তাদেরও রয়েছে। এবং মূলত আমরা

0: শিখেছে হচ্ছে ইংরেজির কাছে, কারণ এইসব ব্যাপারগুলো ইংরেজদের একচেটিয়া ছিল। তো আমরা দেখবো যখন সেইভাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা তৈরি হয়েছে, সেখান থেকেই আবার ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে। এছাড়া জাতিভিত্তিক সভা ছিল, ব্রাহ্মণ সভা, কায়স্থ সভা, এরকম। এর এই অনুকরণে অন্যান্য জাতি তারাও নিজস্ব সভা তৈরি করতে শুরু করে, যেরকম যাদব সভা, কৈবর্ত সভা, মাহিষ্য সমাজ, এরকম আলাদা আলাদা করে করতে শুরু করে। সেখানেও তারা একটা বিশেষ দিনে হয়তো ছ মাসে একবার সবাই মিলে মিলিত হতেন, তাদের মধ্যে আলোচনা হতো সমাজে, তাদের সমাজে কি কি করা উচিত, উন্নতির জন্য কি করা উচিত, এইসব নিয়ে আলোচনা হতো, করে তারা প্রস্তাব গৃহীত হতো।
1: স্বাভাবিকভাবেই সেখানে রাজনীতি উঠে আসে,
0: রাজনীতি আস্তে আস্তে উঠছে। রাজনীতি প্রথমে রাজনীতি অগ্রাধিকার পায়নি, আগে সামাজিক সংস্কার, সমাজ সংস্কার ব্যাপারটাই বেশি অগ্রাধিকার পেত, শিক্ষার বিস্তার এটা পেত। আস্তে আস্তে রাজনীতি সব স্বাভাবিকভাবে রাজনীতি তো ঢুকবেই।
1: এবং এই সময়কালটা কখন?
0: এটা মূলত 1900-এর শেষ থেকে শুরু হয়েছে, ধরে রাখুন 1890-এর ওই দশকটাতে, 9-এর দশকে, যেটা এখান থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে বিস্তার লাভ করেছে আপনার 20-এর প্রথমে, প্রথম 20-30 বছরের মধ্যে এটা বিস্তার লাভ করেছে।
1: অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, সমাজ, এই সমস্ত কিছুকেই নিয়ে বা এই সমস্ত কিছুর উন্নয়নের জন্য এক একটি সমাজ তৈরি হয়ে গেল। এবার তার সাথে সাথে আস্তে আস্তে জুড়ে গেল সেই সময়ে আমাদের যেহেতু স্বাধীনতা আন্দোলনটাও সংগঠিত হচ্ছিল বিভিন্ন সময়ে, ধরুন আইন অমান্য আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, তারা তার সঙ্গেও সম্পৃক্ত হয়ে পড়ল।
0: এটা আবার একটু শুরুতে কিন্তু হয়নি, যেরকম 1905-এ যখন বঙ্গভঙ্গ হলো, তারপর যে আন্দোলনটা শুরু হলো, সেই আন্দোলনে কিন্তু বিশেষ করে পূর্ববঙ্গের যারা নিম্নবর্ণের যতগুলো জাতি আছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে নমশূদ্র। নমশূদ্ররা কিন্তু সেভাবে আন্দোলনে যুক্ত হয়নি, কারণ তাদের বক্তব্য ছিল যে উচ্চবর্ণ যেভাবে আমাদের উপর অত্যাচার করে, সামাজিক নিপীড়ন করে, শোষণ করে, আবার এখন প্রয়োজনে এখন উচ্চবর্ণ আমাদেরকে, আমাদের কাছ থেকে সাহায্য চাইছে।
1: তাহলে এই যে পিছিয়ে পড়া জনজাতি, তাদের সঙ্গে জাতীয় কংগ্রেসের মূল ধারার স্বাধীনতা আন্দোলনের যোগাযোগ, সহযোগ, এটা কিভাবে ঘটল?
0: সেটা হলো গান্ধী পর্বে, 1920-21 সালে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের প্রোগ্রাম নিয়ে এলেন, তখন তার মধ্যে উনি ওনার প্রাথমিক একটি নীতি ছিল, সেটা হচ্ছে গ্রামে চলে যাও, গ্রামে গিয়ে আশ্রম খোলো, সেই আশ্রমে খুব সরল সহজ জীবন কাটাবে, সেই আশ্রম কিন্তু ধর্মাশ্রম হবে না, সেই আশ্রম হবে কর্মভিত্তিক আশ্রম, সেখানে মানুষকে সংগঠিত করবে, দাতব্য চিকিৎসালয় খুলবে, বিদ্যালয় খুলবে, গ্রামের মানুষের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াবে, খাদির কাটার যে পদ্ধতি সেটা শেখাবে, খাদির প্রচার করবে, কুসংস্কার বিরোধী প্রচার করবে, এই যে একটা একটা প্রোগ্রাম গান্ধী ছিল। এই প্রোগ্রামটার মাধ্যমে এবং সেবার ভাব নিয়ে, কৃষককে শেখানোর জন্য নয়, কৃষকের কাছ থেকে শেখার, এটা গান্ধী বারবার বলেছেন যে কৃষকের পায়ের কাছে বসে তুমি কিছু শেখাতে যেও না, তুমি কৃষকের কাছ থেকে শেখো, এই সেবার ভাব নিয়ে মানুষের মধ্যে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।
1: আপনার কথা শুনে আমার খুব মনে পড়ছে রবীন্দ্রনাথের দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে।
0: গান্ধী রবীন্দ্রনাথের বক্তব্য তো একই, আমরা সবসময় বুঝতে পারি না, হ্যাঁ ছদ্মবেশে আসে, কিন্তু ব্যাপারটা একই তো। এবং আপনি যদি দেখেন এই কাজটা যেখানে সুচারুভাবে করা গেছে, দেখা গেছে সেইখানেই আন্দোলনের সময় সব থেকে সক্রিয় ভাগ নেওয়া মানুষের সেই সব জায়গাতে দেখা গেছে, যেমন ধরুন আপনি বাঁকুড়া, যেমন ধরুন আপনি বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা, উত্তরবঙ্গে দিনাজপুর, জলপাইগুড়ি, এই সব অঞ্চলের কৃষকদের ওই যে সেবার ভাব, এই সেবার ভাবের সেবার মাধ্যমে তাদেরকে সংগঠিত করে তাদের বিশ্বাস আদায় করা, এই যে কাজটা প্রাথমিক স্তরে এই কাজটা ছিল। আন্দোলনের সময় দেখা গেছে তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং প্রচণ্ড ভয়ানক ইংরেজের দমনপীড়ন হাসিমুখে সহ্য করেছেন।
1: একেবারে আসি এই

0: সরাসরি বিষয়ে যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং সর্বোপরি ভারত ছাড়ো আন্দোলন, যার ফসল আমাদের আজকের স্বাধীনতা। সেক্ষেত্রে যে আপনি বললেন জেলা ভিত্তিক মানুষের মধ্যে একটা গান্ধীজির ভাবাদর্শের প্রভাব প্রসার হলো, তো সেক্ষেত্রে কিভাবে সেখান থেকেই এই অন্তজ শ্রেণীর জেলা ভিত্তিক নেতৃত্ব গড়ে উঠল, এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হলো?
1: দেখুন, এটা এই যে আমাদের মনে রাখতে হবে, আমাদের তিন দশক, 30 বছরে তিনটি আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা দশকের প্রথমে। প্রথমে হয়েছিল অসহযোগ 20-21, এরপরে হয়েছিল 30 থেকে 32 হচ্ছে আইন অমান্য আন্দোলন, আবার 42-43 হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। বাকি যে সময়টা একটা দশকের যে বাকি যে বছরগুলো, সেই বছরগুলো কিন্তু ওই কাজটা হয়েছে, মানে গ্রামে গিয়ে লোকের মধ্যে ক্রমাগত লোকের বিশ্বাস আদায় করার যে ব্যাপারটা। এবারে আসা যাক যে যে জেলাগুলোতে আমাদের সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল, তার মধ্যে আমি বলছি, মনে করুন প্রথমে 24 পরগনা। 24 পরগনা তো তখন অবিভক্ত 24 পরগনা। তো আইন অমান্য আন্দোলনে দুটো ব্যাপক আন্দোলন হয়েছিল, একটা আজকের উত্তরে আর দক্ষিণে। উত্তরে ঘটেছিল মহিষবাতান, যেটা আজকে আমাদের নিউ টাউনের মধ্যে, সেই মহিষবাতানে ব্যাপকভাবে আইন অমান্য আন্দোলন লক্ষ্মীকান্ত প্রামাণিকের নেতৃত্বে গড়ে ওঠে।
0: বেশ,
1: এরা মূলত সেখানে ছিলেন পৌণ্ড্র ক্ষত্রিয় কৃষক, যাদেরকে সাধারণভাবে পোদ বলা হয়, পৌণ্ড্র ক্ষত্রিয়। এরা এই মহিষবাতানের আন্দোলনটা প্রায় 4 বছর ধরে চালিয়েছিলেন। আর নীলা বলে একটা জায়গা আছে বজবজের দিকে, এটা হচ্ছে
0: দক্ষিণ চব্বিশ পরগনা,
1: হ্যাঁ, সেখানেও ওখানে আইন অমান্য আন্দোলন হয়, সেখানেও ব্যাপকভাবে কৃষকদের সমাগম হয়, যুক্ত হন তারা। এবং যেটা লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে কৃষক নারীদের বিশেষভাবে তাদের অংশগ্রহণ, এবং সেটা সব থেকে বেশি দেখা যায় আপনার 30 থেকে 34 এই সময়টা। কৃষক বধু কাকে বাচ্চা নিয়ে আন্দোলনে গেছে, এগুলো গল্প কথা না, এগুলো মানে সত্যি ঘটনা,
0: এবং কিছুটা বিস্তৃত বটে,
1: সম্পূর্ণ বিস্তৃত, কিছুটা না। আশুতোষ দলুই, তিনি ছিলেন, ইনি একজন বিস্তৃত যুবক, আইন অমান্য আন্দোলনের বাংলার প্রথম শহীদ হচ্ছেন আশুতোষ দলুই। তিনি ওই নীলা সত্যাগ্রহে মারা যান, তিনিও অন্তজ শ্রেণীভুক্ত। এবং বর্ধমান, বর্ধমানে কংগ্রেস যারা পরিচালনা করতেন তাদের মধ্যে বেশিরভাগ ছিলেন যাদেরকে আজকে আগুড়ি বলা হয়, উগ্র ক্ষত্রিয়, যাদবেন্দ্রনাথ পাঁজা, দাশরথী তা, এরা সকলে প্রায় 30 বছর ধরে বর্ধমান কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, এরা উগ্র ক্ষত্রিয়। এবার আসা যাক মেদিনীপুর। মেদিনীপুর হচ্ছে বাংলার রাজনীতির মানে প্রাণকেন্দ্র বলা যেতে পারে, মানে আন্দোলনের প্রাণকেন্দ্র। মেদিনীপুরে আন্দোলন শুরু হয়েছিল 1921-এর অসহযোগের সময়। যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মাহেশ্বর সমাজের একজন নেতা, তার নাম হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে বলা যেতে পারে বাংলায় ব্যাপকভাবে এই গ্রামে, গ্রাম স্তরে আন্দোলন ছড়িয়ে পড়ে। বীরেন্দ্রনাথ শাসমল যে কর্মসূচি নিয়েছিলেন সেটা হচ্ছে যে, তখন তো আমাদের এই পঞ্চায়েতি ব্যবস্থা সেরকমভাবে ছিল না, তখন ছিল একটা স্থানীয় শাসনের একটা ব্যবস্থা সরকার করেছিল, তার বিরুদ্ধে লোকাল বোর্ড বলা হতো, ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনটা কৃষকদের সংগঠিত করেন উনি। মেদিনীপুরের কৃষক মানে হচ্ছে মাহেশ্বর, মাহেশ্বরা মধ্য শ্রেণীভুক্ত, তারা হচ্ছে কৈবর্ত, কিন্তু চাষি কৈবর্ত, এরা আগে ছিল কৈবর্ত, পরবর্তীকালে এরা মৎস্যজীবী থেকে কৃষিজীবীতে পরিণত হয়। এবং তারা যত মধ্য শ্রেণী আছে বাংলা, তার মধ্যে হয়তো সব থেকে বেশি রাজনীতি সচেতন হচ্ছে মাহেশ্বর, এবং মহেশ্বরা ওই 21-এর আন্দোলন থেকে ইউনিয়ন বোর্ড বিরোধী

0: আন্দোলন থেকে শুরু করেন, প্রত্যেকটা আন্দোলনে মাহিষ্য সমাগম পার্টিসিপেশন বলুন ভয়ঙ্করভাবে বেড়েছে। আর 42-এ গিয়ে তো তারা ওখানে মুক্তি বাহিনী তৈরি করে মেদিনীপুরকে মানে স্বাধীন করে দিয়েছে, সতীশ সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছে, মাতঙ্গিনী হাজরা যে নাম তো সকলেই জানা। যেটা জানা নেই মানুষের বা যেটা ভুলে গেছে মানুষ, সেটা হচ্ছে এই 42-এর আন্দোলনেই কিন্তু একদিনের জন্য বালুরঘাট উত্তরবঙ্গে স্বাধীন হয়ে গেছিল। এবং যিনি স্বাধীন করেছিলেন মানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে সরোজরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন বর্ণ হিন্দু উচ্চ বর্ণের, কিন্তু তিনি 7,000 রাজবংশী কৃষক, 3,000 ওরাও কৃষক, 1,000 সাঁওতাল কৃষককে সংগঠিত করেছিলেন। তারা বালুরঘাটের মানে বিভিন্ন দিক থেকে তারা বালুরঘাট শহরে প্রবেশ করেন। প্রবেশ করে পোস্ট অফিস, ডাকঘর, লাইব্রেরি, অফিস সব দখল করে ফেলেন, টেলিগ্রাফের তারপরে ছিঁড়ে দেন, করে একদিনের জন্য বালুরঘাট কিন্তু স্বাধীন ছিল,
1: স্বঘোষিত স্বাধীনতা
0: একেবারে এনেছিলেন।
1: এবং এই অঙ্কটা একেবারে কম নয়, সংখ্যাটা অনেক
0: বিশাল বিশাল বিশাল বিশাল। তো এইভাবে বালুরঘাট একদিনের জন্য স্বাধীন হয়। তার যদিও তারপরে ভয়ঙ্কর রকম দমনপীড়ন হয় কৃষকদের ওপরে, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল এবং এত কৃষককে সংগঠিত করতে পেরেছিলেন সরোজরঞ্জন চট্টোপাধ্যায়। ঠিক সেরকম ভাবে আপনি যদি বীরভূমে আসেন, এটাও 42-এর আন্দোলনের, বীরভূম স্টেশন রেলওয়ে স্টেশন দখল করেছিল স্বাধীনতা সংগ্রামীরা, সেখানে নেতৃত্বে ছিলেন নিশাপতি মাঝি। তো যদিও আবার মানভূম যেটা যেটা পুরুলিয়া যে অঞ্চলটা, যদিও সেই সময় সেটা বাংলার অন্তর্গত ছিল না, তবু আজকে যেহেতু বাংলার অন্তর্গত, সেখানে তো সম্পূর্ণভাবে কৃষকরাই আন্দোলন করেছিল এবং ভয়ঙ্কর আন্দোলন করেছিল। সেখানে পুরুলিয়াতে সবর, সাঁওতাল এবং মাহাতো, মাহাতোরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেখানে। সেখানে বহু মানে সেই 21-21 থেকেই ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত, উনি ওখানে গান্ধীর নীতি এবং গান্ধীর বাণী ওই অন্তর্জ শ্রেণীর মধ্যে ছড়িয়ে দেন এবং আশ্রম যে একই প্যাটার্নটা একই, সব জায়গায় আশ্রম তৈরি করো, আশ্রমকে ঘিরে মানুষকে সংগঠিত করো, যার ফল হচ্ছে আন্দোলনের সময় হাতে নাতে তারা পেতেন কংগ্রেস পেতেন।
1: বেশ, এবারে আসি যে দেশ স্বাধীন হয়ে গেল এবং তারপরেও ক্রমান্বয়ে দেশের সংস্কার এবং সেখানে কৃষকদের সংস্কারও একটা বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি বা আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে কৃষকদের আমাদের প্রণাম জানাতে হবে, তাঁরাই আমাদের অন্নদাতা, তাদের মঞ্চের উপরে স্থান করে দিতে হবে। কিন্তু এই যে পথটা, এই দীর্ঘ পথটা পেরিয়ে আসা তো এতটা সহজ ছিল না। স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর, এই যে সময় বিরাট একটা সময়, ঐতিহাসিকভাবে এই শ্রেণীর যে ভূমিকা সেটা কি?
0: দেখুন, একবার যদি আপনার ব্যক্তি এবং সমাজে যদি রাজনীতি সচেতনতা ছড়িয়ে পড়ে তো সেটা তো একটি আন্দোলন স্তিমিত হয়ে গেলে থেমে যায় না, সে আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার পরেও সেটা চলতে থাকে। তো আমরা দেখেছি আমাদের জাতীয়তাবাদী আন্দোলন যদি আমরা বলি তো 42-এর আন্দোলনটাই শেষ আন্দোলন, কিন্তু এখানে আমার থামছে না। এবার আপনি দেখুন 46-47-এ এসে তেভাগা হচ্ছে, তেভাগা আন্দোলন, সেটাও কৃষকদেরই আন্দোলন। এবং এই তেভাগা আন্দোলনের পিছনে কিন্তু এই যে তার আগের 20-25 বছরের যে শিক্ষা কিভাবে সংগঠিত হতে হয়, কি বিষয় নিয়ে সংগঠিত হতে হয়, কি দাবি নিয়ে এগোতে হয়, সেগুলো কিন্তু কাজে লেগেছে। বা মনে করুন কৃষক সভা, বিহারে যিনি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, তিনি এই যে আন্দোলনগুলো করেছিলেন কৃষকদের নিয়ে, এগুলো কিন্তু আমাদের ইংরেজিতে যেটা বলা হয় লেগাসি, এই সেটা তেভাগাতে কিন্তু থেমে যায়নি। তেভাগার পরবর্তীকালে দেখা যাবে যেখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছিল মেদিনীপুরে, সেখানে কিন্তু আবার কৃষক আন্দোলন হয়েছে এবারে স্বাধীন ভারতে। তো কৃষকদের সচেতনতা, কৃষক যেরকম একদিকে অন্নদাতা আর একদিকে কৃষকেরও তো কিছু মূল দাবি দাওয়া ইত্যাদি রয়েছে, তো এই সচেতনতা কিন্তু তারা লাভ করেছে আমাদের বৃহৎ

0: বৃহত্তর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত হয়ে সেই আত্মত্যাগ, সেই নিপীড়ন সহ্য করে সেখান থেকে যে শিক্ষাটা লাভ করেছে সেই শিক্ষাটাই কিন্তু এখনো প্রবহমান। এই শিক্ষার উপরই ভিত্তি করে কৃষকের বর্তমান আন্দোলন, যে যাবতীয় যা উদ্যোগ কৃষকদের সেটাই। তারপরে দেখুন, যেরকম আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তীকালে ব্যাপকভাবে জমি নিয়েই আমাদের রাজনীতি হয়েছে পশ্চিমবঙ্গে, ষাটের, বিশেষ করে ষাট পরবর্তী অধ্যায়, এবং নকশালবাড়ি হয়েছে, নকশালবাড়ির পরে ৭৭-এ বামফ্রন্ট সরকার এসেছে, নিয়ে ব্যাপকভাবে জমি সংস্কার ইত্যাদি হয়েছে। এই গোটা প্রক্রিয়াতে এই কৃষকদের বিশাল ভূমিকা রয়েছে। তো এই যে ক্রমাগত স্বাধীনতার পরে যে পরপর এই যে কৃষক আন্দোলন, কৃষকদের আন্দোলনে যোগদান এবং তাদেরই মূল ভূমিকা, এগুলো সবকিছুর পিছনে কিন্তু ওই যেটা আমরা বলছিলাম যে স্বাধীনতা আন্দোলনের যে বিশাল প্রেক্ষাপট, সেখান থেকে কৃষকদের শিক্ষা, তারই ফলাফল এই সচেতনতা
1: এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলা, এবং নিজেদেরও সেই সমাজের একটা যোগ্য অংশীদারিত্ব চাওয়া। এবং আজকের আমাদের যে মূল বিষয় ছিল যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ, মূলত ১৯২১ সাল থেকে সেটা শুরু হয়েছিল বলেই আমরা ধরে নিচ্ছি এবং আজকের আলোচনায় সেটাই উঠে এলো। ১৯৪৭ সাল পর্যন্ত সেই আন্দোলনের একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু সেটা সেখানে থেমে থাকলো না। প্রতিদিনের সংস্কারেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কৃষকরা বিভিন্ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এবং উন্নত ভারতবর্ষ, আজকে যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি যেখানে কৃষকদের একটা বড় ভূমিকা রয়েছে, তাদের অবদান অপরিসীম, তা আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। আমরা কথা বলছিলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আজকে আমাদের বুঝিয়ে বললেন স্বাধীন গবেষক এবং লেখক সৌম্য বসু। সৌম্যবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণী। এই অনুষ্ঠানের সপ্তম পর্ব শুনলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় থেকে আয়োজিত। অনুষ্ঠানের বিষয় ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ। এ বিষয়ে বললেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ সৌম্য বসু। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান একযোগে শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্স এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর।
1: देशवासियों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: কম সুদে লোন চান, তাও অ্যাপ থেকে? বাহ,
4: বললো ফাঁদে। অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
3: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
3: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
3: नंबर एक बार फिर नोट करें 8700014242।
4: আকাশবাণী শিলিগুড়ি, আজ স্বাধীনতা দিবস। ভারত মাতার জয় শুধু মুখে নয়, আমাদের প্রত্যেকের কাজে প্রমাণ হোক। স্বাধীনতা মানে দায়িত্ব, শুধুমাত্র অধিকার কোনোভাবেই নয়। নতুন ভারতের শপথ হোক পুরনো ত্যাগের প্রেরণায়। এক দেশ, এক হৃদয়, এক তেরঙ্গা, ভারত আমার গর্ব। স্বাধীনতার মূল্য

ওঝু এবং তার পাশাপাশি ইতিহাসকেও সম্মান করতে শেখো। এই পরামর্শই থাকুক আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে। আমাদের স্বাধীনতা একান্তভাবেই আমাদের দায়িত্ব, আমাদের ভারত। অতীতকে সম্মান ও বীরদের স্মরণ করতেই হবে। দেশের সংবিধানে উল্লেখিত নাগরিক অধিকার ও কর্তব্যের প্রতি সচেতন হয়ে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে আরও নিপুণভাবে, আরও সুন্দরভাবে। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ এবং শক্তিশালী করে তোলার শপথ নিতে হবে আমাদের প্রত্যেক ভারতবাসীকে। শুনলেন আজকের এই বিশেষ দিন অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতা দিবস নিয়ে কিছু অভিব্যক্তি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান একযোগে শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন শিল্পী দীপ্তি বর্মণ প্রধানের কণ্ঠে ভাবাইয়া।

এতক্ষণ শুনলেন দীপ্তি বর্মন প্রধানের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, আজকের কর্মসন্ধান অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকের কর্মসন্ধানের বিস্তারিত খবরগুলি হল, কলকাতা এয়ারপোর্টে 32 জন তরুণ তরুণীর জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা, NCVT স্বীকৃত, IIT সার্টিফিকেট কোর্স পাশ করা ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। বয়স 24/8/2026 তারিখে 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে https://nats.education.gov.in এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আবার বলছি, https://nats.education.gov.in এই ওয়েবসাইটে।

0: আইটিআই এর ক্ষেত্রে www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি আবার বলছি www.apprenticeshipindia.gov.in। আবেদনের শেষ তারিখ 24 আগস্ট 2026। ভারতীয় রেল রেল হুইল ফ্যাক্টরিতে লেবেল 2 এবং লেবেল 1 পোস্টের জন্য 15 জন খেলোয়াড় নিয়োগ করবে। যে সমস্ত বিভাগের খেলোয়াড় নিয়োগ হবে সেগুলি হল ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, হকি, কাবাডি এবং ফুটবল। বয়স হতে হবে 1-1-2027 তারিখে 18 থেকে 25 বছর। বিস্তারিত জানার জন্য www.rwf.indianrailways.gov.in এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। ওয়েবসাইটটি আবার বলছি www.rwf.indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 24-8-2026। NTPS গ্রিন এনার্জি লিমিটেড বিভিন্ন বিভাগে 34 জন ম্যানেজার নিয়োগ করবে। আগ্রহীদের বিস্তারিত যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি জানার জন্য www.ngel.in এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। ওয়েবসাইটটি আবার বলছি www.ngel.in। আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2026। বিভিন্ন শাখায় 87 জন সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার নেবে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রার্থীকে অবশ্যই গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 65% নম্বর বা 6.84 CGPA গ্রেড সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা BTEC। বয়স 17-8-2026 তারিখে 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.isro.gov.in। ওয়েবসাইটটি আবার বলছি www.isro.gov.in। আবেদনের শেষ তারিখ 17 আগস্ট। আজকের কর্মসন্ধান অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: শুনলেন কর্মসন্ধান, বললেন ভাস্কর দাস। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক, কিছুক্ষণের মধ্যে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন মহেন্দ্র কাপুর এবং কোরাস কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরবর্তী গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কোরাস কণ্ঠে।

পরবর্তী গানটি শুনুন, লক্স ছায়াছবির থেকে শঙ্কর মহাদেবন, সোনু নিগম, হরিহরন এবং কোরাস কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশ জুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। তিনি দিল্লির লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। দেশ আজ যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছাবার পর দিল্লি পুলিশ গার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে জেনারেল স্যালুট দেন। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনি করা হয়। লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনের সময় এই প্রথম জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। পতাকা উত্তোলনের পর ভারতীয় বিমান বাহিনীর 2টি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি হয়। এই আয়োজনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ক্যাডেট এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় 5,000 বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন PM বিশ্বকর্মা প্রকল্পের কারিগর, PM মুদ্রা যোজনার নারী উদ্যোক্তা, PM স্বনিধির সুবিধা প্রাপক রাস্তার হকার, ভারত ট্যাক্সির চালক, স্বচ্ছ ভারত অভিযানের অধীনে শহরাঞ্চলের সাফাই কর্মী এবং জাতীয় উদ্ভাবন কর্মসূচির তরুণ উদ্ভাবকরা। এর আগে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান,
1: পিছলে 12 বর্ষ ডিফেন্স প্রোডাকশন করিব 4 গুণা, খাদি ও গ্রামোদ্যোগ का उत्पादन करीब 5 गुना हुआ, इलेक्ट्रॉनिक मैन्युफैक्चरिंग करीब 7 गुना बढ़ा, आधुनिक रेलवे कोच का निर्माण 21 गुना बढ़ा, मोबाइल फोन उत्पादन

0: 33 गुना बढ़ा। आधुनिक युग को देकर के भी, डिजिटल और इनोवेशन की दुनिया में भी हमने अपना परचम लहराया। इंटरनेट यूजर करीब 4 गुना बढ़े, पेटेंट ग्रांट होने की संख्या 4 गुना बढ़ी, डिजिटल ट्रांजेक्शन 100 गुना बढ़े।
1: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। প্রথম সারির শিক্ষকদের তত্ত্বাবধানে সকলের কাছে উন্নত মানের শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে কোচিং ক্লাসের জন্য মধ্যবিত্ত পরিবারগুলি যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেটি বাঁচবে। প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ পাবেন। এর ফলে তারা এআই ক্ষেত্রে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। দেশকে মূলত 3টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, ব্যয় সাশ্রয়, গুণমান বজায় রাখা এবং দক্ষতা বিকাশ।
0: मैं 3 चीजों पर विशेष जोर देना चाहता हूं। मैन्युफैक्चरिंग के क्षेत्र में जो मेरे भाई बहन है, ये समय का ये अवसर है, इस अवसर को जाने मत दें। और इसके लिए हमें कॉस्ट, क्वालिटी और स्केल, इसके विषय में वैश्विक मानदंडों से खरा उतरना पड़ेगा। हमारी फैक्ट्रीज कॉम्पिटिटिव हो, हमारे प्रोडक्ट्स यूजर फ्रेंडली हो, हमारा पैकेजिंग दुनिया के लोगों को लुभावने वाला हो, आकर्षित करने वाला हो।
1: সব রাজনৈতিক দলের কাছে তাঁর আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। দেশের বিভিন্ন রাজ্যে উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VVG রামজি, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনাসহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। ত্রিপুরার আগরতলার আসাম রাইফেলসের মাঠে রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি বলেন, আজকের দিনটি একটি স্বনির্ভর ও উন্নত ভারত গড়ার সংকল্পের প্রতীক। তিনি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং দেশ নির্মাতাদের শ্রদ্ধা জানান। আসামের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে জনকল্যাণ, পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে সরকার ভুয়া বলে অভিহিত করেছে। ওই পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে 5,000 টাকার নগদ অনুদান দিচ্ছেন এবং উপভোক্তাদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যে। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের কোনো নগদ অনুদান প্রদানের ঘোষণা করেননি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং দূতাবাসগুলি শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতা, ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় এদেশের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও তাঁর শুভেচ্ছা বার্তায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী হতে থাকা কৌশলগত অংশীদারিত্বের ওপর আরোপপাত করেছেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারাত্নম দক্ষতা, উন্নয়ন, ডিজিটালাইজেশন, সুস্থায়ী উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থায় দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দেন। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হ্যারজোক, হিন্দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, লাটভিয়ার বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলিতে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সিঙ্গাপুর, চীন ও হংকংয়ে হাজার হাজার ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে আজ সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে

0: ভ্রমণ করছে। টেলিযোগাযোগ বিভাগ পুনেতে ব্রিক্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ট্র্যাকের আয়োজন করতে চলেছে। আগামী 17 থেকে 21 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফ্যাস্ট DS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। এই প্রকল্প আগামীকাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7। এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন, 6 জন আহত, 2 জন নিখোঁজ। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য 1টি উইকেট নেন। বৃষ্টির কারণে আজ বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH হকি বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে ভারত ওয়েলসকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি এবং সঞ্জয় রানা 1টি গোল করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন অনুষ্ঠান মুখোমুখি। বিশিষ্ট ব্যক্তিত্ব অরুণাভ খাসনবিশের সাক্ষাৎকার নেবেন অনামিকা দেব। 8:30 শুনবেন বাংলা দেশাত্মবোধক গান স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। এরপর রাত 9:15 শুনবেন এ সপ্তাহের সংসদীয় কার্যক্রম, তারপর গোলাম আলীর কণ্ঠে গজল। রাত 9:30 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা সংস্করণ। তারপর শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এরপর আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সঙ্গীতের জাতীয় পর্যায়ের কার্যক্রমে শুনবেন সেতার শিল্পী জুমেইন খান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দিই আকাশবাণী বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, চিত্রালোক শুনবেন 8:15, আপকেলি অনুষ্ঠান রাত 9টায়, 9:30 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা সংস্করণ। এরপর রাত 10টায় ছায়া গীত ঢালতি যায় রাত শুনবেন 10:30। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামর্থ্য ও শক্তির সপ্তধারার মাধ্যমে শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ভারত নির্মাণের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় লোকভবনে রাজ্যপাল আরএন রবি ও মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের বিশিষ্টজনের সঙ্গে চা চক্রে মিলিত হন। রেড রোডে যুগ্ম কমিশনার ইন্টেলিজেন্স দেবস্মিতা দাস প্রথম মহিলা প্যারেড কমান্ডার হিসেবে কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন। তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুলিশের উদ্ধারকারী দলকে জীবন রক্ষা পদক দেওয়ার ঘোষণা। পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার বাদুরিয়ার এক যুবক। নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামর্থ্য ও শক্তির সপ্তধারার মাধ্যমে শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ভারত নির্মাণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে আজ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই 7টি শক্তি কাণ্ডারি হয়ে থাকবে। এর মধ্যে প্রথমে রয়েছে উৎপাদন শক্তি। উৎপাদন বৃদ্ধি পেলেই বিকাশের পথ প্রশস্ত হয়। এছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক শক্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সফট পাওয়ার বা ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি বিষয়েও শ্রী মোদীর সপ্তধারার তালিকায় স্থান পেয়েছে। অনুষ্ঠানে বিকশিত ভারতের স্বপ্ন সফল করার জন্য দেশের নারী শক্তি, কৃষক, শ্রমিক সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারী শক্তির উন্নয়ন হলে দেশ সাফল্যের শীর্ষে পৌঁছে যায়।
1: জল্দ সে জল্দ হমারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে ইয়ে ভারত কি নীতি ঘড়তর কে অন্দর অপনা যোগদান দে সময় কি মাঙ্গ হ্যাঁ মে সবই রাজনৈতিক দলো সে ফির সে আগ্রহ করতা হুম আইয়ে মহিলা আরক্ষণ লাগু করকে মহিলা সম্মান মে আপনি জুড়িয়ে লেকিন মেরি মাতা ও বহনো কো হক দিজিয়ে।
0: এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। 80তম স্বাধীনতা দিবসে আজ দিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত 9:30। আকাশবাণী কলকাতার সমস্ত চ্যানেলেই তা শোনা যাবে। এর প্রেক্ষিতে রাত 10:00 বাংলা সংবাদ আজ বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবসে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, তিরঙ্গা শুধু পতাকা

0: নয়, দেশের সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক। যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে সেই সব বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। শ্রী অধিকারী বলেন, যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি, মহিলাদের স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে তাঁর সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান ও মহিলাদের ক্ষমতায়ন এবং রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করে পাহাড় থেকে জঙ্গল সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।
1: আসুন হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে ভারত সেরা করি।
0: 2047 সালে বিকশিত ভারত গঠন তখনই সম্ভব হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে উঠবে বলে তিনি জানান। ঋষি অরবিন্দ, নেতাজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে ভারত সেরা হিসেবে গড়ে তুলতে হবে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এই রাজ্যেও যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
2: কলকাতা পুলিশের সেরিমোনিয়াল গার্ডের সদস্যরা, আমরা ব্যান্ডে শুনতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর সৃষ্টি কদম কদম বড়ায় যা।
0: রাজ্য সরকারের বিভিন্ন সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের ভিবিসি রামজি প্রকল্প, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার ট্যাবলো প্রদর্শিত হয়। এই প্রথম মহিলা প্যারেড কমান্ডার কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন যুগ্ম কমিশনার ইন্টেলিজেন্স দেবস্মিতা দাস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 14 জন আইপিএস আধিকারিককে অসামান্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী পদক দিয়ে সম্মানিত করেন। এদের মধ্যে রয়েছেন দময়ন্তী সেন, নীরজ কুমার, কঙ্কর প্রসাদ বাড়ুই প্রমুখ। তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজের সঙ্গে যুক্ত কলকাতা পুলিশের দলকে জীবন রক্ষা পদক দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার বৈভব তিওয়ারি, দক্ষিণ পূর্ব ডিভিশনের ডিসি ঈশানী পাল সহ উদ্ধারকারী দল এই পদক পাবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি সকালে ব্যারাকপুরে গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়। উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংগঠনের তরফেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হয়। কলকাতা হাইকোর্টের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকার কথা স্মরণ করেন। কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। কলকাতার মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা। পুরভবনে পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। আকাশবাণী ভবনেও আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিসের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। কলকাতার মুরলীধর সেনলেনে বিজেপির কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজাফার আহমেদ ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ অন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী প্রমুখ। বিভিন্ন জেলাতেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে রাজ্যের ক্রীড়া, সংস্কৃতি ও রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে চা চক্রে মিলিত হন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু প্রমুখ। অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং দেশভাগের পর রাজ্য গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা দর্শকের কাছে তুলে ধরা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঋষি অরবিন্দের 155তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। থিয়েটার রোডে শ্রী অরবিন্দের সমাধি মন্দিরে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ঋষি অরবিন্দের আদর্শ এবং দেশপ্রেমের ভাবনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
1: ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা এবং আগামী ভবিষ্যৎ ঋষি শ্রী অরবিন্দের বন্দে মাতরম পত্রিকা সহ নানা অবদান।

0: চেক করা, চর্চিত করা, তাদের মধ্যে সঞ্চারিত করার কাজ আমাদের করতে হবে, নইলে দেশাত্মবোধ, দেশ যে সর্বোপরি, এই বোধ চিন্তার অভাব কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, সেখান থেকে আমরা নতুন প্রজন্মকে বের করে আনতে পারব।
1: পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার এক যুবক। গোপন খবরের ভিত্তিতে দিনহাটা এলাকায় অভিযান চালিয়ে রশিদুল হক, নাসিরুদ্দিন আলী এবং সফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এসটিএফ। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে তারা পাচার করত বলে অভিযোগ। ধৃতদের আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে বেঙ্গালুরু থেকে ধৃত বাদুরিয়া নোয়াপাড়ার বাসিন্দা 25 বছরের আশরাফুল মল্লিকের মোবাইল ফোন এবং বাজেয়াপ্ত নথি থেকে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। গোবরডাঙ্গা কলেজ থেকে স্নাতক হবার পর প্রায় 1.5 বছর আগে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা কর্মীর কাজ নিয়ে সে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিল। অনলাইনে তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতের বাবাকে ডেকে পাঠিয়েছে বেঙ্গালুরু পুলিশ। তোলাবাজি, ভীতি প্রদর্শন, মারধর সহ নানা অভিযোগে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল মিত্রকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামী 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলাতেও বৃষ্টি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামর্থ্য ও শক্তির সপ্তধারার মাধ্যমে শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ভারত নির্মাণের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনুন অনুষ্ঠান মুখোমুখি। বিশিষ্ট ব্যক্তিত্ব অরুণাভ খাসনবিশের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মুখোমুখি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আমরা কিনা হাজির হয়ে যাই বিশেষ কিছু ব্যক্তিত্বদেরকে নিয়ে, যেই ব্যক্তিত্বরা নিজেদের সৃষ্টি ও কৃতির মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে পরিবর্ধন এবং পরিমার্জনের মধ্যে দিয়ে আমাদের সমাজকে ঋদ্ধ এবং সমৃদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। ঠিক তেমনই আমাদের শিলিগুড়ির ভূমিপুত্র কিংবা বলা যেতে পারে সুযোগ্য সন্তান, তেমনই একজন মানুষ আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন। আপনারা নিশ্চয়ই তাকে, আমি যেই জায়গায় বসে আছি সেই জায়গায় দেখেন, কিন্তু আজকে জায়গাটি একটু বদল হয়েছে। আমরা তাকে আজকে শুনব এবং প্রশ্ন করব, জিজ্ঞাসা করব আজ আমি তাকে। নামটি তাহলে বলেই দিই, আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন চিত্র পরিচালক শ্রী অরুণাভ খাসনবিশ। শ্রী অরুণাভ খাসনবিশ বাবুকে অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের এই আকাশবাণী স্টুডিওতে। প্রথমে জিজ্ঞাসা করব যে কেমন আছেন বলুন।
4: খুব ভালো আছি, খুবই ভালো থাকি, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। হ্যাঁ, চারিদিকে অনেক কিছু ঘটতে থাকে, সেই সমস্তকে যাতে খুব বেশি এফেক্ট না করে আমাকে, এফেক্ট করে, বাট তার মাঝখানেও ভালো থাকাটাই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো সেটাই থাকি। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কারণ আমি প্রধানত শিলিগুড়ির মানুষ এবং প্রথমবার আকাশবাণী শিলিগুড়িতে এলাম, একটা অন্যরকম ভালো লাগা আছে, তার জন্য ধন্যবাদ।
3: আমাদের প্রত্যেকটা মানে কাহিনী, জীবনের কাহিনী হোক, গল্পের কাহিনী হোক, সবকিছুরই শুরুরও একটি শুরু থাকে। একদম শুরুতে জানতে চাইবো যে আপনার ছোটবেলা, পরিবার, পড়াশুনো ঠিক কেমন ছিল?
4: শিলিগুড়িতেই বেড়ে ওঠা, শিলিগুড়িতেই বড় হওয়া এবং শিলিগুড়িতেই ঠিক আমাদের শিলিগুড়িটা যেরকম ছিল, মানে আমার ছোটবেলার শিলিগুড়িটা যেরকম ছিল, আজকে শিলিগুড়ি অনেক বেশি মানুষ বেড়েছে, অনেক যানবাহন বেড়েছে, অনেক বেশি কনজাস্টেড হয়েছে, বাট আমাদের শিলিগুড়িতে একটা অন্যরকম ওয়ার্ম ছিল, যেই শিলিগুড়িটাকে আমি মিসও করি এখন অবধি। সেই শিলিগুড়িতে আমার বড় হওয়া এবং ছোটবেলা থেকে পড়াশোনা করা, শিশুমহল স্কুলে একদম ছোটবেলা থেকে, বাড়িতে চিরকালই একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। আমার বাবা অসিত কুমার খাসনবিশ, তিনি বেশ পরিচিত একজন শিল্পী শিলিগুড়ির। আমার

0: দিদি, পাঞ্চালী চক্রবর্তী, আমার পুরো ফ্যামিলিতে গান বাজনা, আমার মা নিজে খুবই ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করতেন, সেই সমস্তর মধ্যে বড় হওয়া, তার মধ্যে যত রকম বাদরামি করা যায় সেগুলো ছিল অবশ্যই। বন্ধুবান্ধব খুব ভালো ছিল সেই সময়, বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর ভালো সময় কাটিয়েছি, খেলেছি প্রচুর, ক্রিকেট খেলতাম, খুবই মন দিয়ে ক্রিকেট খেলতাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, আমি ছোটোবেলাতে লেখা শুরু করি আমি আমার ক্লাস থ্রিতে আমাদের শিশুমহল স্কুলে একটা পত্রিকা বেরোতো কুড়ি বলে, তো সেই কুড়ি পত্রিকায় প্রথমবার আমার মনে হয় আমি লিখবো, কারণ আমি দেখতাম ক্লাস ফোরের দাদারা লেখে, প্লাস বাচ্চারাও কিছু কিছু লেখে, বাট আমার মনে হচ্ছিল একটা খুব সিরিয়াস কিছু লিখবো এরম একটা, ছোটোবেলা থেকে একটু পাকা ছিলাম আমি আর কি। তো সেই সব লেখালেখি চলতো, সেই সব লেখালেখি শুরু হয়েছিল সেই সময় থেকে। তারপর আমি প্রচুর নিজের জন্য লেখা এইসব চলতো, সিনেমা ছোটোবেলাতেই আমার জীবনে প্রবেশ করে, আমাদের স্কুল থেকে একবার নিয়ে যাওয়া হয় ছোটা চেতন দেখতে, সেই সময় থ্রিডি সিনেমা, প্রথম থ্রিডি সিনেমা, তো সেই সিনেমাটা দেখে আমি মেসমারাইজড হয়ে যাই এবং আমার মনে হয় যে এটা কী দেখলাম আমি, এবং সামনে চলে আসছে জিনিসপত্র সত্যি সত্যি। তখনকার দিনে ব্লু আর গ্রিন দিয়ে থ্রিডি করা হতো, এখনকার মতো এতটা অ্যাডভান্স টেকনোলজি ছিল না, কিন্তু খুবই রিয়েল ফিল হতো। তো এই তারপর জীবনে ওই সিনেমাটা দেখার পর থেকে আমার ছোটোবেলায় কিন্তু আমি এবং আমার বন্ধুবান্ধব শিলিগুড়িতে সেই সময় যা সিনেমা আসতো আমরা সব দেখতাম। সিনেমার প্রতি ভালোবাসাটা আমি এখন এসে রিয়েলাইজ করি যে সেই সময় থেকে তৈরি হয়েছে। এইভাবেই ছোটোবেলা কেটেছে আর কি, মানে সব কিছু মিলিয়ে। এবং আমি নিজে আমার, আমি অনেক জায়গাতেই ওটা বলেছি আগেও, আমি আমার নিজের মামার মেজো মামার বানানো একটি প্রজেক্টার আমি আর মেজো মামা মিলে বানিয়েছিলাম, সেটা নিয়ে আমি বাড়িতে ওই ছোটো ছোটো রিল উর্বশী সিনেমা হল, আনন্দলোক সিনেমা হল থেকে জোগাড় করে করে ওগুলোকে দিয়ে প্রজেক্ট করতাম বাড়িতে বাবার ধুতিতে, এবং সেটা প্রজেক্ট করে বাচ্চাদেরকে সেই গল্প বলতাম, এবং আমি দুটা করে টিকিটও বিক্রি করতাম। তো সেই সমস্ত করতাম, অনেক কিছুই করেছি জীবনে, মানে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, নিজের জীবনে ম্যাজিক শো করতাম, মানে ম্যাজিক দেখাতাম, ম্যাজিকে খুব ইন্টারেস্ট ছিল, অনেক কিছু ছিল আমার ছোটোবেলাটা। এবং আমার ছোটোবেলাটা ছিল বলে, থ্যাংক গড ওই ছোটোবেলাটা ছিল বলে এতটা বৈচিত্র্যের ছোটোবেলা কেটেছে বলে, এবং আমি আমার মা বাবাকেও খুব ধন্যবাদ জানাই, আমাকে না কোনো ডিসকারেজ করেনি যে এটা করিস না ওটা করিস না, ম্যাজিক করছি যখন, ডিসকারেজ কোনোদিন করেনি, বরঞ্চ এনকারেজই করেছে। আমার বাবা বিশেষ করে আমি বলবো খুবই এনকারেজ করেছে। তো সেই পুরো বৈচিত্র্যটা ছিল বলেই আজকে বোধহয় জীবনটাকে একটু অন্যভাবে দেখতে পারি।
1: মানে পারিবারিকভাবে সেই সমর্থনটা অবশ্যই ছিল,
0: অবশ্যই,
1: এবং সেই পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশটা ছিল বলেই হয়তো তারাও বুঝতে পেরেছিলেন যে একজন শিশুকে এবং তার মানসিকতাকে বিকশিত করতে গেলে সব রকম ভাবে তাকে ছেড়ে দিতে হবে, সে মুক্ত আকাশে উড়ুক এবং নিজের মতো করে কিছু বেছে নিক। তো তারপর যখন এই শৈশবটা কাটিয়ে আসছেন এবং তারপর একটা সময় থাকে আমাদের যৌবনের, যৌবনের সময় কি মাথায় এলো যে সেই সময় ক্যারিয়ার নিয়ে মানুষে চিন্তিত হয়ে যায় যে তাহলে আর কিছুদিন বাদেই আমাকে অর্থ আয় করতে হবে?
0: আমার আসলে যৌবনটা খুব আর্লি শুরু হয়ে গেছিল আর কি, মানে আমার আমার কৈশোরটা বরঞ্চ বেটার একটা জায়গায় ছিল, কৈশোরে যে মানুষ যা যা ভাবে সেই সমস্ত ভাবনার থেকে আমি চিরকালই ভাবতাম যে আমার FTII যাওয়া উচিত, মানে FTII তে সিনেমা নিয়ে পড়া উচিত বা সিনেমা নিয়ে আমার আরও জানা, মানে পড়াশোনা করা উচিত। তখন এখানে লোকাল চ্যানেলে একটি ম্যাগাজিন প্রোগ্রাম মতন করার প্ল্যান করেছিলাম আমরা, এবং সেটা আমি সেই সময় করতাম, তার ক্যামেরা থেকে শুরু করে তার সব কিছু, এডিটিং থেকে শুরু করে। তো আস্তে আস্তে ওই জিনিসে ইন্টারেস্ট তৈরি হচ্ছে এবং আমি বুঝতে পারছি যে এটাই আমার জীবনের বোধহয় একটা খুবই ভালো লাগার জায়গা। কিন্তু যথারীতি বাড়ির থেকে পড়াশোনার বা চাকরি করার একটা প্রেশার থাকি, সেটাও ছিল, কারণ মা বাবার সব কিছুই জানে সিনেমা খুবই আনসার্টেন একটা জায়গা, এই জায়গায় গিয়ে তো কিছু হবে না। তো সুতরাং আমি আইটি পড়াশোনা করি এবং আইটি নিয়ে পড়ার পর আমি চাকরি পাই দিল্লিতে, দিল্লিতে চাকরি করার জন্য যাওয়ার ঠিক আগে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেই কারণে আমি দিল্লি যেতে পারি না, শিলিগুড়িতে থেকে যেতে হয়। ওই সময় থেকে শিলিগুড়িতে বিভিন্ন রকম চাকরি করেছি এবং তারপরে আমার জীবনে একটা খুবই টার্ময়েল আসে, যেটা একটা খুবই মারাত্মক একটা ঘটনা যা হয় সেটা নিয়ে খুব ডিটেলে বলছি না, বাট এমন একটা টার্ময়েল যেটা একটা মানুষকে ইমোশনালি খুব ডিস্টার্ব করে দেয়। তো সেই সময় থেকে তারপর একটা পয়েন্টে আমার মনে হয় না, আমার জীবনে যেটা আমি করতে চাই, আমার একদিন একটা রাতের কথা মনে পড়ে, যে রাতে আমার মনে হয়েছিল যে আজ থেকে আমার যখন বয়স 60 হবে তখন আমি দাঁড়িয়ে আয়নার সামনে বলবো, একবার ট্রাই করলি না, একবার নিজেকে ওই সুযোগটা দিয়ে তো দেখতে পারতি, কতদিন যেত। সেই সময় আমার মনে হয়েছিল না, আই নিড টু

0: তাই মানে একবার অন্তত পক্ষে আমার নিজেকে বাজিয়ে দেখা উচিত। তো কলকাতা চলে যাই আমি 2008-এ, 2008-এ কলকাতা গিয়ে তারপরে বাকিটা অন্যরকম। বাট এই যৌবনের এই সময়টাতে আমার কমপ্লিটলি ফোকাসটা কিন্তু সবসময়ই সিনেমা এবং লেখার উপরেই ছিল।
1: মানে যেটা বুঝতে পারলাম যে আইটি সেক্টরে কাজ করার পরেও আপনি হয়তো সেই পথ ধরে এগোতে যাচ্ছিলেন, কিন্তু কোথাও নিয়তি বাদশাহ,
0: রাইট?
1: সেজন্যই হয়তো নিয়তি শব্দটি ভীষণ রকমভাবেই আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু কোথাও যেন যাকে যে পথে নিয়ে যাওয়ার সেই পথে যেন নিয়তি আমাদেরকে টেনে নিয়ে যায়।
0: একেবারেই তাই।
1: আর তারপর কলকাতায় গিয়ে শুরু হলো এই ছায়াছবি, ফিল্ম এগুলোর কাজ।
0: হ্যাঁ, আসলে কলকাতায় গিয়ে আমি তো কাউকে চিনতাম না, আমাকেও কেউ চেনে না শিলিগুড়ি থেকে কিছু একজন। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা শুরু করলাম আমি, যে যাদের সঙ্গে আলাপ হচ্ছে তারা কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে আমার মধ্যে বোধ হয় কিছু একটা দেখতে পাচ্ছেন, তাই জন্য তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তারা আমাকে বেশ, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে তাদের, আমার আইডিয়া শুনছেন। অথচ আমি কেউই না, তখন কিছুই জানি না, আমি এখন ভেবে দেখতে গেলে মনে হয় কিছুই জানতাম না। আস্তে আস্তে বেশ কিছু বড় বড় মানুষের সঙ্গে, বড় বড় নামের সঙ্গে পরিচয় হওয়া শুরু হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা নাম রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সেই সময়, কৌশিক গাঙ্গুলী তারপর, এরকম অনেক মানুষ, মানে আমি নাম বলতে গেলে এই পুরো পডকাস্টটা জুড়ে শেষ হবে না। সেই সমস্ত মানুষজন যখন দেখলাম আমাকে অ্যাকসেপ্ট করা শুরু করলো, এবং আস্তে আস্তে আস্তে আস্তে তারা আমাকে এনকারেজ করা শুরু করলো, তারা আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো, এটা কর, ওটা করতে পারিস, করে আমার জীবনের প্রথম একটি কাজ আমাকে দেন প্রেমেন্দু বিকাশ চাকি, যিনি একজন অত্যন্ত বিখ্যাত চিত্রগ্রাহক। তিনি আমাকে একটি কাজ দেন, বলেন যে খনা বলে একটি সিরিয়াল হচ্ছে জিতে, সেটা যদি তুই ডিরেক্ট করতে চাস। আমি বললাম অবশ্যই করতে চাইবো, কেন চাইবো না। সেই খনা ডিরেক্ট করা দিয়ে আমার প্রথম জীবনে ডিরেক্টর হিসেবে অ্যাকশন বলা একটা সেটে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সিরিয়াল ডিরেক্ট করা বা সিরিয়ালকে পরিচালনা করা একটুখানি তুলনামূলকভাবে অনেক বেশি প্রেশার এবং কঠিন কাজ। সেখানে শিল্পের চেয়ে বেশি, শিল্প নেই তা বলছি না, কারণ শিল্প অসাধারণ অসাধারণ সৃষ্টি হয়েছে টেলিভিশনে, কিন্তু আমি যে সময় যেই সিরিয়ালটা করতে যাই সেখানে আমার মনে হয়েছিল যে টাইমটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ফুটেজ দিতে হবে। এই সমস্ত ব্যাপার ট্যাপার শুনে আমি বুঝতে পারি যে এইটা বোধ হয় আমি খুব একটা করতে চাই না। তো আমি কয়েকদিন পর সেই সিরিয়ালটা অন্য একজনের হাতে দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে যাই। তারপর মনে হয় তাহলে কী করবো, তাহলে সিনেমা কী করে হবে, সিনেমাটা এবার আমি, আমার কাছে একটা স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টটা নিয়ে আমি অনেকের কাছে ঘোরাঘুরি করি। বাট খুবই স্বাভাবিকভাবে সেই সময় কারো আমাকে একটা সিনেমা বানানোর দায়িত্ব দেওয়ার কথা নয়, কারণ আমি তখন 27 বছরের একটি যুবক যার মধ্যে স্বপ্ন অনেক, কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আজকে আমাকে জিজ্ঞেস করলেও আমারও প্রশ্ন আছে, অন্ততপক্ষে অত বড় একটা সিনেমা সে হ্যান্ডেল করতে পারবে কি না। কিন্তু ঘটনাচক্রে 2010-এ আমার জীবনে একটি ছবি আসে, সেই ছবিটা একজন অন্য একজনের পরিচালনা করার কথা ছিল, আমাকে বলা হয় তুমি কি পরিচালনা করবে, আমি করি ভালোবাসা অফ্রুটে বলে, সেটা খুব একটা সফল ছবি হয় না। এটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনে, ওই ফেলিয়ারটা আমার জীবনের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই সময় মনে হয়েছিল খুবই ডিভাস্টেটিং, খুবই খারাপ লেগেছিল, খুবই খারাপ মনে হয়েছিল। আজকের দিনে মনে হয় যে সেটা যদি না হতো তাহলে আমার সিনেমা বোধটাই তৈরি হতো না, ওইটা যদি কোনোভাবে কাজ করে যেত তাহলে হয়তো আমার জার্নিটা আরও অনেক বেশি লম্বা হতো, হয়তো 50-55 বছর বা 60 বছর বয়সে গিয়ে বুঝতাম সিনেমা, ও আচ্ছা সিনেমা এটাকে বলে, তারপর মরে যেতাম, এরকম হতো ব্যাপারটা। সেটা মনে হচ্ছে ওই ফেলিয়ারটাতে আমার মনে হলো না, আমার না আরেকটু জীবনকেও বুঝতে হবে, সিনেমা না আলাদা করে বোঝা যায় না, জীবন বোঝাটাই, যত বেশি একটা মানুষের মধ্যে জীবনবোধ থাকবে তার রিফ্লেকশনই, তার প্রতিফলনই সিনেমায় পড়াটা বাঞ্ছনীয়। সেইখান থেকে আমি কাজ শুরু করি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে, অন্যান্য মানুষদের জন্য লেখালেখি করার কাজ। সেইটা শুরু করাতে আমার মনে হয় যে আমি অনেক বেশি নিজেকে সময় দিতে পারি আর কি, মানে আমার গ্রাসাচ্ছাদনের জন্য তো একটা সংস্থানের দরকার, সেই সংস্থানটা আমার অন্যান্য কাজ থেকে হচ্ছে, এবং আমি নিজের মতো নিজেকে সময় দিয়ে অনেকটা সময় দিই যে যাতে আমি আরও একটু বেটার বুঝতে পারি নিজেকে। এইটা হলো ওখানে গিয়ে আমার 2013-14 অবধি জার্নিটা এরকমই।
1: মানে ছোটবেলা থেকে লেখার অভ্যেসটা আপনার এসে গিয়েছিল, তারপর সে প্র্যাকটিসটা চলেছে, এবং কোথাও পরবর্তীকালে গিয়ে যখন আপনি বাইরের শহরে গেছেন তখন

0: তো সেটাতে আমরা জানতে পেরেছি যে আচ্ছা এরকম ভাবেও একজন মানুষ যায় আমাদের এখান থেকে, কারণ সেই সময়টায় আমারও মনে হয় যে উত্তরবঙ্গ থেকেই তথাকথিত খুব বড় মাপের কিন্তু বাইরে গিয়ে কাজ করার জায়গাটা কোনো একজন ব্যক্তির পক্ষে যথেষ্ট কম ছিল,
1: হ্যাঁ হ্যাঁ যথেষ্ট কম ছিল। এবং সেখানে
0: এখনো কম রয়েছে।
1: সেখানে একটা জিনিস ছিল, সেটা হলো উত্তরবঙ্গের মানুষ হিসেবে, উত্তরবঙ্গে আমি যেটা পেয়েছি,
0: হুম হুম
1: একটা প্রপার ডিসক্রিমিনেশন ছিল, একটা
0: ডেফিনেটলি
1: প্রপার ছিল। মানে আমি একটা সময় পেয়েছি যে সময় ও কোথাকার মানুষ তুমি, মানে নর্থ বেঙ্গল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে তো সিনেমা টিনেমা খুব একটা, এটা খুবই পেয়েছি আজকের দিনে। তোমায় বলতে পারি আজকের দিনে কিন্তু ইট ইস নট ওরকম, নয় ওই জায়গাটা নেই, কারণ আজকে অনেক মানুষ আছে নর্থ বেঙ্গলে যারা কাজ করছে এবং ভালো কাজ করছে খুবই,
0: এমনকি শুধু সিনেমার মাধ্যম বলবো না, থিয়েটার
1: সব দিকে,
0: মানে এই যে সিরিয়াল, সিরিয়ালেও প্রচুর ছেলে মেয়েরা আমাদের এখান থেকে গিয়ে ভীষণ রকম ভাবে কাজ করছে এবং ভীষণ সাফল্য পাচ্ছে,
1: কারেক্ট,
0: মানে বড় মেন চরিত্রেও তারা কাজ করছে,
1: একদমই তাই।
0: ওই সময় 2010-12 তার থেকে কিন্তু আজকে আমরা যেই দাঁড়িয়ে সময় দাঁড়িয়ে আছি তাতে অনেকটাই পরিবর্তন এসেছে,
1: একদমই।
0: এটা সত্যি আপনাদের মতো কিছু মানুষেরই হয়তো সেই জার্নিটাকে শুরু করে দিয়েছিলেন, যেটা মনে হয় সহজ বলে দেখা, মানে ভেবেছে ছেলে মেয়েরা সেজন্য সেই পথে এগিয়ে গেছে। তাহলে এই হলো প্রথম ছায়াছবি, এটার এক্সপিরিয়েন্স। এরপর এরপর আপনি শর্ট ফিল্ম বা অন্য কোন রকম ছায়াছবি, সেই জার্নিটা আমরা একটু শুনতে চাই, এর পরের সাকসেসটা কিভাবে হলো, একটা গেল ফেইলিয়ারের পর্যায়ে।
1: সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো আমি তারপর একটা পয়েন্টে আমি কলকাতা ছেড়ে বেরিয়ে যাই একটুখানি নিজেকে খুঁজতে। এটা একটু শুনতে খুবই ফিলোসফিক্যাল লাগে, কিন্তু আসলে অতটা নয়। আসলে ব্যাপারটা হলো সেই সময় না আমি বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কী করা উচিত। তো সেই সময় আমি বেরিয়ে যাই এবং ঘটনাচক্রে একটি এমন মানুষের সঙ্গে আমার আলাপ হয় যিনি আমার জীবন বোধ এবং জীবন দর্শন বদলে দেন, যাকে আমি গুরু বলে মানি আর কি। তো তিনি আমার, মানে গুরু বলে মানি না, তিনি আমার গুরু। তো ওইখানে ওই সময়টা আমাকে খুব একটা অন্যরকম বোধ সৃষ্টি করে নিজের মধ্যে। তারপর আমি প্রায় 15-20 বছর শিলিগুড়িতে ছিলাম, 1.5 বছরের উপরে শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে ছিলাম এবং সেখানে আমি শিলিগুড়িতে থেকে শুধুমাত্র বই ছাড়া আর কিছুই করিনি, সারাদিন শুধুই পড়তাম। কিছু মানুষ দেখেছে শিলিগুড়ির, খুব কম মানুষই জানে, তখন কারোর সঙ্গে কথাও বলতাম না, ফোনও ছিল না আমার কাছে। আমার মনে হয়েছিল আমি কিচ্ছু জানি না, মনে হয়েছিল পৃথিবীতে এত কিছু জানার আছে আমি কিচ্ছু জানি না। তো আমি 1.5 বছর পড়াশোনা করার পর হঠাৎ করে একদিন মনে হয় যে এবার বোধহয় আবার শুরু করতে বলছে কেউ একটা ভেতর থেকে। তখন 2017-তে আমি আবার কলকাতা ফিরে যাই এবং এতদিনে কিন্তু আমার কলকাতার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যত যোগাযোগ তৈরি করছিল সব বন্ধ। তারপর আমি আর আমার এক, মানে আমার এক পরিচিত মানুষ, তিনি সে তার সঙ্গে আমার দেখা হয়, প্রেমাশিস মুখার্জি তার নাম। তো সে আমাকে বলে যে তুই কী করতে চাস এক্স্যাক্টলি? তো আমি বললাম একটা ছবি করতে চাই, যার যার একটা এরকম আইডিয়া আছে, আমি একটা রাতের ছবি করতে চাই, কলকাতার রাত আমার খুব পছন্দ, আমি একটুখানি অন্যরকম একটা সিনেমা বানাতে চাই যেখানে ঈশ্বরের মনে হচ্ছে শিল্পী সৃষ্টি করে তিনি ভুল করেছেন। তো সেইটা আমি বিসর্গ বলে ছবিটার নাম, সেটা আমি 2018-তে বানাই। এবং তার আগে কিন্তু সন্দেশ টিভি, মানে যেটা এই মুহূর্তে যেই কারণে আমাকে সবাই চেনে, সন্দেশ টিভি থেকেই কিন্তু ওটা ডিরেক্ট, মানে প্রোডিউস করা হয়েছিল। বিসর্গ বানানোর পর আমি বুঝতে পারি আচ্ছা আমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজটা এত মানুষের। এবার কি হলো, বিসর্গ সবচেয়ে মজা হলো, আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক হিসেবেই যেতাম এবং মনে হতো কোনোদিন আমার ছবি এখানে যদি দেখানো হয় তো ভালো হবে। তো দেখলাম 2018-তে বিসর্গ আমরা পাঠিয়েছিলাম, তো বিসর্গ সিলেক্ট হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবং দেখানো হবে। এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল আমার জন্য এবং অত্যন্ত একটা, কী বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ছিল। বিসর্গ বানানোর পর আমি বুঝতে পারি যে একজন আর্জেন্টিনিয়ান ডিরেক্টর, তিনি বিখ্যাত ডিরেক্টর, তিনি এসে বললেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই সময় ওই ওই পার্টিকুলার এডিশনে তিনি স্পেশাল গেস্ট ছিলেন, তার রেট্রোস্পেকটিভ চলেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন সিনেমাটা দেখতে চান বাংলায়। তো উনি বলেছিলেন বিসর্গ, এবং উনি দেখেও ছিলেন, দেখে আমাকে অত্যন্ত ভালো কথা বলেছিলেন। বিসর্গ মোটামুটি বেশ কিছু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফেস্টিভ্যালে খুবই প্রশংসিত হয়, খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়, বেশ কিছু মানুষের কিছু অন্যরকম টেকও ছিল, কিন্তু মেজরলি তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করা হয়। আমি বুঝতে পারি আচ্ছা তাহলে এই আমার একটা নতুন জার্নি শুরু হলো। তারপর লালাভাই বলে

0: ছবি করি, সে লালাবাই অবশ্যই ইয়েতে সিলেক্ট হয়, কিফে সিলেক্ট হয়ই। তারপরে যেটা হয় জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রোমে, রোমের একটা প্রিজমা বলে অ্যাওয়ার্ড হয় রোমের মধ্যেই, একদম ওখানে ইতালিতেই হয়, সেই অ্যাওয়ার্ডে আমরা ফাইনালিস্ট হই লালাবাই নিয়ে। জয়পুরে আমরা বেস্ট স্পেশাল জুরি মেনশন পাই, এবং জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে আমি গেছিলাম, সেখানেও অত্যন্ত ভালো রিসেপশন পাই। তো আমি বুঝতে পারি, আচ্ছা, আমার একটা নিজস্ব গল্প বলার ধরন তৈরি হয়েছে যেটা মানুষকে কোনো না কোনোভাবে রেজোনেট করছে। আমার মনে আছে একটা মোমেন্টের কথা, সেখানে আমি লালাবাই দেখে বেরিয়েছি, একজন নেদারল্যান্ডসের মহিলা, তিনি বেরিয়ে দেখছি আমার হাত ধরে কাঁদছেন, ওনার বয়স প্রায় 52-53 বছর, উনি কাঁদছেন। আমি বললাম হোয়াট হ্যাপেন, বলছে যে এই ছবিটাতে অ্যাকচুয়ালি তুমি বলেছো অন্য কথা, একটি মা ছেলের মধ্যে সম্পর্ক নিয়ে, কোথায় একটা মা ছেলের মধ্যে কী কী কমপ্লেক্স সম্পর্ক তৈরি হতে পারে, বা একটা মা একটা ছেলেকে কতভাবে সাপোর্ট করতে পারে, একটা ছেলে তার জীবনে কোথায় কোথায় ছোটোবেলায় কী কী জিনিসের মধ্যে দিয়ে যায়, এই পুরোটা নিয়ে কথা বলছি। কিন্তু আমি না আমার বাবার সঙ্গে সম্পর্কটাকে রিলেট করলাম, এবং আমার আজকে খুব বাবাকে মিস করছি আমি, আমার খুব ভালো লাগছে তুমি এই ছবিটা বানিয়েছো। আমি বুঝতে পারলাম যে আমি বোধহয় কোথাও না কোথাও ভাষা, ভাষার যে ব্যারিয়ারটা, ভাষার যে বাধাটা ভেঙে আমি কোনো একটা দূর দেশের মানুষকে ছুঁতে পারলাম। তো এটা আমার কাছে খুব খুব একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট দুটো কাজ করার পরে আমার মনে হলো আমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, আমার যে জীবন বোধ এতদিনের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার গুরুর আশীর্বাদ এবং তার কথাবার্তায়, সেটা বোধহয় কোথাও গিয়ে রিফ্লেক্ট করতে পেরেছে ছবিতে। এইটা এইটার পরে আমি বুঝতে পারি যে আমার এবার তাড়াহুড়ো করার কিছু নেই, এবার আমার একটু সময় লাগবে, এবার আমি একটু সময় নিয়ে ছবি বানাবো, যখন আমার ইচ্ছা হবে তখন আমি ছবি বানাবো। এবার পয়েন্টটা হলো যে ছবি তো বানাবো পরে, কিন্তু কাজ তো করতে হবে। সেখানেই সন্দেশ টিভির পডকাস্টের মানে অবতীর্ণ হলো, সেখানেই সেই পয়েন্টেই এলো।
1: তাহলে কথার মাধ্যমে যেটা বুঝলাম, জীবনে কখনো কখনো নির্বাসন নিতে হয়।
0: একদমই।
1: শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, আপনারা নিশ্চয়ই ধ্যান দেবেন। কারণ জীবনে হয়তো অনেক সময় কোলাহলে আমরা হারিয়ে যাই, কিন্তু একটু সব কিছুর থেকে ছাড়িয়ে নিজেকে জানতে গেলেও একটু সময় দিতে হয়। নিজেকে ভালোবাসা, নিজেকে জানা, এবং আরও অনেক বিষয় সম্পর্কে বোধ আমার মনে হয় একাকিত্বতেই তৈরি হতে পারে, অনেকের সাথে মিলে সেই বোধটা তৈরি হবে না। তারপরে আবার যখন আপনার কলকাতায় ফিরে যাওয়া, এবং তারপর যে নতুন করে রেকগনিশন কাজ, এই যে বললেন যে আপনার একজন দর্শক, তিনি যখন আপনার যে ছায়াছবির যে ভাষাটি আপনি বলছেন, সেই ভাষা বুঝতে না পেরেও তিনি ইমোশনটাকে ক্যাচ করেছেন, এবং এটি সব থেকে বড় কিন্তু প্রাপ্তি।
0: অবশ্যই।
1: তাহলে বলা যেতে পারে যে খুব একটি বিখ্যাত আমাদের প্রিয় গানের লাইন আমাদের জীবনে, যে এভাবেও ফিরে আসা যায়। বাহ, তারপর জার্নিটা এই যে, হ্যাঁ, এখন আমরা জানতে চাইবো যে,
0: আমি শুধু একটা জিনিস বলি, আমি যেদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ছবিটার অ্যানাউন্সমেন্ট আমি আমার সোশ্যাল মিডিয়াতে করি, আমি শুধু একটি লাইন লিখেছিলাম, এভাবেও ফিরে আসা যায়।
1: তাহলে তো চমৎকার। এই বিষয়টি নিয়ে আমার জ্ঞান নেই, আমি সোশ্যাল মিডিয়াতে নেই, তবু যাই হোক মিলে গেল কোথাও। তাহলে খুব সুন্দরভাবে, সত্যি শব্দটি এত সুন্দরভাবে করা যে জীবনে আমরা বারবার করে ফিরে আসতে পারি, কোথাও হেরে যাওয়ার কোনো কারণ নেই।
0: রাইট,
1: আমাদের নিজেদেরকে চেষ্টা করে যেতে হবে, এবং অবশ্যই জ্ঞান বোধ সবকিছুকে আরো মানে বাড়াতে হবে। তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যে প্রথাগত শিক্ষা, প্রথাগতভাবে এই যে সিনেমা শিক্ষাও রয়েছে, অনেক রকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান সব কিছুতেই পড়ানো হয়, বিভিন্ন রকমভাবে ফিল্ম স্টাডিজ পড়ানো হচ্ছে, এবং সেইখানকার ছাত্রছাত্রীরাও বেরিয়ে যথেষ্ট ভালো মাপের কাজ করছে। আবার ইকুয়াল যাদের সেই ব্যাকরণটা জানা নেই, তারাও কিন্তু বরং আরও বেশি ভালো কাজ করছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন, যে এই যারা ব্যাকরণটা জানে না কিন্তু তারপরেও তারা সুন্দরভাবে ছায়াছবি বানিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করছে এবং থেকে যাচ্ছে,
0: এটা অনেকটা ক্লাসিক্যাল মিউজিক আর ফোক মিউজিকের মতো। ক্লাসিক্যাল মিউজিক যেমন শিখে মানুষের মনের মধ্যে পৌঁছে যাওয়া যায় অনেকদিন প্র্যাকটিস করে, কিছু ফোক আর্টিস্ট আছে যারা হয়তো ব্যাকরণ জানেন না কিন্তু তারা আরও বেশি মনের মধ্যে ডিরেক্টলি প্রবেশ করে চান। তো আমার মনে হয় এটা না, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে একটি মানুষের নিজস্ব জার্নির উপর। এবং আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এতদিনের মধ্যে রিয়েলাইজেশনে আমি শিখেছি, যে জীবনে যা যা ঘটছে না, প্রত্যেকটাকে সম্পূর্ণ

0: পূর্ণভাবে অনুভব করা উচিত। মানে জীবনে কষ্ট, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, প্রেম ইত্যাদি ইত্যাদি যত রকম ইমোশন আছে, সমস্ত ইমোশনকে না সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত। যখনই সম্পূর্ণভাবে গ্রহণ করার প্রসেসটা শুরু হয়, তখন আমাদের বোধটা আমাদের ভেতরে অনেকটা প্রশস্ত একটা জায়গা তৈরি হয়। সে জায়গায় অনেক কিছু তৈরি হতে পারে, যেমন যেটা যেই প্রশ্নটা তুমি করলে সেখান থেকেই বলছি যে প্রথাগত শিক্ষা, প্রথাগত জায়গা তো অবশ্যই দরকার, সেটা মানে যে কোনো জায়গার থেকেই দরকার। মানে শিক্ষা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, শিক্ষা তো আমারও শিক্ষার প্রয়োজন, এখনও আমার মনে হয় না আমি যথেষ্ট শিক্ষিত, কিন্তু তাও জীবনের থেকে শেখার যে সবচেয়ে বড় জায়গাটা, সেখানে কিন্তু সব কিছুকে গ্রহণ করলেই তুমি জীবন তোমাকে শেখাবে, না হলে শেখাবে না। তো এটা আমার মনে হয় ওই মানে যেটা বললাম ক্লাসিক্যাল মিউজিক আর ফোকের মতোই,
1: যে জীবন আমাদেরকে আসল শিক্ষা দেয় এবং জীবন বোধ থেকে এবং জীবন থেকে যদি আমরা সেই বিষয়গুলোকে গ্রহণ করতে পারি, তাহলে আমার মনে হয় ভেতরের একটা অন্য মানুষও তৈরি হতে থাকবে, লেভেল আপ হতে থাকবে আমাদের মধ্যে, আমাদের ব্যক্তিত্বতে, আমাদের বোধে, আমাদের মননে।
0: ঠিক ঠিক, একেবারেই তাই।
1: তো আসছি এর পরের কথায়, যে ছোটবেলায় এই যে আইটি নিয়ে পড়াশুনো, আপনি যে প্রফেশনটা চুজ করতে চেয়েছিলেন, তারপর আপনার পছন্দের জায়গায় থেকে গেলেন, জীবনে যদি ফিল্মটা না থাকতো তাহলে কি হতেন?
0: কিচ্ছু না। আমি এটা আমি সবসময় বলি, আমার জীবনে আমি ফিল্ম মেকার হইনি, আমি ফিল্ম মেকার হয়ে জন্মেছি। আমার কাজটা এটাই ছিল, মানে কি বলবো, প্রিডেস্টাইনড বলে একটা শব্দ আছে আমার জীবনে, না আমি দেখেছি সমস্ত দিক দিয়ে, আমি অন্য যাই কিছু করার চেষ্টা করি, ফিল্ম বারবার ফিরে ফিরে আসে। তো কোনোভাবে কোনো না আমি চেষ্টা করেছি মাঝখানে ছেড়ে দেওয়ার, মাঝখানে অন্য কিছু করার, মানে বিভিন্ন রকম সময় গেছে, কোনোভাবেই আমি সেটা থেকে বেরোতেও বা ছাড়তে কোনোভাবেই পারিনি। এবং আমার মনে হয় ফিল্ম বা সিনেমা এমন একটা মাধ্যম, যে মাধ্যমটা কিছু কিছু মানুষের মধ্যে একেবারে মানে খুবই গোড়ার, মানে একদম গোড়ার ভেতর ঢুকে থাকে। আমি ওরকম একটা মানুষ, তো আমার জীবনে সিনেমা না থাকলে কিচ্ছু থাকতো না।
1: মানে যাঁত শিল্পী, সে শিল্পের বিভিন্ন রকম রূপ হতে পারে, কিন্তু ভেতরে শিল্পী সত্তাটা অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা যে কোনোভাবে বিকশিত হবে।
0: কারেক্ট।
1: বা এবার জানতে চাইবো যে আপনি একটি বার্তা এই মুহূর্তে যদি দিতে পারেন আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের সকলের জন্য, যে অনেকেই, অনেক ছেলেমেয়েরাই প্রথমে হয়তো শিলিগুড়িতে থিয়েটার করে, সিনেমা দেখে, দেখতে দেখতে কোথাও এর প্রতি একটা ভালোবাসা জন্মায়, এবং তারপরেই আমরা হয়তো দিল্লি এবং মুম্বাইমুখী হই না, প্রথমেই আমাদের কাছে সব থেকে কাছের শহর এসে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে গেলে কলকাতায় চলে যাওয়া। তো সেই ছেলে মেয়েরা যারা সত্যি পরবর্তীকালে এখান থেকে গিয়ে ওখানে এস্টাবলিশ হতে চাইবে বা এই প্রফেশনটিকে গ্রহণ করতে চাইবে, তার জন্য কি বার্তা দেবেন?
0: খুবই ইম্পর্ট্যান্ট একটাই কথা আছে আমার কাছে, সেটা হলো বিখ্যাত হওয়ার জন্য কিছু করতে নেই। যদি সত্যি ভালোবাসা থাকে, যদি সত্যি করতে ইচ্ছা হয়, সবচেয়ে আগে তো নিজের সঙ্গে নিজের কথোপকথনটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমি কি সত্যি এটা করতে চাই, আমি কি সত্যি আমার জীবনে এছাড়া কি আমি কিছুই করতে পারবো না, এটা যদি না হয় তাহলে কি হবে, এই প্রশ্নগুলো আমাদের সঙ্গে নিজেদের মধ্যে করতে হয়। তারপরে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, আমি কি জন্য যাচ্ছি, আমার কি চাই, আমার কি ফেম চাই, আমি কি বিখ্যাত হতে চাইছি, নাকি আমি আমার এই যে যে শিল্পটার প্রতি আমার ভালোবাসা তৈরি হচ্ছে সেটা চর্চা করার জন্য যাচ্ছি, সেটাকে আরও বেটার করার জন্য যাচ্ছি। এই দুটো কিন্তু খুব মারাত্মকভাবে ডিফারেন্ট, মারাত্মকভাবে আলাদা। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছু তাড়াতাড়ি পাওয়া যায় না, কোনো শর্টকাট নেই জীবনে পাওয়ার। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, জার্নি খুব ইম্পর্ট্যান্ট, ডেস্টিনেশন কোথায় আছে, কোনটা তোমার ডেস্টিনেশন স্টেশন সেটা তুমি এখনও জানোই না। সুতরাং এই জার্নিটা যদি করার ইচ্ছে বা করার প্যাশনটা থাকে তাহলে হবেই, কিচ্ছু করার নেই। তুমি যদি শিল্পকে যথেষ্ট সময় এবং গুরুত্ব দাও তাহলে শিল্প তোমায় ফিরিয়ে দেবেই।
1: মানে ডেডিকেশন এবং টিকে থাকার লড়াইটের ক্ষমতা সেটা রাখতেই হবে। বাহ, তাহলে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে এসে গিয়েছি। এই যে সমৃদ্ধ আপনি আমাদেরকে করলেন এত সুন্দর কথার মধ্যে দিয়ে, এবং আপনার যে ইন্সপিরেশন, আপনার যে জার্নি, একটি ছোট শহর থেকে গিয়ে বড় শহরে সুন্দরভাবে অত্যন্ত সুনাম অর্জন করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাতে আমরা সমৃদ্ধ হলাম, আকাশবাণী শিলিগুড়ি স্টুডিও সমৃদ্ধ হলো। আশা করি এভাবেই আমাদেরও জার্নি চলতে থাকবে এবং আপনার জার্নি এভাবেই আরও চলতে থাকুক। আপনি আগত দিনগুলোতে আরও এগিয়ে যান এবং আরও

0: সুন্দর সুন্দর অনুষ্ঠান এপিসোড আমাদের মতো দর্শকদেরকে উপহার দেবেন।
1: অবশ্যই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো কথা বলে এবং নিজের শহরের আকাশমণি শিলিগুড়িতে কথা বলতে আসতে পেরে আমি সত্যি সত্যি খুবই খুশি, খুবই আনন্দিত।
0: আমরাও ঋদ্ধ। তাহলে শ্রোতা বন্ধুরা, শুনলেন আজকের এই আলাপচারিতা, যে আলাপচারিতার মধ্যে দিয়ে সিনেমা সম্পর্কে কথা উঠে এলো, একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠে এলো। আমরা জানলাম কিভাবে একটি মানুষ অল্প অল্প করে, ছোট ছোট করে জীবনের বড় প্রশস্ত পথে এগিয়ে যেতে পারে। এভাবেই আমরা আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আবারও বিভিন্ন রকম ব্যক্তিত্বদেরকে একে একে আপনাদের সামনে এনে হাজির করব, যাতে আপনারাও জীবনের অনেক রকম বোধে সমৃদ্ধ হতে পারেন। আজকে এ পর্যন্তই। উপস্থাপনায় আমি অনামিকা দেব, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মুখোমুখি, বিশিষ্ট ব্যক্তিত্ব অরুণাভ খাসনবিশের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব, আকাশবাণী শিলিগুড়ি। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর।
3: মেরে দেশবাসিয়ো কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
4: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
3: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনুন বাংলা দেশাত্মবোধক গান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

এতক্ষণ শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে বাংলা দেশাত্মবোধক গান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ @9।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা সংস্করণ।

0: পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ আগরতলা FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী, আজ আমরা সবাই মিলে আমাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ প্রতিটি মানুষের হৃদয়ে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে। আজ প্রতিটি ঘরে তেরঙ্গা উঠছে, প্রত্যেকের মনে বিরাজ করছে তেরঙ্গা। আর দেশ প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে নতুন নতুন সব সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে দেশ। আজ সেই সব মহান সন্তানদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন, নিজেদের তপস্যা ত্যাগ এবং আত্মবলিদানের মাধ্যমে শুধুমাত্র স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধেয় বাপু সহ সকল স্বাধীনতা সংগ্রামী এবং বলিদানের মহান পরম্পরাকে জাগ্রতকারী সেই সমস্ত মহান বিপ্লবীদের প্রতি আজ আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই সমারোহে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আজকের এই দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার পর 15ই আগস্ট

লাল কেল্লায় প্রথমবারের মতো বন্দে মাতরম প্রতিধ্বনিত হচ্ছে। আজ যখন আমরা দেশবাসী বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছি, তখন এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আমার প্রিয় দেশবাসী, গত কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে বন্যার প্রকোপ দেখা দিয়েছে, ভূমিধসের প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সেই দুঃখ দুর্দশা আমরা অনুভব করতে পারছি। আমি সেই সমস্ত দুর্গত পরিবারগুলোকে এই আশ্বাস দিচ্ছি যে আজ গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, কোন দেশ তখনই মহান হয়ে ওঠে যখন সে নিজের সাফল্য অর্জন করে, যখন সে তার স্বপ্ন সংকল্প এবং নিজের সামর্থ্যের জোরে সামনের দিকে এগিয়ে যায়। আমার দেশবাসী, এখন আর ছোট স্বপ্ন নিয়ে কাজ চলবে না। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন আমাদের চিন্তা ভাবনার পরিধি বাড়িয়ে দেয়, আমাদের চিন্তার দিগন্তকে আরো বিস্তৃত করে তোলে। আমাদের সংকল্প হতে হবে অত্যন্ত দৃঢ়। যখন সংকল্প দৃঢ় হয়, তখন সমস্ত প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝখান থেকে পথ বের করে আনার সামর্থ্য আপনা আপনি জেগে ওঠে। আর আমার প্রিয় দেশবাসী, আমাদের সংকল্প অনেক উঁচু হওয়া উচিত, কারণ স্বপ্ন যখন বড় হয় এবং সংকল্প যখন উঁচু হয়, তখন আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমাদের সামর্থ্যের উচ্চতাও বহুগুণ বৃদ্ধি পায়। তখনই গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পারি। আমার প্রিয় দেশবাসী, আজ ভারতও এক বিশাল বড় স্বপ্ন দেখেছে, অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে দেখেছে এবং নতুন এক উচ্চতা স্পর্শ করার লক্ষ্য নিয়ে দেখেছে। আর সেই স্বপ্নটি হলো 2047 সালে যখন আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, আমরা বিকশিত ভারত গড়ে তুলবই। 140 কোটি দেশবাসীর পুরুষার্থের মাধ্যমেই আমাদের এই লক্ষ্য ভেদ করতে হবে। আর যখন বিশ্বের বৃহত্তম স্বাধীনতার একটি দেশ বিকশিত হওয়ার সংকল্প নেয়, তখন সেটি সারা বিশ্বকে আমাদের দিকে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে বাধ্য করে। দেশবাসী, আমি এটা এমনি এমনি বলছি না, দেশের কোটি কোটি নাগরিক তারা দলিত হন, পীড়িত হন, বঞ্চিত হন, আদিবাসী হন, গ্রামের বাসিন্দা হন কিংবা শহরের বাসিন্দা হন, মধ্যবিত্ত হন, তরুণ বা প্রবীণ হন, নারী বা পুরুষ হন কিংবা উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিমের হন,

নাগরিক একটি দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সাথে দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে সর্বপ্রকার চেষ্টা চালিয়ে গেছেন। আমি তাদের এই প্রচেষ্টাকে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি। আর ঠিক এরই ফলস্বরূপ এত অল্প সময়ের মধ্যে 25 কোটি দেশবাসী দারিদ্র্যকে জয় করে দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই দেশবাসীদের প্রচেষ্টারই পরিণাম যে আমরা যারা একসময় ফ্রেজাইল 5 তালিকায় অন্তর্ভুক্ত ছিলাম, এখন মাত্র 12 বছরে আমরা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হয়ে উঠেছি। বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন গতি অর্জন করতে পারিনি, আমরা গতি ধরতে পারিনি। যা হওয়ার হবে, কাজ তো চলছেই, আরে হয়ে যাবে, দেখা যাবে, আমরা এই মানসিকতাতেই ডুবেছিলাম। 2014 সালে আস্তে আস্তে সারা বিশ্ব আমাদের ফ্রেজাইল 5 তালিকায় ডাম্প করে দিয়েছিল, কিন্তু ঠিক এমন সময়েই গত 12 বছরে ভারত এক নতুন গতি লাভ করেছে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি এবং প্রতিটি দেশবাসীর দৃঢ় সংকল্প, আপনাদের 140 কোটি দেশবাসীর সংকল্প সামর্থ্যকে রুখে দেওয়া আজ অসম্ভব। আমার প্রিয় দেশবাসী, বিগত 12 বছরে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন বেড়েছে প্রায় 5 গুণ, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচের নির্মাণ আজ 21 গুণ বৃদ্ধি পেয়েছে, মোবাইল ফোন উৎপাদন 37 গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল এবং উদ্ভাবনী দুনিয়াতেও আমরা আমাদের সাফল্যের ছাপ রেখেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে, পেটেন্ট মঞ্জুর হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 4 গুণ, ডিজিটাল লেনদেন 100 গুণ বেড়েছে। সাধারণ মানুষের সুযোগ সুবিধার উন্নতির দিকেও আমরা ঠিক ততটাই গুরুত্বের সাথে কাজ করেছি। প্রতি বছর গড়ে আমরা 15 গুণেরও বেশি দ্রুত গতিতে নল দিয়ে জলের সংযোগ দিয়েছি। প্রতি বছর গড়ে প্রায় 6 গুণ বেশি গতিতে সাধারণ মানুষকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। প্রতি বছর 4 গুণ দ্রুত গতিতে দরিদ্রদের জন্য শৌচালয় নির্মাণের কাজ করা হয়েছে। প্রতি বছর 3 গুণ বেশি দ্রুত গতিতে দরিদ্রদের ঘর দেওয়ার কাজ করা হয়েছে। দেশের শাসন ব্যবস্থাতেও অনেক বড় পরিবর্তন এসেছে। আমরা হাজার হাজার কমপ্লায়েন্স দূর করেছি, কয়েকশো পুরনো আইন বাতিল করেছি, কারণ গত শতাব্দীর পুরনো আইন দিয়ে একবিংশ শতাব্দীর পথ চলা হতে পারে না। আমরা মেট্রোর বিস্তার ঘটিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টকে আরো শক্তিশালী করে তুলেছি। যে গতিতে আর যে বিশাল স্তরে আমরা কাজ করেছি, এই সব কিছু, এই কাজের গতি, এই বিস্তার, এই প্রথম সম্ভব হয়েছে। গত এক দশকে আমরা এই চিত্রটি প্রথমবার দেখেছি, যখন এত সাফল্য আমাদের সামনে রয়েছে, যখন এত দ্রুত গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি মুহূর্তে দেশবাসীর সামর্থ্য প্রকাশ পাচ্ছে, তখন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প কোনোভাবেই অপূর্ণ থাকতে পারে না। এই সমস্ত তথ্য ও পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, তবে যে কোনো বড় লক্ষ্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের, প্রয়োজন আত্মগৌরবের, আর সেই সঙ্গে আত্মনির্ভর ভারত গড়ে তোলাও অত্যন্ত

তো জরুরি, সেই কারণেই বিগত বছরগুলোতে আমাদের এই দৃঢ় বিশ্বাস যে ভারতকে এখন আর অন্য কোনো দেশের ওপর নির্ভর করে বেঁচে থাকলে চলবে না, আমাদের আত্মনির্ভর হতে হবে। দুনিয়ায় সবকিছু পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, দ্রুত পাওয়া যেতে পারে, কিন্তু তার মাধ্যমে আমাদের নিজস্ব সামর্থ্য তৈরি হয় না। আর তাই আমাদের নিজেদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, নিজেদের স্বার্থের সুরক্ষা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। আর তাই আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছি। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই সব ক্ষেত্রে আজ ভারতীয়দের মন জড়িয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সেমিকন্ডাক্টরের একটি উদাহরণ দিতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর সারা বিশ্বে সেমিকন্ডাক্টর নিয়ে তো চর্চা শুরুই হয়ে গিয়েছিল, আমাদের এখানেও এই নিয়ে কথা হতো, কিন্তু সেমিকন্ডাক্টরের কোনো বড় পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারিনি। আর আজ পরিস্থিতিটা ঠিক কি? আজকের এই ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তির যুগে চিপের ভূমিকা ভালোভাবেই বুঝতে পারছি। যেখানে যে কোনো ইলেকট্রনিক পণ্য হোক, আমাদের চিকিৎসার উন্নত সরঞ্জাম হোক, কিংবা আমাদের পরিবহন ব্যবস্থা, সব ক্ষেত্রেই এর গুরুত্ব আজ অপরিহার্য হয়ে উঠেছে। যে কোনো জিনিসের ক্ষেত্রেই চিপ অপরিহার্য। এমন পরিস্থিতি আজ তৈরি হয়েছে যে এই চিপ ছাড়া পৃথিবী যেন থমকে যাবে। তাই আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতে তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট শুরু হয়ে গেছে, আর আমাকে জানানো হয়েছে সেখানে যে উৎপাদন শুরু হয়েছে তা রপ্তানিও হতে শুরু হয়ে গিয়েছে। আর আমি দেশবাসীকে জানাতে চাই যে আগামী 7-8 বছরের মধ্যে আরো 5, 7 বা 8টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খুব দ্রুত শুরু হতে চলেছে। এই আত্মনির্ভর ভারত আমাদের বিকশিত ভারতের দিশায় এগিয়ে চলার এক মহাপথ তৈরি করে দেয়। আমার প্রিয় দেশবাসী, ঠিক এমনই চর্চা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চলছে। পুরো প্রযুক্তি আজ ক্রিটিক্যাল মিনারেলের ওপর নির্ভরশীল। ভারত এই ক্ষেত্রেও নিজেকে সুরক্ষিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ক্রিটিক্যাল মিনারেল লক্ষ্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন লঞ্চ করেছি। আমরা ক্রিটিক্যাল মিনারেল করিডোর তৈরি করছি এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করছি। বিশ্বের অনেক দেশ এখন ক্রিটিক্যাল মিনারেল এর বিষয়ে ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। আমার প্রিয় দেশবাসী, যেমন সেমিকন্ডাক্টরের কথা হোক বা ক্রিটিক্যাল মিনারেলের কথা, ঠিক তেমনি আজ আমরা এবং সারা পৃথিবী যে প্রযুক্তির পথে এগিয়ে চলেছি তাতে শক্তির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। শক্তি ছাড়া এই নতুন বিশ্বকে পরিচালনা করা বেশ কঠিন, আর সেই কারণেই চিপ হোক, এআই হোক, কিংবা ডেটা সেন্টার হোক, আমাদের সব ক্ষেত্রেই এখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। এনার্জি সিকিউরিটি আমাদের বর্তমান সময়ের দাবি, আর সেই কারণেই আমরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি। এনার্জি সিকিউরিটির একটি বড় মাধ্যম পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি। আমরা পার্লামেন্টে শান্তি এক পাস করে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ

সুনিশ্চিত করেছি। 2047 সালের মধ্যে আমরা 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই এক দশকের মধ্যেই আমরা 5টি নতুন নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই বছর ভারত ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার টেকনোলজিতে দক্ষতা অর্জন করে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করেছে, আর এর ফলেই পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার পথে আমরা সাফল্যের এক অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছি। আমার প্রিয় দেশবাসী, অনেক সময় সম্পদের অভাবের কারণে দেশের অগ্রগতি থমকে যায় না, কিন্তু চিন্তা ভাবনার সীমাবদ্ধতা বাধার কারণ হয়ে দাঁড়ায়। চিন্তাধারা যখন গণ্ডিবদ্ধ হয়ে যায়, যখন তা সীমাবদ্ধতার জালে আটকে কলুষিত হতে শুরু করে, তখন আমরা নিজেদের সামর্থ্যকে চিনতে পারি না। দেশকে আজ কাঁচা তেলের জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, আর এটা হয়েছে আমাদের ভুল চিন্তা ভাবনার কারণে। আপনারা জানলে অবাক হবেন যে ভুল চিন্তাধারার কারণে আমরা আমাদের উপকূল রেখার 99% অংশকেই নো গো এরিয়া ঘোষণা করে রেখেছিলাম। এমনকি আমরা নিজেরাই সমুদ্রের গভীরে গিয়ে খনিজ সম্পদের এক্সপ্লোরেশন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এটি ছিল চিন্তা ভাবনার দৈন্য। আমরা সিদ্ধান্ত নিলাম এটা আর চলতে দেওয়া যায় না। আমাদের যে 99% উপকূলীয় অঞ্চল আগে নো গো এরিয়া হিসেবে পরিচিত ছিল, আমরা সেগুলোকে এখন গো অ্যাহেড এরিয়া হিসেবে উন্মুক্ত করে দিয়েছি। আর এখন আমরা সমুদ্রের তলদেশেও এক্সপ্লোরেশন করার পাশাপাশি নতুন নতুন ভান্ডার খোঁজার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সমুদ্র মন্থনের ঘোষণা করেছিলাম, এবং গত কয়েকদিনে আমরা এই কাজের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করে কাজটিকে আরো ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার প্রিয় দেশবাসী, এনার্জি সিকিউরিটি প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে আমাদের এখন শক্তির বিকল্প উৎসের দিকেও পূর্ণ শক্তি দেওয়া অত্যন্ত জরুরি, আর সেই কারণেই শক্তির সঠিক ব্যবহার বাড়িয়ে ভারত আজ এই লক্ষ্য অর্জনে দ্রুত গতিতে কাজ করে চলেছে। 2014 সালের আগে, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে, আমাদের দেশে মাত্র 70টি শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা ছিল, পাইপে গ্যাস ডিস্ট্রিবিউশন হতো। এই 70টি শহরের সংখ্যাকে বাড়িয়ে আমরা 700টি শহরে পৌঁছে দিয়েছি। একেই বলে গতি, একেই বলে বিস্তার। 2014 সালের আগে টেনে টুনে মাত্র 20-22 লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছতো, আজ 2.25 কোটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ চলছে। বারো বছর আগে দেশে সোলার এনার্জির ক্যাপাসিটি ছিল মাত্র 2 গিগাওয়াট। আজ আমরা 1 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের দিয়েছি,
আমরা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা চালু করেছি, এটা ভেবে ভালো লাগছে।

যে এত অল্প সময়ে 5 লক্ষ বাড়ির সোলার এনার্জির কাজের ক্ষেত্রে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছি, অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং এর ফলে হাজার হাজার বাড়ির ইলেকট্রিসিটি বিল শূন্য হয়ে গেছে, হাজার হাজার পরিবার নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আজ বাড়তি টাকা উপার্জন করছে। প্রতিটি পরিবারকে এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে 80,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আর এভাবেই আমরা এই কাজটিকে সফলভাবে সম্পন্ন করছি। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে রেলের ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছিল 1925 সালে। কিন্তু 90 বছরে, অর্থাৎ 1925 থেকে দীর্ঘ 90 বছরে মাত্র 30% রেলের ইলেকট্রিফিকেশন সম্পন্ন হয়েছিল। অর্থাৎ 90 বছরে মাত্র 30%। একবার আমাদের কাজের গতি দেখুন, লক্ষ্য পূরণ করতে আমরা কতটা মরিয়া হয়ে ছুটেছি তা দেখুন। আমরা মাত্র 1 দশকের মধ্যে এই কাজের শতভাগ পূর্ণ করে দিয়েছি। যেখানে 90 বছরে হয়েছিল 30%, সেখানে আমরা 10 বছরে করেছি 70%। কাজ একেই বলে, আর এর ফলেই ডিজেলের জন্য আমাদের আর বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে না। বিদ্যুতের মাধ্যমে আমাদের ট্রেনগুলো চলায়, পরিবেশের জন্য ভালো হয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি, আমরা বিশ্বের দরবারে আর পিছিয়ে থাকতে চাই না। আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই খবরটি শুনেছেন যে ভারত এবার জ্বালানির এক নতুন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। দেশ আজ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করে দিয়েছে আর আমার খুব ভালো লাগছে যে এটি হলো সব থেকে দীর্ঘ ট্রেন আর এটি হলো সব থেকে শক্তিশালী ট্রেন এবং বিশ্বের দরবারে হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রেও ভারত আজ নিজের সাফল্যের পতাকা উড়িয়ে দিয়েছে। দেশবাসী, গত 10-12 বছর ধরে আমরা অনবরত 2047 সালের লক্ষ্য অর্জনের জন্য অবিরাম ছুটে চলেছি এবং একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছি। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের এই যাত্রাতেও বেশ কিছু বিপত্তির মুখে পড়তে হবে। গত 10-12 বছরে আমাদের করোনার মতো বৈশ্বিক মহামারী পুরো বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল, সমস্ত ব্যবস্থা একেবারে তছনছ হয়ে গিয়েছিল। করোনা থেকে আমরা যখন সবে বেরোলাম, তখনই যুদ্ধের ভয়াবহতার খবর আসতে শুরু করলো, কোথাও ইউক্রেন তো কোথাও পশ্চিম এশিয়া, সব জায়গাতেই এক অস্থির পরিবেশ। আর জানি না ভবিষ্যৎ নিয়ে কে জানে কি কি সব নেতিবাচক ঘোষণা করে দেওয়া হয়েছিল। দেশকে ভয় দেখানো, দেশকে আতঙ্কিত রাখা এবং দেশকে চিন্তিত রাখা, এসবের মধ্যেই কিছু মানুষ খুব আনন্দ খুঁজে পান। ভ্যাকসিন পাওয়া যাবে না, কোভিডের কবলে মানুষ আর বাঁচবে না, কিছুই আর হওয়ার নেই, পশ্চিম এশিয়ার সংকট এলো। বলা হলো পেট্রোল পাম্পে পেট্রোল মিলবে না, গ্যাস পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, সার পাওয়া যাবে না, এই ধরনের অজস্র গুজব ছড়িয়ে ভারতের মানুষকে আতঙ্কিত করে, তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে এবং গভীর দুশ্চিন্তার সাগরে ডুবিয়ে দিয়ে কিছু মানুষ এক অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছিলেন। তবে দেশ আজ দেখতে পাচ্ছে যে গত 10-12 বছরের সুচিন্তিত পরিকল্পনাগুলো এখন সাফল্যের মুখ দেখছে এবং আমরা এই বিশাল সংকটের মাঝেও
নাগরিক দেব ভব মন্ত্রে দীক্ষিত ভারত আগে থেকে যে প্রস্তুতি নিয়েছিল, একের পর এক যে পদক্ষেপ নিয়েছিল, আমরা ভাবিনি যে এমন সংকট আসবে, কিন্তু সংকটের সময় এই সমস্ত ব্যবস্থা।

আমাদের কাজে লেগেছে, সুফল দিয়েছে, এবং আজ দেশে গ্যাসও রয়েছে, পেট্রোলও রয়েছে, আর ইউরিয়াও মজুত রয়েছে। আমরা নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, বিশ্বের এই বর্তমান সংকটগুলোর প্রভাব সবার ওপরই পড়েছে, আর আমরাও এর থেকে মুক্ত নই। সারা বিশ্বে আজ এক বস্তা ইউরিয়ার দাম 3,000 টাকায় পৌঁছে গেছে। আজও কিন্তু আমরা আমার দেশের কৃষকদের সেই বিশাল বোঝার ভার বইতে বাধ্য করছি না, বরং সরকার নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নিয়েছে এবং বিশ্ববাজার থেকে 3,000 টাকায় কেনা ইউরিয়ার বস্তাটি আমাদের কৃষকদের হাতে আমরা মাত্র 300 টাকায় তুলে দিতে পারছি। শুধু তাই নয়, বর্তমানে বিশ্ববাজারে ডিএপির দাম 5,000 টাকায় পৌঁছে গিয়েছে, কিন্তু আমার দেশের কৃষকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আজও আমরা তাদের মাত্র 1,350 টাকায় ডিএপি দেওয়ার কাজ করে চলেছে। আমার প্রিয় দেশবাসী, একটা সময় ছিল যখন আমি স্বনির্ভরতার কথা বলছিলাম, তখন শীত ও তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা কিছু চিন্তাশীল মানুষ আমাদের বলছিলেন যে তাহলে গ্লোবালাইজেশনের কি হবে। কিন্তু সারা বিশ্ব দেখছে যে গত এক দশকে বিশ্ব যেন গ্লোবালাইজেশনের কথা বলাই বন্ধ করে দিয়েছে। যেখান থেকে একসময় গ্লোবালাইজেশনের দাবি উঠত, আজ সেখান থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বিশ্বের প্রতিটি দেশই এখন নিজের নিজের সমস্যার গুরুত্ব আর নিজস্ব সমাধানের দিকেই বেশি মনোনিবেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সংকটের সময়ে কিছু লোক নিজেদের আধিপত্য দেখানোর জন্য সম্পদকে ওয়েপনাইজ করার এক খেলা খেলে চলেছে। আজ সারা পৃথিবী নিজের কাছে যা কিছু আছে সেটাকেই ওয়েপনাইজ করতে শুরু করেছে, সম্পদের ওয়েপনাইজেশন, রিসোর্সের ওয়েপনাইজেশন। পেট্রোল, ডিজেল, ফার্টিলাইজার, ওষুধপত্র, টেকনোলজি, চিপস, শুধু তাই নয়, ভূখণ্ডকেও আজ ওয়েপনাইজ করা হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে গত 10 বছর সঠিক পথে এগিয়ে না চলতাম, তবে কল্পনা করাও কঠিন হতো যে এই ধরনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা আমরা কতটা দৃঢ়তার সাথে করতে পারতাম। আর আমাদের এই প্রস্তুতি এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমার প্রিয় দেশবাসী, অন্যদিকে আজ ভারতের প্রোফাইল পুরোপুরি বদলে যাচ্ছে। আজ ভারত বিশ্বের কাছে একটি স্বীকৃত এবং সম্মানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভারতের কাছে আজ রয়েছে একটি স্থির পলিটিক্যাল ম্যান্ডেট, রয়েছে একটি স্থিতিশীল সরকার, ভারতের রয়েছে একটি ভাইব্রেন্ট গণতন্ত্র, এবং ভারতের রয়েছে এক অত্যন্ত মজবুত বিচার ব্যবস্থা। আর আমাদের সকলকে পথপ্রদর্শক হিসেবে দিশা দেখাচ্ছে ভারতের সংবিধান। এখন বিশ্ব আমাদের এই সামর্থ্যকে চিনতে শুরু করেছে, আর সেই কারণেই 2014 সালের পর বিশ্বের প্রায় 40টি দেশের সঙ্গে আমাদের এফটিএ এগ্রিমেন্ট হচ্ছে। এখন দেখুন কত বড় একটা সুযোগ এসেছে। আমি মনে করি এই যে ট্রেড এগ্রিমেন্টগুলো হয়েছে তা সত্যি এক এক বিরাট সুযোগ। আর তাই বিশেষ করে আমি আমার এমএসএমইদের বলতে চাই যে আমাদের এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করলে চলবে না, আমাদের এখন গোটা বিশ্বে পৌঁছাতে হবে। ভারতের উৎপাদিত প্রতিটি পণ্য যেন বিশ্ব বাজারে পৌঁছায়, আর তা সে আমাদের টেক্সটাইল হোক, আমাদের যন্ত্রপাতি হোক, আমাদের ওষুধপত্রই হোক না কেন। তবে বিশ্ব জুড়ে যে সমস্ত প্যারামিটার রয়েছে আমাদের সেই প্যারামিটারকে অতিক্রম করতে হবে। বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও উন্নত মানের পণ্য দিতে হবে, আর বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও সস্তায় পণ্য যোগান দিতে হবে। আর পাঞ্জাবের লুধিয়ানা থেকে শুরু করে তামিলনাড়ুর তিরুপুর পর্যন্ত আমাদের টেক্সটাইল সেক্টর আজ বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, কেরলম থেকে শুরু করে গুজরাট আর তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা, আমাদের এই সমুদ্র উপকূল আর আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা আজ এই এফটিএ এর কারণে আমাদের চিংড়ি এবং আমাদের সি ফুড রপ্তানি করার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের বাজারে পৌঁছে যাওয়ার যে সুযোগ আমাদের সামনে রয়েছে, আমি চাইব

আমরা যেন এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে যে রূপরেখা তুলে ধরেছি তার পেছনে 2047 সালের লক্ষ্য এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য, তা আসলে গত 10-12 বছরে দেশবাসী যে সামর্থ্য দেখিয়েছে সেই অদম্য সামর্থ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর এক চতুর্থাংশ সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, আর পরবর্তী এক চতুর্থাংশ সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের গতিও এখন আর থেমে থাকবে না, আমাদের দিশা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। আমাদের সাফল্য অর্জন করতেই হবে এবং তার জন্য আমাদের কাজের ধরনকেও বদলে ফেলতে হবে, আমাদের ওয়ার্ক কালচার পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারাকেও বদলাতে হবে, সেই সঙ্গে আমাদের কাজের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। গত 5-7 দশকে যে কাজগুলো সম্পন্ন হয়নি, আমাদের আগামী 5-7 বছরের মধ্যে সেই কাজগুলোই করে দেখাতে হবে। আর আমার পূর্ণ আস্থা আছে আমার দেশের যুবশক্তির ওপর, দেশের তরুণদের ওপর, আমার দেশের মা ও বোনেদের ওপর, আমার দেশের কৃষকদের ওপর, আমার দেশের শ্রমিকদের ওপর, যে আমরা সকলে মিলে এই স্বপ্নকে সফল করতে পারি, আর সেই কারণেই আমাদের রিফর্মের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। আর আমি যখন রিফর্মের কথা বলছি, তখন মনে রাখবেন, রিফর্ম আমাদের কাছে কেবল কোনো কম্পালশন নয়, এমনকি রিফর্ম আমাদের জন্য কোনো সমস্যাও নয়, আমাদের জন্য রিফর্ম একটি দৃঢ় বিশ্বাস। আমরা আজ রিফর্ম এক্সপ্রেসের পথে পা বাড়িয়েছি, আগামী দিনগুলোতেও আমরা নেক্সট লেভেল রিফর্মের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে চলেছি। আর তাই সরকার, সমাজ, শিল্প জগৎ, উৎপাদক এবং কৃষক প্রত্যেককেই নিজেদের প্রথাগত ব্যবস্থায় রিফর্ম আনতে হবে, আমাদের চিন্তাধারায় রিফর্ম আনতে হবে, রিফর্ম আনতে হবে আমাদের লক্ষ্যগুলোতেও। আর সেই কারণেই আমার প্রিয় দেশবাসী, আমাদের একটি নির্দিষ্ট দিশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমি আজ সেই যুগের কথা স্মরণ করতে চাই যখন ভারতের সামর্থ্যকে আমরা সপ্তসিন্ধু হিসেবে জানতাম, বুঝতাম এবং শুনতাম। এখন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের এক নতুন ধারার প্রয়োজন। আজ লাল কেল্লার প্রাকার থেকে আমি দেশের সামনে শক্তির সপ্ত ধারার আবাহন করছি। আগামী 5-7 বছরের মধ্যে, গত 5-7 দশকে যা সম্পন্ন হয়নি, তা আমরা এই সপ্ত ধারার সামর্থ্য ও শক্তি দিয়ে করে দেখাবো। আমরা দেশকে এক নতুন উচ্চতা, নতুন গতি প্রদান করব, নতুন সব লক্ষ্য পূরণের প্রয়োজনীয় সামর্থ্য দেব। আর এর পাশাপাশি দেশ গঠনে দেশের যুবশক্তির সামর্থ্যকেও পুরোদমে কাজে লাগানো হবে, তাদের শক্তিকে সম্মিলিত করা হবে। আগামী দিনগুলোতে আমি যখন সপ্ত ধারার কথা বলি, তখন সেই সপ্তধারার প্রথম শক্তি হল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। আমার প্রিয় দেশবাসী, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, আর উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমাদের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করতে হবে, আবার বড় বড় প্রোডাক্টও তৈরি করতে হবে। পুরো ভ্যালু চেইন আমাদের হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে আমাদের কম্পোনেন্টও চাই এবং কমপ্লিট ম্যানুফ্যাকচারিংও চাই। ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ভারতকে গ্লোবাল সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠতে হবে। এর জন্য আমি তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমার যে ভাই বোনেরা রয়েছেন, মনে রাখবেন, এটি এক সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কিছুতেই হাতছাড়া হতে দেবেন না, এবং এর জন্য আমাদের কস্ট, কোয়ালিটি এবং স্কেলের নিরিখে আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথভাবে উত্তীর্ণ হতে হবে। আমাদের ফ্যাক্টরিগুলো যেন প্রতিযোগিতামূলক হয়,

আমাদের প্রোডাক্টগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আমাদের প্যাকেজিং যেন বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় হয়, তাদের মন জয় করতে পারে। আমাদের জিরো ডিফেক্ট ও প্রিসিশন ম্যানুফ্যাকচারিং যেন আমাদের পরিচয় হয়ে ওঠে। আমি প্রত্যেক ম্যানুফ্যাকচারার, প্রত্যেক এন্টারপ্রেনার, প্রত্যেক এমএসএমইর কাছে বলতে চাই যে বিশ্ব বাজারে আমাদের পরিচয় যেন বিশ্বাসযোগ্যতা এবং গুণমানের ভিত্তিতে গড়ে ওঠে। কোয়ালিটির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, আর সেই কারণেই আমাদের মন্ত্র হতে হবে কোয়ালিটি, কোয়ালিটি এবং কোয়ালিটি। এটাই আমাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠবে। আমার প্রিয় দেশবাসী, এই সপ্তধারার দ্বিতীয় শক্তি হলো কৃষি এবং ফুড প্রোডাকশন। আমাদের কৃষকদের জন্য এখন বিশ্বের বাজার খুলে গেছে। এফপির মাধ্যমে আমরা এক বিশাল বড় বাজার পাচ্ছি। আমাদের সেখানে পৌঁছাতে আমাদের সেই ক্ষেত্রটিকে এখন স্পর্শ করতে হবে। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে এক্সপোর্ট মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথাগত খাদ্যাভ্যাস হোক, আমাদের মিলেটস হোক, আমাদের মশলা হোক, আমাদের ফল ও ফুলই হোক, আমাদের কাছে কি নেই সেগুলোকে এখন গ্লোবাল ব্র্যান্ড হতে হবে। আমাদের কৃষকরা কেমিক্যাল মুক্ত চাষাবাদে জোর দেবেন। সারা বিশ্বে এগুলোর চাহিদা আরো বাড়তে চলেছে, আর আমাদের যে অ্যাগ্রো প্রোডাক্টগুলো গ্লোবাল প্যারামিটারের বিচারে সব দিক থেকে প্রমাণিত হবে, তার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্ব বাজারে পৌঁছতে পারব। আমার সপ্তধারার তৃতীয় শক্তি হলো টেকনোলজি এবং ইনোভেশন। আমার প্রিয় দেশবাসী, আজ এআই এর যুগ, কোয়ান্টামের যুগ, স্পেসের যুগ, রোবোটিক্সের যুগ, ডেটা সেন্টারের যুগ, পুরোপুরিভাবে একটি নতুন ক্ষেত্র ইমার্জিং টেকনোলজি প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করছে। আর সেই কারণেই দেশকে বিশ্বের জন্য নিছক একটি বাজার হিসেবে রেখে দিলে চলবে না, আমাদের ইনোভেশনের হাব হতে হবে। ইউপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি, আমাদের শক্তির পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছি। এবার ভারতকে ডিজিটাল পাবলিক টেকনোলজিকেও বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। ভারতকে নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজিতে নেতৃত্ব দিতে হবে। মেড ইন ইন্ডিয়া 6G যেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং এতে আমাদের গতি বাড়াতে হবে, আর এর জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করতে হবে। এই সপ্তধারার চতুর্থ শক্তি হলো গতিশক্তি। এই গতিশক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে সিমলেস ফাস্ট কানেক্টিভিটির ওপর আমাদের বিশেষ জোর দিতে হবে। শহরগুলোকে আমাদের হাই স্পিড রেলের মাধ্যমে যুক্ত করতে হবে। আধুনিক হাইওয়ে প্রয়োজন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ চাই, এয়ারপোর্ট চাই, মাল্টিমিডাল লজিস্টিকের সুব্যবস্থা চাই। আমাদের বন্দরগুলোকে শুধুমাত্র পণ্য ওঠানামার জায়গা হিসেবে দেখলে চলবে না, শুধু বিশ্বের জাহাজগুলো এসে সেখানে নোঙর করবে এটুকুই যথেষ্ট নয়। আমাদের বন্দরগুলোকে নিয়ে পোর্ট লেড ডেভেলপমেন্ট গ্রোথের অভিমুখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সপ্তধারার পঞ্চম শক্তি হলো রক্ষা শক্তি, আর প্রতিরক্ষা শক্তির গুরুত্ব সব দিক থেকেই অপরিসীম। আমার প্রিয় দেশবাসী, ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যে কতটা জরুরি, ভারত এখন তা অনুভব করেছে, গোটা বিশ্বও তা অনুভব করেছে। বিশ্ব যখন কেবল নিজের কথাই ভাবছে, তখন ভারত বিশ্বের জন্য স্রেফ একটা বাজার হয়ে পড়ে থাকতে পারে না। আমাদের ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হতেই হবে। নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজি ডেভেলপ করে আমাদের গ্লোবাল সাপ্লায়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের ড্রোন কাউন্টার ড্রোন সিস্টেম বিকশিত করতে হবে এবং হাইপারসোনিক ডিফেন্স টেকনোলজিতে আমাদের নেতৃত্ব দিতে হবে। এর পাশাপাশি রয়েছে সাইবার সুরক্ষা, যা আজ প্রতিটি পরিবারের কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটিও প্রতিরক্ষার একটি ক্ষেত্র, যেখানে আমাদের যুব সমাজের যে সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যকে আমরা দেশ ও বিশ্বের কল্যাণে কাজে লাগাতে পারি। আমাদের সপ্তধারার ষষ্ঠ শক্তি হলো গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, যা গ্রিন জব কর্মসংস্থানেরও জন্ম দেয়। আমাদের গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি।

আমার প্রিয় দেশবাসী, ভারত যখন সপ্ত ধারার কথা বলে এগিয়ে চলেছে, তখন আমাদের সপ্তম ধারাটি হলো এবং বিশ্বের কাছেও এর নিজস্ব একটি গুরুত্ব রয়েছে, আর তা হলো ভারতের সফট পাওয়ার। এটি ভারতের সফট পাওয়ারের শক্তি। যোগাসন আজ গোটা বিশ্বকে ভারতের সঙ্গে জুড়ে রেখেছে। যোগ বিশ্বের জন্য শক্তির এক উৎস হয়ে উঠছে, ভারতের প্রতি বিশ্বাসের এক বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে ভারতের কাছে আস্থার কেন্দ্র রয়েছে, যে ভারতের কাছে আয়ুর্বেদ রয়েছে, যে ভারতের কাছে হলিস্টিক হেলথ কেয়ারের মতো সুব্যবস্থা রয়েছে, সেখানে আজ হিল ইন ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের সামর্থ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, তা সে হস্তশিল্প হোক, সংস্কৃতি হোক, আমাদের চলচ্চিত্র হোক, আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হোক, VFX হোক, আমাদের অ্যানিমেশন হোক, গেমিং হোক, কিংবা ডিজিটাল কন্টেন্ট হোক। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ক্ষেত্রে ভারত নিজের দাপট দেখাতে পারে। আমাদের একে বৈশ্বিক সামর্থ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ ভারত ওয়েব সামিটকে একটি উল্লেখযোগ্য গতি দিয়েছে। সারা বিশ্ব আজ ধীরে ধীরে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটের দিকে তাকিয়ে আছে এবং এটি ভারতের সফট পাওয়ার ও ভারতের ক্রিয়েটিভ দুনিয়ার সাথে সারা বিশ্বকে পরিচিত করাবে। আমার প্রিয় দেশবাসী, ভারতের কাছে রয়েছে বিশাল বনজ সম্পদ। আমাদের কাছে 100টিরও বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, এর ক্ষমতা প্রচুর। কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের সফট পাওয়ারের মাধ্যমে বিশ্বের পর্যটকদের ভারতের প্রতি আকর্ষিত করার এক বড় সুযোগ, আমাদের এই সামর্থ্য রয়েছে আমাদের বিশ্বকে দেখাতে হবে। আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি এবং যত দ্রুত সম্ভব এই পর্যটকদের কাছে পৌঁছাবো। আজ বিশ্বে খেলাধুলাও হলো ভারতের প্রতি আকর্ষণের এক বিশাল কেন্দ্র, তাই বিশ্বের বড় স্পোর্টস ইভেন্ট কেন ভারতেই হবে না? কন্টেন্ট ইকোনমি আজ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের যুব সমাজের কাছে এক বড় আকর্ষণ। বিশ্বের প্রত্যেক শিল্পী চান যে কোনো না কোনো সময় ভারতের মাটিতে তারা অনুষ্ঠান করবেন। এটি একটি অত্যন্ত বড় সুযোগ। একে মোবিলাইজ করার জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, সপ্তধারার এই 7টি শক্তির উদ্দেশ্য কেবল একটি বিশেষ ক্ষেত্রে উন্নতি করা নয়, বরং একটি হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ যে লক্ষ্য নিয়ে আজ এগিয়ে চলেছে, যে অ্যাম্বিশন নিয়ে আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, কিছু কথা আমি বলেছি, কিন্তু আমি এর থেকেও এগিয়ে ভাবি। আমি যখন দেশকে জাগ্রত করতে চাই, তখন আমি দেশের শক্তিকেও জাগ্রত করতে চাই। দেশ বলতে কেবল সরকার বোঝায় না, দেশ মানে দেশের প্রত্যেক নাগরিক এতে যুক্ত। আমরা কি এটা ভাবতে পারি না? আমরা ফরচুন 500 এর কথা তো অনেক শুনি। আগামী এক দশকে এই ফরচুন 500 তালিকার মধ্যে 50টি কোম্পানি ভারতের কেন হবে না? এই লক্ষ্য আমাদের কেন হওয়া উচিত নয়? আমাদের ব্যাংকিং সেক্টর আজ ফুলে ফেঁপে উঠছে, তাই বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর তালিকায় ভারতের ব্যাংকের বিজয় পতাকাও কেন উঠবে না? বিশ্বের সেরা 5টি ব্যাংকের মধ্যে ভারতেরও অন্তত একটি ব্যাংক থাকা উচিত। ভারতের ফার্মা ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বিশ্বের 5টি বড় ফার্মা কোম্পানির মধ্যে ভারতেরও 1-2টি ফার্মা কোম্পানিকে জায়গা করে নিতে হবে। ভারতের সেখানেও নিজের একটা স্বতন্ত্র স্থান তৈরি করা উচিত। আজকে দুনিয়ায় বড় বড় ল ফার্ম রয়েছে, রেটিং এজেন্সি রয়েছে, তাই বর্তমান সময়ে গ্লোবাল লিডারশিপের হ্রাস এখন আমাদের হাতে থাকা উচিত নয় কি? আমাদের ট্যালেন্ট আছে, সামর্থ্য আছে, পাশাপাশি আমাদের এক দীর্ঘ ইতিহাসও রয়েছে। বিভিন্ন ভাষার ওপর আমাদের দখল রয়েছে, তাই আমাদের বিশ্বের দরবারে পৌঁছানো উচিত। দুনিয়ার প্রথম সারির সংস্থাগুলোর মধ্যে কেন আমাদের কোনো কনসাল্টিং ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম থাকবে না? ভারতের টেকনোলজি কোম্পানিগুলো বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হোক, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের এমন সব ব্র্যান্ড গড়ে তুলতে হবে যা সারা বিশ্বকে আকৃষ্ট করবে। আমাদের ব্র্যান্ড হবে আমাদের দেশের পরিচয় এবং তা বিশ্বের জন্য একটি ডেস্টিনেশন হয়ে উঠবে। সেই দিশাতেই আমাদের রাজ্য সরকারগুলোকে অনুরোধ করতে চাই, আমি স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলোকেও বলতে চাই, সেই সাথে ভারত সরকারেরও এটা

দায়িত্ব যে আমাদের রিফর্মের গতি আরো বাড়াতে হবে, আমাদের 2047 সালের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবস্থা সমূহকে উন্নত করতে হবে। আমরা অতীতের নীতি নিয়ম মেনে চলতে পারি না, বরং আমাদের আগামীর স্বপ্ন অনুযায়ী নীতি নিয়ম তৈরি করতে হবে, এবং আমরা যদি এটি করতে পারি তবে আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সফল হব। আর আমি দেশবাসীকে ভরসা দিচ্ছি, এই পথে কঠোর পরিশ্রমে কোনো খামতি না রেখে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, কিংবা ইন্ডাস্ট্রি, আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, আমাদের রিফর্মস চালিয়ে যেতে হবে, রিফর্মসকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি আগেও বলেছিলাম, আমরা রিফর্ম কোনো কম্পালশন থেকে নয়, বরং কনভিকশন থেকে করছি, আমরা তা করছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। আমার প্রিয় দেশবাসী, যখন আমি বিকশিত ভারতের কথা বলছি, তখন আমি দেশকে এক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলছি। এর সবচেয়ে বড় সুবিধাভোগী কে? এই সমস্ত প্রচেষ্টার সবচেয়ে বড় সাধকই বা কে? যদি কেউ সাধক থেকে থাকে তবে সে হলো আমার দেশের যুব সমাজ, তারা আমার দেশের যুব শক্তি। বিকশিত ভারতের যাত্রায় যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিকশিত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও আমার দেশের এই যুব সমাজই। আর সেই কারণেই আমাদের বিকশিত ভারতের লক্ষ্যকে যুবকদের সাথে যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, গত 10 থেকে 12 বছরে সেই অভিমুখে অনেক কাজ সম্পন্ন হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া অভিযানের কথাই ধরা যাক, আজ সারা দেশে 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্ট আপ গড়ে উঠেছে। আমাদের দেশের যুবকরা আজ শুধু নিজেরাই কাজ করছে না, বরং তারা আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। ভারত সরকার 1 লক্ষ কোটি টাকার একটি ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। আমি দেশের যুব সমাজকে বলতে চাই, আপনারা আপনাদের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে আসুন, সম্পদের কোনো অভাব আমরা হতে দেব না, আপনাদের মেধা ও বুদ্ধিকে সামর্থ্য যোগাতে আমরা 1 লক্ষ কোটি টাকার একটি ব্যবস্থা করেছি, যাতে গবেষণার নতুন নতুন সুযোগ পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়ার নতুন সস্তা ডেটা আমাদের যুব সমাজকে শক্তিশালী করেছে। বিশ্বে যদি কোথাও সবচেয়ে সস্তা ডেটা থেকে থাকে তবে তা এই ভারতের মাটিতেই আছে। আর এভাবেই দেশের যুবশক্তি যুবকদের নতুন শক্তি যুগিয়েছে। আমরা স্কিল ইন্ডিয়া ন্যাশনাল প্রোগ্রাম তৈরি করেছি, স্পেস সেক্টরকেও আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। আমরা ন্যাশনাল ড্রোন পলিসি তৈরি করেছি, খেলো ইন্ডিয়া পলিসি তৈরি করেছি। গত 35 বছর ধরে আমাদের দেশে কোনো এডুকেশন পলিসি ছিল না, এখন আমরা নতুন এডুকেশন পলিসি নিয়ে এসেছি, এবং এর সবচেয়ে বড় সুবিধা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো পেয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের 2004 থেকে 2014 সালের একটি পরিসংখ্যান দিতে চাই। 2004 থেকে 2014 সাল পর্যন্ত আমাদের দেশে 350টিরও কম বিশ্ববিদ্যালয় ছিল, আর আজ গত 10-12 বছরের মধ্যেই প্রায় 650টি নতুন বিশ্ববিদ্যালয় দেশের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। 2014 সালের আগে মেডিকেলের মাত্র 400টি আসন ছিল, আজ সেখানে মেডিকেলের প্রায় 850 আসন তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতের মাটিতে পা রাখছে। ভারতের মাটিতেই যাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমার যুবকেরা পায় তার ব্যবস্থাও করা হয়ে গেছে। আমাদের দেশের যুবকরা যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আর সেই কারণেই আমরা প্রায় 10,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছি, যাতে উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বাড়ে। গত 10 থেকে 12 বছরে যুবকদের জন্য আমরা অনেক নতুন পথ খুলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা স্টার্ট আপের দরজা খুলে দিয়েছি। ভারতের প্রাইভেট স্টার্ট আপের ক্ষেত্রে মাত্র 28 বছর গড় বয়সের এক ঝাঁক যুবক প্রথম প্রচেষ্টাতেই নিজেদের স্যাটেলাইট এবং রকেট লঞ্চ করে দেখিয়েছে। বন্ধুগণ, তারা সত্যিই এক অভাবনীয় কাজ করে দেখিয়েছে। আজ প্রায় 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্ট আপ রয়েছে। বিগত দিনে আমরা এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করেছিলাম। এআই এর প্রসার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। লাল কেল্লা থেকে আমি দেশের যুব সমাজের জন্য একটি ঘোষণা করতে চাই,
আমরা।

সিদ্ধান্ত নিয়েছি যে আগামী এক বছরের মধ্যে 1 কোটি তরুণ তরুণীকে এআই স্কিলের প্রশিক্ষণ দেওয়ার কাজ আমরা সম্পন্ন করব, যাতে আমাদের দেশের যুব সমাজের এআই এর জগতেও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তৈরি হয়। বন্ধুগণ, বায়ো ইকোনমি এখন একটি নতুন ক্ষেত্র। 2014 সালের আগে একটা সময় ছিল যখন বায়ো ইকোনমিতে মাত্র 60,000 কোটি টাকার কাজ হতো। আমার দেশের যুবকেরা, আপনারা কি অসাধ্য সাধন করেছেন তা একবার দেখুন। যখন নীতি সঠিক হয়, লক্ষ্য যখন স্পষ্ট থাকে, তখন আমার দেশের তরুণরা বায়ো ইকোনমিতে ঠিক কেমন করে ঘুরে দাঁড়াতে পারে তা আজ দৃশ্যমান। দেশের যুবশক্তি নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। 2014 সালের আগে যেখানে সেই ব্যবসা 20 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে বন্ধুগণ। ২০০৯-১০ সালের সেই সময়ের কথা ভাবুন, যখন আমাদের দেশে মাত্র 25 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 2009 থেকে 2010 সালে 1.5 লক্ষ, মাত্র 1.5 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল, 1.5 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল। সেখানে 25 থেকে 26 সালে 25 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে। আমার প্রিয় দেশবাসী, এভিয়েশন সেক্টরও আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নতুন বিমানবন্দর, নতুন রুট, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছে। মেইনটেনেন্স ও ওভারহোলিং এর কারণেও আজ দেশে বিপুল পরিমাণে স্কিলড ম্যান পাওয়ার কাজ পাচ্ছে। মেড ইন ইন্ডিয়া বিমান তৈরির দিশায় আমরা সাফল্য অর্জন করেছি। মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-295 ইতিমধ্যেই তার প্রথম উড়ান সম্পন্ন করেছে, সফলভাবে আকাশে উড়েছে। এটি আমাদের দেশের যুব সমাজের জন্য এক বিশাল গর্বের বিষয়। বন্ধুগণ, ড্রোনের ব্যবহারও আজ দেশ জুড়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। গ্রামাঞ্চলে ড্রোন ব্যবহারের মাধ্যমে আজ স্বামিত্ব যোজনা দারুণভাবে সফল হচ্ছে। প্রায় 3.25 কোটি পরিবার ইতিমধ্যেই এই স্বামিত্ব যোজনার সুফল ভোগ করতে পারছেন, আর এর ফলে 140 লক্ষ কোটি টাকার মতো সম্পদ আনলক হয়েছে, যার মাধ্যমে ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব হচ্ছে, মানুষ নিজের ব্যবসা শুরু করতে পারছেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর সামনে এখন এক বড় বোঝা তৈরি হয়েছে, আর তা হলো কোচিং ক্লাসের প্রতিযোগিতা। প্রত্যেক বাবা মায়েরই এখন মনে হচ্ছে যে কোচিং ক্লাসে সন্তানকে না পাঠালে হয়তো সম্মান থাকবে না। এই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করেই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে তাদের হাজার হাজার কোটি টাকার খরচও সাশ্রয় হয়, সন্তানরাও যাতে নিজেদের আশেপাশেই থাকতে পারে, তাদের ঠিকমতো দেখভাল করা যায়, পরিবারের ওপর যেন কোনো আর্থিক বোঝা না চাপে, সেই লক্ষ্যেই আমরা যুব সমাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কাছে, অত্যন্ত মেধাবী শিক্ষক ও ট্যালেন্ট রয়েছে। এই সমস্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের তরুণদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার একটা সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আমি সবসময় বলে আসছি, যারা খেলাধুলা করবে তারা অ্যাক্টিভ থাকবে। যখন আমি যারা খেলবে তারাই প্রস্ফুটিত হবে এই কথাটি বলছি, তখন বলি আমার প্রিয় দেশবাসী, আজ ভারত ক্রীড়া জগতে নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করে নিচ্ছে। এখন খেলার পডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত শোনা যায়, ভারতের রাজগান ধ্বনিত হয় এবং ভারতের তেরাঙ্গা পতাকা সগৌরবে উড়তে দেখা যায়। এই লক্ষ্য পূরণে টোপস যোজনা এক বিশাল সফলতা অর্জন করেছে। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, উইন্টার গেমস, বিচ গেমস, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টসের জন্য কোচিং, স্পোর্টস মেডিসিন, স্পোর্টসের জন্য নিউট্রিশন, এই সমস্ত বিষয়ে ভারত এখন পারদর্শিতা অর্জনের দিকে এগিয়ে চলেছে। যুব সমাজের জন্য এটি এক সম্পূর্ণ নতুন ক্ষেত্র। কেউ যদি খেলোয়াড় নাও হতে পারে, তাহলেও এর সাপোর্ট সিস্টেমে আজ এক বিশাল বড় ক্ষেত্র উন্মোচিত হচ্ছে, আর এভাবেই ক্রীড়া বিশ্বে ভারতের প্রদর্শন ক্রমাগত উন্নত। এবং আমরা 2036 সালে অলিম্পিকের শক্তিশালী দাবিদার হয়ে ওঠার লক্ষ্যে নিরন্তর এগিয়ে চলেছি।

আর 2030 সালে ভারত কমনওয়েলথ গেমস হোস্ট করতে যাচ্ছে। আর আমার বন্ধুগণ, অলিম্পিক গেমসে প্রায় 40 ধরনের খেলা অন্তর্ভুক্ত থাকে এবং প্রায় 350 বা 350টির মতো ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা থাকে এই অলিম্পিকে। আর এটা জেনে আপনাদের দুঃখ হবে, আমার দেশবাসী, আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে এই চ্যালেঞ্জ রাখছি এবং আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সাহায্য চাইছি। অলিম্পিকের প্রায় 350টি ইভেন্টের মধ্যে ভারত 2/3 খেলাতেই অংশ নিতে পারে না, সেখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না, আমরা কোয়ালিফাই পর্যন্ত করতে পারি না। আমরা স্থির করেছি যে 2036 সালে যে অলিম্পিক আয়োজিত হবে, আমরা চাই তা ভারতেই হোক, কিন্তু 2036 সালে যেসব খেলায় আজ ভারত অংশগ্রহণ করে না, যেসব ইভেন্টে ভারত কোয়ালিফাই করতে পারে না, যে সমস্ত ইভেন্ট এতদিন ভারত ছেড়ে রেখেছে, সেই 3/4 ক্ষেত্র আজ আমাদের অপেক্ষায়। ভারত এখন সেই ক্ষেত্রগুলোর উপর জোর দেবে, আর এর জন্য আমরা ট্যালেন্ট হান্টের একটি অভিযানও শুরু করতে চাই। 2036 সালের অলিম্পিকের জন্য যদি আমরা খেলোয়াড় চাই, তবে আজ যারা 5 বছর, 10 বছর বা 15 বছর বয়সী তরুণ যেই ছেলেরা রয়েছে, তাদের দিকে নজর দিতে হবে, আমাদের কন্যাদের প্রতিও মনোযোগ দিতে হবে। আর সেই কারণেই 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করার জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এবং প্রতিটি স্কুলে একটি ট্যালেন্ট হান্ট অভিযান চালানো হবে। শিশুদের প্রতিভাকে পরখ করা হবে এবং তারপর তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য খেলার মতো দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। আমার প্রিয় যুব সমাজ, দেশের সামনে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের সামনে মাদক আসক্তি আজ এক বিশাল সংকট হয়ে দাঁড়িয়েছে। একটি নেশামুক্ত ভারত গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব হওয়া উচিত। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মকে শক্তিশালী হতে হবে। আমাদের যুবশক্তির সামর্থ্য যেন দেশের কাজে লাগে, সেই উদ্দেশ্যেই এই নেশামুক্ত ভারত গড়তে গত কয়েকদিনে মাই ভারতের ভলান্টিয়াররা, দেশের এনজিওগুলি, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি এবং দেশের আধ্যাত্মিক ব্যক্তিত্বরা মিলে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে 100 সপ্তাহের একটি কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী 100 সপ্তাহ ধরে এই অভিযান চলতে থাকবে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ জানাতে চাই যে আপনারাও এই অভিযানে অংশ নিন, এর সাথে যুক্ত হন এবং নেশামুক্ত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য আপনারাও এগিয়ে আসুন। আমার প্রিয় দেশবাসী, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেশের সামনে যে সমস্ত পুরনো চ্যালেঞ্জগুলি রয়েছে, সেই চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা আজ অনিবার্য। নকশালবাদ এবং মাওবাদ লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করে তাদের তরতাজা সন্তানদের জীবন বরবাদ করে দিয়েছে এবং বাবা মায়ের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। এই নকশালবাদ প্রায় 4 দশক ধরে ভারতের এক বিশাল অংশকে, এক বিপুল জনসংখ্যাকে নিজের কবজায় আটকে রেখেছিল, বন্দুকের নলের মুখে দমিয়ে রেখেছিল, সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল এবং দেশের সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় 3,500-এরও বেশি আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ান শহীদ হয়েছে। যুদ্ধের ময়দানে যত সৈনিক প্রাণ হারান তার চেয়েও বেশি আমাদের পুলিশ জওয়ানদের নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয়েছে যাতে দেশের সাধারণ মানুষ সুরক্ষা পান। এই নকশালবাদ আমাদের মাটিকে রক্তাক্ত করে দিয়েছিল। 2014 সালে আপনারা যখন আমাদের সুযোগ দিয়েছিলেন, সেই দিনই আমরা সংকল্প নিয়েছিলাম যে আমরা দেশকে নকশালবাদ থেকে মুক্ত করব। আর আজ আমি অত্যন্ত আনন্দিত যে নকশালপন্থী ও মাওবাদী হিংসার আজ সম্ভবত শেষ নিঃশ্বাসটুকু নেওয়ারও ক্ষমতা আর অবশিষ্ট নেই। একে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে একসময় নকশালবাদীদের গুলিবর্ষণ চলত, যেখানে প্রতিনিয়ত আমাদের ধরিত্রী রক্তরঞ্জিত হয়ে থাকত। আজ সেই সমস্ত নকশাল প্রভাবিত অঞ্চল, ওই এলাকাগুলিতে নকশাল মুক্ত হওয়ার কারণে আজ উন্নয়ন, বিশ্বাস এবং প্রচেষ্টার তেরঙা সগৌরবে উঠছে।
আমার প্রিয় দেশবাসী তবে এই

চ্যালেঞ্জকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বহু বছর ধরে মাওবাদী চিন্তাধারার কিছু মানুষ দেশের ক্ষমতার অলিন্দে বসেছিলেন, এমনকি সরকারি কমিটিগুলোতে তারা উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন। এই মাওবাদী চিন্তাধারায় দীর্ঘকাল ধরে আমাদের বিভিন্ন নীতি নির্ধারণকে প্রভাবিত করেছিল। নকশালদের নির্মূল করতে দেশকে সেই ভয়াবহ সংকট থেকে পুরোপুরি মুক্ত করতে আজ আমরা সফল হয়েছি, কিন্তু সশস্ত্র নকশালরা তো বিদায় নিয়েছে, তবে এই বুদ্ধিজীবী নকশালরা, এই বুদ্ধিজীবী নকশালরা এখনো সুযোগের সন্ধানে রয়েছে। তারা আজ হিংসা ও অরাজকতার পথ খুঁজছে, সমাজকে ভুল পথে টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কৌশল ও চক্রান্ত করে চলেছে। আমাদের এই বুদ্ধিজীবী নকশালদের আইসোলেট করতে হবে এবং দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার মূল ধারার অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, সুরক্ষিত ভারত গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। চ্যালেঞ্জ সীমান্তের ভেতরে হোক কিংবা সীমান্তের উপারে, ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত। আজ যুদ্ধের ধরন বদলে যাচ্ছে, এখন যে যুদ্ধ শুধুমাত্র সীমান্তেই হবে তার আর কোনো গ্যারান্টি নেই। দেশের ভেতরে কোনো রিফাইনারি কিংবা ব্যাংকিং সেক্টরকে নিশানা করা হচ্ছে, শুধু তাই যুদ্ধের নতুন রূপ নেওয়া হচ্ছে, যেখানে পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে, কলকারখানাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত বছরগুলিতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা করেছিলাম, বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ এগিয়ে চলছে। আজ আমাদের ডিফেন্স এক্সপোর্ট প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে, বিশ্বের প্রায় 100টি দেশে আমাদের তৈরি অস্ত্রশস্ত্র পৌঁছে যাচ্ছে, বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনশীল সময়ে আমাদের অস্ত্রশস্ত্র নির্মাণের ক্ষেত্রে আরো নিবিড়ভাবে কাজ করতে হবে, কিন্তু এর পাশাপাশি দেশের নাগরিকদেরও প্রস্তুত করতে হবে। গত শতাব্দীর যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের দেশে যে সিভিল ডিফেন্স ব্যবস্থাগুলি গড়ে তোলা হয়েছে সেগুলোর আধুনিকীকরণ আজ অত্যন্ত জরুরি। সেই কারণেই আজ লালকেল্লা থেকে আমি ঘোষণা করছি যে আমরা আগামী দিনগুলিতে সিভিল ডিফেন্সের একটি প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তুলব, আমরা তাদের আধুনিক ব্যবস্থাগুলির সাথে পরিচিত করাব। আধুনিক সংকট থেকে নাগরিকদের রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপর জোর দেওয়া হবে। সিভিল ডিফেন্সের এমন একটি বিশাল ভলান্টিয়ারি ফোর্স আমরা তৈরি করতে চলেছি যা আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ নির্মাণে আমাদের মা বোন ও কন্যাদের অবদান আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের, যা আজ আমাদের কাছে এক বিশেষ অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাইটার জেট হোক বা সিভিল এভিয়েশন, আমাদের কন্যারা আজ সব ক্ষেত্রেই এগিয়ে, ক্রীড়া ক্ষেত্রেও আমাদের কন্যারা এগিয়ে, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও সব থেকে বেশি আমাদের কন্যাদেরই অগ্রগতি দেখা যাচ্ছে। আজ সেনাতেও এনডিএ থেকে যে কন্যারা উত্তীর্ণ হয়েছে তারা অত্যন্ত গর্ব ও দাপটের সঙ্গে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য দেখাতে শুরু করেছে। সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গিয়েছিলাম, দেখলাম যে আদিবাসী কন্যারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কন্যারা কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষতার সাথে কাজ করছে। তারা এমন গ্রাম থেকে এসছে যেখানে পাসপোর্ট কি জিনিস তা কেউ জানত না, সেই কন্যারা বিদেশে গিয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসছে, আজ তারা চিপ তৈরির কাজ করছে, আর তাদের সেই আত্মবিশ্বাস দেখে আমি সত্যি বলতে খুব প্রভাবিত হয়েছি। আর 3 লাখ নয়, 3 কোটি, হ্যাঁ 3 কোটি বোনকে আমরা লাখপতি দিদি বানানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমরা 6 কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই 3 কোটি নতুন লাখপতি দিদি তৈরি হওয়া মানে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট বড় পরিবর্তন আসা, মাতৃশক্তির হাত ধরেই এই পরিবর্তন আসতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আজ পঞ্চায়েতে, পৌরসভায়, পুরনিগমে এক বিশাল সংখ্যক নারী জনপ্রতিনিধি হিসেবে দেশের পথ প্রদর্শক হয়ে কাজ করছেন।

তারা অত্যন্ত দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর এই বিষয়টি মাথায় রেখেই আমরা সংসদে ওমেন এম্পাওয়ারমেন্ট রেস্ট্রিকশন অ্যাক্ট পাস করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে গত ৪০ বছর ধরে রাজনীতির ময়দানে এই স্বপ্নটি বারবার রাজনৈতিক শিকার হয়েই থেকে গিয়েছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আজ লালকেল্লার প্রাকার থেকে তেরঙ্গা পতাকার ছায়ায় দাঁড়িয়ে প্রার্থনা করছি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন সেই নারীদের সামর্থ্যের পূজারী হয়ে উঠুন, তাদের সম্মানে এগিয়ে আসুন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের মায়েদের ও বোনেদের খুব শীঘ্রই বিধানসভা এবং লোকসভায় ৩৩% প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, যাতে তারা ভারতের নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারেন, এটাই সময়ের দাবি। আর আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আসুন মহিলা সংরক্ষণ চালু করে নারীর সম্মানে আপনারাও অংশীদার হন, আপনারাও এর কৃতিত্ব নিন, কিন্তু দয়া করে আমার মা বোনেদের তাদের ন্যায্য অধিকারটুকু দিন। আমার প্রিয় দেশবাসী, বিকশিত ভারতের সংকল্প তখনই বাস্তবায়িত হবে যখন উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে। ২০১৪ সালের আগে দেশের মাত্র ২৫ কোটি মানুষের কাছে সোশ্যাল সিকিউরিটি কভার ছিল, মাত্র ২৫ কোটির কাছে। গত ৫-৭ দশকে যেখানে এই সংখ্যাটা মাত্র ২৫ কোটি ছিল, সেখানে আমরা এক দশকের মধ্যেই ১০০ কোটি দেশবাসীকে সোশ্যাল সিকিউরিটি প্রদান করেছি। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ৭০ বছরের বেশি বয়স্কদের জন্য আজ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোটি কোটি পরিবার আজ উপকৃত হচ্ছে। আর এই আয়ুষ্মান কার্ডের কারণে প্রায় ২ লক্ষ কোটি টাকা যা ওষুধ আর অপারেশনের পেছনে খরচ হওয়ার কথা ছিল, তা আজ আমার পরিবারগুলোর সন্তানদের বেঁচে গিয়েছে। সেই দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারগুলো আজ অনেক বড় সাশ্রয় করতে পেরেছে। আমার প্রিয় দেশবাসী, আজ আমাকে একটি বিশেষ কাজের জন্য আপনাদের সাহায্য চাই। আমি আপনাদের সবার কাছে একটা সাহায্য চাইছি। দেশের সকল যুব সমাজের কাছে আমি চাই যে আপনারা এর নেতৃত্ব দিন। আপনাদের ১ বা ২ ঘন্টা সময় দেশকে এক বিশাল শক্তি প্রদান করতে চলেছে। আপনাদের মনে হতে পারে যে ১-২ ঘন্টায় আমি দেশকে এমন কি শক্তি দিতে পারি, আমি সেটা বলছি। আপনারা এক বিশাল শক্তিতে পরিণত হতে চলেছেন, সেই কারণেই প্রতিটি ঘরে ঘরে এমন পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সারা দেশে জনগণনার কাজ চলছে, সেন্সাসের কাজ চলছে, আর এই গণনা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে তৈরি হয় না, এর খুঁটিনাটি বিচার করেই দেশের নীতি ও পরিকল্পনাগুলো নির্ধারিত হয় যাতে দেশ আরো এগিয়ে যেতে পারে। আর তাই সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। কখনো কখনো সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসেন তারা এত তাড়াহুড়ো করেন যে কখনো একটি বানান লেখেন, আবার কখনো অন্য কিছু লিখে ফেলেন, আর এর ফলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল পেতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যখন টেকনোলজি রয়েছে, তখন এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা নিজেরাও জনগণনার কাজে আপনাদের তথ্য নিজেদের মোবাইল ফোন থেকে পূরণ করে জমা দিতে পারবেন। পরবর্তীকালে কোন সরকারি বাবু আসবেন, আপনাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে আপনারা যদি ডিজিটাল পদ্ধতিতে নিজেদের নাম নথিভুক্ত করেন যাতে প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনকি বানানেও কোনো ভুল না থাকে বা তথ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে, আপনারা যত নির্ভুল তথ্য দেবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা এক বিশাল সহায়ক হবে। আর সেই কারণেই আমি দেশের যুব সমাজকে বলছি যে আপনারা নিজেদের পরিবারের সদস্যদের সাথে বসে পুরো ফর্মটি ভালো করে বুঝে নিন, প্রয়োজনে প্রথমে একটি কাগজে ফর্মটি পূরণ করে দেখে নিন, যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করে নিন এবং তারপর টেকনোলজিক্যালি সেটা ডিজিটালি আপলোড করে দিন। আপনারা দেখবেন দেশ কত বড় একটা কাজ করে ফেলবে আর দেশের সময় ও শক্তি সঠিক কাজে ব্যবহার হবে। তাই আমার দেশের যুব সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা যেন গণনার এই কাজে সক্রিয়ভাবে যুক্ত হন।

0: আমার প্রিয় দেশবাসী, আমি লাল কেল্লা থেকে যে পঞ্চপ্রাণের কথা বলেছিলাম, সেই পঞ্চপ্রাণ দেশকে নিজের আত্মগৌরবের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং লক্ষ্য পূরণের সামর্থ্য নিয়ে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে, এক বিশাল শক্তি জুগিয়েছে। আমাদের পরাধীনতার মানসিকতা প্রতি মুহূর্তে মুছে ফেলতে হবে, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, পণ্ডিত নেহরু দেখেছিলেন, সর্দার প্যাটেল, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু দেখেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, ভগবান বিরসা মুন্ডা দেখেছিলেন, জ্যোতিবা ফুলে দেখেছিলেন, তাঁদের সবার থেকে প্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আসুন এই সংকল্প আমরা আবারও নতুন করে গ্রহণ করি, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, এবং আমাদের কর্তব্যই যেন হয় আমাদের পরিচয়। আমি সমস্ত দেশবাসীকে বলবো, সময় এখন আমাদের, আমি প্রত্যেক দেশবাসীকে বলবো, সময় আমাদের, সুযোগ আমাদের এবং সংকল্প আমাদের। আসুন আমরা স্বপ্নকে সংকল্পে পরিণত করি, সংকল্পকে সামর্থ্যে রূপান্তরিত করি এবং সেই সামর্থ্যকে সফলতায় বদলে দিই। আসুন আমাদের প্রতিটি পদক্ষেপকে উন্নয়নের পদক্ষেপে পরিণত করি, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি, হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন ঘটাই, লক্ষ্যে অবিচল থাকি, একটি প্রদীপ থেকে জ্বলুক হাজারো প্রদীপ। আসুন আমরা সবাই মিলে এক বিকশিত ভারত গড়ে তুলি, এই একই ভাবনা নিয়ে এই শুভ উৎসবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ করছি আমার সাথে সমস্বরে বলুন, ভারত মাতা কি? ভারত মাতা কি জয়? ভারত মাতা কি জয়? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা।

আর মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনুন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 21 আগস্ট পর্যন্ত। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন জানিয়ে দিই আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 5:55 প্রভাতী অনুষ্ঠান শুরু হবে, তারপর শুনবেন 6:05 অমৃতবাণী, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, তারপর চাষবাসের টুকিটাকিতে শুনবেন আনারস চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক দাস, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্যতে শুনবেন ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে, বলবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য, ভাওয়াইয়া শুনবেন প্রভাত চন্দ্র রায়ের কণ্ঠে 6:35, দুপুর 1:45 এবং বিকেল 6:40। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 6:45, প্রত্যুষা 7:00, প্রবীর ব্যানার্জির কণ্ঠে নজরুলগীতি 7:45, হ্যালো আকাশবাণী অনুষ্ঠান 8:30, কলকাকলি অনুষ্ঠানটি শুনবেন 9:30, আমার গ্রাম আমার দেশের কথা এই অনুষ্ঠানে চাকুলিয়া থানার দেওগাঁও গ্রামের কথা শুনবেন উপস্থাপনায় ভাস্কর দাস বেলা 10:00, অতুল প্রসাদের গান শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠে 10:20, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি শুনবেন 10:30, রবি কিরণে 11:30, প্রান্তিক অনুষ্ঠানে শুনবেন নজরুল রাজনীতি ও জাতীয়তাবাদ, বলবেন ডক্টর হাসনারা খাতুন, অধ্যাপিকা বাংলা বিভাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের, উপস্থাপনায় থাকবেন মনোময় পাল দুপুর 12:00। সানডে ড্রামায় শুনবেন পাখি জন্মের ইচ্ছে কথা, এই অনুষ্ঠানের প্রযোজনায় স্বয়ংদীপ্তা দাস 12:30, তারপর শুনবেন আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি ঘড়িতে সময় রাত 11:13। আজকের অনুষ্ঠান এক যোগে প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। আজকের এই অধিবেশন এখানেই শেষ হচ্ছে। শুভরাত্রি, জয় হিন্দ।